আজ শুক্রবার, 6ই ভাদ্র, 1948 শকাব্দ, 28শে অগাস্ট, 2026 খ্রিস্টাব্দ, 10ই ভাদ্র, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:19:08, সূর্যাস্ত হবে বিকেল 5:56:28। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার, অর্থাৎ 657 কিলোহার্টসে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার, অর্থাৎ 1008 কিলোহার্টসে, এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57:24।

পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে 27 থেকে 29 তারিখ অবধি তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই, কিন্তু 30 এবং 31 অগস্ট এই দুদিন পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া তৈরি হওয়ার কারণে এই সমস্ত অঞ্চলে ঝড়ের গতিবেগ ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার থেকে শুরু করে ঘণ্টায় 55 কিলোমিটার অবধি হতে পারে। এই জন্যে 30 এবং 31 অগস্ট মৎস্যজীবী বন্ধুদের

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে এবং DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ।
1: শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। ভবানীপুর বাসকালের সময় একজন খ্রিস্টীয় পাদ্রীর সহিত আমার বিশেষ বন্ধুতা হয়। তিনি হাই চার্চের বড় গোঁড়া ছিলেন। আমি তাঁহার ভবনে অনেক সময় যাপন করিতাম। তাঁহার প্ররোচনায় আমি ওই সময় হাই চার্চের অনেক পুস্তক পড়ি। তাঁহার মধ্যে জন হেনরি নিউম্যানের একখানি গ্রন্থ বিশেষ উল্লেখযোগ্য। এই পুস্তকখানি পড়িয়া আমি বড়ই উপকৃত হই। 2-3 মাস তাহার প্রভাব আমার মনে জাগরুক ছিল। নিউম্যান কিরূপে সত্যানুরাগ দ্বারা চালিত হইয়া কোন ভ্রমে গিয়া পড়িলেন তাহা দেখিয়া আমার মনে বিষাদ মিশ্রিত এক আশ্চর্যের ভাব হয়। এইরূপে একদিকে যেমন খ্রিস্টীয় শাস্ত্র ও খ্রিস্টীয় সাধুর ভাব আমার মনে আছে, অপরদিকে এই সময়েই রামকৃষ্ণ পরমহংসের সহিত আমার আলাপ হয়। তাহার ইতিবৃত্ত এই। আমাদের ভবানীপুর সমাজের একজন সভ্য দক্ষিণেশ্বরে বিবাহ করিয়াছিলেন। তিনি মধ্যে মধ্যে শ্বশুর বাড়ি হইতে আসিয়া আমাকে বলিতেন যে দক্ষিণেশ্বরের কালীর মন্দিরে একজন পূজারী ব্রাহ্মণ আছেন, তাহার কিছু বিশেষত্ব আছে, ধর্ম সাধনের জন্য অনেক ক্লেশ স্বীকার করিয়াছেন। শুনিয়া রামকৃষ্ণকে দেখিবার ইচ্ছা হইল। যাইব যাইব করিতেছি এমন সময় মিরর কাগজে দেখিলাম যে কেশবচন্দ্র সেন মহাশয় তাঁহার সঙ্গে দেখা করিতে গিয়াছিলেন এবং তাঁহার সহিত কথা কহিয়া প্রীত ও চমৎকৃত হইয়া আসিয়াছেন। শুনিয়া দক্ষিণেশ্বরে যাইবার ইচ্ছাটা প্রবল হইয়া উঠিল। আমার সেই বন্ধুটিকে সঙ্গে করিয়া একদিন গেলাম। প্রথম দর্শনের দিন হইতেই আমার প্রতি রামকৃষ্ণের বিশেষ ভালোবাসার লক্ষণ দৃষ্ট হইল। আমিও তাহাকে দেখিয়া বিশেষ চমৎকৃত হইলাম। আর কোনো অবতার ধর্ম সাধনের জন্য এত ক্লেশ স্বীকার করিয়াছেন কিনা জানি না। শ্রীরামকৃষ্ণ আমাকে বলিলেন যে তিনি কালীর মন্দিরের পূজারী ছিলেন, সেখানে অনেক সাধু সন্ন্যাসী আসিতেন। ধর্ম সাধনার্থ তাঁহারা যিনি যাহা বলিতেন সমুদয় তিনি করিয়া দেখিয়াছেন, এমনকি এইরূপ সাধন করিতে করিতে তিনি খেপিয়া গিয়াছিলেন, কিছুদিন উন্মাদগ্রস্ত ছিলেন। তদ্ভিন্ন তাঁহার একটা পীড়ার সঞ্চার হইয়াছিল যে তাঁহার ভাবাবেশ হইলেই তিনি সংজ্ঞাহীন হইয়া যাইতেন। এই সংজ্ঞাহীন অবস্থাতে আমি তাঁহাকে অনেকবার দেখিয়াছি, এমনকি অনেক দিন পরে আমাকে দেখিয়া আনন্দে অধীর হইয়া ছুটিয়া আসিয়া আমার আলিঙ্গনের মধ্যেই তিনি সংজ্ঞাহীন হইয়া গিয়াছেন। সে যাক, রামকৃষ্ণের সঙ্গে মিশিয়া এই একটা ভাব মনে আসিত যে ধর্ম এক, রূপ ভিন্ন ভিন্ন মাত্র। ধর্মের এই উদারতা ও বিশ্বজনীনতা রামকৃষ্ণ কথায় কথায় ব্যক্ত করিতেন। ইহার একটি নিদর্শন উজ্জ্বল রূপে স্মরণ আছে। একবার আমি দক্ষিণেশ্বরে যাইবার সময় আমার ভবানীপুরস্থ খ্রিস্টীয় পাদ্রী বন্ধুটিকে সঙ্গে লইয়া গেলাম। তিনি আমার মুখে রামকৃষ্ণের কথা শুনিয়া তাহাকে দেখিতে গেলেন। আমি গিয়া যেই বলিলাম, মশাই, এই আমার একটি খ্রিস্টান বন্ধু আপনাকে দেখিতে এসেছেন। অমনি রামকৃষ্ণ প্রণত হইয়া মাটিতে মাথা দিয়া বলিলেন, যীশুখ্রিস্টের চরণে আমার শত শত প্রণাম। আমার খ্রিস্টীয় বন্ধুটি আশ্চর্যান্বিত হইয়া জিজ্ঞাসা করিলেন, মশাই যে যীশুর চরণে প্রণাম করছেন তাকে আপনি কি মনে করেন? উত্তর, কেন, ঈশ্বরের অবতার? খ্রিস্টীয় বন্ধুটি বলিলেন, ঈশ্বরের অবতার কিরূপ? কৃষ্ণাদির মতো? রামকৃষ্ণ, হাঁ সেই রূপ। ভগবানের অবতার অসংখ্য, যীশুও এক অবতার। খ্রিস্টীয় বন্ধু, আপনি অবতার বলতে কি বোঝেন? রামকৃষ্ণ, সে কেমন তা জানো? আমি শুনেছি কোনো কোনো স্থানে সমুদ্রের জল জমে বরফ হয়, অনন্ত সমুদ্র পড়ে রয়েছে, এক জায়গায় কোনো বিশেষ কারণে খানিকটা জল জমে গেল, ধরবার ছোঁবার মতো হল। অবতার যেন কতকটা সেই রূপ, অনন্ত শক্তি জগতে ব্যাপ্ত আছেন, কোনো বিশেষ কারণে কোনো এক বিশেষ স্থানে খানিকটা ঐশী শক্তি মূর্তি ধারণ করলে ধরবার ছোঁবার মতো হল। যীশু প্রভৃতি মহাজনদের যে কিছু শক্তি, সে ঐশী শক্তি, সুতরাং তারা ভগবানের অবতার। শিবনাথ শাস্ত্রী রচনা থেকে পাঠ।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি।

শুনলেন সঙ্গীতাঞ্জলি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি। প্রথম অধিবেশনে সকাল 6:30 শুনবেন আজকের চাষবাস, বছরভর চাষবাস পরিকল্পনা। 6:40 আপনার স্বাস্থ্য, সার্জারিতে এআই এর ব্যবহার, বলবেন ডাক্তার রাকেশ খাঁ। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং দেবদুলাল দে। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী উৎসব দাস। 8:00 জানা অজানা, খেলাধুলায় ডেটা সায়েন্স, বলবেন পল্লব রায়গুপ্ত, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:05 নিরাময়, মরণোত্তর নেত্রদান নিয়ে স্টুডিওর বাইরে থেকে সাক্ষাৎকার রেকর্ড করে এনেছেন ওয়েন রিলা রায়। 8:20 গান্ধী চর্চা, গান্ধী ভাবনায় স্বচ্ছ ভারত, বলবেন রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী অন্তব চট্টোপাধ্যায়। 9:00 বাংলা ছবির গানের অনুষ্ঠান, গানে গানে। 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান তরুণের স্বপ্ন, উপস্থাপনায় দেবার ঘোষাহা এবং মেঘ বালিকা আচার্য, বিশেষ অতিথি সমরেশ পাল। 12:00 সঙ্গীত প্রতিবেদন, রাখি বেঁধে রাখি, রচনা সুনীল বলন, সঙ্গীত পরিচালনা প্রযোজনা অসীমা মুখোপাধ্যায়, সম্পাদনা বিশ্বনাথ দাস, ভাষ্যপাঠ শঙ্কর ঘোষ। 12:33 উনজমি দুনো ফসল, বর্ষাকালে গবাদি পশু পাখির সেবা যত্ন, ডক্টর উৎপলেন্দু মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 1:00 গীতিকা, 1:45 মহিলা মহল, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক। আলাপি কলম, স্টুডিওতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীলাঞ্জনা মল্লিক এবং শম্পা চট্টোপাধ্যায়। 2:30 সাঁওতালি গান, শিল্পী আন্নারানী হেমব্রম ও সহশিল্পী বৃন্দ। এরপর শুনবেন শিক্ষায় অগ্রগতির পথ। আলোচনায় সহ অধ্যাপক সুনীল কুমার মান্ডি, তনুশ্রী সিং এবং সুতালাল সারেন, লোকগীতি দুলালী বালা হেমব্রম ও সহশিল্পী বৃন্দ। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক, মাঠে ময়দানে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। 5:30 বিদ্যার্থীদের জন্য মাসিক প্রবন্ধ প্রতিযোগিতা, রামধনু কলম। 7ম শ্রেণীর জন্য প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ী পত্রদাতাদের সঙ্গে উপস্থিত থাকবেন তারা সুন্দরী বালিকা বিদ্যামন্দিরের শিক্ষিকা মোনালিসা মাইতি, এবং উপস্থিত থাকবেন পরীক্ষার্থী প্রেমাগ্রহ পাত্র, জয়মালা মণ্ডল এবং অনুষ্কা পাল। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন লোকগীতি। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন সাহিত্য পত্রিকা বিষয়ক অনুষ্ঠান কেন্দ্রী, স্বরচিত ছোট গল্প শুনবেন। এরপরে সাঁওতালি গান। 6:34 কৃষি কথার আসর, শ্রাবণী পূর্ণিমা ও রাখি বন্ধনের মাহাত্ম, এ নিয়ে সুস্মিতা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। এরপরে আমার চাষের কথা, প্রগতিশীল কৃষক প্রশান্ত কুমার ঘোষের সাক্ষাৎকারে সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, 8:00 বাংলা নাটক পথের দাবি, রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ শ্যামল ঘোষ, প্রযোজনা বিশ্বনাথ দাস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী অন্তব চট্টোপাধ্যায়। 9:30 ভজন, শিল্পী শর্মিষ্ঠা ভট্টাচার্য। 9:45 শ্যামা সঙ্গীত, শিল্পী সৌরভ পাত্র। 10:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 10:30 অতুল প্রসাদের গান, শিল্পী উৎসব দাস। 10:45 নজরুল গীতি, শিল্পী নবনীতা বসু। 11:00 আধুনিক গান, সুচরিতা সাহা। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী দেবজিৎ চক্রবর্তী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবোধ সঙ্গীত, শরদ সাজীব চক্রবর্তী। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়। 6:35 রামচরিত মানুষ, 216 পর্ব। 6:45 রজনীকান্তের গান, শিল্পী উৎসব দাস। 7:10 যুবানীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় শ্বেতা হাজরা। 8:30 ভজন, শর্মিষ্ঠা ভট্টাচার্য। 8:50 আধুনিক গান, সুচরিতা সাহা। 9:10 রাসধারা, উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ। 10:15 উর্দু অনুষ্ঠান আঞ্জুমান, উপস্থাপনায় সুফিয়া সিরিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়। 12:00 সুরভি, উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা দেবাশিস চন্দ। দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত অনিরুদ্ধ সিনহা। 5:20 উর্বশী, উপস্থাপনায় পুনম সিং। 6:10 বার্তা, পুনম সিং। 6:30 গুলগুলশান, পুনম সিং। 7:10 ভজন, শিল্পী সুচরিতা সাহা। 7:30 দর্পণ, উপস্থাপনায় পুনম সিং।

8টায় ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ফ্রম মি টু ইউ, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হলো, নেপালে ভয়াবহ হর্পাপানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 389, এখনও নিখোঁজ 1500 বেশি মানুষ, তাদের সন্ধানে জোরদার তল্লাশি চলেছে। দুর্গত মানুষের সহায়তায় ভারতের বিদেশ মন্ত্রক নতুন দিল্লিতে 24 ঘন্টার কন্ট্রোল রুম চালু করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 6 দিনের সফরে আজ মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে 4 দিনের সফর শুরু হচ্ছে আগামীকাল। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে। আজই শেষ হচ্ছে জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রা। ভারতের মহিলা হকি দল FIH বিশ্বকাপ হকি প্রতিযোগিতায় 5ম স্থান অধিকার করেছে। আরশি বিস্তারিত খবরে, নেপালে ভয়াবহ হর্পাপানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 389। সাম্প্রতিক কয়েক বছরে সেদেশের ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে কয়েক হাজার নিখোঁজ মানুষের সন্ধানে জোরদার তল্লাশি চলেছে। এর মধ্যে রয়েছে 290 জন ভারতীয় পর্যটকও। নেপাল ও তিব্বত কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, এখনও পর্যন্ত 1500 বেশি মানুষের খোঁজ মিলছে না, এরা অধিকাংশই বিদেশি নাগরিক। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, মালয়েশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি ও রাশিয়ার মতো 30টি দেশেরও বাসিন্দা এই নিখোঁজের তালিকায় রয়েছেন। নেপালের পুলিশের মুখপাত্র কাফলে জানিয়েছেন, 1500 বেশি আটকে পড়া মানুষকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। উল্লেখ, রাসুয়া গাড়িতে তিমুরের ভোটে কোশি নদীর শাখা লেন্ডে প্রবাহে তুষার ধসের কারণে বাধাপ্রাপ্ত হওয়ায় এই হর্পাবানের সৃষ্টি হয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে এখনও পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ত্রিশুলি এক প্রকল্পের 63 জন শ্রমিক এবং তামিলনাড়ুর 21 জন বাসিন্দা রয়েছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, 290 জন ভারতীয়র সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি।
1: There are 288 Indian nationals who remain uncontactable, 73 Indian nationals who are working on Trishuli 1 power project, the first group of 73 people who are working on Trishuli 1 power project, then two separate groups of 37 and 49 nationals from Tamil Nadu who traveled for Kailash Mansarovar Yatra. Then a group of 32 Indian nationals from West Bengal who traveled in Timure, which is in Rasuwa district where this particular disaster has happened.
0: এদিকে নেপালে হর্পাবান বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে পশ্চিমবঙ্গের 32 জন রয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এরা সকলেই একটি পর্যটন সংস্থার সঙ্গে সেদেশ সফরে গিয়েছিলেন। দুর্গত মানুষের সহায়তায় ভারতের বিদেশ মন্ত্রক নতুন দিল্লিতে 24 ঘন্টার কন্ট্রোল রুম চালু করেছে। এই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে 9111230887188 এবং 9111230887819 এই নম্বরে যোগাযোগ করা যাবে। হোয়াটসঅ্যাপ কল ও বার্তার জন্য 9199682919888 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। ইমেলের ঠিকানা হল situationroom@meme.gov.in। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের জরুরি যোগাযোগের নম্বর হল 9779851316807, 9779701075007500 এবং 9779810326117। নেপালের ছোচেন খোলা ও পুরোপু সাংমে নদীর মিলনস্থলের কাছে সৃষ্ট ব্যারিয়ার লেক বা প্রাকৃতিক বাঁধ সৃষ্ট হ্রদটি আগামী 3 দিনের মধ্যে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। চীনের জলসম্পদ মন্ত্রক জানিয়েছেন, হ্রদটিতে আনুমানিক 20 লক্ষ ঘনমিটার জমা জল ছিল গতকাল পর্যন্ত। হ্রদটির ধারণ ক্ষমতা থেকে তা অনেকটাই বেশি হওয়ায় জল উপচে পড়তে দেখা যায়। মন্ত্রক সতর্ক করে দিয়েছে, আগামী 3 দিনে হ্রদটিতে আরও 30 লক্ষ ঘনমিটার জল প্রবেশ করতে পারে, এর ফলে তা ভেঙে পড়ার ঝুঁকি আরও বাড়বে। এদিকে চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং তিব্বতে নেপাল সীমান্ত সংলগ্ন গিরং টাউনশিপ গতকাল পরিদর্শন করেন। সেখানে ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানির পাশাপাশি 558 জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ 6 দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন। এই সফরে তিনি শিকাগো, অ্যাশভিল এবং নিউ ইয়র্কে যাবেন। শিকাগোতে বিনিয়োগকারীদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন অর্থমন্ত্রী। সেখানে বিভিন্ন বেসরকারি সংস্থার সিইও, প্রেসিডেন্ট ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। কয়েকজন শিল্পকর্তার সঙ্গেও তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে 4 দিনের সফরে যাচ্ছেন। দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানিয়েছেন, সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মির্জিয়েভের আমন্ত্রণে তাশখান্দে 2 দিনের রাষ্ট্রীয় সফরে যাবেন। এই সফরের সময় ভারত ও উজবেকিস্তানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি মির্জিয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠক করবেন। এরপর প্রধানমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদির জাপারভের আমন্ত্রণে এ মাসের 31 তারিখ বিশকেকে 26তম সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। দেশের অর্থনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 59 কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে, যাতে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী জনধন যোজনায় 78% অ্যাকাউন্টই খোলা হয়েছে গ্রামীণ অথবা আধা শহরাঞ্চলে, 56% অ্যাকাউন্টই মহিলাদের। জনধন গ্রাহকদের 41 কোটিরও বেশি রূপে কার্ড বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী জনধন যোজনার মতো উদ্যোগের ফলে ভারতের অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক সূচক 2018 সালে যেখানে ছিল 53.9, 2026 তা বেড়ে হয়েছে 67। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে। এই উপলক্ষে বোনেরা ভাইয়েদের হাতে রাখি বেঁধে তাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। অন্যদিকে ভাইয়েরা শপথ নেন বোনেদের রক্ষা করা ও সব রকম সহায়তার। চলে পারস্পরিক উপহার বিনিময়ের পালা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রাখি বন্ধনের পবিত্র এই উৎসব দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। রাখির পবিত্র এই বন্ধন শুধুমাত্র ভাই ও বোনের মধ্যে নয়, পরিবার, সমাজ ও বন্ধুদের মধ্যেও মর্যাদা, পারস্পরিক দায়বদ্ধতা এবং ভালোবাসার উষ্ণতাকেই প্রতিফলিত করে বলে রাষ্ট্রপতি মনে করেন। বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেক দেশবাসীকে তিনি পারিবারিক ও সামাজিক সম্পর্ক আরও সুদৃঢ় করার শপথ গ্রহণের আহ্বান জানান। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে রাখি বন্ধন উৎসবের দিন আজ জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রা শেষ হচ্ছে। এবছর 57 দিন ধরে চলেছে এই তীর্থযাত্রা। গত 3রা জুলাই শুরু হয়েছিল এবছরের অমরনাথ যাত্রা। মহন্ত দীপেন্দ্রগিরির নেতৃত্বে পবিত্র দণ্ড ছড়ি মুবারক গুহা মন্দিরে পৌঁছনোর মধ্যে দিয়ে এই যাত্রার সমাপ্তি হয়ে থাকে। একই সঙ্গে বার্ষিক বুদ্ধ অমরনাথ যাত্রাও আজই শেষ হচ্ছে। ভারতের মহিলা হকি দল FIH বিশ্বকাপ হকি প্রতিযোগিতায় 5ম স্থান অধিকার করেছে। নেদারল্যান্ডসের আমস্টারডামে গতকাল 5ম স্থান দখলের লড়াইয়ে ভারত 3-1 গোলে জার্মানিকে পরাজিত করে। নবনীত কর 2টি এবং ঈশিকা 1টি গোল করেছেন। পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে পৌঁছেছেন ভারতের ভেলাভান সেন্থিল কুমার। গতরাতে সেমিফাইনালে তিনি স্বদেশী বীর ছোটারানিকে 3-2 ব্যবধানে হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নেপালে ভয়াবহ হরতাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 389, এখনও নিখোঁজ 1500 বেশি মানুষ, তাদের সন্ধানে জোরদার তল্লাশি চলেছে। দুর্গত মানুষের সহায়তায় ভারতের বিদেশ মন্ত্রক নতুন দিল্লিতে 24 ঘন্টার কন্ট্রোল রুম চালু করেছে। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন খবর 7:25।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের বিষয় বছর ভোর চাষাবাদ পরিকল্পনা। এই বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রবীর কুমার ভট্টাচার্য।
1: পশ্চিমবঙ্গে আমরা খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ, সবজিতেও আমরা উদ্বৃত্ত, কিন্তু ডালশস্য এবং তৈলবীজের ক্ষেত্রে বেশ কিছুটা ঘাটতি রয়েছে। এই ডালশস্য এবং তৈলবীজের ঘাটতি কিন্তু আমাদের মেটাতে হবে, এবং তার জন্য কিন্তু সারা বছরের একটা পরিকল্পনা আমাদের খুব জরুরি। আমরা যদি মরশুমের কথা দেখি, তাহলে পশ্চিমবঙ্গের চারটে মরশুমে বিভিন্ন ফসলের চাষ হয়ে থাকে। একটা হচ্ছে খরিফ মরশুম, যেটা বর্ষাকাল। দ্বিতীয় হচ্ছে খরিফ মরশুমের আগে, যেটা আমরা বলি চৈত্র ফাল্গুন চৈত্র মাসের, যেটা সেটা হচ্ছে প্রাক খরিফ। আর একটা ভাদ্র মাসে যেটা, সেটা হচ্ছে পোস্ট খরিফ। আর রবি ফসল মানে শীতকালীন ফসল। তাহলে চারটে মরশুম। ফসল যদি আমরা দেখি, তাহলে দেখব যে খরিফ মরশুমে সাধারণভাবে সমস্ত চাষি ভাই পশ্চিমবঙ্গে চেষ্টা করেন সমস্ত জমিতে ধান লাগাতে। এই জায়গা থেকে একটা জায়গা আমাদের মনে রাখতে হবে, যে সমস্ত জমি উঁচু জমি, বিশেষত লাল এবং কাঁকুড়ে মাটি অঞ্চল, যেটা পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল, যেখানে ফলন কিন্তু প্রতি হেক্টরে দু টনের কম, এক হেক্টর মানে 7.5 বিঘা, সেই সমস্ত জমিতে আমি বলবো ধান না চাষ করে অন্যান্য ফসলের চাষ করুন। বর্ষাকালে অন্যান্য ফসলের মধ্যে মুগ হতে পারে, কলাই হতে পারে, অড়হর, বাদাম, বা আমার তিল হতে পারে, সয়াবিন লাগাতে পারি আমরা। তো এই সমস্ত ফসলের চাষ যদি আমরা করি, তাহলে অবশ্যই আমরা লাভবান হব। দ্বিতীয় কথা যেটা আসি, সেটা হচ্ছে প্রাক খরিফ এবং পোস্ট খরিফ। এই মরশুম দুটোতে আমাদের কলা এবং মুগের চাষ করা যেতে পারে। প্রাক খরিফে কিন্তু একটা জায়গা আমাদের খুব মনে রাখতে হবে, যে কোনো মতেই কিন্তু ওই আমরা বলি না ফাল্গুন চৈত্র, সেটা কোনো মতেই কিন্তু আমাদের মার্চ মাসের 15 তারিখের পর লাগানোর চেষ্টা করতে হবে, তার আগে লাগাতে। কেননা তারপরে যদি আমরা লাগাই, তাহলে বর্ষা চলে আসবে, এবং কলা এবং মুগে যদি বৃষ্টি পায়, তাহলে আপনারা জানেন চাষি ভাইদের নিজস্ব অভিজ্ঞতা অবশ্যই আছে যে মুগ এবং কলাই কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা চেষ্টা করব যে ফেব্রুয়ারি মাসের শেষ থেকে আমাদের মার্চ মাসের 15 তারিখের মধ্যে এটা লাগাতে, খুব বেশি হলে মার্চ মাসের 20-25 তারিখ পর্যন্ত যাওয়া যেতে পারে। যেটা পোস্ট খরিফের কথা আমি বলি, ভাদ্র মাস, ভাদ্র মাসের ক্ষেত্রে কিন্তু আমরা বলব 15 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে আপনারা কলাই বা মুগ লাগান। আগে পিছনে লাগালে কিন্তু গাছ বড় হয়ে যাবে, ফল ফুল ঠিকমতো হবে না, এবং চাষি ভাইরা ফলন ভালো নাও পেতে পারেন। এবার আসি রবি ফসলের কথা। রবি ফসল কিন্তু সবসময় লাগানো উচিত অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে নভেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত। বিশেষত ডালশস্যের ক্ষেত্রে আমরা বলছি, একমাত্র ছোলাটা কিন্তু 20-25 তারিখ পর্যন্ত লাগানো যেতে পারে, বাকি অন্যান্য মসুরি খেসারি এগুলো কিন্তু 15 নভেম্বরের মধ্যে লাগানো উচিত। খুব বেশি দেরি মানে যদি সম্ভব হয়, তাহলে 7 নভেম্বর ফার্স্ট উইক অফ নভেম্বর যদি আমরা লাগাতে পারি সব থেকে ভালো। কিন্তু আমাদের মূল সমস্যা যে বর্ষাকালে কিন্তু আমরা লালসন্ন জাতের ধান, যেটা সেটা বেশিরভাগ জমিতে চাষ করে থাকি। এই ধানটা যখন কাটা হয় এবং জমি যখন খালি হয়, তখন কিন্তু 15 নভেম্বর পেরিয়ে যায়। তাই চাষি ভাইদের আমি অনুরোধ করব।

0: যে এক বিঘে দু বিঘে বা তিন বিঘে যেটুকু জমিতে আমরা রবি ফসলের চাষ করবেন ডাল শস্য বা তৈলবীজের, সেই জমিটাতে কিন্তু কোনো মতেই লাল স্বর্ণ লাগাবেন না। আপনারা কোনো স্বল্প মেয়াদী জাতের ধান লাগান, সেক্ষেত্রে মিনিকিট লাগাতে পারেন, যেটা শতাব্দী IT 4786। আর একটা হচ্ছে পারে আপনার বিধান সুরুচি বলে একটা নতুন ধান বেরিয়েছে IT 25701। এছাড়া কিন্তু গোত্রা বিধান 1, গোত্রা বিধান 3, এগুলো সব 120 দিনের মধ্যে পাকে। এই জাতের ধান লাগালে জমিটা কিন্তু এক মাস আগে খালি হয়ে যাবে এবং সঠিক সময়ে কিন্তু আমরা রবি ফসলের চাষ করতে পারব। একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে যে রবি ফসল যেহেতু শীতকালীন ফসল, কাজে এই ফসলের জন্য ভালো ফলন পেতে গেলে ঠান্ডাটা কিন্তু খুব জরুরি। আমাদের পশ্চিমবঙ্গের টোটাল ঠান্ডার যে ডিউরেশন সেটা কিন্তু মেয়াদটা হচ্ছে বেশ কম। আমাদের শীত পড়তে নভেম্বর হয়ে যায় এবং ওদিকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে গরম পড়তে শুরু করে যায়। এক দু বছর বিক্ষিপ্তভাবে অন্য ঘটনা আমরা পাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু গরম পড়লেই বিভিন্ন রোগের প্রাদুর্ভাব, বিভিন্ন পোকার প্রাদুর্ভাব এবং আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে ফলন হবে না, ফুল আসবে, ফুল ঝরে পড়বে, পরাগ মিলন হবে না, পরাগ রেণু মারা যাবে এবং যদি তৈলবীজের ক্ষেত্রে তেলের পরিমাণ কমে যাবে। কাজে সময়ে চাষ করাটা কিন্তু আমার খুব জরুরি। তো এই জায়গাটা কিন্তু আমাদের দেখতে হবে, সময়ে চাষ করতে হবে, বিভিন্ন ফসল আমাদের লাগাতে হবে। এবং আর একটা কথা বলি, সেটা হচ্ছে পরিকল্পনার কথাই যদি আমরা বলি, তাহলে ধানের যে টোটাল আমার জমি লাগাবো সেই ধানের জমিটা কিন্তু বীজতলা কিন্তু দুটো তিনটে ভাগে আমরা লাগাবো। কারণ যদি দুটো তিনটে ভাগে না লাগায় তাহলে ধানের বীজতলা আমরা জানি যে চারার বয়স যদি 20-25 দিনের বেশি হয়ে যায় তাহলে পরে কিন্তু ফলন ভালো হবে না। কিন্তু যখনই আমরা সাধারণভাবে কি করি, একসাথে সমস্ত চারা ফেলে দিই, এটা করবেন না। যদি প্রয়োজন হয়, যদি আপনারা বর্ষা ঠিক মতো না পান তাহলে ভেজা বীজতলাও করতে পারেন যেখানে 20 দিনের মধ্যে চারা তৈরি হয়ে যাবে। কাজেই বীজতলা দুবার তিনবারে ধানের ক্ষেত্রে করুন, বিভিন্ন ফসলের দিকে চোখ কান খোলা রাখুন, বাড়ির চারিদিকে যে জমি রয়েছে সেখানে বিক্ষিপ্ত কয়েকটা অরহরের গাছ, বড় বড় আল থাকলে সেখানে অরহর বা মুগ বা কলাই খুপি কেড়ে বর্ষাকালে চাষ করুন, উঁচু জমিতে অন্যান্য ফসল চাষ করুন, আমার মনে হয় আপনারা ভালো ফলন পাবেন।
1: এতক্ষণ শুনলেন বছরভর চাষাবাদ পরিকল্পনা, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রবীর কুমার ভট্টাচার্য।
2: এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলা এবং হিমালয় সংলগ্ন বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। কৃষক বন্ধুদের জন্য এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন আলিপুর, জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ 7-11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং হিমালয় সংলগ্ন সমস্ত জেলাগুলিতেই ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় 30-40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। শুনলেন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। আজকের চাষবাস এখানেই শেষ হল আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগের প্রযোজনায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ।

Insecure TMT bar. There's a little bit of sale in everybody's life. যে স্টিল দেশের রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল এসই কিউআর মানে সেল সিকিউর টিএমটি বার মজবুত নমনীয় আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ সেল সিকিউর টিএমটি বার দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ

0: শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন সার্জারিতে এআই এর ব্যবহার, বলছেন বিশিষ্ট শল্য চিকিৎসক রাকেশ খান।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আজ আপনাদের একটা প্রশ্ন করতে চাই। ধরুন আপনার সামনে একজন অত্যন্ত দক্ষ সার্জন আছেন, যদি তার পাশে এমন একজন সহকারী থাকেন যিনি এক সেকেন্ডে লক্ষ লক্ষ তথ্য বিশ্লেষণ করতে পারেন, কখনো ক্লান্ত হন না, কখনো মনোযোগও হারান না, তাহলে কি অপারেশন আরও নিরাপদ হবে না? এই সহকারী মানুষ নন, এর নাম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। তবে প্রথমে একটা ভুল ধারণা ভেঙে দিই, অনেকেই মনে করেন এআই মানে রোবট, আসলে তা কিন্তু নয়। রোবোটিক সার্জারিতে যন্ত্র সার্জেনের হাতের নির্দেশে অনুসরণ করে, সিদ্ধান্ত নেয় সার্জেনই। এআই এর কাজ হলো রোগীর তথ্য স্ক্যান করা এবং অপারেশনের ভিডিও বিশ্লেষণ করে চিকিৎসককে আরও নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করা, অর্থাৎ এআই সার্জেনের বিকল্প নয়, তার বুদ্ধিমান সহযোগী। একজন রোগীর চিকিৎসার যাত্রা শুরু হয় অপারেশনের অনেক আগে, এখানে এআই এর প্রথম ভূমিকা। ধরুন একজন তার লিভারে টিউমার ধরা পড়েছে, আগে সার্জেন অসংখ্য সিটি ও এমআরআই ছবি দেখে পরিকল্পনা করতেন, এখন এআই সেই ছবিগুলো বিশ্লেষণ করে ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনাল মানচিত্র তৈরি করতে পারে। কোথায় কোথায় টিউমার আছে, কোথায় রক্তনালী বা আটারি বা ভেন, কোথায় নিরাপদে অস্ত্রোপচার করা যাবে, এসব তথ্য খুব দ্রুত তুলে ধরে, ফলে অপারেশনের পরিকল্পনা আরও নিখুঁত ও নিরাপদ হয়। এবার চলুন অপারেশন থিয়েটারে। আমরা যেমন গাড়ি চালানোর সময় জিপিএস ব্যবহার করি, এআই ঠিক তেমনি সার্জেনের জন্য সার্জিক্যাল জিপিএস হিসেবে কাজ করে। অপারেশনের সময় একটা গুরুত্বপূর্ণ স্নায়ু বা নার্ভ বা রক্তনালী বা আর্টারি বা ভেন শনাক্ত করতে সাহায্য করে, রক্তক্ষরণের সতর্কেও ডাক্তারকে সতর্ক করে, ভুল পথে ডিসেকশন হওয়ার আগেই সতর্কবার্তা দিতে পারে। বিশেষ করে জটিল ক্যান্সার সার্জারিতে এই সহায়তা অত্যন্ত মূল্যবান। এআই এর সাফল্য শুধু বড় অপারেশনেই নয়, ছোট ছোট প্রসিডিয়ারেও এআই এর প্রভাব স্পষ্ট। উদাহরণ হিসেবে কলোনোস্কোপির কথা বলা যায়, যেমন ধরুন এআই এর ছোট একটা পলিপও শনাক্ত করতে পারে যা মানুষের চোখ এড়িয়ে যেতে পারে। গবেষণায় দেখা গেছে এর ফলে ক্যান্সারের পূর্ব ক্ষত শনাক্ত করার হার অনেক বেড়ে গেছে, গুরুত্বপূর্ণ ক্ষত বা আলসার বাদ পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এআই শুধু অপারেশনে নয়, ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অপারেশনের শেষ হলেও এআই এর দায়িত্ব কিন্তু শেষ হয় না, রোগীর রিপোর্ট, তার সার্জিক্যাল স্কার, স্বাস্থ্যগত তথ্য বিশ্লেষণ করে এটি আগাম সংক্রমণ ও অন্যান্য জটিলতার আগাম ইঙ্গিত দিতে পারে। এতে রোগীর দ্রুত চিকিৎসা পান এবং অপ্রয়োজনীয় কমপ্লিকেশন এড়ানো সম্ভব হয়। তবে এআই নিয়ে অতিরিক্ত উচ্ছ্বাস যেমন ঠিক নয়, তেমনি অকারণ ভয়ও ঠিক নয়। বর্তমানে এআই মানুষের শরীরের নিজে থেকে কোনো অপারেশন করে না, শেষ সিদ্ধান্ত, দায়িত্ব, মানবিক বিচারবোধ সবই সার্জেনের হাতে। গবেষণাও বলছে এআই কে সহকারী হিসেবে ব্যবহার করতে হবে, বিকল্প হিসেবে নয়। সবচেয়ে বড় কথা, এআই শুধু রোগীর চিকিৎসায় নয়, নতুন সার্জেনদের প্রশিক্ষণ, অপারেশন থিয়েটারের দক্ষতা, অ্যানাস্থেশিয়া মনিটরিং এবং অপারেশনের নথিপত্র তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামী দিনে এআই চিকিৎসকদের সময় বাঁচাবে, সিদ্ধান্তকে আরও তথ্য নির্ভর করবে এবং রোগীর নিরাপত্তা আরও বাড়বে। শেষ করার আগে একটা কথা বলতে চাই, চিকিৎসা বিজ্ঞানের ভবিষ্যৎ মানুষ বনাম এআই নয়, বরং মানুষ এবং এআই এর একসঙ্গে কাজ করার মধ্যেই। কারণ এআই সার্জনের দ্বিতীয় জোড়া হাত নয়, দ্বিতীয় জোড়া চোখ। অভিজ্ঞতা দেয় মানুষ, আর সেই অভিজ্ঞতাকে আরও নিখুঁত করে এআই।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সার্জারিতে এআই এর ব্যবহার, বললেন শল্য চিকিৎসক রাকেশ খান। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকে।

মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।

0: বাঁধিনু যে রাখি পরাণে তোমার, সে রাখি খুলো না, কখনো খুলো না। রাখি মানে আমাদের বন্ধন, রক্ষা বন্ধন। এই বন্ধন তো সম্পর্কেরও হয়, আত্মীয়তার হয়, ভাই বোনের হয়, সব কিছুর হয়। অনেক দূরে কেউ যদি অনেক জটিলতা, খারাপ লাগা পেরিয়ে নিজেকে জয় করতে পারে, আমরা তার সাথে আত্মীয়তা ভোগ করি। একই সঙ্গে কোনো মানুষ যদি দুর্দশাগ্রস্ত হয়, আমরা তো তার সাথেও সেরকম দুঃখ হারি হই। এই যে বন্ধন অপরিচিত মানুষের সাথে গড়ে ওঠে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত, এটাই মানুষকে আগামী দিনে বাঁচিয়ে রাখে। বেঁচে থাকুক মানুষের মধ্যে এই বন্ধন।
1: আজ ভারী সুন্দর একটি দিন, এবং সেই বন্ধনের সুতোটি আপনাদের হাতে শুরুতেই ধরিয়ে দিয়েছে দেবদুলাল। আজ রাখি বন্ধন। অবশ্য গতকাল থেকেই রাখি পূর্ণিমার আবহে উৎসব শুরু হয়েছে। রাখি বন্ধন উৎসব বর্তমানে আমাদের জনজীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। এর পৌরাণিক ও ঐতিহাসিক গুরুত্ব যেমন আছে, তেমনি এটি একই সঙ্গে সামাজিক উৎসব। সাধারণভাবে এই দিনে বোনেরা ভাইদের রাখে, রাখি পরিয়ে দেয় ভাইদের হাতে, কিন্তু এই রাখি বন্ধন হয়ে উঠতে পারে আরও গভীর ব্যঞ্জনাময়, বিভাজনহীন মানব সম্প্রীতির দোতকও বটে, যেমনটা হয়েছিল 1905 সালের 16ই অক্টোবর। বঙ্গভঙ্গের প্রতিবাদে গর্জে উঠেছিল বাংলা। প্রতিবাদে সেদিন পালিত হয়েছিল রাখি বন্ধন উৎসব, যার পুরোধা ছিলেন রবীন্দ্রনাথ। ভাই বোনের ভালোবাসা তো বটেই, সামগ্রিকভাবে মানুষে মানুষে ভালোবাসা, মৈত্রী ও সৌহার্দ্যের সুদৃঢ় বন্ধনের মূর্ত প্রতীক আজকের এই দিন। তাই রাখি বন্ধন আমাদের প্রাণের উৎসব।

0: প্রথমেই শ্রোতা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেব ইতিহাসের পাতায় আজকের দিনের কথা। আজকের দিন অর্থাৎ 28 অগস্ট, কবি দীনেশ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন আজ। 1905 সালের 28 অগস্ট কবি দীনেশ গঙ্গোপাধ্যায়ের জন্ম। 30-এর দশকে বঙ্গশ্রী পত্রিকায় প্রকাশিত তাঁর কবিতাগুলি পরবর্তীকালের রচনা পাকিস্তানের পাঁচালি ও রামরাজ্য বিশেষ উল্লেখযোগ্য। তাঁর বহু উল্লেখযোগ্য কবিতার মধ্যে মেয়েদের কামরায় একখানি মুখ কবিতাটি বিশেষভাবে উল্লেখ্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সবার মুখে মুখে এই কবিতাটি শোনা গেছে। এছাড়া কবি বহু গ্রন্থ রচনা করেছিলেন, এর মধ্যে কাগজের নৌকো, স্মৃতির, সোনার পদ্ম, জাদুঘর বিশেষভাবে উল্লেখযোগ্য।
1: স্মরণ করব অমিয় কুমার বাগচিকে। কবি ও গীতিকার অমিয় কুমার বাগচি জন্মগ্রহণ করেন কলকাতায় 1915 সালের 7ই মে। কথা কোয় না কো, আমার বিরহ আকাশে প্রভৃতি জনপ্রিয় গানের তিনি রচয়িতা। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বিখ্যাত হয়েছে এই গানখানি।

হেমন্ত মুখোপাধ্যায় সঙ্গে কলহংস নামে একটা গানের বই প্রকাশ করেন 1973 সালের আজকের দিনে 28 অগস্ট। প্রয়াত হন অমিয় কুমার বাগচী।

বাংলা সাহিত্যের একজন বিশেষ মানুষ শিবরাম চক্রবর্তী। 1903 সালের 10ই ডিসেম্বরে জন্ম শিবরাম চক্রবর্তীর। সারা জীবন খুব অনাড়ম্বরভাবেই কাটিয়েছেন তিনি। এই প্রখ্যাত বাঙালি লেখক তার কবিতা রচনা দিয়েই সাহিত্য জীবন শুরু করেছিলেন। প্রথম কবিতা প্রকাশ ভারতী পত্রিকায়, প্রথম দুটি কাব্যগ্রন্থ মানুষ ও চুম্বন দুটোই প্রকাশিত হয় 1929 সালে। তারপর অজস্র গল্প, নাটক, প্রবন্ধ লিখেছেন তিনি। স্মৃতি কথামূলক দুটি বই ঈশ্বর পৃথিবী ভালোবাসা আর ভালোবাসা পৃথিবী ঈশ্বর। রাজনীতি করেছেন, জেল খেটেছেন, ফুটপাতে রাত্রি বাস করেছেন, রাস্তায় রাস্তায় কাগজ ফেরি করেছেন। উত্তর কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটের একটি মেসে জীবন কাটিয়েছেন। লিখেছেন হর্ষবর্ধন গোবর্ধনের গল্প, বাড়ি থেকে পেলিয়ে, চেয়ারম্যান চারু, পরিত্যক্ত জলসা, মস্কো বনাম পণ্ডিচেরি। তার উপন্যাস বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রায়িত হয়েছে। হাস্যরস সৃষ্টিতে শব্দের খেলা বা পানিংয়ের ব্যবহারে শিবরাম পথিকৃত। 1980 সালে আজকের দিনে প্রয়াত হন প্রখ্যাত রস সাহিত্যিক শিবরাম চক্রবর্তী।

আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য। তার জন্ম 1908 সালে এখনকার বাংলাদেশের খুলনা জেলায়। ছাত্র জীবনে অসহযোগ আন্দোলনের ঘটনা প্রবাহে কলকাতায় আসেন। অগ্রজ কবিরাজ বিজয়কালী ভট্টাচার্যের উৎসাহে আয়ুর্বেদ শাস্ত্রের প্রতি আগ্রহী হন এবং প্রখ্যাত আয়ুর্বেদ বিশেষজ্ঞ শচীন্দ্র বিদ্যাভূষণ, জ্যোতিষ সরস্বতী

অনুষ্ঠানের খবর জানাই, পারস থট অ্যান্ড কালচারের উদ্যোগে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সহযোগিতায় রাখি বন্ধন উৎসব বিধাননগরের ঐক্যতান পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে বিকেল তিনটে থেকে। আর হালি শহরের আসাম বঙ্গীয় সারস্বত মঠে স্বামী নিগমানন্দ সরস্বতী দেবের আবির্ভাব উৎসব আজ সারাদিন ব্যাপী।

0: একটি ঘোষণা আছে, মে মাসের প্রথম পক্ষের সেরা পত্রদাতা শর্বাণী বন্দ্যোপাধ্যায় ও দ্বিতীয় পক্ষের সেরা পত্রদাতা আম্রপালী চন্দ্রের সাক্ষাৎকার ও আরও একবার তাঁদের চিঠি দুটি শুনবেন যথাক্রমে 29/8/2026 তারিখে অর্থাৎ শনিবার এবং 30/8/2026 তারিখে অর্থাৎ রবিবার প্রাত্যহিকী অনুষ্ঠানে।
1: এখন শুনি দেশবন্দনা সমবেত কণ্ঠে।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: জানিয়ে দিই সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষের তাত্ত্বিক ইতি চিঠি লেখার বিষয়। প্রথম পক্ষের বিষয় হঠাৎ ছুটি। নতুন ক্যালেন্ডার এলেই লাল রঙের তারিখগুলোর দিকে নজর থাকে সববার। অনেক রকম পূর্ব পরিস্থিতি, প্রস্তুতি, পরিকল্পনা হয়তো থাকে সেই দিনগুলোকে ঘিরে, কিন্তু ক্যালেন্ডার চিহ্নিত ছুটির দিনগুলো ছাড়াও হঠাৎ করেই আচমকা চলে আসে কিছু অবকাশ। কোনোটা পাওয়া, কোনোটা বা স্বেচ্ছায় নেওয়া। কেমন কাটে সেসব অপ্রত্যাশিত ছুটির দিনগুলো, আর পাঁচটা দিনের থেকে কতটা আলাদা? হঠাৎ ছুটির দিনকে সবসময়ই অবিমিশ্র আনন্দ বয়ে আনে? লিখুন প্রাত্যহিকীতে। আপনারা জানেন আমাদের ইমেল আইডি chittirjhapi@gmail.com, আর চিঠি পাঠাবেন এই ঠিকানায় প্রাত্যহিকী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষের বিষয় হঠাৎ ছুটি।

এবার বাজে খরচ নিয়ে আপনাদের চিঠি। চিঠিগুলি কিন্তু ভারী ভালো। প্রভাত সাথী প্রাত্যহিকীকে আজকে প্রথম চিঠি, ধ্রুব নারায়ণ রায়ের। কান্দি কৃষ্ণবাগান মুর্শিদাবাদে থাকেন। আপনি লিখছেন, অপরিণামদর্শী মানুষ বাজে খরচ করে বই কি? জীবনের উপার্জন অকাজে বিসর্জন দিয়ে তারা অনুতাপে ভোগে। আবার দূরদর্শী মানুষ এমন সব কাজে খরচ করেন যা আত্মীয় স্বজনের দৃষ্টিতে বাজে খরচ মনে হতে পারে, কিন্তু ভবিষ্যতে তার থেকে শুভ ফল লাভ হয়। এরা আত্মসুখ বিসর্জন দিয়ে দেশ ও দশ হিতে নীরবে কাজ করে যান। বহুজন হিতায়, বহুজন সুখায়, ফুলের মতো আত্মদানের মধ্যে তারা অন্তরে অনাবিল তৃপ্তি লাভ করেন। আমাদের পাড়ায় সদানন্দবাবু একজন উদার আত্মভোলা মানুষ। বাজার করতে বেরিয়ে ভিখারি ছেলেকে পুজোর জামা কিনে দেন। গ্রীষ্মের শুষ্ক দিনে বাড়ির ছাদে জলের টব রাখেন, পাখিরা জল খাবে। উপার্জনের কিছু অংশ রেখে বাকি অর্থে বই কেনেন ছেলে মেয়েদের বিতরণ করার জন্য। একদিন বৃষ্টি মাথায় তিনি নির্জন নদী তীরে আকাশমণি, অর্জুন, বট, পিটালি, হিজল, জারুল আর বিভিন্ন ফুলগাছের চারা রোপণ করছেন দেখে একজন বন্ধু বলল, তুমি কি পাগল হলে সদানন্দ? এই বর্ষায় চারা গাছ কিনে এই নির্জন নদী তীরে ওসব বাজে খরচ না করে? তাকে কথা শেষ করতে না দিয়ে সদানন্দবাবু বললেন, তুমি বাজে খরচ কাকে বলছো ভাই? ভবিষ্যতে এই গাছ নদী ভাঙন রোধ করবে, পরিবেশে ভারসাম্য আনবে, কত ফুল ফুটবে, কত পাখি গাইবে। ভাবী দিনের স্বপ্ন কল্পনায় তিনি রোমাঞ্চিত হয়ে ওঠেন। প্রার্থনা করেন, জীবন আমার কর ফুলের মতন, শোভার আধার, পবিত্র।

0: সুগন্ধে যেন সবাকার মন তুষী অনিবার। ধ্রুবনারায়ণ রায় আপনি লিখলেন কান্দি কৃষ্ণবাগান মুর্শিদাবাদ থেকে এই চিঠি।
1: পূর্ব এর পরের চিঠিটি যিনি লিখেছেন তার কথা বলি আগে। তার নাম বীরেন চট্টোপাধ্যায়। আপনি লিখেছেন বি গার্ডেন লেন হাওড়া থেকে। ছোটবেলায় আমাদের অনেকের কাছেই একটা পয়সা জমানোর কৌটো থাকত, টিফিনের খরচ বাঁচিয়ে এক পয়সা দু পয়সা তাতে ফেলা হতো। বছর শেষে পুজোর সময় সেটা খুলে মনের মতো জিনিস কিনে কি যে আনন্দ হতো। বড়রাও এটাকে অপচয় বলতেন না, যদিও সবসময়ই সঞ্চয়ের উপকারিতা বিষয়ে উপদেশ দিতেন। একটু বড় হয়ে পড়েছিলাম কর্তব্য সঞ্চয় নিত্যং, কর্তব্য নাতি সঞ্চয়। অঢেল সুস্বাদু খাবার ফেলে সঞ্চয়শীল জম্বুক স্বাধীন ধনুর্গুণ খেতে গিয়ে মৃত্যুবরণ করল। অপচয় এড়িয়ে একটু বাজে খরচ, বিষয়ী মানুষের কাছে অনুচিত মনে হলেও দিল খোলা মানুষ সেটা করেই মানসিক তৃপ্তির রসদ পেয়ে থাকেন। আসি রবীন্দ্রনাথের কথায়। বিশ্ব ব্যাপারে মস্ত একটা ডিপার্টমেন্ট আছে, সেটা বিনা কাজের। এত বড় আকাশটার আগা গোড়া নীল তুলি বোলাইবার কোনো দরকার ছিল না। এই শব্দহীন শূন্যটাকে বর্ণহীন করিয়া রাখিলে সে তো কোনো নালিশ চালাইত না। অরণ্যে প্রান্তরে লক্ষ লক্ষ ফুল একবেলা ফুটিয়া আরেকবেলা ঝরিয়া যাইতেছে। সেই অজস্র অপব্যয়ের জন্য কাহারো কাছে কি কোনো জবাবদিহি নাই? আমাদের শক্তির পক্ষে এ সমস্তই ছেলে খেলা, কোনো ব্যবহারে লাগে না। ইহার মধ্যে কোনো বাস্তবতা নাই। আশ্চর্য এই যে এই নিষ্প্রয়োজনের জায়গাটাই হৃদয়ের জায়গা। দেশের বাড়িতে ফেলে আসা দেওয়াল ঘড়িটা, যার মনোরম ঘণ্টার ধ্বনি পুরো বাড়িতে শোনা যেত, বাবার মুখে শুনে রাধাবাজার থেকে পেয়ে গেলাম সেরকম একটা ঘড়ি। তারপর এলো আরো কয়েকটা সুদৃশ্য পুরনো ঘড়ি। বন্ধুরা ঠাট্টা করে বলতো ঘড়ি বাবু। এরপর নেশা চাপল পুরনো রেকর্ড সংগ্রহের। কয়েক বছরে ঘরে ভরে উঠল গ্রামাফোন রেকর্ড। রেডিওতে হারানো দিনের গান বাজল। ভাইপো ভাইজিরা ঠাট্টা করে বলতো কাকা তোমার গান বাজছে। কিন্তু যেদিন ডাক এলো পুরনো ঘড়ি পুরনো রেকর্ড নিয়ে সাক্ষাৎকার দিতে, সেদিন মনে হলো এগুলো কিনে আমি কোনো বাজে খরচ করিনি। এবার একটা তিক্ত অভিজ্ঞতার কথা বলি। ছাত্রজীবনের বন্ধুর বিয়ে। বন্ধুটির পঠন পাঠনে আগ্রহের কথা জেনে আমরা দুই বন্ধু সাধ্যের অতিরিক্ত খরচ করে নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস এবং সুনীতি চট্টোপাধ্যায়ের রবীন্দ্র সঙ্গমে দীপময় ভারত ও শ্যামদেশ বই দুটো উপহার দিলাম। বন্ধুর মা ও বোন বলল, এরা কেন যে এরকম বাজে খরচ করে, এই টাকায় তো কত কাজের জিনিস হতে পারত। বাজে খরচে সত্যি মানুষ চেনা যায়। লিখলেন বীরেন চট্টোপাধ্যায়, বি গার্ডেন লেন হাওড়া থেকে।
0: খরসরাই হুগলি থেকে শেখ মোজাম্মেল হক লিখছেন তার প্রাণ ও প্রিয় প্রাত্যহিকীকে। সেদিন ঘর ঝাঁট দিতে দিতে ও ঘর থেকে গিন্নির ডাক পড়ে, বলি শুনছ এ ঘরে একবার শুনে যাও তো। বলো কি বলছো? উনি বেঞ্চের উপরে রাখা অ্যালবামগুলো দেখিয়ে বলেন, বলি এইসব ছাই পাঁশগুলো এবার বাঙ্কারে তুলে দাও তো, বেঞ্চিটা ফাঁকা হোক। প্রাত্যহিকী সেই ১২ বছর বয়স থেকে আজ ৭০ বছর পর্যন্ত আমার যত ছবি তোলা হয়েছে তা সবগুলো এই অ্যালবামগুলোর মধ্যে রাখা আছে। মাঝে মাঝে সময় পেলে

0: সেগুলো দেখি। দেখতে দেখতে আমার অতীতে সেই রং বেরঙের দিনগুলো মনে পড়ে যায়, খুব ভালো লাগে। বাইরে থেকে আত্মীয় স্বজনেরা এলে তারাও যখন সাগ্রহে অ্যালবামগুলো খুলে খুলে দেখে তখনও আমার খুব ভালো লাগে। গিন্নি যত সব বাজে খরচ বলে গজগজ করতে করতে অন্যত্র চলে যান। প্রাত্যহিকই প্রতিটা খরচের পাই টু পাই হিসেব রেখে আমি আমার সংসার চালাই, যথেচ্ছ খরচ করি না। সেজন্যে অনেকে আমাকে হাড় কিপটে বলে বলুক, তাতে আমার কিচ্ছুটি এসে যায় না। আজ পর্যন্ত নিজে তো কখনো ভালো কিছু খাইনি, ভালো কিছু পড়তেও পাইনি, আমাকে মাপা পয়সায় সংসার চালাতে হয়। আমার মতো ভুক্তভোগীরাই আমার জ্বালা বুঝতে পারবে। চাকরি জীবনে ভোটের ডিউটি করে বা পরীক্ষার খাতা দেখে যা পেয়েছি সেই বাড়তি টাকা দিয়ে কয়েকবার রেডিও সেট কিনেছি, অন্যান্য শখগুলো যতটা সম্ভব মেটাবার চেষ্টা করেছি, সংসারের খরচ থেকে নয়। তাই আমার এই যৎসামান্য খরচগুলো অন্যদের চোখে বাজে খরচ বলে মনে হলেও আমার কাছে এইসবই কাজের খরচ। সকলকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শেষ করলেন চিঠি শেখ মোজাম্মেল হক, থাকেন খরসরাই হুগলিতে।
1: এরপরে পড়ব বিমল মণ্ডলের চিঠিটি। আপনি লিখেছেন করকুলি কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। আজ সারাদিন পরে রাতে একা বসে ভাবছিলাম, আচ্ছা টাকা পয়সার হিসেব তো রোজ করি, কিন্তু সবচেয়ে বড় হিসেবটা আজ করলাম, কথার হিসেব। দেখলাম জীবনের সবচেয়ে বেশি বাজে খরচ করেছি সময় নষ্ট করে কথা বলে। যেমন প্রথমত, যার কাছে কথা বললে কথা থাকে না, মন খারাপের দিনে, আনন্দের খবরে, গোপন কোনো কষ্টে ছুটতে গিয়ে বলেছি, ভেবেছি বুক হালকা হবে, কিন্তু সে শুনেই ভুলে গেছে, নয়তো অন্য জায়গায় গল্প করেছে। আমার বিশ্বাস, আমার দুর্বলতা সব জলের দামে বিক্রি হয়ে গেছে। ওখানে কথা খরচ করা মানে কুয়ে জল ঢালা। দুই, যার কাছে কথার মূল্য আছে কিন্তু সে দেয় না, এটা আরও কষ্টের। যাকে মনে করি ও বুঝবে, যার কাছে গেলে শান্তি পাব, তাকেই মন খুলে বললাম, সে শুনে বলল বাদ দে তো, হ্যাঁ তো ভাবিস না, বা হেসে উড়িয়ে দিল। তখন মনে হয় নিজের সবচেয়ে দামি রত্নটা কাঁচের দোকানে ফেলে এলাম, সে মূল্য বোঝে তবু দেয় না। এই অবহেলাটা টাকা হারানোর চেয়েও বেশি যন্ত্রণার। টাকা গেলে আবার আসে, জামা নষ্ট হলে নতুন কেনা যায়, ছেলে মেয়েদের খেলনা ভাঙলে আবার কেনা যায়, কিন্তু একবার যে কথাটা ভুল মানুষকে বলে ফেলেছি, যে মনটা ভুল জায়গায় ঢেলে দিয়েছি, সেটা আর ফেরত আসে না। শুধু রাত জাগা আর বুকের ভেতর একটা ফাঁকা ফাঁকা লাগা থেকে যায়। জানেন প্রাত্যহিকী, যেখানে বিশ্বাস ও সততার অভাব সেখানে আপন ভেবে নিজের কথা বলা মানেই জীবনের সবচেয়ে বড় ভুল করা, আর তার সঙ্গে সময় ও কথা বাজে খরচ করা। তাই এই বাজে খরচ থেকে শিখলাম, ফুল যেমন সব মাটিতে ফোটে না, কথাও তেমনি সবার কাছে বলতে নেই, যেখানে কদর নেই সেখানে চুপ থাকাই শ্রেয়। কারণ সংসারে জিনিস নষ্ট হওয়া যেমন বাজে খরচ, ঠিক তেমনই নিজের মন সময় আর কথা নষ্ট করাও সবচেয়ে বড় বাজে খরচ। হ্যাঁ বন্ধু, বিমল বন্দর লিখলেন, পোস্ট করকুলি কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে।

বাজে খরচ। এবারে চিঠি লিখছেন মধুশ্রী বেরা, গ্রাম রাউতারা, পোস্ট ধানগা, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। খেয়ালের বসে যা খরচ করা হয় তাই বাজে খরচ বলে জানি। খুব হিসেবে মানুষের কাছে বাজে খরচ একেবারেই অনুমোদনযোগ্য নয়। কিন্তু প্রিয় প্রাত্যহিকী,

0: ব্যক্তিকে চেনার ক্ষেত্রে এ খরচের মূল্য অনেক। খেয়ালি মানুষের কাছে তাৎক্ষণিক আনন্দই তাকে এ নিখিল বিশ্বের রূপ, রস, গন্ধ, স্পর্শ, সৌন্দর্য, প্রেম, আনন্দের রাজ্যে পরিব্যাপ্ত করে দিতে পারে। অঙ্কের হিসেবে জীবন চালনা নয়, জীবনের ধরা বাঁধা নিয়ম নিজ ক্ষেত্রে সহজ করে তার খেয়ালিপনা। অর্থের দাস নয়, এ যেন ধরা ছোঁয়ার মধ্যে থেকেও অধরা। আবার এ কথাও ঠিক যে বাজে খরচ অপচয় করে আর্থিকভাবে সমৃদ্ধ অনেক মানুষও, এমনকি রাজাধিরাজ পর্যায়ের মানুষও নিঃস্ব হয়ে গেছেন। সবাই তো সমান নয়, সবার ক্ষেত্রে সেটি খাটেও না। নিয়মের বাঁধা পথে পারিবারিক সুখ শান্তি অটুট থাকে ঠিকই, কিন্তু নিয়মভঙ্গের যে আনন্দ, নিষেধের বেড়া অতিক্রম করার যে সুখ, তাতে ডুব দিতে পারেন সামান্য সংখ্যক মানুষই। এই বাজে কাজ ও বাজে খরচই পৃথিবীতে সৃষ্টি করে শিল্প সাহিত্য, নির্মাণ করে মনোহর স্থাপত্য ভাস্কর্য, বিষয়ের কথা চিন্তা করে বিষয়ী মানুষে। মানুষের এই খেয়ালি সত্তা দিয়েই তার সত্যিকারের পরিচয়টি প্রকাশ পায়। ক্ষুণ্ণি বৃত্তির তাড়নায় অধীর একটি মানুষ যখন তার সোপার্জিত পয়সা থেকে কিছু ফুল কেনে, তখন আপাত দৃষ্টিতে বাজে খরচ বলে মনে হলেও বলতে দ্বিধা নেই যে এই মানুষটি হল সৌন্দর্যের পূজারি। প্রয়োজনের সীমাবদ্ধ গণ্ডিতে বন্দী মানুষের হৃদয়ের অপমৃত্যু ঘটে, কিন্তু অপ্রয়োজনের আনন্দে মানুষ যখন নিজেকে মেলে দেয় তখনই মানুষের আসল রূপটি ধরা পড়ে। তাই বাজে খরচের মধ্যেই ধরা পড়ে মানুষের খেয়ালি হৃদয়, তার অকৃপণতা ও মনের দাক্ষিণ্য। লিখলেন মধুশ্রী বেরা, গ্রাম রাউতারা, পোস্ট ধানগা, পূর্ব মেদিনীপুর থেকে।
1: এবার পূর্ব বিকাশ পণ্ডিতের চিঠি। আপনি লিখেছেন জিনন্দপুর বলাগিড়িয়া পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, সকাল থেকে আকাশের মুখ ভার, শাওন গগনে ঘোর ঘন ঘটা, জানালার পাশে চেয়ারটা টেনে খাতা কলম নিয়ে মেঘের দুঃশিপনা দেখছি, বৃষ্টির সৃষ্টি ছাড়া নাচন দেখছি। যদি মগজ সায় দেয় মন একটা কবিতা উপহার দেয়। পাশের বাড়িতে তুমুল ঝগড়া, গৃহকর্ত্রী সমানে চেঁচিয়ে চলেছেন, কতবার বলেছি বাজে খরচ কমাও, বাজে খরচ কমাও। তা নয় সাহিত্য চর্চা, বই প্রকাশ, সাহিত্য বাসর, এতে কি লাভ হয় শুনি? শুনেও আমিও খাতা পেন গুছিয়ে রাখলাম। নগর পুড়িলে দেবালয় কি আড়ায়? আমার ঘরেও যে এই আগুন লাগবে, আর লাগতে কতক্ষণ? সত্যিই তো সাহিত্য চর্চা এ তো বিলাসিতা, এর জন্য খরচ বাজে খরচের নামান্তর। কিন্তু প্রাত্যহিকী, পাটিগাণিতিক বুদ্ধিতে ঠাসা মানুষের কাছে যা বাজে খরচ, অনেকের কাছে তা মনের আনন্দ, সৃষ্টির উল্লাস, মনুষ্যত্বের চরম উদ্ভাস। পাড়ার শ্যামলবাবু গাটের টাকা খরচ করে রাস্তার মোড়ে, খালের পাড়ে, শ্মশানের ধারে গাছ লাগিয়েই খুশি, অনেকে তাকায়। বাজে খরচের মানুষ বলে দুর্নামও রটে। হ্যাঁ, শ্যামলবাবু তার লাগানো গাছের ছায়ায় দাঁড়িয়ে পাতায় পাতায় বাতাসের সুর শুনে আনন্দে উদ্বেল হন। মালতি পিসি রোজ কয়েকজন ভবঘুরোকে খাইয়ে পরম আনন্দ লাভ করেন। তার এই বাজে খরচের জন্য মাঝে মাঝে সংসারে টান পড়ে, কিন্তু কেউ কি পথে শিশুদের খাবার দেয়? কেউ পথ শিশুদের খাবার দেন, কেউ জামা কাপড় দেন, কেউ বা পথের কুকুর বেড়ালের জন্য খরচ করেন। আত্মীয় নয়, রক্তের সম্পর্ক নেই, ধর্মের মোহে নয়, দিব্য আনন্দের সন্ধানে কেউ কন্যাদায়গ্রস্ত পিতার পাশে দাঁড়ান, কেউ বা দুস্থ বৃদ্ধ বৃদ্ধাদের মাতৃদর্শনের ব্যবস্থা করেন। সব দিন বাজার করার টাকা না থাকলেও গোলাপ চারা কিনে আনেন কেউ কেউ, কেউ বা বইয়ের শাড়ি না কিনে বই কিনে বাজে খরচের দলে ফিরে যান। আবার কেউ বা বিলাসিতায় শপিংয়ের হুল্লোড়ে বাজে খরচের বহর বাড়ান, এ খরচে ঋণের বোঝা বাড়ে।

0: ভবিষ্যৎ কাঁদে, তবে যাই বলো প্রাত্যহিকে, বাজে খরচ যদি তেমন হয় তাতে আনন্দ আছে, তৃপ্তি আছে। বাজে খরচই মানুষের রুচি, বোধ ও অনন্য চিন্তার জগৎ করে দেয়। তিনি হয়ে ওঠেন স্বতন্ত্র ধারার মানুষ। অন্য খরচের চেয়ে বাজে খরচেই মানুষকে যথার্থ চেনা যায়, কারণ মানুষ ব্যয় করে বাঁধা নিয়ম অনুসারে, অপব্যয় করে নিজের খেয়ালে। বিকাশ পণ্ডিত, জিনন্দপুর, বলাগড়িয়া, পূর্ব মেদিনীপুর থেকে লিখলেন।
1: আয় বুঝে ব্যয়। চৈতালি মণ্ডল, আপনার চিঠিটি শুরু হয়েছে এইভাবে। চৈতালির ঠিকানা গ্রাম পোস্ট, দয়াপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। আয় বুঝে ব্যয়। নুন আনতে পান্তা ফুরোয় গোছের দৈন্য পীড়িত সংসারে মোটামুটি চাকচিক্য এবং মূল্যবান জিনিসপত্রের আমদানি হলে পাড়াপড়শিরা টিপ্পনি কাটতে দ্বিধা করে না। আরে দেখছো কি, নামে তালপুকুর, ঘটি ডোবে না। কখনো অধিক অনুসন্ধিৎস মহিলা মজলিস সরগরম হয়, ছিল তো ট্যাঁকখালির জমিদার, গুপ্তধন পেল নাকি গো, সরস মন্তব্যে বাঙালির জুড়ি মেলা ভার। তা ধরে নাও উল্লিখিত টিকা টিপ্পনি এই অধমের প্রাপ্তি। সামান্য গৃহ শিক্ষকতার পেশায় এত বাজে খরচ কেন বাপু? আমার জমা খরচের খাতায় জমা অপেক্ষা খরচের তালিকা সর্বদাই দীর্ঘায়িত। যেমন পুষ্প এবং পুস্তক, এই দুটি বস্তুতে আমার নাড়ির টান। প অক্ষরধারী এই দুটির বিপণির সম্মুখ দিয়ে যাতায়াতে পা থমকে যাবেই। এমনও হয়েছে সংসারের অতি প্রয়োজনীয় সামগ্রী কিনতে গিয়ে বই কিনে ফিরেছি, ফল অবশ্যম্ভাবী পারিবারিক কলহ। আসলে মনীষীদের সদুপদেশ মানতে গিয়েই তো যত বিপত্তি। বই কিনে কেউ দেউলিয়া হয় না, কিংবা একটি পয়সা পেলে ফুল কিনিও, সুতরাং না কিনে উপায় কি? মেয়েবেলার ডাক টিকিট ও ভিউ কার্ড সংগ্রহের বাতিক আজও অটুট। তবে প্রথমটি আমার বাসস্থান দ্বীপাঞ্চলে বিরল, দ্বিতীয়টির রূপান্তর ঘটেছে অঙ্কন চিত্রে। মায়ের মুদ্রা সংগ্রহের আগ্রহ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, সেক্ষেত্রে অতীতের রৌপ্য মুদ্রা সংগ্রহের চেষ্টায় নানা মনের নানা মত। কেউ বলে গয়না করাবে, কারো অভিমত শেয়ালদায় খোঁজ করো গে। খুঁজে চলেছি বাজে খরচের বাজে চাহিদা। অতএব সংসার বিরুদ্ধে যাক আমি নিরুপায়, হিসেবে জীবনযাপনের এক প্রত্যক্ষ অভিজ্ঞতা। একজন বৃদ্ধের দাহকার্য চলছে, উপাধানটিতে অগ্নি সংযোগ করা হলো, কয়েক বান্ডিল কাগজে মুদ্রা পুড়ে গেল চক্ষের নিমিষে। তাই বাজে খরচকে এখন জমার তালিকায় রেখেছি। চৈতালি মণ্ডল, দয়াপুর, দক্ষিণ চব্বিশ পরগনা।
2: জানিয়ে দিই আকাশ বাতাসের কথা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছেন যে আকাশ প্রধানত মেঘলাই থাকবে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাসময়ে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় সব থেকে বেশি এবং সব থেকে কম তাপমাত্রা ছিল যথাক্রমে 32.8 ডিগ্রি সেলসিয়াস এবং 26.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 12.6 মিলিমিটার। আর জানিয়ে দিই মৎস্যজীবী বন্ধুদের এক সতর্কবার্তার কথা, আজ এবং কাল কোনো সতর্কবার্তা নেই, কিন্তু 30 এবং 31 তারিখ পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে ঝোড়ো হাওয়া তৈরি হওয়ার কারণে মৎস্যজীবী বন্ধুদের সমুদ্রে মাছ ধরতে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর।
1: আজকের সময় তো প্রায় শেষ, শেষ করতে হচ্ছে প্রাত্যহিকই। আর এটাই বলি, আজকের এই সুন্দর দিনে আরও কাছাকাছি আসি আমরা সকলে, আরও বেঁধে বেঁধে থাকি। ভালো থাকুন সবাই, ভালো থাকি আমরা।
2: হ্যাঁ বন্ধুরা, আপনারাও ভালো থাকবেন। আর আমরা আজকে যারা প্রাত্যহিকীতে উপস্থাপনা ছিলাম, আমি দেবদুলাল দে আর সঙ্গে আমার দিদি
1: সুচিস্মিতা গুপ্ত। নমস্কার।
2: নমস্কার সকলকে।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 389, এখনও নিখোঁজ 1500েরও বেশি মানুষ, তাদের সন্ধানে জোরদার তল্লাশি চলেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে এ পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্গত মানুষের সহায়তায় বিদেশ মন্ত্রক নতুন দিল্লিতে চালু করেছে 24 ঘন্টার কন্ট্রোল রুম। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 6 দিনের সফরে আজ মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে 4 দিনের সফর শুরু হচ্ছে আগামীকাল। গাজায় গতকাল ইসরায়েলি হামলায় 3 জন প্রাণ হারিয়েছেন। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় দেশ জুড়ে পালিত হচ্ছে। জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রা আজ শেষ হচ্ছে। ভারতের সেন্থিল কুমার পিএসএ স্কোয়াশ প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 389। সাম্প্রতিক কয়েক বছরে সেদেশের ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে কয়েক হাজার নিখোঁজ মানুষের সন্ধানে জোরদার তল্লাশি চলেছে। এর মধ্যে রয়েছে 290 জন ভারতীয় পর্যটক। নেপাল ও তিব্বত কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, এখনও পর্যন্ত 1500েরও বেশি মানুষের খোঁজ মিলছে না, এর অধিকাংশই বিদেশি নাগরিক। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, মালয়েশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি ও রাশিয়ার মতো 30টিরও বেশি দেশের বাসিন্দা এই নিখোঁজের তালিকায় রয়েছেন। নেপাল পুলিশের মুখপাত্র কাফলে জানিয়েছেন, 1500েরও বেশি আটকে পড়া মানুষকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। উল্লেখ, রাসুয়াগাড়িতে তিমুরের ভোটে কোশি নদীর শাখা লেন্ডের প্রবাহ তুষার ধসের কারণে বাধাপ্রাপ্ত হয়ে এই হড়পাবানের সৃষ্টি হয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে এখনও পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ত্রিশুলি 1 নম্বর প্রকল্পের 63 জন শ্রমিক এবং তামিলনাড়ুর 21 জন বাসিন্দা রয়েছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, 288 জন ভারতীয়র সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। নতুন দিল্লিতে গতকাল তিনি সাংবাদিকদের বলেন,
1: There are 288 Indian nationals who remain uncontactable, 73 Indian nationals who are working on Trishuli 1 power project. The first group of 73 people who are working on Trishuli 1 power project. Then two separate groups of 37 and 49 nationals from Tamil Nadu who traveled for Kailash Mansarovar Yatra. Then a group of 32 Indian nationals from West Bengal who traveled in Timure, which is in Rasuwa district where this particular disaster has happened.
0: তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ ব্যাহত হওয়ায় ত্রাণ উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। নেপালে চলতি ত্রাণ উদ্ধার কাজে ভারত এ পর্যন্ত 47 টন আপৎকালীন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। এদিকে সাধারণ মানুষের সহায়তায় বিদেশ মন্ত্রক দিল্লিতে 24 ঘন্টার কন্ট্রোল রুম চালু করেছে। এর নম্বর হল +9111230887178 এবং +9111230887119। এছাড়া হোয়াটসঅ্যাপ কল ও বার্তার জন্য +9199682919888 নম্বরে যোগাযোগ করা যাবে। ইমেলের ঠিকানা হল situationroom@meae.gov.in। অন্যদিকে কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের জরুরি যোগাযোগের নম্বর হল +9779851316807 এবং +9779701705000। নেপালে হড়পাবান বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে পশ্চিমবঙ্গের 32 জন রয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এদের বেশিরভাগই কলকাতা ও চন্দননগরের বাসিন্দা। একটি পর্যটন সংস্থার সঙ্গে এরা সেদেশ সফরে গিয়েছিলেন বলে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন। এদিকে দুর্গত পরিবারগুলিকে সাহায্যের জন্য নবান্নে বুধবার থেকেই খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেখান থেকে নিয়মিত যোগাযোগের চেষ্টা চলেছে। পাশাপাশি দুটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। এগুলির নম্বর হল 0332479311 এবং 9147890181।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ ছদিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এই সফরে তিনি শিকাগো, অ্যাশভিল এবং নিউ ইয়র্কে যাবেন। শিকাগোয় বিনিয়োগকারীদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন অর্থমন্ত্রী। সেখানে বিভিন্ন বেসরকারি সংস্থার সিইও, প্রেসিডেন্ট ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করবেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের পোলোস্কি সেন্টার ফর এন্টারপ্রেনিয়ারশিপ অ্যান্ড ইনোভেশনও পরিদর্শন করবেন নির্মলা সীতারামন। শিকাগোয় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও তাঁর সাক্ষাতের কর্মসূচি রয়েছে। অ্যাশভিলে G20 অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে নির্মলা সীতারামন ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর হবে এই সম্মেলন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে 4 দিনের সফরে যাচ্ছেন। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানান, সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মির্জিয়েভের আমন্ত্রণে তাশখন্দে 2 দিনের রাষ্ট্রীয় সফরে যাবেন। এই সফরের সময় ভারত ও উজবেকিস্তানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি মির্জিয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠক করবেন। এরপর প্রধানমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদির জাপারভের আমন্ত্রণে এমাসের 31 তারিখে বিশকেকে 26তম সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাবেন। শ্রীলঙ্কার নৌবাহিনীর কমান্ডার ভাইস অ্যাডমিরাল ড্যামিয়ান ফার্নান্দো বর্তমানে ভারত সফরে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছেন, বুধবার থেকে শুরু হওয়া তাঁর এই সফরের লক্ষ্য হল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক সামুদ্রিক সহযোগিতা আরও জোরদার করা এবং দুদেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও কর্মসূচি বৃদ্ধি করা। গাজায় গতকাল ইসরায়েলি হামলায় 3 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও কয়েকজন। নিহতদের মধ্যে 2 জন গাজা শহরের বাসিন্দা। গাজার স্থানীয় প্রশাসনের অভিযোগ, দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত প্যালেস্তিনীয়দের একটি আশ্রয় শিবিরে হামলা চালানো হয়, সেখানে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনা জানিয়েছে, হামাসের এক যোদ্ধাকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল। এদিকে রাষ্ট্রসংঘের এক বৈঠকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শান্তি বিষয়ক প্যানেলের প্রধান নিকোলাই ম্লাদেনভ গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত থাকার বিষয়টির সমালোচনা করেছেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় দপ্তরের সচিব সিবি জর্জ গতকাল নতুন দিল্লিতে রাষ্ট্রসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে ভারত রাষ্ট্রসংঘ সহযোগিতা, দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্য অর্জনের সহায়তা, এআই এর প্রভাব, বিপর্যয় মোকাবিলা হ্রাস এবং রাষ্ট্রসংঘের সংস্কার নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। দেশের অর্থনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 59 কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে, যাতে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। আগামী মাসগুলিতে পেঁয়াজের সরবরাহ সুনিশ্চিত করতে এবং মৌসুমি মূল্যবৃদ্ধির চাপ নিয়ন্ত্রণে রাখতে সরকার বাফার স্টক থেকে সুপরিকল্পিত নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক উপায়ে পেঁয়াজ ছাড়া শুরু করেছে। নতুন দিল্লির কৃষি ভবন থেকে উপভোক্তা বিষয়ক বিভাগের সচিব নিধি খাড়ে জাতীয় রাজধানী অঞ্চলের ক্রেতাদের খুচরো বিক্রির উদ্দেশ্যে গতকাল পেঁয়াজবাহী ভ্যানগুলির যাত্রার সূচনা করেন। এই পেঁয়াজ কেজি প্রতি 35 টাকা ভর্তুকিযুক্ত মূল্যে NCCF, ন্যাফেড ও কেন্দ্রীয় ভান্ডারের আউটলেট এবং দিল্লিতে ভ্রাম্যমান ভ্যানের মাধ্যমে বিক্রি করা হবে। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে। এই উপলক্ষে বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে তাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। অন্যদিকে ভাইয়েরা শপথ নেন বোনেদের রক্ষা করা ও সব রকম সহায়তার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রা আজ রাখি বন্ধনের দিন শেষ হচ্ছে। এবছর 57 দিন ধরে চলেছে এই তীর্থযাত্রা। গত 3রা জুলাই শুরু হয়েছিল এবছরের অমরনাথ যাত্রা। মহন্ত দীপেন্দ্রগিরির নেতৃত্বে পবিত্র দণ্ড ছড়ি মুবারক গুহা মন্দিরে পৌঁছানোর মধ্যে দিয়ে এই যাত্রার সমাপ্তি হয়ে থাকে। একই সঙ্গে বার্ষিক বুদ্ধ অমরনাথ যাত্রাও আজ শেষ হচ্ছে।
ভারতের ভেলাভান সেন্থিল কুমার বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে পৌঁছেছেন। গতরাতে সেমিফাইনালে তিনি স্বদেশী বীর ছোটারানীকে 3-2 ব্যবধানে হারিয়ে দেন। ফাইনালে ভেলাভান মুখোমুখি হবেন হাঙ্গেরির তারকা খেলোয়াড় ও বিশ্ব র্যাঙ্কিংয়ের 55 নম্বরে থাকা বালাজ ফারকাসের। খবর পড়া আপাতত এ পর্যন্তই, এখন শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। যোগ্য কৃষকদের প্রাতিষ্ঠানিক কৃষি ঋণের আওতায় আনতে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে বিশেষ কিষাণ ক্রেডিট কার্ড প্রদান অভিযান শুরু হচ্ছে। রাজ্য সরকার পঞ্চায়েত স্তরে বৃহৎ প্রশাসনিক সংস্কারের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ আকাশবাণীকে জানিয়েছেন। আরজিকরের মতো ঘটনা বা বক্স আইনের আওতায় মামলার ক্ষেত্রে পুলিশকে কোনো নির্দেশের অপেক্ষা করতে হবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজ এরাজ্যের 32 জন বাসিন্দার নাম ঠিকানা প্রকাশ করেছে রাজ্য প্রশাসন। খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। পর্যটন শিল্পে বিনিয়োগ বাড়াতে মৌসুম ভিত্তিক পর্যটনের জায়গায় সারা বছর সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। যথোচিত মর্যাদায় আজ রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে। রাজ্য সরকার এই উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আসি বিস্তারিত সংবাদে। যোগ্য কৃষকদের প্রাতিষ্ঠানিক কৃষি ঋণের আওতায় আনতে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে বিশেষ কিষাণ ক্রেডিট কার্ড প্রদান অভিযান শুরু হচ্ছে। আগামী বছরের 31 জানুয়ারি পর্যন্ত এই 5 মাসের বিশেষ অভিযান চলবে। যারা এখনও কিষাণ ক্রেডিট কার্ড পাননি তাদের চিহ্নিত করে এই সুবিধার আওতায় আনা হবে। পাশাপাশি যাদের কার্ড রয়েছে প্রয়োজন অনুযায়ী তাদের ঋণের সীমা নবীকরণ বা বৃদ্ধি এই অভিযানের লক্ষ্য। এই অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে ক্ষুদ্র প্রান্তিক কৃষক, বর্গাদার, ইজারাদার কৃষক, দুগ্ধ উৎপাদন, মৎস্যচাষ, পশুপালন এবং অন্যান্য কৃষি সহায়ক কর্মকাণ্ডে যুক্ত কৃষকদের। এই কর্মসূচি বাস্তবায়নে ব্যাঙ্কগুলির পাশাপাশি স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, জেলা প্রশাসন, নাবার্ড এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা একযোগে কাজ করবে। রাজ্য সরকার পঞ্চায়েত স্তরে বৃহৎ প্রশাসনিক সংস্কারের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। শুধু পঞ্চায়েতে আসন পুনর্বিন্যাসই নয়, গ্রাম পঞ্চায়েত এবং ব্লকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ একথা জানিয়েছেন। তিনি বলেন, পঞ্চায়েত প্রধানদের আর্থিক ক্ষমতা কমিয়ে দুর্নীতি নিয়ন্ত্রণ এবং নির্বাচনী হিংসা কমানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।
1: পঞ্চায়েতের মধ্যে ডিলিমিটেশন খুব জরুরি আছে। আমাদের এখানে পুরো সিস্টেম পশ্চিমবাংলায় জেলা থেকে আরম্ভ করে ব্লক চায়েত বড় বড় আছে, ফলে প্রশাসনিক ভাবে সমস্যা হয়। কোন সরকার এটাকে বাড়াবার চেষ্টা করে, কেবল রাজনৈতিক স্বার্থে হয়েছে। তো আমরা অলরেডি পঞ্চায়েত বিভাগে বসেছি, পঞ্চায়েতকেও বাড়াতে হবে, বিডিও বাড়াতে হবে। বিডিওর কাছে একটা লোকসভায় একটা বিধানসভা, একটা বিডিও, 300 বেশি বুথ, সে বিডিও কি করে সামলাবে? আমরা এগুলোকে করে এই প্রায় 400 বেশি, প্রায় 450 বিডিও মানে ব্লক, আর 3339টা আমাদের পঞ্চায়েত আছে, সেটাও 4500 কাছাকাছি করতে আমরা বলেছি, সাজেশন রেখে অলরেডি আমরা একটা খসড়া তৈরি করেছি।
0: আরজিকরের মতো ঘটনা বা বক্স আইনের আওতায় মামলার ক্ষেত্রে পুলিশকে কোনো নির্দেশের অপেক্ষা করার দরকার নেই বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। তারতলার সাম্প্রতিক বিপর্যয়ে বীরত্বের সঙ্গে কাজ করার জন্য কলকাতা পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের 10 কর্মীকে জীবন রক্ষা পুরস্কার প্রদানের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেন। তিনি বলেন, দেশবিরোধী কার্যকলাপের ক্ষেত্রেও কোনো নির্দেশের দরকার নেই।
2: বিশেষ করে আমার 10 জন বন্ধুকে, পুলিশ বন্ধুকে ধন্যবাদ দেব, জীবন রক্ষার ক্ষেত্রে তারা কাজ করেছেন এবং একই নজির আগামী দিনে সব জায়গায় দেখাবেন। আরজিকর লাইক ইনসিডেন্ট, অর্থাৎ আমাদের কন্যা, বোন, দিদি এবং মায়েদের বা পস্কো আইনের আওতায় যে কেসগুলো হতে পারে, এক্ষেত্রে কারোর ইনস্ট্রাকশনের ওয়েট করার দরকার নেই। যদি আপনারা কঠিন এবং কঠোর কিছু করেন, আপনাদের পুলিশ মন্ত্রী, আপনাদের মুখ্যমন্ত্রী, আমি শিল্ড হিসেবে আপনাদের সামনে দাঁড়াবো, এটুকু আমি আপনাদের কথাই
0: বলবো। দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ করছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দুর্নীতি দমন বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে।
3: এসিবি অনেককে ধরছে, তার মধ্যে এক কনস্টেবলও ধরা পড়েছে ঝাড়গ্রামে, 5,54,000 টাকা সহ। এই লোভগুলো সম্বরণ করতে হবে, কারণ এসিবি আমি মিস্টার মুরলীধর শর্মার নেতৃত্বে আমি স্ট্রং টিম আস্তে আস্তে বানিয়ে দিচ্ছি।
0: পুলিশ কর্মীদের আর্থিক নিরাপত্তার বিষয়টিও সরকার দেখছে বলে

0: স্থান শুভেন্দুবাবু। তিনি বলেন, রাজ্য কলকাতা পুলিশের প্রায় 43,000 শূন্যপদ ধাপে ধাপে পূরণ করা হবে। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজের মধ্যে এরাজ্যের 32 জন রয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তাদের নাম ঠিকানাও প্রকাশ করেছে প্রশাসন। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই কলকাতা ও চন্দননগরের বাসিন্দা। একটি ভ্রমণ সংস্থার সঙ্গে তারা নেপালে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার নিখোঁজদের ব্যাপারে জানার চেষ্টা করছে। নবান্নে বুধবার রাত থেকে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। বাংলায় শিল্প ও শিল্পপতিরা ফিরতে শুরু করেছেন বলে শিল্পমন্ত্রী তাপস রায় মন্তব্য করেছেন। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আগে সরকারের আমলে রাজ্যে শিল্পের সহায়ক কোনো পরিবেশই ছিল না।
1: GOM হলো, গ্রুপ অফ মিনিস্টার্স মিটিং হলো অন ইনভেস্টমেন্ট, অন শিল্প নীতি, ইন্ডাস্ট্রি পলিসি, তারপরে এগোতে হবে ল্যান্ড ব্যাংক, ল্যান্ড পলিসি, ইজ অফ ডুইং বিজনেস, ইনসেন্টিভস, ওয়ান উইন্ডো, পরিবেশ, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, মিলিটারি রেজিমেন্টেড, রেজিমেন্টেবল মিলিটারি, ট্রেড ইউনিয়নিজম, তো এই সবগুলোই তো ছিল না। প্রথম দিকের গুলো ছিল না, পরের দিকের গুলো প্রচুর ছিল। এক্সাইটমেন্ট ইজ দেয়ার, এনথুজিয়াজম ইজ দেয়ার, আবার তারা ফিরে আসছে, ফিরে আসতে চাইছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে আইআর নিউজ কলকাতাতে। পর্যটন শিল্পে বিনিয়োগ বাড়াতে রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ গতকাল কলকাতায় শহরের বড় হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। পর্যটন পরিকাঠামো উন্নয়ন, নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানমুখী পরিবেশ তৈরির মতো নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অম্বুজা নিউটিয়া গ্রুপ, দ্য পার্ক, তাজ, JDW, ম্যারিয়ট সহ আতিথেয়তা শিল্পের সঙ্গে যুক্ত সবকটি বড় সংস্থার প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। বৈঠকে পর্যটনমন্ত্রী মরশুম ভিত্তিক পর্যটনে জোর না দিয়ে সারা বছর ধরে সক্রিয় থাকার উপর জোর দিয়েছেন। চিনি নিয়ে কালোবাজারি রুখতে রাজ্য সরকার একটি টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে। খোলাবাজারে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে টাস্ক ফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা বাজারে বাজারে নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি চিনি নিয়ে কোথাও মজুদদারি বা অসাধু কার্যকলাপ দেখলে সাধারণ মানুষকে 1800-345-5501 এই নম্বরে ফোন করে বিস্তারিত তথ্য জানানোর আবেদন জানানো হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মজুদদারি এবং কালোবাজারি রুখতে হাওড়ার বিভিন্ন বাজারে গতকাল হানা দেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। বিভিন্ন সামগ্রীর দাম ও সরবরাহ পরিস্থিতি খতিয়ে দেখে ন্যায্য মূল্য নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। এদিকে চিনির লাগান ছাড়া মূল্য বৃদ্ধির অভিযোগ খতিয়ে দেখতে গতকাল বর্ধমান শহরের নতুনগঞ্জ বাজারে অভিযান চালায় প্রশাসন। ভাই বোনের আত্মিক এবং পবিত্র সম্পর্কে উৎসব রাখি বন্ধন আজ এরাজ্যেও সানন্দে পালিত হচ্ছে। রাখি বন্ধনকে শুধু ভাই বোনের উৎসব হিসেবে নয়, সামাজিক সম্প্রীতি এবং জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসেবে তুলে ধরতে আজ রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সরকারি উদ্যোগে প্রথম রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা, ব্লক, পুরসভা, পঞ্চায়েত থেকে শুরু করে কলকাতা পৌর নিগমের ওয়ার্ড স্তর পর্যন্ত পালিত হবে রাখি বন্ধন উৎসব। রাজ্যস্তরের মূল অনুষ্ঠানটি হচ্ছে কলকাতা নজরুল মঞ্চে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য বিশিষ্টজন সেখানে উপস্থিত থাকবেন বলে খবর। পাশাপাশি প্রায় 2500 কলেজ পড়ুয়া, NSS এবং যুব কম্পিউটার সেন্টারের শিক্ষার্থীরা এতে অংশ নেবেন। যাদবপুর 8B বাসস্ট্যান্ডে 10,000 কণ্ঠে বন্দে মাতরম গাওয়া হবে। যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেল আজ হাওড়া শেওড়াফুলি তারকেশ্বর সেকশনে অতিরিক্ত ইমিউ ট্রেন চালাবে। যাত্রাপথে ট্রেনগুলি সমস্ত স্টেশনে থামবে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ কলকাতায় দুই জায়গায় পৃথক অনুষ্ঠান করছে দুই শিবির। ঋতব্রতপন্থী তৃণমূল এদিন সভা করবে রানী রাসমণি অ্যাভিনিউতে। অন্যদিকে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের তরফে ক্যাথিড্রাল রোডে সভা হবে। এদিকে আজ কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের 73তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে। কলকাতার মহাজাতি সদনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। রাজ্যে নিম্নচাপের প্রেক্ষিতে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জলপাইগুড়ি, আলিপুর দুয়ার ও কোচবিহার জেলায় আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। যোগ্য কৃষকদের প্রাতিষ্ঠানিক কৃষি ঋণের আওতায় আনতে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে বিশেষ কৃষি

0: ক্রেডিট কার্ড প্রদান অভিযান শুরু হচ্ছে। আরজিকরের মতো ঘটনা বা পক্সো আইনের আওতায় মামলার ক্ষেত্রে পুলিশকে কোনো নির্দেশের অপেক্ষা করতে হবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী উৎসব দাস।
2: উড়ি

0: করেছেন পল্লব রায়গুপ্ত।
1: দ্বিতীয় পর্বে আজ আমরা আলোচনা করব কিভাবে অঙ্ক, পরিসংখ্যান ও মেশিন লার্নিং এই তিনের মিলনে খেলাধুলোই এমন সব তথ্য সামনে আসছে যা সাধারণ চোখে ধরা পড়ে না। ফুটবলের কথাতেই আসি। সমগ্র বিশ্বে ক্রিকেট নয়, জনপ্রিয়তা নিরিখে ফুটবলের পাল্লা অনেক বেশি ভারী। বলাই বাহুল্য, সেখানে ব্যবসার দিকটাও দারুণ। শুধু ইউরোপের ফুটবল ক্লাবগুলোই ফুটবলের ডেটা সায়েন্সে যে পরিমাণ ব্যয় করে তা চোখ কপালে তোলার মতো। আর তাই লিভারপুল, বার্সেলোনা, রিয়েল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের নিজস্ব ডেটা সায়েন্টিস্ট আছে, কারো কারো নিজস্ব একাডেমি পর্যন্ত আছে। এছাড়াও সারা পৃথিবী জুড়ে বেশ কিছু বড় কোম্পানি রয়েছে, আর তাদের সংগ্রহে রয়েছে ক্লাব ও আন্তর্জাতিক খেলাগুলোর রেকর্ডিংয়ের বিশাল এক ভাণ্ডার। তাদের ডেটা সায়েন্টিস্টরা সেই সব তথ্য ভাণ্ডার থেকে ভিডিওগুলোর এমনভাবে বিশ্লেষণ করেন যে ছোট থেকে ছোট প্যারামিটার বা বিষয় ধরা পড়ে। শুধু তাই নয়, এই সব বিষয় যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেটা বুঝতেও সাহায্য করে। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা বোঝা যাবে। এক ব্রিটিশ সংস্থা এক্সপেক্টেড গোলের মতো এক প্যারামিটারকে জনপ্রিয় করেছে। এক্সপেক্টেড গোল হলো কোনো শট থেকে গোল হওয়ার সম্ভাবনার একটা হিসেব। ধরুন একটি দল ম্যাচে 15টি শট নিল আর অন্য দল নিল মাত্র 5টি। শুধু শটের সংখ্যা দেখলে মনে হবে প্রথম দলই ভালো খেলেছে, কিন্তু এক্সপেক্টেড গোল হিসাব করে দেখা গেল প্রথম দলের মোট এক্সপেক্টেড গোল 0.6 আর দ্বিতীয় দলের 2.1। অর্থাৎ কম শট নিয়েও দ্বিতীয় দল অনেক বেশি ভালো গোলের সুযোগ তৈরি করেছিল। এইসব সূক্ষ্ম পরিসংখ্যান দুই দলের পারফরমেন্সের এক দারুণ তুলনা করে দিতে সাহায্য করে। এইসব প্রযুক্তির পিছনে রয়েছে পরিসংখ্যান, মেশিন লার্নিং এবং গাণিতিক মডেলের মিশ্রণ। এগুলোর সাহায্যে এমন অনেক ধরনের প্রবণতা খুঁজে বার করা যায় যা খালি চোখে সহজে ধরা পড়ে না। কোচেরা এর সাহায্যে দলের কৌশল আরও ভালোভাবে সাজাতে পারেন। বিশ্লেষকরা খেলোয়াড়ের পারফরমেন্সকে শুধু চোখের আন্দাজে নয়, সংখ্যার সাহায্যে নিরপেক্ষভাবে বিচার করতে পারেন। তাহলে আরেকটা গল্প বলি। শ্রোতাদের মধ্যে অনেকেই হয়তো লিভারপুলের ফ্যান আছেন। 2018 সালে লিভারপুল ইউরোপের অন্যতম সেরা ফুটবল দল হয়েছিল। জুর্গেন ক্লপের দলে ছিলেন বিশ্বমানের সব খেলোয়াড়, দুর্দান্ত আক্রমণ ভাগ, শক্তিশালী রক্ষণ। কিন্তু দলের বিশ্লেষকরা এমন একটা ব্যাপার খেয়াল করলেন যেটা নিয়ে সাধারণত কেউ মাথায় ঘামায় না, তা হল থ্রো ইন। আগের মরশুমের ম্যাচগুলোর তথ্য ঘেঁটে তারা দেখলেন নিজেদের থ্রো ইন থেকেই লিভারপুল অনেক সময় দ্রুত বলের দখল হারিয়ে ফেলেছে। কখনো থ্রো ইন নেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বল চলে যাচ্ছে প্রতিপক্ষের কাছে। একটা দুটো ম্যাচে ব্যাপারটা তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না, কিন্তু পুরো মরশুমের হিসাব করলে দেখা গেল এমন ঘটনা ঘটছে শত শত বার। অধিকাংশ কোচ হয়তো ব্যাপারটা এড়িয়ে যেতেন। থ্রো ইন তো আর গোল করার মতো গুরুত্বপূর্ণ কিছু নয়। কিন্তু বিশ্লেষকরা অন্য কথা বললেন। একটি দল একটি ম্যাচে গড়ে 40 থেকে 50টি থ্রো ইন নেয়। তার মধ্যে যদি কয়েকটাও বেশি সময় নিজেদের দখলে রাখা যায়, তাহলে পুরো মরশুমে সেই ছোট্ট লাভটাই বড় হয়ে দাঁড়াতে পারে। ক্লপ তাই বিষয়টাকে গুরুত্ব দিলেন। তিনি নিয়োগ করলেন থমাস গ্রোনেমার্ককে। তিনি ছিলেন থ্রো ইন নিয়ে কাজ করার এক বিশেষজ্ঞ। প্রথমে ব্যাপারটা লিভারপুলের খেলোয়াড়দের কাছে খানিকটা মজার মনে হয়েছিল। চ্যাম্পিয়ন্স লিগে খেলা একটা দল থ্রো ইন নিয়ে আলাদা অনুশীলন করছে। কিন্তু গ্রোনেমার্কও ভিডিও আর তথ্য বিশ্লেষণ করে খেলোয়াড়দের দেখালেন সমস্যাটা কোথায় হচ্ছে। প্রতিপক্ষ সাধারণত কোনো একটা জায়গা বন্ধ করে দিচ্ছে। বল পাওয়ার আগে খেলোয়াড়দের কিভাবে নড়াচড়া করা উচিত, কোন থেকে থ্রো করলে বল নিজেদের দখলে রাখার সম্ভাবনা বাড়ে, সবই খুঁটিয়ে দেখা হলো। এরপর লিভারপুলের থ্রো ইনের ধরন বদলে গেল। কিছুদিনের মধ্যেই তার ফলও দেখা গেল। থ্রো ইন থেকে বলের দখল ধরে রাখার ক্ষেত্রে লিভারপুল প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দল হয়ে উঠল। লিভারপুল শুধু থ্রো ইনের জন্য চ্যাম্পিয়ন্স লিগ বা প্রিমিয়ার লিগ জেতেনি, কিন্তু এই ঘটনা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়ে দিল। ফুটবলে বড় পরিবর্তন সবসময় বড় কোনো কৌশল থেকে আসে না, কখনো কখনো একটা ছোট্ট প্রায় উপেক্ষিত ব্যাপার নিয়ে জমে থাকা ডেটার মধ্যেই লুকিয়ে থাকে নতুন কৌশলের সূত্র।
0: খেলাধুলোয় ডেটা সায়েন্স দ্বিতীয় পর্ব শুনলেন জানা অজানায়, বললেন পল্লব রায়গুপ্ত।
2: সকল শ্রোতা বন্ধুদের নমস্কার, আপনাদের নিরাময় অনুষ্ঠানে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শারদীয়ার আলো বা ঈদের উচ্ছ্বাস কিংবা বড়দিনের রোশনাই, আমাদের গোটা পৃথিবীটাই বেঁধে রেখেছে এই দুই চোখ। কিন্তু আমাদের চারপাশেই এমন বহু মানুষ আছেন যাদের কাছে এই সুন্দর জগৎটা শুধুই এক অনন্ত অন্ধকার। একজন দৃষ্টিহীন মানুষের জীবনে আলোর উৎসব ফিরিয়ে আনার চাবিকাঠি কিন্তু আপনারই হাতে। চোখের কর্নিয়াজনিত দৃষ্টিহীনতা দূর করতে নেত্রদান হলো মানব সেবার সেরা উপহার। অনেকেই ভুল ভাবেন যে নেত্রদান করলে মৃত্যুর পর মুখশ্রী নষ্ট হয়ে যায়। না, একেবারেই তা নয়। দক্ষ চিকিৎসকেরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে শুধুমাত্র ক্ষুদ্র কর্নিয়া অংশটি সংগ্রহ করেন, যাতে মুখের অবয়বে কোনো পরিবর্তন আসে না। আপনার একটি সিদ্ধান্ত দুজন দৃষ্টিহীন মানুষের জীবনে নতুন ভোরের আলো এনে দিতে পারে। মৃত্যুর পর এই শরীর তো ছাই হয়ে যায়, বা মাটিতে মিশে যাবেই, কিন্তু আপনার রেখে যাওয়া আলো বেঁচে থাকবে অন্য কারো চোখে। আজ নিরাময় অনুষ্ঠানে মরণোত্তর নেত্রদান নিয়ে শুনবেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অসীম কুমার ঘোষের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা রায়।
3: নমস্কার শ্রোতা বন্ধুরা, নিরাময় অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মরণোত্তর নেত্রদান নিয়ে। সঙ্গে রয়েছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর অসীম কুমার ঘোষ। নমস্কার ডক্টর ঘোষ।
4: নমস্কার সবাইকে।
3: আপনার কাছে প্রথম প্রশ্নই হচ্ছে যে নেত্রদান আসলে কি, এবং এর মাধ্যমে কিভাবে একজন দৃষ্টিহীন ব্যক্তি নতুন দৃষ্টিশক্তি ফেরত পেতে পারেন?
4: নেত্রদান আমাদের অর্গান ডোনেশনের মধ্যেই পড়ে। চোখের যে কর্নিয়ার অংশটুকু দান করে আমরা কর্নিয়াটাকে প্রতিস্থাপন করি। যদি কোনো ব্যক্তির কোনো কারণে কর্নিয়া জনিত অসুখে যদি আক্রান্ত হয়ে কর্নিয়ার স্বচ্ছতা নষ্ট হয়, তাহলে সেই সব মানুষের চোখে এই কর্নিয়া প্রতিস্থাপন করা যায়। তো সেক্ষেত্রে এটাকে কর্নিয়া দান তো বলা হয় না, সেটাকে নেত্রদান হিসেবে সকলের কাছে এটা পরিচিতি লাভ করেছে।
3: নেত্রদান এই যে প্রক্রিয়াটি, এটি কি শুধুমাত্র মৃত্যুর পরই সম্ভব নাকি জীবিত অবস্থাতেও কোনোভাবে সম্ভব?
4: নেত্রদান সবসময় কিন্তু মৃত্যুর পরে মানে কর্নিয়া নিতে পারি। সেটার জন্য প্রকৃত পক্ষে কি হয়, মৃত্যুর আগে যে কর্নিয়া থাকে চোখের মধ্যে, সেই কর্নিয়া কিন্তু কখনোই আমরা মেডিকো লিগালি নিতে পারি না। কারণ মৃত্যুর পরেই সমস্ত ভাবে আপনি স্কিন ট্রান্সপ্লান্ট বলুন, লিভার ট্রান্সপ্লান্ট বলুন, হার্ট ট্রান্সপ্লান্ট বলুন, অথবা চোখের এই কর্নিয়া প্রতিস্থাপনের জন্য কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশন, সেটা কিন্তু মৃত্যুর পরে কেউ ইচ্ছুক ব্যক্তি জীবিত অবস্থায় অঙ্গীকার করে গেছেন, তাতে করে মৃত্যুর পরেও একটা প্রতিজ্ঞা পূর্ণ হয় এবং তিনি অমরত্ব লাভ করেন। তাই সেই কারণেই মৃত্যুর আগে জীবিত অবস্থায় কখনোই কর্নিয়া আমরা বডি থেকে নিতে পারি না। সেক্ষেত্রে আমরা যে মৃত্যুর পরে কিন্তু আমরা আই বল, চোখের যে বলটা, পুরোটাই আমরা চোখের থেকে আমরা তুলে আনি এবং তার একটা বাটন তৈরি করে কর্নিয়াটাকে আমরা অন্য কোনো মানুষের চোখে সেটাকে প্রতিস্থাপন করতে পারি।
3: নেত্রদান মহদান, কিন্তু এই মহদান থেকে কারা বঞ্চিত থাকেন, অর্থাৎ কারা কারা এই নেত্রদান করতে পারেন না?
4: নেত্রদানটা তো আজকাল সম্মিলিত ভাবে একটা প্রয়াস, আমাদের একটা উদ্দেশ্য। সে উদ্দেশ্য কিন্তু বিভিন্ন ধর্মীয় কারণে এক ধরনের সম্প্রদায়ের মানুষ দিতে চান না, কিন্তু আমরা মনে করি হয়তো কর্নিয়া দান করলে কর্নিয়া ভালো হচ্ছে, সকলের অসুবিধেটা মিটছে, কিন্তু সেটাও বুঝতে চান না। অনেক সময় হয়তো মৃত্যুর আগে উনি হয়তো একটা অঙ্গীকার করে গেছেন, কিন্তু মৃত্যুর পরে তার যে ডেড

0: সরি, যারা লিগাল, যারা উত্তরাধিকার, যেমন ছেলে মেয়ে বা স্ত্রী, তারা কিন্তু অনেক সময় কর্নিয়া বা চোখে তুলতে দেন না। সেই সদিচ্ছা, সেই পরিবেশ সকল সোসাইটির মাধ্যমে জাগিয়ে তুলতে হবে, এবং যারাই দিতে চান তারা দিতে পারেন। এবং বঞ্চিত হবার মতনই আমরা কর্নিয়াটাকে, আইবলটাকে তুলে আনবই, সেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে সেই বাড়িতে, সেই সমাজে, সেই পাড়াতে এবং দেশের কাছেও। তা সেটার মধ্যে কতটুকু আমরা কর্নিয়া প্রতিস্থাপন করতে পারবো, সেটা আমরা এই ব্যাংকে এনে আমরা পরীক্ষা করে সেটাকে ঠিকমতো কাজে লাগাবো।
1: আর কোন কোন রোগে আক্রান্ত ব্যক্তিদের চোখ প্রতিস্থাপন যোগ্য মনে করা হয় না?
0: যে আইবলটা নিয়েছি, সে আইবলটা আমরা বিভিন্ন কারণে ব্যবহার করতে পারি। সবসময় যে চোখের দৃষ্টিশক্তির জন্য ব্যবহার করা হবে, যদি কোনো কারণে, ধরুন কারো ভাইরাল একটা ডিজিজ হয়েছে, কেউ রেবিজ ভাইরাসে আক্রান্ত, অথবা কার্সিনোমা ম্যালিগন্যান্সি মানে ক্যান্সার হয়েছে চোখের মধ্যে, বা লিভারে ক্যান্সার, তারপরে মারা গেলেন, কর্নিয়ার মধ্যে সেটা অনেক সময় ম্যালিগন্যান্ট সেল চলে আসে, তা সেগুলোতে আমরা অনেক সময় কর্নিয়া প্রতিস্থাপন করলে সাকসেসফুল হয় না। ওই ব্যক্তির যে কর্নিয়াটা আমরা নিলাম, সেটা আমরা অন্য কোনো কারণে ব্যবহার করব, কারণ কেন, শিক্ষার ক্ষেত্রে এটা একটা টিস্যু কালচার করা যেতে পারে, হিস্টোপ্যাথোলজি করতে পারি, এবং গবেষণামূলক কাজে ওই কর্নিয়াটা ব্যবহার হতে পারে। এবং যে কেউ কর্নিয়া দিতে পারেন, কিন্তু তার প্রতিস্থাপন হবে কিনা সেটা আই ব্যাংকে যিনি চোখের ডাক্তার আছেন তিনি ভালো করে পরীক্ষা করে তারপরে উনি প্রতিস্থাপন করবেন কি কোন কাজে। এটা চোখের দৃষ্টিশক্তির জন্য হবে, না কোনোভাবে এই টিস্যুটাকে আমরা অন্য কোনো কাজে, গবেষণার কাজে ব্যবহার করব।
1: আচ্ছা, মৃত্যুর কত ঘন্টার মধ্যে এই চোখ সংগ্রহ করতে হয়?
0: ঠিক মতো বলতে গেলে 2 ঘন্টার মধ্যে কিন্তু আমরা কর্নিয়াটা যদি আমরা মানে আইবলটা ডোনেট করি, তাহলে কিন্তু সেই কর্নিয়া খুব ভালো থাকে। এবং তখনই বলা হয়, যারা হয়তো খবর দিল নিকটস্থ আই ব্যাংকে, সেই মতো তারা ইনফর্ম করলে আমরা বলে দিই যে আমরা আসছি, আপনারা ধৈর্য ধরুন, এসি চালাতে পারেন কিন্তু ফ্যানের হাওয়া বন্ধ করে দিন, এবং চোখের পাতা দুটোকে বন্ধ করে পরিষ্কার জল দিয়ে তুলোটা ভিজিয়ে, তুলো যে ওয়েট তুলোগুলো, তেমনি চোখের পাতাগুলো উপরে রাখতে হবে, যাতে করে কর্নিয়াটা ময়েস্ট থাকে এবং ভিজে থাকে, তাতে করে কর্নিয়ার যে স্বচ্ছতা সেটা ভালো করে মেনটেন হয় এবং তাতে কোনো ইনফেকশন হয় না। আর সেইটার সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে আমরা বলে দিই যে এটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ড্রপ একটু দিয়ে রাখুন এবং আমরা আসছি, আপনারা অপেক্ষা করুন, ডেথ সার্টিফিকেটটা প্রিপেয়ার করে রাখুন। তা সেইটুকু সময়ে আমরা পৌঁছে যেতে পারি এবং আইবলটা তুলে নিতে পারি, তাকে বলে ইনিউক্লিয়েশন। এবং সেটা ইউজুয়ালি কর্নিয়াটা ভালো রাখতে হলে 2 ঘন্টার মধ্যে করতে হয়, ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টা আমরা ওয়েট করতে পারি, কে করে কর্নিয়াটা ভালোভাবে ট্রান্সপ্লান্ট করতে পারি।
1: আচ্ছা, যদি পরিসংখ্যানের নিরীক্ষে প্রশ্নটা করি, তাহলে সারা বছরে আমাদের দেশে কর্নিয়া প্রতিস্থাপনের চাহিদা কেমন থাকে, এবং একই সাথে জানতে চাইবো যে এই চাহিদা কত অংশে পূরণ করা সম্ভব?
0: কর্নিয়া জনিত অন্ধত্ব কিন্তু অনেকটাই আছে। আমাদের যদি 100 জন ব্লাইন্ড পার্সন থাকেন, তার মধ্যে 60 জন শতকরা হচ্ছে ছানি জনিত কারণে অন্ধ। সেটা তো আমরা অপারেশন করে সবাইকে ভালো করতে পারি, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং স্টেট গভর্নমেন্ট কিন্তু সবসময় একটা প্রচার করে যাচ্ছে যে ছানি অপারেশনটা ঠিক সময়ে করিয়ে নিন, এবং তার জন্য স্ক্রিনিং হয়, তার জন্য প্রতিটা ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ সব জায়গাতেই আমরা চোখের পরীক্ষা করে দেখি কার ছানি পড়েছে, কার না পড়েছে। এবং সেটা বাদ দিয়ে 60 ভাগের মধ্যে বাকি যে 40-35% রয়ে গেল, তার মধ্যে প্রায় ধরুন 7-8% কিন্তু কর্নিয়া জনিত কারণে মানুষ অন্ধ হয়ে আছে, এবং সেটা প্রতি বছরই এরকম করে বেড়ে যাচ্ছে। মানে 100 জন ছিল, তার মধ্যে আবার 200 জন মানে ওই বয়স্ক হলো, তাদের মধ্যে আবার ধরুন 7% করে যোগ হচ্ছে। আমরা প্রতি বছর যে কর্নিয়াটা ট্রান্সপ্লান্ট করতে পারি, সেটার কিন্তু 20-30% কিন্তু আমাদের চাহিদা পূরণ হয় না। কেননা আমরা সব, আমাদের যে চেতনা বোধ, যে আমাদের চক্ষু দান বা নেত্র দানটা কিন্তু একটা মহৎ কাজ, আমরা যদি নেত্র দান করি বা আইবলটাকে ডোনেট করি মৃত্যুর পরে, তাহলে কিন্তু একটা কর্নিয়া জনিত অন্ধ মানুষ নিশ্চয়ই প্রতিস্থাপনের পরে দেখতে পাবেন। সেই মোটিভেশনটা আমাদের সমাজের মধ্যে একটু কমে যাচ্ছে, তবে আগের চেয়ে আমরা আদর্শ অনুপ্রাণিত হয়ে অনেকেই কর্নিয়া দান করতে চলে আসছেন মৃত্যুর পরে, এবং তাদের পরিবারের লোকেরাও কিন্তু সানন্দে এই স্বীকৃতি দিয়ে আমাদেরকে খবর দিচ্ছেন।
1: আচ্ছা, নেত্রদানের জন্য আগে থেকে যদি কেউ অঙ্গীকারবদ্ধ বা

0: ডোনেশন কার্ড না করে থাকেন, তাহলে মৃত্যুর পর কি পরিবারের সদস্যরা নিজেরা সম্মতি দিতে পারেন?
1: হ্যাঁ, মৃত্যুর পরে কিন্তু তার যে উত্তরাধিকার যারা, তারা সম্মতি না দিলে কিন্তু আমরা কখনোই কর্নিয়া বা আই বল নিতে পারি না। তারা ডোনেট করতে সম্মত হলে তখন আই ব্যাংকে খবর দেয় এবং সেই মতো করে আমরা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাই। তবে বিভিন্ন জায়গায় আই ব্যাংক আছে, শুধুমাত্র তো কলকাতায় নেই, কলকাতা ছাড়াও দুর্গাপুরে আছে, আসানসোলে আছে, শ্রীরামপুরে আছে, মেদিনীপুরে আছে, এবং সব জায়গা মেডিকেল কলেজগুলোতে এখন আই ব্যাংক প্রতিস্থাপনের সুযোগ রয়েছে এবং হয়েছে। কিছু কিছু নতুন কলেজ এখনো হয়নি, তবে বেশিরভাগ ক্ষেত্রে পেরিফেরি তো আই ব্যাংক আছে। তাদের কাছে খবর দিলে সঙ্গে সঙ্গেই তারা, যিনি খবর দিলেন, তার বাড়িতে পৌঁছে গিয়ে আই বল নিতে পারেন।
0: এই নেত্রদান বা প্রতিস্থাপনের পুরো প্রক্রিয়াটা কি কোনো আর্থিক লেনদেন থাকে নাকি এটি সম্পূর্ণরূপে বিনামূল্যে করা হয়?
1: না, একদম বিনা পয়সায়। এবং ভারতবর্ষে লেজিসলেশন আছে যে এই যে কর্নিয়ার ডোনেশন বা কর্নিয়ার ট্রান্সপ্লান্টেশন সম্পূর্ণ নিখরচায় হতে হবে এবং সরকারি হাসপাতালেই হতে হবে। সরকারি হাসপাতালে আমরা করি, বেসরকারি হাসপাতালেরা করছে, তারা কিন্তু ওই কর্নিয়ার জন্য আলাদা টাকা নেয় না। তাদের যে সার্ভিসিং চার্জ হাসপাতালের, সেই হিসেবে একটা চার্জ করেন। গভর্নমেন্ট হাসপাতালের নিয়ম আছে যে আমরা কখনোই কারো কাছ থেকে কোনো বিনিময় পয়সা নিতেও পারবো না, এবং যিনি কর্নিয়া দান করলেন তাকেও কোনোভাবে কন্ট্রিবিউশন আমরা গভর্নমেন্ট থেকে করতে পারবো না।
0: ডক্টর ঘোষ, আমাদের শ্রোতা বন্ধুদের জন্য যদি একটু বলেন, যারা নেত্রদান করতে চাইছেন তারা কিভাবে নিকটস্থ আই ব্যাংক বা সংস্থার সঙ্গে যোগাযোগ করবেন?
1: প্রতিটা মেডিকেল কলেজে একটা ফোন নাম্বার আছে, আপনি ফোন করে, যেটা MSVP, যিনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বা ভাইস প্রিন্সিপাল অথবা প্রিন্সিপাল, অথবা লেখা থাকে যে আই ব্যাংক কমিউনিকেশনে একটা নম্বর দেওয়া থাকে, সেই নম্বরে ওনারা বলতে পারেন যে আমি আমার মৃত্যুর পরে এই চোখ দুটি দান করে যেতে চাই। তখন ওরা বলে দেন যে আপনি এখানে এসে প্লেজ কার্ড বলে একটা অঙ্গীকার কার্ড আছে, সেই কার্ডটাকে ফিল আপ করে দুজন উইটনেসের সই লাগে। উইটনেসের সই যারা অফিসে যারা কাজ করেন বা কোনো ডাক্তারও করে দিতে পারেন, কোনো ব্যাপার না। ওই কার্ডটি হয়তো আপনি জমা দিয়ে গেলেন, কিন্তু আপনি আপনার বাড়ির লোককে যদি ঠিক মতো করে মানে অনুপ্রাণিত না করেন যে আমি আমার চোখটা দান করে যাচ্ছি, তাহলে কিন্তু আর আপনার বডি থেকে চোখটা কেউ তুলতে পারবে না। ওই জন্য আমরা মৃত্যুর পরে আপনার উত্তরাধিকারকে সবসময় সম্মতি দিতে হবে। সেই বিষয়ে যিনি দান করতে ইচ্ছুক তাকে কিন্তু বাড়ির লোককে মোটিভেটেড করে রাখতে হবে যে আমার মৃত্যুর পরে তোমরা কিন্তু আই ব্যাংকে খবর দেবে, ওখান থেকে ডাক্তারবাবুরা এসে আমার চোখ নিয়ে যাবেন এবং চোখের একটা প্রতিস্থাপনের ব্যবস্থা করবেন কোনো অন্ধ মানুষের চোখে।
0: চলে আসছি আমরা আমাদের একদম শেষ পর্যায়ে। আমাদের সমাজে নেত্রদান নিয়ে কিছু সামাজিক এবং ধর্মীয় ভুল ধারণা রয়েছে, যেই জন্য আমাদের এই মহৎ কাজে বাধা সৃষ্টি হয়। এই সম্পর্কে আপনি কি বলতে চাইবেন, কি বার্তা দিতে চাইবেন?
1: আমি এই আকাশবাণীর মাধ্যমে সবাইকে বলতে চাই যে মানুষ তো সারা জীবন বাঁচবে না, কিন্তু মানুষের যে কাজ বা তার যে স্বীকৃতি যেভাবে কাজটা করে যাচ্ছে, সেই জিনিসটাকে কিন্তু মৃত্যুর পরেও অবিনশ্বর থাকবে। সেই কারণে প্রত্যেক জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাইকে অনুরোধ করছি, হিন্দু বৌদ্ধ এবং মুসলিম, তারা খ্রিস্টান, তারা সবাই যেন তাদের মৃত্যুর পরে অমূল্য চোখ দুটি, যে চোখ দিয়ে যারা কর্নিয়া জনিত কারণে অন্ধত্বে ভুগছেন, তারা কিন্তু অনেক অনেক উপকার পেতে পারবেন। তাই আমার এই সমাজে এই সকলকে জাতির উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা সবাই আপনারা একটু মোটিভেটেড হবেন, আপনি মৃত্যুর পরে আপনার ওই অমূল্য চোখ দুটি দান করে যান, যাতে করে ভারতবর্ষের যারা অন্ধ মানুষ, প্রায় ধরুন 100 ভাগের মধ্যে যেটা 8-9 ভাগ কর্নিয়া জনিত কারণে অন্ধ হয়েছে, তারা কিন্তু সফলভাবে দৃষ্টি ফিরে পেতে পারে আপনার এই দানের মাধ্যমে।
0: ধন্যবাদ ডক্টর ঘোষ, নমস্কার।
1: নমস্কার সবাইকে আমার তরফ থেকে।
2: নিরাময় অনুষ্ঠানে মরণোত্তর নেত্রদান নিয়ে শুনলেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অসীম কুমার ঘোষের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা রায়।

0: এখন গান্ধী ভাবনায় স্বচ্ছ ভারত, এ বিষয়ে বলবেন রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়।
1: 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। এসেই ছুটলেন তার রাজনৈতিক গুরু গোপালকৃষ্ণ গোখলের কাছে। জিজ্ঞেস করলেন, এখন কি করব? গোখলে পরামর্শ দিলেন, রাজনৈতিক কাজেকর্মে ঝাঁপিয়ে পড়ার আগে দেশটাকে ঘুরে দেখো, দেশের মানুষকে জানো, নিজের চোখে বুঝে নাও সব কিছু। গুরুর আদেশ শিরোধার্য করে মোহনদাস বেরিয়ে পড়লেন দেশ পরিক্রমায়। চলল প্রায় এক বছর। অভিজ্ঞতা হলো অনেক, কিন্তু সুখকর নয়। ট্রেনের অপরিচ্ছন্ন অবস্থা দেখে কষ্ট হলো, রাস্তাঘাট সব নোংরা, যত্রতত্র ময়লা ও মলের ছড়াছড়ি। তার নিজের কথায়, এমনই আবর্জনা ও দুর্গন্ধ যে লোকের চোখ বুজিয়া নাকে কাপড় দিয়া চলিতে ইচ্ছা হয়। স্বাস্থ্য সচেতনতার কোনো বালাই নেই। মনে পড়ে গেল, দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি হয়ে একবার ভারতে জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে যোগ দিতে এসেছিলেন। তখন তাকে নিজে হাতেই শৌচাগার পরিষ্কার করতে হয়েছিল। ভাবতে গিয়ে সেদিনকার এই দুঃসহ অবস্থাকে ভারতের চিরন্তন জীবনধারার সঙ্গে কেমন যেন মেলাতে পারছিলেন না মোহনদাস। বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদের তুলনায় ভারতীয়রা ব্যক্তিগত স্তরে কোনোভাবেই কম পরিচ্ছন্ন নন। কেননা ছোটবেলা থেকে অধিকাংশেরই ধর্মীয় অনুশাসনে কঠোর নিগড়ে বাঁধা। ভোরে ওঠো, মন্ত্রোচ্চারণ করে ভূমাতার কাছে ক্ষমা প্রার্থনা করে মাটিতে পা দাও, প্রাতঃকৃত্য সেরে পুকুরে নদীতে স্নান করো, নিজের পোশাক নিজেই ধোও ইত্যাদি। আক্ষেপ করে পরে লিখেছেন গান্ধীজি, জাতীয় ও সামাজিক পরিচ্ছন্নতার বোধ বলিয়া যে গুণ আছে তাহা আমাদের মধ্যে দেখিতে পাওয়া যায় না। আমরা কোনো রকমের স্নানটা সারিয়া লই বটে, কিন্তু যে কূপে বা জলাশয়ে বা নদীতে আমরা স্নান করিয়া শুচি হই, সেই কূপ পুকুর বা নদীতীর নোংরা করিতে আমাদের আটকায় না। এই ত্রুটি একটা বড় অপরাধ বলিয়া আমি মনে করি। এই প্রাথমিক ভারত দর্শন থেকে মহাত্মা হয়ে ওঠা পর্যন্ত জীবনে কত বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাকে। দেশের এই স্বচ্ছতাহীন অস্বাস্থ্যকর পরিস্থিতিতে ব্যথিত গান্ধী একসময় জাতীয় স্তরে এর সমাধান সূত্র খোঁজায় মগ্ন হয়েছেন। এমন আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে দীর্ঘকালীন ভাবনার সঙ্গে স্বচ্ছতার প্রশ্নটিকেও জুড়ে 1942 সালে প্রকাশ করেছেন গঠনমূলক কাজ নামে একটি পুস্তিকা। পরে তা সংশোধিত হয়েছে 1945। অহিংস শোষণহীন এক সামাজিক ধারা অনুসারে ভারতের পুনর্গঠনের পদ্ধতিকেই গান্ধীজি গঠনমূলক কাজ বলে নামাঙ্কিত করেছেন। স্বচ্ছতার বিষয়টিকে আমরা বরাবরই সমষ্টিগত দৃষ্টিভঙ্গিতে দেখিনি। ব্যক্তিগত ও পারিবারিক স্তরে পরিচ্ছন্ন থাকতে গিয়ে অনেক সময়ই প্রতিবেশীর অসুবিধার কথা ভাবি না। প্রকৃতির ডাকে যত্রতত্র সাড়া দিতে আমাদের বাধে না। নিজের বাড়ির সাফ করা ময়লা নির্দ্বিধায় ছুঁড়ে ফেলি অন্যদিকে, অন্যদিকের প্রতিবেশী আরও নিপুণভাবে তারই পুনরাবৃত্তি করেন। নিট ফল মাথা তোলে আস্তাকুড়ের নোম্যান্স ল্যান্ড। জনগণের এই সমাজবিরোধী আচরণের ইতি ঘটাতে দৃঢ়সংকল্প ছিলেন গান্ধীজি। তাঁর সময়ের গঠনমূলক কাজের তালিকাভুক্ত 18টি বিষয়ের মধ্যে যে দুটিতে প্রবলভাবে জোর পড়েছে তা হল ব্যক্তিগত স্বচ্ছতা ও সমষ্টি স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি পালন। গান্ধীজি মনে করতেন, আমাদের 99% রোগের মূলে আছে অপরিচ্ছন্নতা, আজেবাজে খাবার খাওয়া ও অপুষ্টি। বলা হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈশ্বর সাধনার সমতুল। বাইরের স্বচ্ছতায় অন্তরের বিশুদ্ধতার প্রতিফলন ঘটলেই তবে তা স্থায়ী ও সমষ্টি রূপ পায় বলে গান্ধীজি বিশ্বাস করতেন। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্বের অনুভূতি থেকেই আসে অন্তরের বিশুদ্ধতা, আর তখনই সকল মানুষকেই এক বলে মনে হয়, প্রতিষ্ঠা পায় মানুষের মর্যাদা, অন্তরে বাহিরে শুচিতা ও স্বচ্ছতার প্রকাশ ঘটে। গান্ধীজি তার যাবতীয় সত্যের পরীক্ষা চালিয়েছেন তার দুই আশ্রমে, আহমেদাবাদের সবরমতীতে ও ওয়ার্দার সেবাগ্রামে। আশ্রমিকদের কাছে স্বচ্ছতা এবং স্বাস্থ্য স্বাস্থ্যবিধি পালনই সর্বোচ্চ গুরুত্ব পেত। কেউ আশ্রমবাসী হতে চাইলে দৈনন্দিন কাজের অঙ্গ হিসেবে তাকে স্বচ্ছতায়, এমনকি শৌচালয় পরিষ্কারেও অভ্যস্ত হতে হতো। উচ্চ নিচ নির্বিশেষে

0: সকলকেই তা করতে হতো। আশ্রমের মলমূত্রকে কাজে লাগিয়ে উৎকৃষ্ট কম্পোস্ট সার উৎপাদনের পরীক্ষা নিরীক্ষাতেও সফল হন তিনি। সেবাগ্রামে উদ্ভাবিত ওয়ার্ধ ট্যাঙ্ক বা চাকা লাগানো ভ্রাম্যমাণ শৌচালয় তো সেদিন হইচই ফেলে দিয়েছিল। মাটিতে বড় গর্ত খুঁড়ে তার উপর সেটি বসিয়ে দেওয়া হতো। গর্ত ভর্তি হয়ে গেলে মাটি দিয়ে তা বন্ধ করে শৌচালয়কে সরিয়ে দেওয়া হতো অন্য গর্তের উপর। কম্পোস্ট তৈরি হয়ে যেত তিন মাসের মধ্যেই। অনুরূপভাবে মূত্র থেকে তৈরি হতো ইউরিয়া, সবই লাগত আশ্রমের কৃষিকাজে। এ যেন এক ঢিলে দুই পাখি মারা, স্বচ্ছতা ও স্বাস্থ্যের সমস্যা মিটল, মিলল কৃষির উপাদানও। গান্ধীজি চেয়েছিলেন শুধু আশ্রমে নয় গ্রামগুলিতেও এই পদ্ধতি অনুষ্ঠিত হোক, সাফাই ও মলমূত্র পরিষ্কারের কাজটা কোনো বিশেষ শ্রেণীর মানুষই করুক, তিনি তার ঘোরতর বিরোধী ছিলেন। নিজের বসবাসের জায়গা ও আশপাশের স্বচ্ছতা রক্ষার দায়িত্ব সকলের বলে মনে করতেন তিনি। বিদ্যালয়ের ছাত্রছাত্রীর কাছে এটাই হোক সমাজসেবা। তিনি যে বুনিয়াদী নৈতালিম বিদ্যালয়ের ছবি এঁকেছিলেন তাতেও জোর ছিল স্বচ্ছতার ওপর। পড়ুয়ারা ভোর পাঁচটায় উঠে পাতকিত্যাদি সেরে সোজা চলে যাবে স্কুলে। নিজের নিজের ক্লাসঘরের সামনেটা গোবর মাটি দিয়ে নিকিয়ে সুন্দর করে আলপনা দেবে। চত্বরটা সাফাইয়ের পর যা কিছু জড়ো হবে তা ফেলবে কম্পোস্ট তৈরির গর্তে। এতে রোজই স্কুলের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। স্বাধীনতার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ স্বচ্ছতা, এমন কথাও বলেছিলেন গান্ধীজি। ভারতের সব জায়গার বিশেষ করে গ্রামের মানুষের করুণ অবস্থার ছবিটা তার চোখের সামনে ভাসত। ভারত ছাড়োর মতো ক্লিন ইন্ডিয়া অর্থাৎ স্বচ্ছ ভারতের আহ্বানও জানিয়েছিলেন তিনি। স্বপ্ন দেখতেন এমন এক ভারতের যেখানে স্বচ্ছতা হয়ে উঠবে মনুষ্য জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। স্বাধীনতা লাভের পর এতগুলো বছর কেটে গেলেও সে স্বপ্ন অপূর্ণই থেকে গিয়েছে। এখনও উন্মুক্ত স্থানে শৌচকর্ম সারতে হয় মেয়েদেরও। আশার কথা, বর্তমান কেন্দ্রীয় সরকার বিশেষ জোর দিয়েছেন স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির ওপর। চলছে সমাজের সর্বস্তরের মানুষকে এর সঙ্গে যুক্ত করার উদ্যোগ। লক্ষ্য, 2019 সালের 2 অক্টোবর গান্ধীজির 150তম জন্মদিবসের মধ্যে গ্রামাঞ্চলে 12 কোটি শৌচালয় তৈরি করে উন্মুক্ত শৌচের সম্পূর্ণ বিলোপ। স্বেচ্ছা আরোপিত দায়িত্ব হিসেবে ভারতীয় মাত্রই যদি এই অভিযানের শরিক হন তাহলে অচিরেই হয়তো আমরা অন্য এক ভারতকে চাক্ষুষ করার সৌভাগ্য লাভ করব, তৃপ্ত হবেন মহাত্মা।
1: গান্ধী ভাবনায় স্বচ্ছ ভারত সম্পর্কে বললেন রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়। গান্ধী চর্চা অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233। আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, রাগ আহির ভৈরব, শিল্পী আন্তব চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রশান্ত দে রায়, হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। আহির ভৈরব রাগে খেয়াল, শিল্পী আন্তব চট্টোপাধ্যায়।

0: আহির ভৈরব রাগে। খেয়াল শুনলেন আন্তব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন প্রশান্ত দে রায়, হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, গানে গানে একটু পরেই।
1: পুলিশ
2: মিস সীমা,
1: বলুন,
2: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
1: কিন্তু কেন? মানে
2: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
1: ডিজিটাল অ্যারেস্ট?
2: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: এতগুলো টাকা?
2: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
1: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
2: আরে,
1: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড।

0: তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
1: হ্যালো মাম্মা,
2: হাই।
3: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
5: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
4: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
5: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
4: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
6: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
7: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
0: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
7: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
8: গানে গানের প্রথম পর্ব, প্রথমে ভূপিন্দর সিং, ছবি হীরক জয়ন্তী।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম IGL গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
3: গানে গানের প্রথম পর্ব শুনছেন প্রিয়তমা ছবির গান, সন্ধ্যা মুখোপাধ্যায় ও শ্যামল মিত্র দুজনে গেয়েছেন।

0: ভাগ্যচক্র ছবি থেকে মান্নাদের গাওয়া গান শুনছিলেন। গানে গানে প্রথম পর্ব এই পর্যন্তই, দ্বিতীয় পর্ব 9:30। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 392, এখনও নিখোঁজ 1468 জন। নেপালে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনা জোরদার প্রয়াস চালানো হচ্ছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 6 দিনের সফরে আজ মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে। জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রা আজ শেষ হচ্ছে। ইতিহাস সৃষ্টি করে গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর খেতাব জিতেছেন। আসি বিস্তারিত খবরে। নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা

0: সংখ্যা আরও বেড়ে হয়েছে 392। এর মধ্যে নেপালে মৃত্যু হয়েছে 389 জনের, বাকি 3 জন প্রাণ হারান পার্শ্ববর্তী তিব্বতে। সাম্প্রতিক কয়েক বছরে সেদেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে সীমান্তের উভয় পাড়ের 1468 জন এখনও নিখোঁজ। এর মধ্যে রয়েছেন প্রায় 290 জন ভারতীয় পর্যটকও। ভারত ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, মালয়েশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি ও রাশিয়ার মতো 30টি দেশের বাসিন্দা এই নিখোঁজের তালিকায় রয়েছেন। নেপালি কর্তৃপক্ষ জানিয়েছে তাদের 910 জন বাসিন্দা নিখোঁজ। অন্যদিকে তিব্বতের আধিকারিকরা জানিয়েছেন সেদেশের 558 জনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ত্রাণ উদ্ধারের কাজ জোর কদমে চলেছে। নেপালের নিরাপত্তা বাহিনী ক্ষতিগ্রস্ত জেলাগুলি থেকে 800 বেশি মানুষকে উদ্ধার করেছে। এদিকে ভোতে কোশী নদীর কাছে প্রাকৃতিক বিপর্যয়ের দরুন বেরিয়ার লেক বা হ্রদে জলস্তর বৃদ্ধি পাওয়ায় সেখানেও নতুন করে জল উপচে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে নেপালে এখনও পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ত্রিশুলি এক প্রকল্পে 63 জন শ্রমিক এবং তামিলনাড়ুর 21 জন বাসিন্দা রয়েছেন। বিদেশ মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন,
1: There are 288 Indian nationals who remain uncontactable. 73 Indian nationals who are working on Trishuli 1 power project. The first group of 73 people who are working on Trishuli 1 power project. Then two separate groups of 37 and 49 nationals from Tamil Nadu who traveled for Kailash Mansarovar Yatra. Then a group of 32 Indian nationals from West Bengal who traveled in Timore, which is in Rasuwa district where this particular disaster has happened.
0: সরকার নিখোঁজ ভারতীয়দের সন্ধানে জোরদার তল্লাশি চালাচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্কর বলেছেন তার মন্ত্রক, নেপালি কর্তৃপক্ষ, বিভিন্ন রাজ্য সরকার, ট্যুর অপারেটর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যেই নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে সাধারণ মানুষের সহায়তায় ভারতের বিদেশ মন্ত্রক দিল্লিতে 24 ঘন্টার কন্ট্রোল রুম বা নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। নেপালে হড়পাবান বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে পশ্চিমবঙ্গের 32 জন রয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই কলকাতা ও চন্দননগরের বাসিন্দা। একটি পর্যটন সংস্থার সঙ্গে এরা সেদেশে সফরে গিয়েছিলেন বলে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ 6 দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন। এই সফরে তিনি শিকাগো, ন্যাশভিল এবং নিউ ইয়র্কে যাবেন। শিকাগোতে বিনিয়োগকারীদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন অর্থমন্ত্রী। সেখানে বিভিন্ন বেসরকারি সংস্থার সিইও, প্রেসিডেন্ট এবং শীর্ষ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। কয়েকজন শিল্পকর্তার সঙ্গেও তাঁর দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবার কথা। টরন্টোয় ভারত ও কানাডার অর্থমন্ত্রীদের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও আর্থিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেন এই বৈঠকে নেতৃত্ব দেন। এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, চলতি বছরের মার্চ মাসে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মা কার্নির মধ্যে হওয়া অর্থনৈতিক চুক্তি ও সহযোগিতার বার্তাকে এগিয়ে নিয়ে যেতেই এই বৈঠক। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় দপ্তরের সচিব সিবি জর্জ গতকাল নতুন দিল্লিতে রাষ্ট্রসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে ভারত রাষ্ট্রসংঘ সহযোগিতা, দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যে অর্জনের সহায়তা, এআই এর প্রভাব নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। দেশের অর্থনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 59 কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে, যাতে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী জনধন যোজনায় 78% অ্যাকাউন্টই খোলা হয়েছে গ্রামীণ এলাকা অথবা আধা শহরাঞ্চলে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও জাপানের মধ্যে সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা পর্যালোচনার সময় জাপানের বাজারে বাসমতি চাল রপ্তানির আরও বেশি সুযোগ চাইবে ভারত। এর পাশাপাশি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনাও খতিয়ে দেখা হবে। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ভিয়েতনামের হ্যানয়ে সেদেশের প্রধানমন্ত্রী লে মিং হুঙের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় মার্গারিটা জানান, বৈঠকে উভয় নেতা ভিয়েতনামের জেনারেল সেক্রেটারি তথা প্রেসিডেন্ট তো লামের সফল ভারত সফর এবং ভারত ভিয়েতনাম দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত করার বিষয়ে কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা

0: ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শ্রীলঙ্কার নৌবাহিনীর কমান্ডার ভাইস অ্যাডমিরাল ড্যামিয়ান ফার্নান্দো বর্তমানে ভারত সফরে রয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে, বুধবার থেকে শুরু হওয়া তাঁর এই সফরের লক্ষ্য হল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক সামুদ্রিক সহযোগিতা আরও জোরদার করা। আগামীকাল পর্যন্ত ভারতে থাকবেন শ্রীলঙ্কার নৌবাহিনীর এই শীর্ষ কর্তা। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে। এ উপলক্ষে বোনেরা ভাইয়েদের হাতে রাখি বেঁধে তাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। অন্যদিকে ভাইয়েরা শপথ নেন বোনেদের রক্ষা এবং সবরকম সহায়তার, চলে পারস্পরিক উপহার বিনিময়ের পালা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। দুই দেশের মধ্যে বাণিজ্য সংঘাতের আবহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প লেক অন্টারিওর নাম বদলে লেক আমেরিকা রাখার নির্দেশ দিয়ে একটি আদেশনামায় স্বাক্ষর করেছেন। মার্কিন স্বরাষ্ট্র সচিব এবং ভৌগোলিক নাম নির্ধারণ বোর্ডকে আগামী 30 দিনের মধ্যে সমস্ত সরকারি মানচিত্র ও তথ্য ব্যবস্থা আপডেট করার নির্দেশ দিয়েছেন তিনি।
1: Changing the name of Lake Ontario effective immediately to Lake America. That's going to take place right now as I sign the order.
0: এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি হ্রদটির নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ওনাম পুজো সমাপ্ত হওয়ার পর কেরালামের শবরীমালা মন্দির আজ রাত 10টায় বন্ধ হয়ে যাবে। ওনাম উৎসবের সময় এই মন্দিরে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, মন্দিরটি আগামী 16 সেপ্টেম্বর বিকেল 5টায় ফের খোলা হবে। ওড়িশা ও বিহারে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, আন্দামান ও নিকোবর এবং পুদুচেরিতে। পশ্চিমবঙ্গ ও সিকিমের কিছু অংশে আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইতে অনুষ্ঠিত গ্র্যান্ড চেস ট্যুরের খেতাব জিতে ইতিহাস করেছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দা। তিনি এই প্রতিযোগিতায় জয়ী প্রথম ভারতীয় দাবাড়ু। বর্তমান চ্যাম্পিয়ন ফাবিয়ানো করুণাকে 15 তারের ব্যবধানে হারিয়ে দেন তিনি। ফাইনালে প্রথমে 6 পয়েন্টে পিছিয়ে থাকলেও পরে 2টি র্যাপিড গেমে জয়লাভ করে এগিয়ে যান প্রজ্ঞানন্দা। পিএসএ বুদাপেস্ট স্কোয়াচ ওপেনের ফাইনালে পৌঁছেছেন ভারতের ভেলভেন সেন্থিল কুমার। গতরাতে সেমিফাইনাল ম্যাচে তিনি স্বদেশীয় বীর ছোটরানীকে 3-2 ব্যবধানে পরাজিত করেন। ভারতের মহিলা হকি দল FIH বিশ্বকাপ হকির প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করেছে। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে গতকাল পঞ্চম স্থান দখলের লড়াইয়ে ভারত 3-1 জার্মানিকে পরাজিত করে। নবনীত কৌর 2টি এবং ঈশিকা 1টি গোল করেছেন। উল্লেখ, 1974 সালে ভারতীয় হকির প্রতিযোগিতায় চতুর্থ স্থান লাভ করেছিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 392, এখনও নিখোঁজ 1468 জন। নেপালে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনা জোরদার প্রয়াস চালানো হচ্ছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। আজ রাখি বন্ধন, জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রা আজই শেষ হচ্ছে। খবর এখনকার মতো এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা, সমীক্ষা, শিরোনাম রাখির দিনে, লিখেছেন রঞ্জন সেন। বাংলার সব উৎসবেই যেন বেজে ওঠে এক সম্পর্ক ও সম্প্রীতির সুর। রাখিবন্ধন তেমনই এক উদযাপন। ভাইয়ের মঙ্গল কামনায় এই দিন বোনেরা ভাইয়ের হাতে বেঁধে দেন রাখি। ভাইয়েরা বোনকে দেন ভালোবাসা, আশীর্বাদ আর উপহার। পারিবারিক গণ্ডির বাইরে বেরিয়ে এসে এই উৎসব এখন ক্রমশ হয়ে উঠছে এক সামাজিক উদযাপন। আজকের কর্মব্যস্ত ও যান্ত্রিক জীবনে ভাই বোনের ভালোবাসার এই উৎসব এক সম্প্রীতি ও সুরক্ষার বার্তা বয়ে আনে। আমাদের পুরাকথা, দেবতা ও মানুষ যেন একসঙ্গে মিলে গিয়েছে এই বন্ধনে। পৌরাণিক কাহিনীতে পড়ি, রাজা বলিকে রাখি পরিয়ে দিয়েছিলেন দেবী লক্ষ্মী। রাখিবন্ধন যেন ভাই বোনের চিরকালের সম্পর্কের এক সুর। যা

0: ধর্ম বর্ণের সীমানা পেরিয়ে তা প্রায় গোটা দেশ জুড়ে এখন এক সামাজিক চেহারা পেয়েছে। বিভেদের বিরুদ্ধে রাখি যেন এক ঐক্যের বন্ধন, মৈত্রীর বার্তা। তা হয়ে উঠেছে উত্তর, মধ্য এবং পূর্ব ভারতের এক প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের তরফে এবারে রাখিবন্ধন উৎসবকে সরকারিভাবে পালন করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। আধুনিক ও সর্বজনীন রূপে বাংলায় রাখিবন্ধন উৎসব চালু করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে তিনি এই উৎসবটিকে এক নতুন চেহারায় ফিরিয়ে আনেন। এই উপলক্ষেই তিনি রচনা করেছিলেন সেই বিখ্যাত গান, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। অতীতের ঋষিরা বৃক্ষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গাছের ডালে রাখি পরিয়ে দিতেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতা অনুসরণ করে বহু জায়গায় মহিলারা এদিন সৈনিকদের হাতে রাখি পরিয়ে দেশের সুরক্ষা নিশ্চিত করার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান। রাখি শুধু একটুকরো সুতো নয়, এটা এমন এক সম্পর্কের প্রকাশ যাকে ভারতীয় সংস্কৃতিতে সবথেকে পবিত্র সম্পর্কগুলির অন্যতম বলে বিবেচনা করা হয়। আমাদের দেশে পৌরাণিক কাহিনীর দিকে চোখ রাখলে রাখিবন্ধনের প্রাচীনত্ব সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। মহাভারতে শিশুপালের সঙ্গে যুদ্ধে কৃষ্ণের আঙুলে আঘাত লাগলে দ্রৌপদী শাড়ি ছিঁড়ে কৃষ্ণের ক্ষতস্থানে বেঁধে দিয়েছিলেন। এতে গভীরভাবে অভিভূত হয়ে কৃষ্ণ তাকে রক্ষার প্রতিশ্রুতি দেন। পরবর্তীকালে কৌরবদের রাজ্যসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তাকে সুরক্ষা দিয়েছিলেন কৃষ্ণ। আজকের দিনে রাখিবন্ধনের সঙ্গেও এই গল্পটির একটা জোরালো সম্পর্ক রয়েছে, তা হল ভালোবাসার সম্পর্ক এবং সুরক্ষার প্রতিশ্রুতি। রাখির বন্ধন বোনের রক্ষায় ভাইয়ের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতির বন্ধন। রাখিবন্ধন এক বিশ্বাসের উদযাপন। এই বিশ্বাস হল বোনেরা রাখির দিনে ভাইয়ের হাতে রাখি বেঁধে দিলে ভাইরা দীর্ঘজীবী হয়। এই বিশ্বাস ধর্ম সম্প্রদায় এবং সবরকম প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে। রাখি পরানোর মূল রীতিটি দেশজুড়ে একই রকম হলেও অঞ্চলভেদে তার উদযাপনে ফারাক রয়েছে। যেমন উত্তর ভারতে রক্ষাবন্ধন বা রাখিবন্ধন সবথেকে বড় উৎসব, সেখানে তা যেন এক পারিবারিক মিলন মেলা, রাখির সকালে পুজো আচ্চা নিয়ে এক জমজমাট ব্যাপার। আবার মহারাষ্ট্র ও উপকূলবর্তী গোয়াতে স্থানীয় জেলেরা এদিন সমুদ্রে নারকেল নিবেদন করেন, তার পাশাপাশি চলে রাখি পরানো। আবার দক্ষিণ ভারতের তামিলনাড়ু কেরালাম অন্ধ্রপ্রদেশে এদিন অনেকে পৈতে পাল্টান। বাংলার মানুষ চিরকাল উৎসবের শক্তিকে আত্মস্থ করে মিলে মিশে থাকার সংস্কৃতিকে গ্রহণ করতে চেয়েছে। রাখিবন্ধনের প্রধান তাৎপর্য হল ভালোবাসা ও সুরক্ষার অটুট বন্ধন। রাখি হল পরস্পরের পাশে থাকার অঙ্গীকার। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন রঞ্জন সেন।
1: যে স্টিল দেশের রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত নমনীয় আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ, সেল সিকিউর TMT বার। দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
3: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
2: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
4: গানে গানের দ্বিতীয় পর্ব। প্রথমে চিরদিনের ছবির গানে মান্না দে ও সন্ধ্যা মুখোপাধ্যায়।

কাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

0: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট, আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে দ্বিতীয় পর্বে শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবির গান। এবারের ছবি 22শে শ্রাবণ, শিল্পী শ্রেয়া ঘোষাল।

0: গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে ফরহত নাজ।
1: এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
3: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপুরম IGL গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
5: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট, আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: এখন গানের ভেলা, আপনাদের সঙ্গে সুতপা চট্টোপাধ্যায়।

গায়ত্রীর সচেতন অভিভাবকরা তার মধুর কণ্ঠ, সুরেলা কণ্ঠের পরিচয় যে মুহূর্তে পেলেন, সঙ্গে সঙ্গে তারা সিদ্ধান্ত নিয়ে নিলেন যে না, মেয়েকে সঙ্গীতে তালিম দিতে হবে। প্রথাগত শিক্ষার ব্যবস্থা করলেন তারা বিভিন্ন সঙ্গীত গুণীদের কাছে। তার প্রথম সঙ্গীত গুরু সন্তোষ মুখোপাধ্যায়। প্রথম সঙ্গীত গুরু সন্তোষ মুখোপাধ্যায়ের সঙ্গে গায়ত্রীর সম্পর্ক, সম্পর্ক অর্থে একেবারে যথার্থ যাকে সম্পর্ক বলে, সেই সম্পর্ক দীর্ঘদিন অটুট ছিল। এবং যখন গায়ত্রী আস্তে আস্তে গানের জগতে পেশাগতভাবে আসলেন, এলেন, তখন কিন্তু তারই প্রথম গুরু, তিনিও তাকে যতটা সম্ভব এগিয়ে দিতে চেয়েছেন, তার সমর্থন সহযোগিতা তিনি একেবারে যতদূর পর্যন্ত এই ছাত্রীর প্রতি রাখা যায় তিনি রেখেছিলেন। তাই তো আমরা তার কাছ থেকে এমন গানও পেলাম যে গান আমরা যখন রেকর্ড করছেন গায়ত্রী বসু, তার একটা প্রচ্ছন্ন সমর্থন যেমন ছিল, তেমনি পরামর্শ একেবারে খুব সচেতনভাবে, সেটাও আমরা দেখেছি।

গায়ত্রী বসুর সঙ্গীত প্রতিভা একেবারে সহজাত। গায়ত্রী বসুর শিক্ষা বলুন বা তার অনুশীলনের মধ্যে দিয়ে তিনি যে যতখানি পরিশীলিত হয়ে উঠেছিলেন, সেভাবে তিনি যেভাবে নিজেকে দেখতে চেয়েছিলেন, চল্লিশের দশকের মাঝামাঝি সময়ে সেই সময় তার মনে হয়েছিল, তার পরিবারের, তার অভিভাবকদের মনে হয়েছিল যে এই বিষয়টায় একেবারে আদর্শ শিক্ষক হবেন সুধীরলাল চক্রবর্তী। সুধীরলাল চক্রবর্তী আদর্শ সঙ্গীত শিক্ষক তো বটেই, তার কাছ থেকে আমরা অনেক সঙ্গীত শিল্পী, তার ছাত্রছাত্রী

এদের মধ্য থেকে আমরা পেয়েছি। তিনি নিজেও একজন সঙ্গীত শিল্পী ছিলেন এবং সফল সুরকারও বটে। তার সুরেও আমরা কিন্তু গায়ত্রী বসুকে পেয়েছিলাম। তেমনই একটি গান এবারে একটু শুনে নিতে চাইব। গানটি 1953 সালে আমরা প্রথমবার শুনেছি। সুধীরলাল চক্রবর্তী এ গানে নিজে সুর করলেন এবং গানটি লিখেছিলেন পবিত্র মিত্র।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

সুধীরলাল চক্রবর্তীর অকাল প্রয়াণ হলো 1952 সালে। এরপর গায়ত্রী বসু সুধীরলাল চক্রবর্তীর সিনিয়র ছাত্র শ্যামল মিত্রর কাছেও গানের তালিম নিয়েছেন। এবং এই শ্যামল মিত্রেরও একটা বিরাট অবদান ছিল গায়ত্রী বসুর সঙ্গীত জীবনে, পেশাদার সঙ্গীত জীবনে এবং রেকর্ডের ক্ষেত্রে। অনেক গান শ্যামল মিত্রর সুরে গায়ত্রী বসু গেয়েছেন। এবারে দুটি গান একটু শুনে নি। শ্যামল মিত্রর সুরে 55 সালের রেকর্ড দুটি। প্রথম গানটি রচয়িতা গৌরীপ্রসন্ন মজুমদার এবং পরের গান লিখেছেন পবিত্র মিত্র।

গানটা অসতর্কভাবে আমরা দুবার শুনে ফেললাম একই অনুষ্ঠানে, এর জন্য ক্ষমা প্রার্থী অবশ্যই। তবে আমার মনে হয়, হ্যাঁ, সংখ্যার দিক থেকে ভাবলে মনে হয় যে মাত্র এক ঘন্টার পরিসর, সেখানে আমরা একটি অন্য নতুন গান শুনতে পারতাম। কিন্তু সত্যিই গানটি এত ভালো যে বারবার শুনলেও মনে হয় যেন না, কিছুমাত্র কম হলো না। তবু দুঃখ প্রকাশ কিন্তু করছি যে দুবার অসতর্কভাবে গানটি শুনিয়ে ফেলেছি, এবং কয়েকটি লাইন শুনে ফেলবার পর তখন মনে হলো এই রে দুবার শুনিয়ে ফেললাম, কিন্তু তখন গানটিকে থামিয়ে দিলে আমার মনে হয় যে আরও বেশি একটা অস্বস্তিকর পরিস্থিতি হতো, একটা অতৃপ্তি হতো। এবারে আরও একটি গান আমরা শুনব, যে গানটি ওই 1955 সালেরই রেকর্ড, শ্যামল মিত্র সুর, পবিত্র মিত্র কথা।

গায়ত্রী বসু দীর্ঘদিন শচীন দাস মতিলালের কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন। এমনকি যখন তিনি আধুনিক গানের জগতে এবং বাংলা ছায়াছবির গানের জগতে একজন প্রতিষ্ঠিত শিল্পী, সেই সময় তিনি শিখছেন উষারঞ্জন মুখোপাধ্যায়ের কাছে মার্গসঙ্গীত, এবং এই মার্গসঙ্গীতের তালিম নিচ্ছেন। পাশাপাশি তিনি অতুল প্রসাদের গানের চর্চাও করছেন, রবীন্দ্রসঙ্গীতও শিখেছেন সুচিত্রা মিত্রর কাছে, আর অতুল প্রসাদের গান শিখেছেন দ্বিজেন চৌধুরীর কাছে। আসলে শেখার ব্যাপারে একটা আন্তরিক নিষ্ঠা ছিল বলেই গায়ত্রী বসু বিভিন্ন সুরকারের একেবারে ভিন্ন ভিন্ন সুর, ভিন্ন ভিন্ন শৈলী তাকে চর্চার মধ্য দিয়ে, নিজের সহজাত প্রতিভা তো ছিলই যার ফলে নিজের গলায় একে এত নিখুঁতভাবে তুলে ধরেছেন। এই যে বললাম যে ভিন্ন ভিন্ন সুরকারের ভিন্ন ভিন্ন সুর এবং শৈলীকে তিনি রপ্ত করেছেন এবং কত সফলভাবে তাকে নিবেদন করেছেন তার কণ্ঠের মধ্য দিয়ে, আমরা শুনব, সেই দিকে একটু যাওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগে দুটি গান অতুল প্রসাদের একটু শুনে নেব। যারা এই গান শুনেছেন, বেশিরভাগ শ্রোতাই আমি জানি, আমার এই মুহূর্তে রেডিওর ও প্রান্তে যারা বসে আছেন তাদের বেশিরভাগ শ্রোতাই এই দুটি গান তার কাছে শুনেছেন, এবং গায়ত্রী বসুর গলার তো একটা আলাদা মাধুরী ছিল, সেই মাধুরী অতুলনীয়, কোথাও যেন এর আর কোনো বিকল্প পাওয়া যায় না। এবং এই গান যে যখন আমরা শুনি শ্রোতা হিসেবে যে গভীর একটা অনুভূতির জন্ম দেয়, তার কোনো তুলনাই যেন হয় না, কোনো গানকে তার পাশে রাখা যায় না। তার গানের নিবেদনে যে একজন বিরহী তার ব্যথা, তার একটা মনের গোপন কষ্ট যা প্রকাশ পাচ্ছে, একটা আক্ষেপ, কিন্তু কি মৃদু তার উচ্চারণ, কি মৃদু তার পরিবেশন, যেন বিরহী তার মনের যে কষ্ট তাকে গোপন রাখার খুব প্রয়াস করছেন কিন্তু প্রকাশ হয়ে পড়ছে। এই যে একটা প্রয়াস এবং প্রকাশ, এই দুয়ের মাঝামাঝি একটা জায়গা থেকে প্রকাশিত হচ্ছে এই গান। এ যেন বিশ্বজনকে জানানোর জন্য নয়, এ যেন নিজের সঙ্গে, নিজের মনে, নিজের কথা। আসুন শুনি গান দুটি।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুব সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

এই যে গায়ত্রী বসুর কণ্ঠে আমরা এক বিরহীকে পেলাম, তার পাশাপাশি আমি বলেছি যে বিভিন্ন সুরকারের সুরে তিনি গান করেছেন এবং ভিন্ন ভিন্ন সুর এবং ভিন্ন ভিন্ন শৈলী তিনি চর্চার দ্বারা নিজের গলায় তুলে নিয়েছেন, রপ্ত করেছেন। যেমন তার গলায় অমন গভীর গান, এমন গভীর গান বহু মানুষ তাতে মুগ্ধ হয়ে থেকেছেন। আবার অনেকের কাছে খুব প্রিয় ছিল শিল্পীর কণ্ঠে লঘু সুরের কিছু গান। এই ছন্দময় গানগুলি যেন অনেককে আবার বেশি আকর্ষণ করেছে। এই একটু অন্য ধরনের গান এবারে আমরা শুনে নেব এবং এই তালিকায় কিন্তু আরও একটি গান পড়ে, যে গান আমরা ইতিমধ্যে শুনেছি এবং শুনেছি না দুবার করে শুনেছি ওই বাজে কিনে কিনে। তাই এবারে আমি আরও তিনটি গান আপনাদের জন্য একটু তালিকায় রেখেছি, শুনুন। প্রথম দুটি গানের সুর করেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং শেষ গানটি, তিনটি গানের মধ্যে যেটি শেষ গান সেটির সুর করেছেন শৈলেন মুখোপাধ্যায়। অপেক্ষাকৃত অপেক্ষাকৃত লঘু সুরের গান, কিন্তু এখানেও একই রকম সাবলীল গায়ত্রী বসু। আর এই প্রসঙ্গে একটু বলে দিতে পারি যে এই তিনটি গান কারা লিখেছেন। প্রথম যে গানটি শুনব সেটি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়েরই লেখা, দ্বিতীয় যে গানটি আমরা শুনব সেটি লিখেছেন অনল চট্টোপাধ্যায় এবং তৃতীয় যে গানটি এ মুহূর্তে শুনতে চলেছি সেটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়। আসুন শুনি।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

সুধীরলাল চক্রবর্তীর সুরে আমরা তার গাওয়া গান শুনেছি, কেন এলে মধুরাতে গো। যতবার শুনি মুগ্ধ হয়ে যাই, অমন ঠুমরির আবেশ জাগানো, অমন অপূর্ব সুর। একদিকে যেমন আর কতকাল থাকবো বসে, বধুয়া নিদ নাহি আঁখি পাতে গাইছেন, আবার এই আজ মালুন যে মৌসুমি হাওয়া ও পারুল ওই বাজে কিনি কিনি এই এই ধরনের গানও গাইছেন, আবার দেখুন কেন এলে মধুরাতি গো এমনও গিয়েছেন শিল্পী। কোথাও কোনো খামতি মনে হয় না, গান শুনতে শুনতে মনে হয় যেন এই শিল্পীর জন্যই এই গান তৈরি হয়েছিল, শিল্পী গাইবেন বলে। এবং মনে হয় কোনো একটি বিশেষ ধরনের গান শুনতে শুনতে এই গানেই তিনি দক্ষ, এই গানেই তিনি সর্বোচ্চভাবে নিজেকে প্রকাশ করতে পারেন। এবং তার পরবর্তীকালে আমরা যখন আবার অন্য ধরনের গান শুনি, তখন মনে হয় না না এই গানে শিল্পী নিজেকে সবথেকে বেশি প্রকাশ করতে সক্ষম। আসলে একজন বড় মাপের শিল্পীর এটাই।

তারই কথা, তারই জন্য নির্মিত। আমরা যেমন সুধীরলাল চক্রবর্তীর জন্য আমাদের একটা আফসোস সেই সেদিন থেকে আজ পর্যন্ত সবার মধ্যে আছে, যে অকালে চলে গেলেন এমন একজন সুরশ্রেষ্ঠা, এমন একজন গায়ক, তেমনি গায়ত্রী বসুর জন্য তো আমাদের দুঃখ কোনো অংশ কম হয় না বলুন। এমন সঙ্গীত সফল শিল্পী, একেবারে বাংলার সঙ্গীত গগনের এক উজ্জ্বল নক্ষত্র, তবু কেন যেন গানের জগৎ থেকে নিজেকে তিনি সরিয়ে নিলেন। 1947 সালের জানুয়ারি মাস তার প্রথম রেকর্ড প্রকাশিত হল, রামকৃষ্ণ চন্দ্রের কথা এবং সন্তোষ মুখোপাধ্যায় সুরে, সেই সন্তোষ মুখোপাধ্যায় যিনি গায়ত্রীর প্রথম সঙ্গীত গুরু। দুটি গান তিনি তখন গেয়েছিলেন, তুমি দুহাত ভরিয়া এবং জানি আমারে যাবে গো ভুলি। গান দুটি সেই সময় দারুণ জনপ্রিয়তা পেয়েছিল, এবং জনপ্রিয়তা পেলেও যে একেবারে খুব পরপরই গায়ত্রী বসুর পরের গান শুনতে পাওয়া গিয়েছিল তা কিন্তু নয়, দু বছরেরও বেশ কিছুটা পর গায়ত্রী বসুর পরের রেকর্ড আবার শুনতে পাওয়া গেল। এবং এটা সত্যিই বিস্ময়কর, বিস্ময় জাগে যে সাধারণত কোনো শিল্পীর প্রথম রেকর্ড জনপ্রিয় হলে পরের রেকর্ড খুব দ্রুত অল্প সময়ের ব্যবধানে প্রকাশ হয়, কিন্তু গায়ত্রী বসুর ক্ষেত্রে সেটা হয়নি। কিন্তু সেটা যেমন সেটা হয়নি, কিন্তু আমরা এই যে তার সঙ্গীত গুরুদের কথা বলছিলাম, সেই সূত্রে আমরা সুধীরলাল চক্রবর্তীর সুরের একটি গান আপনাদের শুনিয়েছি। এবারে তার প্রথম সঙ্গীত গুরু সন্তোষ মুখোপাধ্যায় তার লেখা একটি গান আপনাদের এই মুহূর্তে শোনাব। এই গান সুর করেছেন দিলীপ সরকার, এটিও একেবারে মনের কোন জায়গায় যে স্থান দিলে একে ঠিক মর্যাদা দেওয়া হয়, মানে মাঝে মাঝে একটা বিভ্রান্তি তৈরি হয়। আসুন শুনি।

0: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800420223।

পরবর্তী সময়ে যারা গান নিয়ে গবেষণা করেছেন, এই রহস্য খুঁজে বার করার চেষ্টা করেছেন যে কোথায় কোন জায়গায় এই যে একটা বড় গ্যাপ তৈরি হলো সেটা কী কারণে হয়েছিল, তাতে একটা সূত্র থেকে জানা যায় যে সেই সময় যে রেকর্ড কোম্পানির সঙ্গে গায়ত্রী বসুর চুক্তি হয়েছিল সেই রেকর্ড কোম্পানিতে কিছু সমস্যা তৈরি হলো। সমস্যা অর্থে অন্য আরেকটি রেকর্ড কোম্পানির সেই সময়কার কর্ণধার কমল ঘোষ, তিনি বলেছিলেন যে গায়ত্রী বসু যে গ্রামোফোন কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছিলেন সেই কোম্পানির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন কর্ণধার জিতেন্দ্রনাথ ঘোষ মহাশয় খুব অসুস্থ হয়ে পড়েন, যার ফলে খুব সামান্য কয়েকটি রেকর্ড হলেও 1950 সালের পর থেকে 1958 পর্যন্ত নতুন রেকর্ড হয়নি। এবং এখান থেকেই কেউ কেউ অনুমান করেন যে জিতেন্দ্রনাথ ঘোষের অসুস্থতার কারণেই বিখ্যাত এবং অনেক সম্ভাবনাপূর্ণ নতুন শিল্পীরা অন্য অন্য রেকর্ড কোম্পানিতে যুক্ত হয়ে গিয়েছিলেন, যুক্ত হওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন। এবং 1949 সালে গায়ত্রী বসুর দ্বিতীয় রেকর্ড প্রকাশিত হওয়ার পর 1961 সাল পর্যন্ত তিনি এই পরবর্তী কোম্পানির সঙ্গে অচ্ছেদ্য বন্ধনে বাঁধা পড়েছিলেন। গায়ত্রী বসুর বেসিক ডিস্ক এবং ছায়াছবির গানের রেকর্ডের যে বিশাল একটা জনপ্রিয়তা তৈরি হয়েছিল এবং বাণিজ্যিক সফল হয়েছিল সেই গান, তাই সঙ্গীত জীবনকে, গায়ত্রীর সঙ্গীত জীবনকে সার্থক করে তুলেছিল। তেমনই একটি সার্থক গান আমরা শুনব, জানি না দুটি গান শোনার সময় হবে কিনা, অন্তত একটি গান তো শুনবই আমরা। 1952 সালের রেকর্ডের গান দিলীপ সরকারের কথা সুর।

0: মাই গোল্ড লোন স্কিম, প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপ্পুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
0: মনপ্পুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম, প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপ্পুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

0: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
1: এখন যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনায় দেবার্ঘ সাহা এবং মেঘবালিকা আচার্য।

0: আর প্রত্যেকটা স্টেজের সাথে অঙ্ক জড়িয়ে রয়েছে, যে কোনো বিষয় তুমি আমাকে দাও আমি তোমাকে সলিউশন দিয়ে দেবো।
1: এই রে, এই তো মুশকিলে ফেলে দিলে।
0: তুমি তোমার সুখ দুঃখের রেশিও বলতে পারবে এই মুহূর্তে?
1: এটা আমি বলতে পারবো না, তবে
0: আমাদের বন্ধুরা যারা এই মুহূর্তে শুনছেন তারা নিশ্চয়ই বলতে পারবে, কেউ কেউ
1: নিশ্চয়ই পারবে। আর দেখো, অঙ্ককে তো পুরোপুরি বাদ দিতে পারি না। এই যে ধরো, আজকের আমাদের এই যে প্রোগ্রামের পোস্টারটা
0: একেবারে,
1: আজ তরুণের স্বপ্ন, তাই জন্য আমাদের তরুণের স্বপ্নের আড্ডার বিষয় কি বলো?
0: আজকে তরুণের স্বপ্নের আড্ডার যে বিষয়টা, সেটা যারা যারা পোস্টার দেখেছেন আমাদের বন্ধুরা ফেসবুকে, তারা তো নিশ্চয়ই জানেন। তবে যারা জানেন না, তাদের জন্য আমরা নিশ্চয়ই জানাবো। এবং আজকের আমাদের যে বিষয়, আমরা প্রত্যেক দিনই তরুণের স্বপ্নে বিভিন্ন নতুন নতুন বিষয় নিয়ে কথা বলে থাকি, ঠিক তেমনি আজকের বিষয় বায়োম্যাথামেটিক্স বা ম্যাথ বায়োলজি, যাই বলি না কেন।
1: হ্যাঁ, সে তো বটেই। আর মানে আলটিমেটলি সেই অঙ্ক, তাই তো?
0: অবশ্যই।
1: হ্যাঁ, মানে একটু একটু ভয় লাগে, অস্বীকার করব না।
0: অঙ্কের মতো ভালো বন্ধু কেউ হয়ই না।
1: হ্যাঁ, সে তো আমার মনে হচ্ছে প্রিয় বিষয়, বুঝতেই পারছি। আমার যে খুব প্রিয় তেমনটাও নয়।
0: দেখো, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, পৃথিবীর সমস্ত সাবজেক্ট তার কিন্তু, আমি নিশ্চিত বন্ধুরা আমার সঙ্গে সহমত হবেই, সমস্ত সাবজেক্টের একটা ভালো মাঝারি একটা ব্যাপার থাকে, যে ঠিক আছে আর একটু ভালো হতে পারতো। অঙ্কই সেই স্ট্রেট ফরওয়ার্ড সাবজেক্ট যে তোমাকে হয় ফুল মার্কস দেবে, নয় জিরো দেবে, হয় হ্যাঁ নয় না, এত ক্লিয়ার কাট ভার্সন কারণ নেই।
1: সেটা অবশ্য ঠিকই বলেছো। মানে ছোটবেলায় মনে আছে বাড়ির লোক বলতো, ঠিক করে লিখে আসবি কিন্তু উত্তরটা ঠিকঠাক লিখবি, না হলে কিন্তু একদম,
0: হ্যাঁ
1: না হলে কিন্তু শূন্য। ঠিকই বলেছো। তবে আজকের আড্ডায় ফিরি, কি বলো?
0: তো বন্ধুরা, তোমরা তরুণের স্বপ্নের অনুষ্ঠান সম্পর্কে সবাই জানো, আমরা প্রত্যেকদিন বিভিন্ন নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আড্ডায় তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু দেবার্ঘ, এবং আমার সঙ্গে রয়েছে মেঘবালিকা। এবং সবচেয়ে আজকের প্রধান, মানে যিনি আমাদের আজকের গেস্ট, সেই বিষয়ে তার বিষয়ে তো বলতেই হবে, ডক্টর সমরেশ পাল আজকে আমাদের সঙ্গে রয়েছেন। তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ম্যাথ ডিপার্টমেন্টের অধ্যাপক। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি যদি কিছু বলেন, মানে কিরকম লাগছে?
1: হ্যাঁ, কিছু যদি বলেন।
2: সেদিক দিয়ে বলতে গেলে এটা আমার প্রথম এরকম কোন স্টুডিওতে এসে একটা অনুষ্ঠান করা।
0: আচ্ছা,
2: আমি দেশে বিদেশে অনেক জায়গাতেই আমি বিভিন্ন কনফারেন্স, বিভিন্ন প্রোগ্রামে যাই, অ্যাটেন্ড করি, অনেক কিছু বলি, কিন্তু এই অভিজ্ঞতাটা আমার কাছে একেবারেই নতুন।
0: বুঝলাম।
1: হ্যাঁ,
0: আচ্ছা মেঘবালিকা, আমি একটা কথা ভাবছিলাম।
1: বলো।
0: এই যে আজকের যে বিষয়, সেটা নিয়ে তো আমরা স্যারের থেকে অনেক কিছু জেনে নেবই, ঠিক যেরকমটা আমরা পোস্টারে লিখেওছি, এবং আমাদের বন্ধুরাও নিশ্চয়ই আজকে আমাদের আড্ডায় পার্টিসিপেট করবেন, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ, একদমই তাই।
0: তারাও প্রশ্ন আমাদেরকে করতে পারেন। বন্ধুরা, তোমরা আমাদের যে ফোন নাম্বার রয়েছে, অর্থাৎ 0332210 7325, আই রিপিট, 0332210 7325, এই নাম্বারে ফোন করে তোমরা সরাসরি আমাদের সঙ্গে আড্ডা দিতে পারো। এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, অর্থাৎ যুববাণীর যে ফেসবুক পেজ, সেখানে আজকের যে পোস্টারটি রয়েছে তার কমেন্ট সেকশনে তোমরা তোমাদের প্রশ্ন রাখতে পারো। আমি এবং মেঘবালিকা দুজনেই তোমাদের প্রশ্ন স্যারের কাছে তুলে ধরব, এবং এভাবেই আজকে আমাদের আড্ডা চলতে থাকবে। তবে আড্ডার আবহে গান নিশ্চয়ই থাকবে।
1: হ্যাঁ নিশ্চয়ই।
0: তবে গান ছাড়া আড্ডা শুরু তো হয় না,
1: তাহলে একটা গান শুনে নি।
0: একটা গান হোক।
1: হ্যাঁ নিশ্চয়ই।
0: ফিরে আসছি গানের পর, শুনতে থাকো, সঙ্গে থাকো।

0: তাহলে বলো
1: বলো, তুমি বলো কেমন আছো, কি চলছে?
0: এই তো দিব্যি চলছে। তুমি বলো, তোমার কি খবর?
1: ভালো মন্দ মিশিয়ে ঠিকঠাকই চলছে। এবারে তো ভালো মন্দের রেশিও যদি তুমি আমাকে বলতে বলো তাহলে একটু ভেবে বলতে হবে।
0: উফ, সবেতেই রেশিও বললে তো বড্ড মুশকিল, সবেতে অঙ্কতে চলে যাও কেন?
1: ও মা, অঙ্ক ছাড়া কি জীবন চলে নাকি?

0: এলাম আড্ডায়। শুনছিলে চমক হাসান, শিল্পী চমক হাসানের কণ্ঠে গান। আর আজকে আমরা তরুণের স্বপ্ন আড্ডায় রয়েছি, তাই তো আমার সঙ্গে কে রয়েছে? আমার সঙ্গে রয়েছে দেবার্ঘ, আর আমাদের সঙ্গে রয়েছেন স্যার, মানে সমরেশ পাল অধ্যাপক, তিনি কল্যাণ বিশ্ববিদ্যালয়ের। তা আমাদের আড্ডা তো চলছে অঙ্ক নিয়ে, তাই তো?
1: তবে আমি ভাবছিলাম, হ্যাঁ, এই বিষয়ে স্যারকে কিছু প্রশ্ন তো আমার রয়েছে, আমার বন্ধুদের যেমন রয়েছে তেমন আমার তো রয়েছেই। স্যার, আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটা, যে এই যে বায়োম্যাথামেটিক্স, এই বিষয়টা আসলে কি? মানে ধরুন এই বিষয় সম্পর্কে অল্প অল্প যা কি যতটা যা জেনেছি তার বাইরে একদম খুব সহজভাবে যদি একটু বুঝিয়ে দেন ব্যাপারটা, যে বায়োম্যাথামেটিক্স বিষয়টা আসলে কি এবং গণিতের কোন শাখার সঙ্গে বা বায়োলজির কিসের সমন্বয় যে এই বিষয়টার কথা মাথায় আসছে?
2: বায়োম্যাথমেটিক্স আসলে হচ্ছে বায়োলজি এবং ম্যাথমেটিক্সকে মিলিয়ে তৈরি করা, এটা যাকে আমরা অনেক একটু বলতে পারি ইন্টারফেস অথবা ইন্টারডিসিপ্লিনারি এরিয়া। এখন ম্যাথমেটিক্সের বিভিন্ন শাখা, যেমন এটা তো ম্যাথমেটিক্সের থেকে আলাদা কিছু নয়,

0: করা হয় সেগুলো ম্যাথমেটিক্সের এই ব্রাঞ্চগুলোকে আমরা এখানে ব্যবহার করছি।
1: আচ্ছা,
0: আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা বায়োলজিক্যাল প্রবলেম, অবশ্যই ইন্টারেস্টিং প্রবলেম, রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশন, সেরকম একটা প্রবলেমকে প্রথম কনসিডার করা।
2: আচ্ছা,
0: এবং সেটাকে আমরা শুরুতেই যে ম্যাথমেটিক্সে ট্রান্সফার করবো ব্যাপারটা তা নয়, প্রথমে আমরা আগে সেটাকে ম্যাথমেটিক্সে ট্রান্সফার করার আগে আমাদের কিছু অ্যাজাম্পশন করতে হয়।
1: আচ্ছা, এইবার মানে আমি বলতে চাইছি যে একজন ম্যাথামেটিক্সের ছাত্রের কাছে এই বায়ো ম্যাথামেটিক্স এই ব্যাপারটা কতখানি আলাদা। এখানে কি পিওর ম্যাথামেটিক্সের তুলনায় ম্যাথামেটিক্যাল মডেলিংয়ের প্রতি মানে গুরুত্বটা দেওয়া হয়, সেটার ব্যাপারে আপনি কি বলবেন?
0: এটা মোটেও ম্যাথামেটিক্সের থেকে আলাদা নয়। অ্যাকচুয়ালি পিওর ম্যাথামেটিক্স সেখানে টানা হয়, কিন্তু এই বায়োম্যাথমেটিক্সে প্রথম স্টার্টিং করা হয় একটু ম্যাথমেটিক্যাল মডেলিংটা নিয়ে, এবং সেই ম্যাথমেটিক্যাল মডেলিং এর পার্টে যেতে গেলে আমাদেরকে প্রথম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং সেরকম একটা কিছু আমাদেরকে তৈরি করতে হবে। এবার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা তৈরি করছি তার অনেক কিছু ভাগ আছে। আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কী ধরনের হবে, মানে আমরা যেহেতু ক্যালকুলাসের হেল্পটা নেব, সেটা কি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে
2: নাকি পিডিই হবে, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন,
0: একই সাথে দুটো ভ্যারিয়েবল। এবার ভ্যারিয়েবল কথাটা তোমাদের কাছে

0: ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রয়োজনীয়তাটা হচ্ছে এই যে আমরা ওয়েদার ফোরকাস্ট, আমরা যে আবহাওয়া আজকে বৃষ্টি হবে কিনা, কালকে বৃষ্টি হবে কিনা, এবং অনেক সময় আবহাওয়া দপ্তর থেকে যা বলে সেটা মিলে যা মেলে না, আমরা তখন আবহাওয়া দপ্তরকে অনেক সময় দোষ দিই
1: যে কি বলছে
0: একদম, কিন্তু বাস্তবটা কিন্তু খুব কঠিন। কঠিন মানে যে ন্যাচারাল যে কোনো সিস্টেম সেটা একদম যে পথে যাওয়ার কথা সেই পথে যায় না, তার থেকে কিছুটা সরে যায়।
2: আচ্ছা, আর এখন তো আমাদের আড্ডা চলছে, অনেক সিরিয়াস বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে, কিন্তু তার মাঝে একটু সময় নিয়ে গান শুনে নি, কি বলো?
1: অবশ্যই ফিরে আসছি একটা
2: গান। হ্যাঁ, আবার আপনাকে থামালাম, সরি স্যার, আবার ফিরে আসছি আড্ডা, সিরিয়াস আলোচনা চলছে আমাদের, ঠিক আছে।

0: ফিরে এলাম গানের পর। ভালো সবাইকে থাকতেই হবে, যে কথা সবসময় আমরা বলে থাকি অনুষ্ঠানের মাধ্যমে, ভালো থাকাই জীবনের নিয়ম, জীবনের মানে। আজকের আড্ডায় তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু দেবার্ঘ, এবং আমার সঙ্গে রয়েছে মেঘবালিকা, এবং আমাদের সঙ্গে আজকে বিশেষ অতিথি হিসাবে রয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সমরেশ পাল। তিনি আমাদেরকে আজকে আমাদের যে বিষয় বায়োম্যাথামেটিক্স, সেই নিয়ে আমাদের যাবতীয় প্রশ্নের কৌতূহল তিনি নিরসন করবেন, করবেন আমাদের বন্ধুদের যাবতীয় প্রশ্নের কৌতূহল নিরসন। আচ্ছা বন্ধুরা, তোমরা কিন্তু আমাদের আড্ডায় যোগদান করতে পারো। কিভাবে যোগদান করবে? না, আমাদের যে আজকের যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 0332210 7325। আই রিপিট, 0332210 7325। এই নম্বরে তোমরা সরাসরি আমাদের সঙ্গে আড্ডায় যোগদান করতে পারো। এছাড়াও ফেসবুকে আমাদের যে পোস্টারটা রয়েছে, সেই পোস্টারের কমেন্ট সেকশনে গিয়ে তোমরা তোমাদের প্রশ্ন, তোমাদের যাবতীয় কৌতূহল আমাদের কাছে তুলে ধরতে পারো। স্যার সরাসরি তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন। স্যার আরও একবার ফিরে আসছি আড্ডায়, এবং আমার যে প্রশ্নটা, যারা ধরুন এই মুহূর্তে, যারা প্রথম দিকে আড্ডায় আমাদের সঙ্গে থাকতে পারেননি, যারা এখন আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন, তাদের জন্য আরও একবার ছোট্ট করে যদি বিষয়টা একটু সিনপসিস করেন, যে এই বায়োম্যাথামেটিক্সের যে বিষয়টা, যেটা নিয়ে আজকে আমাদের আলোচনা, এবং কতটা বায়োলজি, কতটা ম্যাথামেটিক্স, কী এর বৃত্তান্ত, সেই বিষয়।
1: হ্যাঁ স্যার, বায়োম্যাথমেটিক্স বা ম্যাথমেটিক্যাল বায়োলজি, এটা হচ্ছে ম্যাথামেটিক্স এবং বায়োলজি এই দুটো সাবজেক্টের একটা ইন্টারফেস বা ইন্টারডিসিপ্লিনারি এরিয়া, যেখানে আমরা ম্যাথমেটিক্সের বিভিন্ন এরিয়া, যেমন ক্যালকুলাস, ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবার ডিফারেনশিয়াল ইকুয়েশন বললে তার মধ্যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন,
0: পার্শিয়াল ডিফারেনশিয়াল
1: ইকুয়েশন, এবং ইদানিংকালে আমরা স্টোকাস্টিক ডিফারেনশিয়াল ইকুয়েশনও ব্যবহার করি। তার সাথে যেগুলো লাগে সেগুলো হচ্ছে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, স্টোকাস্টিক প্রসেস, অপারেশন রিসার্চ এবং কম্পিউটেশনাল ম্যাথমেটিক্স।
0: মানে স্যার আমি একটা জিনিস আপনার কথা থেকে যেটা বুঝলাম, সেটা হচ্ছে যে ক্লাস টুয়েলভে সায়েন্সে মানে আমাদেরকে যা কিছু পড়ানো হয় সেগুলো অল্প অল্প করে সবই নিয়ে কিন্তু বিষয়টা তৈরি হচ্ছে, মানে সবের ছোট ছোট করে নলেজটা লাগছে
2: অঙ্ক
1: রাশি বিজ্ঞান, তার সাথে বায়োলজির কিছুটা আইডিয়া থাকলে একটু ভালো হয়, এবং ফিজিক্স কেমিস্ট্রি, মোট কথা একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা চাই আর।
2: আচ্ছা, শুধু বায়োলজি তো নয়, তার সঙ্গে কোথার একটু অঙ্কের চাটা,
1: একটু অঙ্কেরইটা লাগবে আর।
2: তার মানে এটাও তো মানে বলা যায় যে একজন স্টুডেন্ট যদি সে অঙ্ক থেকে আসে সে এটা নিয়ে এগোতে পারবে,
1: একদম তাই,
2: কারণ যদি তার বায়োলজি নাও থাকে তাও সে এগোতে
0: পারবে,
1: একটু

0: কিন্তু ম্যাথমেটিক্সের ব্যাকগ্রাউন্ডটা খুব জরুরি, মানে স্যারের কথা শুনে আমার যেটা মনে হলো, কারণ এই সমস্ত জিনিসগুলো স্যার আমার আর একটা প্রশ্ন এই বিষয়ে, আপনি যেটা বলছিলেন সেখান থেকে মাথায় এলো যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের কথা আপনি বিশেষ করে বললেন, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তাহলে এটার একটা মানে টুলস আমি বলতে পারি যে এটা ছাড়া এগোনোই সম্ভব নয়?
1: সম্ভব নয়, কারণ ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমাদের একটা থাকে হচ্ছে ভ্যারিয়েবল আর কিছু কনস্ট্যান্ট বা প্যারামিটার সেরকম থাকে। ভ্যারিয়েবল আমরা তাকেই বলছি যেটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে আমরা বলছি। যেমন আমরা যদি বায়োম্যাথমেটিক্সের কথায় আসি, তাহলে কোনো একটা পপুলেশান, কোনো একটা স্পিসিস, তার গ্রোথটা কীভাবে হচ্ছে সেটাকে আমরা ওই ভ্যারিয়েবল হিসাবে ট্রিট করছি, ভ্যারিয়েবল হিসাবে ধরে নিচ্ছি।
0: আচ্ছা,
1: আর প্যারামিটার বলতে আমরা বুঝতে পারছি যে সেখানে তার গ্রোথ রেট, তার ডেথ রেট মানে জন্ম মৃত্যুর হার, বা তার যাকে আমরা বলি ইমিগ্রেশন রেট,
0: বুঝতে পারছি,
1: থাকে সেগুলো হচ্ছে প্যারামিটার্স।
0: আচ্ছা স্যার, আমি কিছু মানে কোর্স ওরিয়েন্টেড কিছু কোয়েশ্চেনে আসছি, যেগুলো জেনারেলি আমাদের বন্ধুদের প্রশ্ন থাকে যে উচ্চ মাধ্যমিকে তো সায়েন্স স্ট্রিম, এটার জন্য জরুরি তো বোঝাই যাচ্ছে, এবং এর জন্য মানে এটা যদি কারোর পড়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে ছোট থেকে মানে আই মিন যেগুলো বেসিক পরীক্ষা উচ্চ মাধ্যমিকের পরবর্তীকালেও, সেক্ষেত্রে কোন বিষয়ে মানে কত শতাংশ নম্বর থাকলে এগোতে সুবিধা হবে, এই বিষয়ের প্যারামিটারগুলো যদি একটু বলেন।
1: সাধারণত হায়ার সেকেন্ডারির পরে আমাদের ছাত্রছাত্রীরা তারা যদি বিএসসি বা ক্লাসে যদি ভর্তি হতে চায়, এখন আমাদের এখানকার যা নতুন যে এনইপি সিস্টেম, এডুকেশন পলিসি যেটা আছে, সেখানে কিন্তু আলাদা করে কোনো পরীক্ষা নেওয়ার কোনো জায়গা নেই, তারা হায়ার সেকেন্ডারির নম্বরের ভিত্তিতেই তারা কলেজগুলোতে ভর্তি হতে পারে। কিন্তু তারা যদি কোনো ইনস্টিটিউট যেমন আইআইটি বা আইজার এই সব জায়গাগুলোতে
0: ভর্তি হতে চায়,
1: তাদেরকে অবশ্যই আইআইটি যে এন্ট্রান্স টেস্ট সেগুলোর মধ্যে দিয়ে তাদেরকে যেতে হবে।
2: বুঝতে পেরেছি।
1: এখন তো আমাদের আন্ডার গ্রাজুয়েট কোর্স হচ্ছে মানে চার বছর, এবং সেটা কলেজগুলোতেও চার বছর, এবং আইআইটি বা আইজার, আইজারে যে বিএসএমএস যে প্রোগ্রাম আছে ডুয়াল ডিগ্রি, সেগুলো সবই ওরকম 4+1 এরকম ডিগ্রি।
0: বিএসসি ইন্টিগ্রেটেড এমএসসি এই যে কথাগুলো আপনি একটু আগেই বললেন, সেগুলো তাহলে মানে এগুলোর পাশাপাশি কেউ যদি মনে করে যে আমি বিটেক লাইন থেকে এগোবো, সেক্ষেত্রে কি সে এদিকে আসতে পারে?
1: আসতে পারে, যেহেতু যারা বিটেক করে আসছে তাদের একটা কম্পিউটেশনাল ম্যাথমেটিক্সের একটা যথেষ্ট ভালো পার্ট তারা পড়াশুনো করে আসছে, কাজেই তাদের কম্পিউটারের নলেজটা ভালো থাকবে, কাজেই তারা এই কোর্সে আসতে পারে।
2: মানে এখান থেকে আপনি আমার মানে পরের প্রশ্নটা এটাই ছিল যে মানে একটা স্টুডেন্টকে যদি এই পথে আসতে হয় তাহলে তার কম্পিউটারের নলেজটা কতখানি, স্কিলটা কতখানি?
1: একদম তাই, তার এক নম্বর যেগুলো লাগে সেগুলো হচ্ছে তার বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো অবশ্যই দরকার, মানে
0: যেরকম
1: আমরা ফোরটান, সি বা যেগুলো বলি। আর আরেকটু পরে যখন সে একটু ভেতর দিকে যাচ্ছে, তখন যেহেতু এখানে অনেক লার্জ ডেটা সেটের প্রশ্ন চলে আসছে, তখন তাকে পাইথন বা এই ধরনের জিনিসগুলো জানতে হবে।
0: আচ্ছা স্যার, এই বিষয়ে আমার আরেকটা প্রশ্ন মাথায় এলো এক্ষুনি, সেটা হচ্ছে যে ধরুন যে ছেলেটি, কেননা উচ্চ মাধ্যমিকের সময় আমরা তো দেখেছি যে ছেলেটি বা যে মেয়েটি বায়োসায়েন্স নিয়ে পড়ছে, একটা কম্পিউটার সায়েন্স এবং একটা বায়োসায়েন্স, এবং কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে যেরকম বায়োলজিটা বাদ থাকছে এবং বায়োসায়েন্স যে পড়ছে তার ক্ষেত্রে কম্পিউটারটা বাদ থাকছে, তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো তার প্রোগ্রামিংটা শেখা হচ্ছে না অন্তত স্কুল লেভেল অবধি, পরবর্তীকালে তার ক্ষেত্রে তাকে তো এটা মানে সে যদি এটা নিয়ে এগোবে বলে ঠিক করে, গ্র্যাজুয়েশনের কোর্স তো কম্পিউটার প্রোগ্রামিং রয়েছে, সেই জন্যই মনে হয় ইনক্লুড করা রয়েছে যাতে তারা পরবর্তীকালে শিখতে পারে, তাই নয় কি?
1: একদম তাই। তবে আজকাল কিন্তু স্কুল লেভেলেও কিন্তু তাদের প্রোগ্রামিংয়ের নলেজটা থাকে, মানে আমরা দেখেছি এই বিষয়ে তো আইসিএসসি বা সিবিএসসি এদের প্রোগ্রাম স্ট্রাকচারের মধ্যেই, এমনকি সেটা ক্লাস 10 লেভেল, 11-12 তো থাকেই, তার আগের লেভেলেও তাদের এই প্রোগ্রামিংয়ের বেসিক আইডিয়াগুলো আছে।
2: হ্যাঁ, তবে শুধু আইসিএসসি সিবিএসসি নয়, মানে সরকারি মাধ্যম স্কুলের
1: এখানে অবশ্যই খুবই হেল্পফুল, মানে এই ধরনের
0: এই বিষয়টা যদি একটু ইলাবোরেট করে বলে,
1: তাই কারণ আমাদের যে কোনো রিয়াল বায়োলজিক্যাল সিস্টেম

0: সিস্টেম, সেটা ইকোলজি হতে পারে বা এপিডেমিওলজি হতে পারে, সেখানে একটা অবশ্যই লার্জ ডেটা সেট জেনারেট করে। যেমন খুব সহজ কথায় বললে আমরা যদি ডিজিজের কথা বলি, সেখানে যে হসপিটালে কতজন হসপিটালাইজড হচ্ছে, তাদের কিভাবে ট্রিটমেন্ট হচ্ছে, কতজন সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে, কতজন মারা যাচ্ছে, সেই ডেটা সেটটা আমাদের খুব দরকার।
1: একদম
0: সেখান থেকে আমরা ডিজিজ সম্পর্কে অনেক কিছু প্রেডিক্ট করতে পারি এবং ফোরকাস্ট করা যায় যে ডিজিজটা কখন চলে যাবে বা ডিজিজটা কতদিন থাকবে, এইগুলো আমরা দেখেছি আর কি।
1: মানে এর একটা ট্রেন্ড নিয়ে আলোচনা করা
0: যায়। একদম তাই, একদম তাই।
1: বুঝতে পেরেছি স্যার, এই বিষয়টা নিয়ে তো কথা আরও বলবো, তবে যেটা পড়া হচ্ছে এই কোর্সটা, তার একটু ফি স্ট্রাকচারের কথাটা যদি একটু বলেন এবং তার সঙ্গে সঙ্গে কোনো স্কলারশিপের ব্যাপার কি রয়েছে সেটাও যদি একটু বলেন।
0: ফি স্ট্রাকচার আমি যেগুলো সাধারণ কলেজ বা ইউনিভার্সিটি সেখানে ফি স্ট্রাকচার মানে খুব বেশি কিছু নয়, কিন্তু যদি কেউ প্রাইভেট কলেজ বা প্রাইভেট ইউনিভার্সিটিতে এই ধরনের কোর্সগুলো পড়ে সেখানে তাদের ফি স্ট্রাকচার অবশ্যই বেশি থাকে। আর স্কলারশিপের যে ব্যাপারটা, আমাদের এখন যেমন ওয়েস্ট বেঙ্গলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ আছে, এবং সেটা একদম হায়ার সেকেন্ডারি লেভেল থেকে আপ টু পোস্ট গ্র্যাজুয়েশন, এবং তারপর সে যদি পিএইচডি ডিগ্রি করে সেই পর্যন্ত তাদের এই ফেলোশিপটা দেওয়া।
1: পোস্ট ডকের ক্ষেত্রে আর নেই?
0: পোস্ট ডকের ক্ষেত্রে নেই।
2: আচ্ছা, তাহলে এটা তো গবেষণার ক্ষেত্রে বলছি, চাকরির ক্ষেত্রে মানে কি রকম সম্ভাবনা রয়েছে, কি ধরনের কোম্পানিতে, সরকারি না বেসরকারি,
1: মানে দেশে বিদেশে চাকরির সুযোগ?
0: চাকরি
2: দেশের ক্ষেত্রে হলে সেটা কি রকম একটু যদি বলেন।
0: একদম, এখন মানে হায়ার স্টাডি যদি বলা হয় তাহলে আফটার গ্র্যাজুয়েশন বা আফটার পোস্ট গ্র্যাজুয়েশন তারা রিসার্চ তো করতেই পারে, এবং সেখানে এখনকার যা ফেলোশিপ আছে সেই ফেলোশিপের অ্যামাউন্টটা যথেষ্ট ভালো। মানে এই যে আমাদের সিএসআইআর বা ডিএসটি বা আমাদের যে এখন যে এএনআরএফ অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, তারা যথেষ্ট ভালো অ্যামাউন্টের ফেলোশিপ দেয় রিসার্চ করার জন্যে। আর চাকরির কথা, চাকরির ইস্যুতে যেরকম যেমন বিভিন্ন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম বা যেগুলো আছে সেখানে বা বিভিন্ন হসপিটাল গুলোতে আজকাল কিন্তু যারা এই ধরনের পড়াশুনোগুলো করেছে তাদের খুব প্রয়োজন আর কি, বিশেষত হসপিটালিটি ম্যানেজমেন্ট বা এই ধরনের ইস্যুতে। আর আফটার পোস্ট গ্র্যাজুয়েশন, তারপর তারা যদি পিএইচডি করে এবং আফটার পিএইচডি, তাদের অবশ্যই পোস্ট ডক্টরালে এই এরিয়াতে খুবই চাকরির সম্ভাবনা, এবং মানে চাকরি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং বিদেশে এই ধরনের কোর্সগুলোর জন্য যথেষ্ট ভালো ফেলোশিপ এবং ভালো চাকরির সম্ভাবনা আছে। আমি বলতে পারি যেমন ইউএসএর ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন NSF এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, মানে যেটা এপিডেমিক ডিজিজগুলোর জন্য, সেখানে প্রচুর ভালো ভালো অ্যামাউন্টের ফেলোশিপ এবং চাকরির ব্যবস্থা আছে।
1: মানে গবেষণার ক্ষেত্রে সমূহ সুযোগ,
0: সমূহ সুযোগ,
1: সুযোগ নিয়ে আসছে, এবং এছাড়াও চাকরি বাকরির ক্ষেত্রে যে যে কথাগুলো স্যার আমাদেরকে বললেন, আমার মনে হয় বন্ধুরা এর মাধ্যমে উপকৃত হবে। স্যার আমি সাবজেক্টে একটু একটু করে ঢুকবো, আমি এই বিষয়ে একটু নিজেও পড়াশুনো করছিলাম। তো এই যে বায়োলজিক্যাল ফেনোমেননকে আমরা তো একটা, প্রথমে এই প্রশ্নটার আগে আরেকটা প্রশ্ন করি যে ম্যাথ বায়োলজি যখনই আসছে এই বিষয়টা, এর সঙ্গে কোথাও গিয়ে ম্যাথামেটিক্যাল মডেলিং জড়িয়ে আছে, এই কথাটা আমরা শুনি একটা অঙ্গাঙ্গী শব্দে। এই ম্যাথামেটিক্যাল মডেলিং বিষয়টা কি, মানে যে কিছু জানেন, মানে যারা এই সম্পর্কে সেভাবে অবগত নয় তাদের জন্য যদি একটু সহজ করে বলেন যাতে তারা এই বিষয়ে আরও আগ্রহ পায়।
0: প্রথমে তো আমরা যে রিয়াল ওয়ার্ল্ড প্রবলেম যেটা বায়োলজি থেকে আসছে আমরা সেটাকে কনসিডার করি, তারপর সেটাকে আমরা ম্যাথমেটিক্সে কনভার্ট বা ট্রান্সফার করার আগে আমরা বেশ কিছু অ্যাজাম্পশন করে নিই। অবশ্যই অ্যাজাম্পশনগুলো রিয়ালিস্টিক হবে, অ্যাজাম্পশনগুলো আনরিয়ালিস্টিক হলে, যেমন আমি খুব সহজ করে বলতে পারি যে আমাদের একদম ম্যাথ বায়োলজির শুরুতে যে এক্সপোনেনশিয়াল গ্রোথ বলে একটা আমরা পড়েছি আর কি, সেখানে ব্যাপারটা হচ্ছে যে পপুলেশনের গ্রোথটা ইনফাইনাইট কখনো হতে পারে না, যেহেতু আমাদের রিসোর্স মানে আমাদের খাদ্য, আমাদের থাকার জায়গা, সেগুলো সব লিমিটেড, কাজেই ম্যাথমেটিক্যালি ওটা কারেক্ট হলেও মানে বায়োলজিক্যালি সেটা রিয়ালিস্টিক নয়। কাজেই
2: হ্যাঁ, আমি আসলে আমি খুব সত্যি কথা বলতে নিজে খুব একটা অঙ্কের স্টুডেন্ট
1: না, সেটা না, আসলে স্যার এমন করে বিষয়টা বলছেন এটা নিয়ে যে কারোরই একটা ইন্টারেস্ট গ্রো করবে।
2: হ্যাঁ, এই মডেলিং এর জায়গাটা তো

0: খানিকটা সকলেরই আইডিয়া আছে সেই জায়গা থেকে। মানে আমার পরের প্রশ্নটা এটাই যে মানে এখানে তো অনেক সময় দেখি আমরা অ্যাসাম্পশনের একটা জায়গা, তো এটা কতখানি গুরুত্বপূর্ণ?
1: অ্যাসাম্পশনটা তো গুরুত্বপূর্ণ,
2: অ্যাসাম্পশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। অ্যাসাম্পশনটা ঠিক না হলে আমি ম্যাথমেটিক্যাল যে রেজাল্টটা পাবো তার সাথে রিয়েল ওয়ার্ল্ড এর কোনো সম্পর্কই থাকবে না। কাজেই
1: মানে ব্যাপারটা অ্যাব্রাপটিভ হয়ে দাঁড়ায়।
2: একদম তাই,
1: বুঝতে পেরেছি স্যার। পপুলেশন গ্রোথের ক্ষেত্রে আপনি এক্সপোনেনশিয়াল লজিস্টিকের কথা বলেছেন, এবং সেটাই আমি বলছি যে পপুলেশন গ্রোথের ক্ষেত্রে আমরা এক্সপোনেনশিয়াল আর এদিকে লজিস্টিক মডেলের কথা পড়ি। এইবারে মানে বাস্তবের যে পপুলেশনের ক্ষেত্রে এই মডেলটা কতটা নির্ভরযোগ্য হয়ে দাঁড়ায়?
2: একদম তাই, আমাদের ম্যাথ বায়োলজি শুরুটাই হয়েছে ওখান থেকে, মানে এক্সপোনেনশিয়াল গ্রোথ, তারপর লজিস্টিক গ্রোথ। হ্যাঁ, এবং সবগুলোই
1: এই দুটো ডিফারেন্সটা যদি একটু বলেন।
2: এই দুটো ডিফারেন্স হচ্ছে যে এক্সপোনেনশিয়াল গ্রোথে কোনো একটা পপুলেশনের গ্রোথটা হচ্ছে আনলিমিটেড।
1: আচ্ছা,
2: কিন্তু আমরা জানি রিসোর্স লিমিটেড, কাজেই ম্যাথমেটিক্যালি এটা কারেক্ট হলেও বায়োলজিক্যালি রিয়ালিস্টিক নয়। এবং এখান থেকে আমাদের ওই লজিস্টিক গ্রোথের কনসেপ্টটা এসছে, যেখানে একটা ক্যারিং ক্যাপাসিটি বলে একটা আছে, যে আমাদের গ্রোথটা কখনোই সেই ক্যারিং ক্যাপাসিটি বা যেটাকে বাংলায় বলে ধারণ ক্ষমতা সেটাকে পেরিয়ে যেতে পারবে না। এবং ক্যারিং ক্যাপাসিটির কাছাকাছি গেলে পর পপুলেশনের গ্রোথটা অটোমেটিক কমে যাবে।
1: মানে বিষয়টা যেটা সেটা হচ্ছে যে বায়োলজিক্যাল রিয়েলিটির কথাও মাথায় রাখতে হবে, ম্যাথামেটিক্যাল রেজাল্টের সঙ্গে তবেই সামঞ্জস্যটা তৈরি হবে।
2: একদম তাই,
1: বুঝলাম স্যার। কোরাল রিফ ইকোসিস্টেম, এই বিষয়টা তো নিয়ে আজকাল গবেষণা খুব হচ্ছে, তো এটা কিভাবে এর সঙ্গে জড়িয়ে রয়েছে?
2: একদম, কোরাল রিফ ইকোসিস্টেমটা অ্যাকচুয়ালি এখন খুবই বার্নিং টপিক।
1: আমরা পেপার
2: খুললেই এবং যে কোনো
1: এই বিষয়ে যদি একটু আমাদেরকে বলেন আর কি,
2: মানে এটা আমরা প্রথম ভাবতে পারি যে আমাদের টু ডাইমেনশনাল যে সিস্টেম, যে লটকা ভোল্টেরা তারা প্রথম আর কি এই টু ডাইমেনশনাল সিস্টেমটাকে এনেছিল, ভোল্টেরা আর কি। ভোল্টেরা হচ্ছে ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান, এবং তারা একটা রিয়ালিস্টিক সিচুয়েশনকেই অ্যানালিসিস করে এই রকম একটা মডেল তৈরি করেছিল। এবং আমাদের মনে আছে যে প্রথম বিশ্বযুদ্ধের সময় তখন হার্ভেস্টিংটা পুরোপুরি বন্ধ হয়ে গেছিল, কাজেই কি হচ্ছিল যে মাছের সংখ্যা খুব বেড়ে যাচ্ছিল। এবং ওখানে আরেকটা ছিল যেটা হচ্ছে আমরা যাকে বলছি যে শার্ক, সেই শার্ক ফিশ, তারা তখন ওই ছোটো মাছগুলোকে খুব বেশি পরিমাণে পাচ্ছিল, যেহেতু তারা অ্যাভেলেবেল, কাজেই তারা সেগুলোকে খাচ্ছিল। কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে ওই শার্কের পপুলেশন গ্রোথটাও আস্তে আস্তে কমে যাচ্ছে, যেহেতু তারা বেশি পরিমাণ মাছ খেয়ে ফেলেছে, কাজেই তারা ওই খাবারের অভাবে তাদের গ্রোথটাও ক্রমশ কমছে।
0: এবং তারপরে কিন্তু আর পাচ্ছে
2: না, পাচ্ছে না এইটা, কাজেই এই সিচুয়েশনটাকেই ওই ভোল্টেরা লটকা তারা আর কি এটা একটা ম্যাথমেটিক্যাল মডেলিংয়ের চেহারা দিয়েছিল আর কি। এটাই স্টার্টিং আর কি এই জায়গা,
1: মানে এই বিষয়টায় আমার একটা ইন্টারেস্ট গ্রো করার আরও একটা কারণ, সেটা হচ্ছে যে মানে এই প্রশ্নটাও আপনার কাছে আমার থাকবে, মানে যেভাবে ইকোসিস্টেমটা এর সঙ্গে জড়িয়ে রয়েছে।
2: একদম,
1: কারণ ছোটোবেলায় আমরা যখন ইকোসিস্টেম পড়ছি তার বিষয়টা সম্পূর্ণ ভাবেই নিজে এর সঙ্গে ম্যাথামেটিক্স এইভাবে জড়িয়ে থাকবে। স্যার প্রে প্রেডেটর মডেলটার বিষয়ে একটু যদি বলেন, কেননা খাদ্য খাদক সম্পর্ক বাস্তুতন্ত্রের একটা অঙ্গাঙ্গী অংশ, সেটা আমরা পড়েছি, সেটা এখানে
2: একদম
1: এক্স্যাক্টলি, মানে সেটা যদি আপনি একটু সহজ করে বলেন।
2: একদম, এই প্রে প্রেডেটর যেটা খাদ্য খাদক সম্পর্ক, সেটা কিন্তু তাহলে লটকা ভোল্টেরা দিয়েই শুরু হয়েছিল, তারপর সেটাকে আস্তে আস্তে আরও ডেভেলপ করে কম্পিটিশন টাইপ মডেল বা এই ধরনের। এখন আমাদের রিয়ালিস্টিক সিস্টেমে যে একটাই প্রে এবং একটাই প্রিডেটার আছে তা তো নয়, এটা আস্তে আস্তে যেটাকে আমরা বলি ফুড চেন, হ্যাঁ, ক্রমশ নিচু থেকে ওপরের দিকে উঠছে, যেটাকে আমরা বলি বটম আপ।
1: আচ্ছা,
2: হ্যাঁ, মানে এবং আমরা হিউম্যান যারা তারা একদম টপ লেভেলে রয়েছে,
1: এক্সিস্টেনশিয়াল পিরামিড যেটা আমরা পড়েছিলাম।
2: একদম তাই, এখন যে কোরাল রিফের যে ব্যাপারটা সেটাকে যদি আমরা বলি যে কোরাল রিফ, সেখানে কোরাল রিফ নিজে কিন্তু ফটোসিনথেসিস করতে পারে না, শালক সংশ্লেষের ক্ষমতা নেই,
1: স্বাভাবিক।
2: কিন্তু কোরাল রিফের ওপর এক ধরনের জুয়ানথেলিয়া বলে এক ধরনের জিনিস থাকে, যারা আর কি কোরাল রিফের জন্য ওই ফটোসিনথেসিসটা করে। এটা অনেকটা যাকে বলে সিম্বায়োসিস, যে আমিও তোমার উপকার করব, তুমিও আমার উপকার করবে, এরকম ব্যাপারটা। তাহলে এইটা হচ্ছে কোরাল রিফের মেন, মানে তৈরি হয় কোরাল রিফটা এইভাবে। এখন মেন সমস্যা হচ্ছে যে কোরাল রিফের আরেকটা ফিশ আছে যেটাকে আমরা বলি প্যারট ফিশ। সেই প্যারট ফিশ করে কি, তারা ওই অ্যালগি যেগুলো তাদেরকে খেয়ে ফেলে, কারণ অ্যালগি খুব তাড়াতাড়ি গ্রো করে, কোরাল রিফের গ্রোথটা খুব কম হয়।

0: এবার প্যারট ফিশকে সাধারণ মানুষ তারা হারভেস্ট করছে, তারা ধরে নিয়ে যাচ্ছে। তাহতে সমস্যা হচ্ছে কি, যে অ্যালগির বেশি পরিমাণে হয়ে যাচ্ছে কোরালের তুলনায়, এবং আমরা এটা কি বলছি যে অ্যালগি তারা বেশি জায়গা দখল করে নিচ্ছে, কোরালকে বাড়তে দিচ্ছে না। এটা খুব মানে স্বাভাবিক ব্যাপার। আমরা ওই বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বিওডি বলে একটা টার্ম আছে আমাদের,
1: এবং তারও একটা নির্দিষ্ট লেভেল রয়েছে,
0: নির্দিষ্ট লেভেল আছে। তার ফলে হচ্ছে কি যে কোরাল তারা যেহেতু গ্রো করতে পারছে না, এবং আস্তে আস্তে তারা ক্রমশ কমে যাচ্ছে, ডিক্লাইন করছে, এবং সেটাই হচ্ছে আমাদের এই কোরাল ব্লিচিং এর মেন পয়েন্ট।
1: বুঝতে পারছি, এই বিষয়টা প্রচন্ড ইন্টারেস্টিং স্যার। আচ্ছা, আমি আড্ডার মাঝখানে একটু থামি আপনাকে, আমি বন্ধুদেরকে আরেকবার ফোন নম্বরটা বলে দিই আমাদের আড্ডায় যোগদান করার জন্য। ফোন নম্বরটা হচ্ছে 0332107325, আই রিপিট 0332107325। যেখানে ছিলাম স্যার, কোরাল রিফ ইকোসিস্টেমে
0: একদম
1: এরপর কি দাঁড়াচ্ছে বিষয়টা?
0: তাহলে এটা একটা কারণ যে কোরাল রিফের কি কারণে কোরাল ব্লিচিং হচ্ছে। আরও একটা কারণ যেটা দেখা যাচ্ছে যে অ্যালগি যারা তারা টক্সিন রিলিজ করে, এবং যে মানে টক্সিক মানে তারা একটু খারাপ জিনিস যেটা অন্যান্য স্পিসিসের গ্রোথকে বাধা দিচ্ছে, কাজে এটা হচ্ছে কোরাল রিফের ডিক্লাইনের একটা কারণ। এবং আমরা গবেষণায় আমাদের আরও একটা জিনিস উঠে এসেছে যে কোরাল রিফের ক্ষেত্রে বেশ কিছু ডিজিজ কোরাল রিফ অ্যাট্যাক করে।
1: বুঝতে পেরেছি।
0: হ্যাঁ, এবং তার একটা হচ্ছে যেমন বিবিডি বলে, ব্ল্যাক ব্যান্ড ডিজিজ বলে, বা হোয়াইট প্লেগ ডিজিজ WPD, এরকম বিভিন্ন ডিজিজ কোরাল রিফকে অ্যাটাক করে।
1: মানে যারা স্যার মাইক্রোবায়োলজি পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ডভাবে ব্যাপারটা ইন্টারেস্টিং।
0: একদম একদম তাই। হ্যাঁ, তারা হয়তো, তবে আমি যেটা মনে করি যে যারা বায়োম্যাথমেটিক্স করছে এবং যারা মাইক্রোবায়োলজি করছে, দুজনের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে আমরা অনেকটা পপুলেশন লেভেলে জিনিসটাকে ভাবছি, একটু টোটাল একটা হোল একটা জিনিস হিসাবে ভাবছি। কিন্তু যারা মাইক্রোবায়োলজিস্ট তারা আর কি একদম জেনেটিক লেভেল, সেই লেভেলে আর কি জিনিসটাকে চিন্তা করছে।
1: মানে দুজনের ওয়ে অফ থিঙ্কিং এবং ডিরেকশনটা একটু
0: আলাদা আছে।
1: বুঝতে পারছি,
0: একদম।
1: এপিডেমিওলজিতে স্যার আসি, এপিডেমিওলজি তো এই বিষয়টার সঙ্গে খুব
0: অবশ্যই
1: জড়িয়ে আছে ভালোভাবেই। তো এপিডেমিওলজিতে যে SIR মডেল আমরা জেনেছি, সেখানে ম্যাথামেটিক্যাল মডেল, এটা কিভাবে আপনার ইনফেকশাস ডিজিজের মানে গতি প্রকৃতিটা বোঝাচ্ছে?
0: একদম, আমাদের এই যে SIR মডেল সেটাকে আমরা অনেকটা বলি কম্পার্টমেন্টাল মডেল।
2: হ্যাঁ,
0: S মানে হচ্ছে সাসেপ্টেবল, I মানে হচ্ছে ইনফেকশাস, আর R মানে হচ্ছে রিকভার্ড বা রিমুভড ক্লাস।
1: আচ্ছা,
0: এটা হচ্ছে একদম বেসিক। এবং কারম্যাক ম্যাকেন্ডিক বলে দুজন সায়েন্টিস্ট, তারা আর কি প্রথম এই মডেলটা প্রপোজ করেছিল আর কি।
1: বুঝতে
0: পারছি। পরবর্তীকালে আমরা সবাই জানি রোনাল্ড রসের কথা, রস যিনি ম্যালেরিয়ার, এবং আমাদের কলকাতা তো রস ল্যাবরেটরি আছে।
1: হ্যাঁ,
0: রোনাল্ড রস হচ্ছে একজন ফ্রেঞ্চ বায়োলজিস্ট এবং উনি নোবেল লরিয়েট আর কি। এবং উনি দেখিয়েছিলেন যে ম্যালেরিয়ার ওপর উনি যে মডেলটা করেছিলেন সেটা কিন্তু এই কারম্যাক ম্যাকেন্ডিক মডেলের ওপরেই ভিত্তি করে, একটা ম্যাথমেটিক্যাল মডেল যে ম্যালেরিয়ার পপুলেশনটাকে কীভাবে কন্ট্রোল করা যায়। কারণ একটা সময় ম্যালেরিয়া কিন্তু খুব এপিডেমিক হিসাবে আমাদের সারা আউটব্রাস্ট করেছিল, এবং আমাদের সারা পৃথিবীতেই এটা খুব এপিডেমিক হিসাবে ছিল।
1: আচ্ছা, কথার ফাঁকে আমি একটা ফোন নিয়ে নেবো। বন্ধু অনেকক্ষণ ধরে ফোনে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি নদিয়ার চাকদা থেকে অপর্ণা রায় বলছি।
1: হ্যাঁ বলুন।
3: বলছি যে ওই বায়ো ম্যাথমেটিক্স চাকরি বাকরির কিরকম সুযোগ আছে?
1: নিশ্চয়ই স্যার, ওনার প্রশ্ন বায়োম্যাথমেটিক্স এ চাকরি বাকরির কিরকম সুযোগ রয়েছে। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন।
0: বায়োম্যাথমেটিক্সে আমি যেটা বলছিলাম এর আগেই, যে এখানে প্রথমে আগে BSc বা আন্ডার গ্র্যাজুয়েট এটা পাস করতে হবে। পাস করার পরে তারপর সে পারলে পর মাস্টার্স ডিগ্রি করতে হবে, এবং মাস্টার্স ডিগ্রি করার পরে যদি সে রিসার্চ করতে চায় তাহলে তাকে নেট পাস করতে হবে, নেট পাস করে ফেলোশিপ পেতে পারবে। আর যদি সে সরাসরি কোনো চাকরির দিকে যেতে চায় তাহলে তাকে বিভিন্ন অর্গানাইজেশন যারা আর কি এই ধরনের বায়োম্যাথমেটিশিয়ানদেরকে প্রেফার করে, যা পছন্দ করে, তাদের জন্য সেখানে চাকরির ব্যবস্থা আছে।
1: এখনকার দিনে অনেকের মধ্যে ডাইরেক্ট চাকরি পাওয়ার একটা টেন্ডেন্সি তো রয়েছে,
0: কারণ
2: মানে সত্যি কথা
1: একটা বড় ধৈর্যের ব্যাপার,
2: অর্থনৈতিক অবস্থাটাও
1: এটাও ভাবতে হবে।
0: ঠিক,
1: নিশ্চয়ই স্যার। আমার মেঘবালিকার সঙ্গে একটু আগেই কথা হচ্ছে অনুষ্ঠানের আগে এখানে আসতে আসতে, কোভিড-19 এর বিষয়।
0: একদম,
1: আমরা কিন্তু

0: বড় সময় অতিক্রম করে এসেছি এবং আমরা জানি যে আমাদের দৈনন্দিন জীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল, সেটা যে কোনো লেভেলে। এই যে COVID-19 মানে এই ধরনের যে মহামারী, সেগুলো তো আপনার ম্যাথামেটিক্যাল মডেলের মাধ্যমে বিবৃত করা যায়।
1: তাই
0: তো এই বিষয়ে স্যার মানে এটার ইন্টারপ্রিটেশনটা ঠিক কীভাবে হয়, মানে এটা আমার একটা অনেকদিনের প্রশ্ন, আজকে আপনাকে পেয়ে আমার এটা খুব সুবিধা হলো বলতে।
1: আমাদের এসেছিল হচ্ছে 20-এর আশেপাশে, 20-এর শুরুর দিকে আর কি আউটব্রেক করেছিল। তার আগে কিন্তু সার্স বলে আরেকটা ভাইরাস ছিল, যেটা হচ্ছে সিভিয়ার অ্যাকোয়ার্ড রেসপিরেটরি সিন্ড্রোম বলে ভাইরাস, সেটাও কিন্তু ওই মানে ছড়াই হচ্ছে আমাদের এয়ার মিডিয়ামে, মানে বাতাসের মাধ্যমে। কাজে আমাদেরকে তো শ্বাস প্রশ্বাস সবসময় নিতেই হবে, কাজে বাতাসের মাধ্যমে যেটা ছড়ায় সেটাকে ঠেকানো কিন্তু খুব কঠিন। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সার্সটা আমাদের হংকং, চায়না, থাইল্যান্ড এইসব জায়গায় খুব ছড়িয়ে পড়েছিল এবং তখন বিভিন্ন রেস্ট্রিকশন একদম চালু হয়ে গেছিল। তারপরেই কিন্তু এই COVID-19টা এসছে এবং সেটা কিন্তু সার্সেরই আরেকটা বিশেষ ধরনের রূপ আমরা বলতে পারি। এবং সেখানে যে ভাইরাসটা সেটা তার মানে কি বলবো নেচারটাকে চেঞ্জ করে ফেলেছে। সেখানে সার্সের জন্য যে ভ্যাকসিনগুলো কাজ করছিল সেগুলো কিন্তু কোভিডের জন্য কাজ করেনি। কাজেই এইরকম একটা এপিডেমিক বলা না, এটাকে প্যান্ডেমিক বলতে হবে, কারণ এক মহাদেশ থেকে আরেক মহাদেশে ছড়িয়ে পড়েছিল। কাজেই তাকে কিভাবে কন্ট্রোল করা যাবে, সব দেশেই আমরা দেখেছি প্রচুর মানুষ মারা গেছে এবং সব দেশের প্রশাসনই একেবারে বিপর্যস্ত যে এটাকে কি করে কন্ট্রোল করা,
0: পুরো সিস্টেমটাই কোথাও গিয়ে নড়ে গিয়েছিল
1: পুরো সিস্টেম,
0: এবং বিভিন্ন ভ্যাকসিনের দিকে সবাই দৌড়ানো, সেগুলো নিয়ে টেস্ট করা।
1: একদম প্রথম দিকে তো আমাদের যেটা হলো যে ইন্টারভেনশন, মানে আমাদের সব বন্ধ করে দেওয়া, লকডাউন যেটাকে আমরা বলছি, মানে যেটাকে কোয়ারেন্টাইন,
0: মানে বিভীষিকাময় দিন ছিল,
1: মানে প্রত্যেককে ঘরে আটকে রাখা আর কি,
0: কোয়ারেন্টাইন পিরিয়ড।
1: কারণ ভ্যাকসিন তৈরি করাটা এতটা সহজ নয়, কারণ যে ভ্যাকসিনগুলো সেগুলো হচ্ছে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ,
0: এক্স্যাক্টলি,
1: যারা আর কি মানে ঠিক ওই কোষ ওই সেলে গিয়েই আর কি ওই ভ্যাকসিনটাকে পৌঁছে দেবে। হ্যাঁ, এবং কাজেই এবং কোভিডেরও কিন্তু এখন বিভিন্ন রূপ দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি মাল্টিস্ট্রেন, যে অমিক্রন, হ্যাঁ, এইসব ভাইরাসগুলো এবং বলছে ছড়াচ্ছে এখনও। কিন্তু তখন আমরা যে পরিস্থিতির মধ্যে ছিলাম এখন সেই পরিস্থিতিটা আমরা অনেকটা মানে কাটিয়ে উঠতে পেরেছি আর কি। কিন্তু আমরা থিওরিটিক্যালি বইতে যা পড়েছি যে কোয়ারেন্টিন, তাহলে সেই জিনিসগুলোই কিন্তু ওখানে তখন ব্যবহার করা হয়েছে। এবং এই কাজে ম্যাথমেটিশিয়ান, স্ট্যাটিস্টিশিয়ান এবং কম্পিউটার সায়েন্টিস্ট যারা আর কি ডেটা অ্যানালিসিস করেছে পুরো দমে, তারা কি আর একটা গ্রুপ যারা পিওরলি বায়োলজিস্ট যারা, তারা কিন্তু এই ভ্যাকসিন তৈরির কাজে পুরো লেগেছিল। এবং মানে ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ যে আমরা সেই পরিস্থিতিটা কিছুটা কাটিয়ে উঠেছি।
0: অবশ্যই,
1: কিন্তু এই লাস্ট কিছুদিন ধরে আমরা আবার দেখতে পাচ্ছি ইবোলা ভাইরাসের যে সংক্রমণ।
0: হ্যাঁ, এইটা তো একটা
1: ইবোলা, এর আগেও কিন্তু ইবোলা এসছে কিন্তু তখন ভ্যাকসিন তৈরি হয়ে গেছে।
0: তাহলে এটার ক্ষেত্রে কি প্রবলেম দাঁড়াচ্ছে?
1: আমাদের এখানে কিন্তু সংক্রমণ ছিল, হ্যাঁ, কিন্তু
0: এবং বাদুড় থেকে সংক্রমণ হয়, যারা জানেন না তাদের জন্য বলে দিই,
1: একদম তাই।
0: এবং এটা ম্যামালস টু ম্যামালস ট্রান্সফার হয়,
1: হ্যাঁ, এটাকে বলে জুনোটিক ডিজিজ আর কি। এবং এটা অনেকটা ফ্রুট ব্যাট, মানে যারা ফল খায় আর কি, সেই ধরনের বাদুর আর কি। এবং বাদুরের খাওয়া সেই ফল যদি আবার মানুষ বা তাদের সেখান থেকে আর কি সংক্রমণটা হয়। একদম একদম। এখন যেটা হচ্ছে যে তখনকার মতো আমরা হয়তো এই ইবোলাটাকে ঠেকানো গেছিল, কিন্তু এখন কঙ্গোতে যে ব্যাপারটা ঘটছে সেটা কিন্তু খুব মারাত্মক। মারাত্মক মানে এই ইবোলা ভাইরাসের ক্ষেত্রে এই মৃত্যু হার, যেটা ফ্যাটালিটি রেট, সেটা কিন্তু খুব হাই, প্রায় 48%, মানে 100 জন আক্রান্ত হলে তার মধ্যে 48 জনই মারা যাওয়ার সম্ভাবনা আর কি। কাজেই এটাকে বলে মাল্টিস্ট্রেন, এই সেন্সে যে এরা ক্রমশ তাদের প্রোটিনটাকে চেঞ্জ করতে থাকে এবং এক একই মানুষের মধ্যে, মানে একই হোস্ট পপুলেশন বলি আমরা, তার মধ্যে সেটা বিভিন্নভাবে থাকতে পারে। কাজেই আমরা হয়তো যে ভ্যাকসিনটা তার উপর দিলাম, দেখা গেল

0: এটা কমলো, কিন্তু তার মধ্যে তখনও আরও একটা ইবোলা ভাইরাসের স্ট্রেন রয়ে গেছে, কাজে এটা খুব মারাত্মক। পুরোপুরি নির্মূল হচ্ছে না
1: এবং এই নিয়ে কাজও চলছে,
0: প্রচুর কাজ হচ্ছে এখন
2: এগুলো পুরো।
0: একদম একদম তাই, একদম।
2: আচ্ছা, তাহলে আড্ডা তো চলছে, শঙ্কা নিয়ে থাকলে চলবে না, কারণ আমরা আড্ডা দিচ্ছি এখন।
1: না, সমস্ত শঙ্কা দূরীভূত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই।
2: আর শঙ্কা দূরীভূত হওয়ার আরেকটা উপায় হলো গান শোনা, তাই তো? কি
1: বলো? অবশ্যই ফিরে আসছি একটা গানের পর, সবাই শুনতে থাকো, সঙ্গে থাকো অনুপম রায়ের কণ্ঠে, হোক না ম্যাজিক।

0: ফিরে এলাম গানের পর। আমরা আজকে তরুণের স্বপ্নের আড্ডায় রয়েছি, আর তোমার সঙ্গে রয়েছি আমি মেঘবালিকা, আমার সঙ্গে দেবার্ঘ, আর আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর সমরেশ পাল। আমরা আড্ডা দিচ্ছিলাম বায়োম্যাথমেটিক্স নিয়ে, তাই জন্য আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতার যে অফিসিয়াল পেজ, তাদের আজকের যে তরুণের স্বপ্নের পোস্টার, তার কমেন্ট বক্সে কিন্তু স্যার আমাদের ভালোবাসা জানিয়েছেন, আমাদের শুভেচ্ছা জানিয়েছেন বন্ধুরা। বন্ধু সৌমেন দাস লিখছে, আজকের যুববাণীর তরুণের স্বপ্ন অনুষ্ঠানে বায়োম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করছে দেবার্ঘ মেঘবালিকা, বিশেষ অতিথি সমরেশ পাল স্যারকে প্রণাম জানালাম। স্যার এই বিষয়ে নিয়ে সমস্ত আলোচনা করছেন, স্যারের কাছে জিজ্ঞাসা এই বিষয় নিয়ে পড়াশোনা করে কতটা করতে গেলে আর কি কতটা যোগ্যতা চাই।
1: হ্যাঁ, এই বিষয়ে স্যার প্রথমেই বলে দিয়েছেন আমাদেরকে,
0: এবং তাহলে উপযুক্ত হওয়া যাবে এটাও বলেছেন, এবং অনুষ্ঠান শুনছেন উনি, খুব ভালো লাগছে। যাদবেন্দ্র পান্ডা এবং রিমা মুখার্জি তাদের শুভেচ্ছা জানিয়েছেন আমাদেরকে। আচ্ছা, তাহলে আমরা আড্ডায় ফিরি, আমাদের কথা হচ্ছিল
1: আমাদের অনুষ্ঠানেরও প্রায় শেষ লগ্নে আমরা এসেছি, আসলে সময়টা হাতে এত কম যে কারণের জন্য এরকম একটা বিষয় নিয়ে তো ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে ইচ্ছা করে। যাই হোক স্যার, আমার আপনার কাছে একটা প্রশ্ন, যে জেনেটিক্স একটা বড় বিষয়, এই জেনেটিক্সের ক্ষেত্রে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের পাশাপাশি

0: আমরা ডিটারমিনিস্টিক ম্যাথামেটিক্সের কথা শুনেছি, এই বিষয়টা কি এবং এর ভূমিকাটা ঠিক কতটা? স্যার একটু আপনাকে কাটবো, কারণ বলতে বলতেই আমাদের বন্ধু রয়েছেন ফোনে, দেখে নেব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: আমি জানাবাদ পূর্ব মেদিনীপুর থেকে বিমল মাঝি কথা বলছি।
0: বলুন।
1: আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।
0: অনেক ধন্যবাদ। সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যায়, তাই না স্যার?
2: একদম তাই, একদম তাই।
0: এখানে ছিলাম স্যার, জেনেটিক্স এর ক্ষেত্রে এই বিষয়টা যদি একটু বলেন।
2: জেনেটিক্স এর প্রথম আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম সেই মটরশুটির যে একটা, যে উনি ওখানে দেখিয়েছিলেন যে দুটো গুণ থাকে, একটা হচ্ছে প্রকট গুণ আর একটা প্রচ্ছন্ন গুণ, এবং পরবর্তী যে জেনারেশন যে তৈরি হবে সেখানে কোন গুণটা কিভাবে থাকবে। এর পরবর্তীকালে যেটাকে আমরা ম্যাথমেটিক্যাল জেনেটিক্স বলছি, সেখানে দুজন সায়েন্টিস্ট, দুজন ম্যাথমেটিশিয়ান, হার্ডি ওয়েনবার্গ, হার্ডি, আমরা হার্ডির নাম হয়তো সবাই জানি, জি এইচ হার্ডি, এবং তিনি আমাদের রামানুজমের মেন্টার ছিলেন আর কি, হ্যাঁ, ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান, এবং উনি নাম্বার থিওরির খুব বড় একজন পণ্ডিত মানুষ, এবং উনি প্রথম এই জেনেটিক্সের ক্ষেত্রে দুটো টার্ম, দুটো জিনিস ব্যবহার করেছিলেন। একটা হচ্ছে উইথ সিলেকশন, আরেকটা উইদাউট সিলেকশন, মানে একটা হচ্ছে নির্বাচন করবে আর একটা হচ্ছে নির্বাচন না করে কি হবে, এবং দুটো ক্ষেত্রেই উনি ফাইনালি দেখিয়েছিলেন যে পরবর্তী প্রজন্মে, মানে নেক্সট জেনারেশনে যে অফস্প্রিং যেগুলো তৈরি হবে সেগুলো কিন্তু ওই আগেরটা মেনেই তৈরি হবে, এবং সেগুলোকে আমরা বলি হার্ডি ওয়েনবার্গ রেশিও বা হার্ডি ওয়েনবার্গ ল।
0: কাজেই
2: এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল জেনেটিক্সের ফার্স্ট স্টেপ।
0: স্যার এই যে বায়োম্যাথামেটিক্সের সঙ্গে কম্পিউটেশনাল ম্যাথামেটিক্স বা আপনার কম্পিউটার সিমুলেশন যাই বলি না কেন, এখানে তো প্রোগ্রাম শেখাটা ম্যান্ডেটরি, মানে প্রোগ্রামিং এর কথা আপনি প্রথমেই বলেছেন। মেশিন লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকের দিনে দাঁড়িয়ে দুটো কি টুল, এটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে রিসার্চ ফিল্ডে জড়িয়েই থাকছে।
2: একদম তাই।
0: তো এটা এই ট্র্যাডিশনাল ম্যাথামেটিক্সের সঙ্গে কিভাবে জড়িয়ে রয়েছে অ্যাপ্লাইড এর এই ফিল্ডে?
2: এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এইগুলো, এগুলো সব সাধারণ মানুষই এখন ব্যবহার করছে। তারা যেমন চ্যাট জিপিটির কাছে জানতে চাইছে যে এটা করলে কি হবে, এটা কোত্থেকে পাওয়া যাবে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই আইডিয়াটাকে আমরা যদি বায়োম্যাথমেটিক্সে নিয়ে আসি, তাহলে মানে আমি খুব সহজ করে বলতে পারি যে আমি একটা যদি পেপার, মানে গবেষণাপত্র, আমি যদি সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে দিই আর কি, তারা সেটাকে আমাকে সহজ করে, যে জিনিসটা আমি জানি না সেটাও আমাকে সহজ করে, মানে একটা সারাংশ যেটাকে আমরা বলি, জিস্ট করে সে আমাকে জানিয়ে দেবে,
0: মানে বিষয়টা সব জায়গাতে ডিকোডিং এর।
2: একদম একদম। এবং অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে, একটা পেপার যদি তাকে দিয়ে দেওয়া হয় তাহলে সে সেটার একটা প্রেজেন্টেশন তৈরি করে দিচ্ছে, মানে আমি যখন কোথাও লেকচার দিচ্ছি সে সেটার একটা প্রেজেন্টেশন দিচ্ছে, এবং সেই প্রেজেন্টেশনটাকে এবং আমি আমার মতো করে আবার তৈরি করে নিতে পারবো, এমন নয় যে তারটাই ফাইনাল। কিন্তু আমাদেরকে এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যখন কোনো গবেষণাপত্র তৈরি করব তখন আমরা তার কাছ থেকে জানব, কিন্তু সেটা কিন্তু আমরা আমাদের গবেষণাপত্রে কখনোই লিখব না, কারণ এখন আমাদের যে সমস্ত আইথেন্টিকেট বা এই ধরনের যে প্রোগ্রাম যেগুলো আছে, তারা কিন্তু সহজেই ধরে ফেলছে যে এই জিনিসটা আমি আমার মন থেকে লিখেছি নাকি আমি এআই এর সাহায্য নিয়ে লিখেছি, এটা কিন্তু মাথায়
0: এই জিনিসটা তো রয়েছেই আজকের দিনে দাঁড়িয়ে, কারণ সহজেই ধরে ফেলা যায়। মেঘবালিকা, তুমি একটা প্রশ্ন আমাকে একটু আগেই বলছিলে, সেইটা যদি আমাদের বন্ধুদের জন্য স্যারের কাছে আরেকবার বলো।
3: মানে এই যে ভবিষ্যতে বায়োম্যাথমেটিক্স এর ক্ষেত্রে সবচেয়ে দ্রুত বিকাশ কোন ক্ষেত্রটা হতে
0: পারে, মানে এই যে আপনার স্যার মানে এপিডেমিওলজিক্যাল যে মডেলিং এর কথা বা কম্পিউটেশনাল বায়োলজি বা নিউরোসায়েন্স যাই বলি না কেন, সেক্ষেত্রে মানে এর ফিউচারটা কি,
3: কোন ক্ষেত্রগুলো?
0: সময়ের সঙ্গে যেভাবে যেভাবে টেকনোলজি আরো গ্রোথ হয়ে যাচ্ছে, আমাদের ভাবনা চিন্তাও সেইভাবে এগোচ্ছে, এর ভবিষ্যৎটা কি, মানে পরবর্তী 5-10 বছরে কোথায় যেতে পারে?
2: একদম তাই। অ্যাকচুয়ালি আমাদের বায়োম্যাথমেটিক্সে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইকোলজি আর একটা এপিডেমিওলজি।
0: আচ্ছা।
2: এবং এখন আরেকটা নতুন পার্ট আছে যেটা এই দুটোকে মিশিয়ে, যেটাকে আমরা বলি ইকো

0: ভবিষ্যতে কি হবে সেই ফোরকাস্ট করাটা কিন্তু আমাদের এপিডেমিওলজিতে একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছে।
1: বুঝতে পেরেছি।
2: এবং মানে তাহলে ওষুধ ক্ষেত্রে,
0: একদম ওষুধের ক্ষেত্রে বলতে গেলে আমাদের আরেকটা বায়োম্যাথমেটিক্স একটা এরিয়া আছে যেটাকে আমরা ফার্মাকোকাইনেটিক্স বলি। ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে যেমন আমাদের ইনসুলিন প্রোডাকশন, যেটা এখন মানুষের ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুব জরুরি, সেখানে মানে সেই ইঞ্জেকশন যে ওষুধটা যেটা দেওয়া হচ্ছে সেটা একটা সেল থেকে আরেকটা সেলে কিভাবে যাচ্ছে এবং দুটো ডোজের ভেতর কতটা পার্থক্য থাকবে, কত দিন ডিফারেন্সটা থাকবে, সেটা কিন্তু ওই ফার্মাকোকাইনেটিক্সের মেন আই।
1: বুঝতে পেরেছি। সময় তো আজকে একেবারেই শেষ, তবে
2: কথা বলতে
1: বলতে বলতে সেটাই বোঝা যায় না স্যার, এক কথায় ছোট্ট করে যদি বলেন আজকে আপনার এখানে এসে কিরকম লাগলো আমাদের সঙ্গে আড্ডা দিয়ে।
0: মানে এটা তো মানে প্রথমেই আমি আমাদের দেবার্ঘ এবং মেঘবালিকাকে ধন্যবাদ জানাই, যে এবং অবশ্যই যুববাণী কর্তৃপক্ষকে যে আমাকে এরকম একটা অনুষ্ঠানে আসার আসতে দেওয়ার জন্যে, এবং ওদের সাথে কথা বলে
1: আমার তো আসলে এত মানে খুবই ভালো লাগলো আপনি বললেন,
0: একদম। এবং এটা আমার কাছে অবশ্যই একটা নতুন অভিজ্ঞতা, এবং ভবিষ্যতে আমি সুযোগ পেলে আবার আসব।
1: অনেক ধন্যবাদ স্যার। বন্ধুরা, তাহলে যেভাবে আমরা এত কিছু নিয়ে আজকে আলোচনা করলাম, গানে গানে আড্ডা শুরু করেছিলাম, কথায় কথায় আড্ডা শেষ করতে চলেছি, ফিরে আসব আবার অন্য কোনো দিন অন্য কোনো সময়। আজকের মতো টাটা,
0: ধন্যবাদ।

শেষ হলো যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন দেবার্ঘ সাহা এবং মেঘবালিকা আচার্য। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা। আজ রাখি পূর্ণিমা উপলক্ষে আমাদের নিবেদন সঙ্গীতালেখ্য রাখি বেঁধে রাখি, রচনা সুনীল বরণ, সঙ্গীত পরিচালনা ও প্রযোজনা অসীমা মুখোপাধ্যায়। রাখি বেঁধে রাখি।

ঘোড়াকালে শাওন মাসে দেবদূতের সম্মানার্থে যে শাওন উৎসব উদযাপিত হতো, তারই শেষ দিনে দুর্বাসা মুনির নির্দেশে বনদেবী বিপদমুক্তির প্রতীক হিসাবে রাখিবন্ধন প্রচলন করেন। ধর্মের ঋত্বিক ও দেবকন্যাদের মধ্যেও ভ্রাতৃত্বের নিদর্শনস্বরূপ এই রাখি ব্যবহৃত হতো। ইতিহাসে দেখা যায়, রাজস্থানের কুলনারীরা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করার জন্য রাখি প্রেরণ করতেন। চিতোর রক্ষার্থেও মহারানী কুর্ণাবতী হুমায়ুনের কাছে রাখি প্রেরণ করে তাঁকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছিলেন। লর্ড কার্জনের বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বয়ং রবীন্দ্রনাথও রাখি বন্ধনের আহ্বান জানিয়েছিলেন। যুগে যুগে এই ভারতের মাটিতে জাতি ধর্ম নির্বিশেষে ভ্রাতৃত্ব ও মৈত্রীর প্রতীকস্বরূপ এই রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ যেন এক সূত্রে একই মিলন রাখিতে ভারতবর্ষকে বাঁধা। আজ সেই রাখি বন্ধনের দিন, মহামিলনের দিন। আমরা ভারতবাসী।

দেশের কাজ আমাদের কাজ, ভ্রাতৃত্ব বন্ধনের সেতু দিয়ে আমরা এগিয়ে যাব। অজ্ঞানতার অন্ধকারে এখনো যারা, তাদের চলার পথে এনে হাতে হাত মিলিয়ে একসাথে যেতে হবে আলোর উৎস ধারায়।

আমরা সবাই আমাদের দেশ মাতৃকার সন্তান, একই দেশের একই জাতি ভারতবাসী, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ।

আজ মহামিলনের শুভ দিনে অক্ষয় হয়ে থাক ভ্রাতৃত্বের রাখি বন্ধন, আমাদের প্রেম প্রীতি মৈত্রীর আদর্শ ছড়িয়ে পড়ুক বিশ্ব প্রাঙ্গণে এই মহামিলনের দিনে।

আজ সেই রাখি বন্ধনের দিন, মহামিলনের দিন। আমরা ভারতবাসী, আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের গর্ব, আমাদের প্রাণ, আমাদের ভারতবর্ষ।

সঙ্গীত আলেখ্য রাখি বেঁধে রাখি নিবেদিত হল, রচনা সুনীল বরণ, কণ্ঠসঙ্গীতে অনুপ ঘোষাল ও হৈমন্তী শুক্লা, সঙ্গীত অনুষঙ্গে বিভূতি ঘোষ, নিমাই মুখোপাধ্যায়, অসীম সেনগুপ্ত, প্রদীপ মিত্র, টুটুন গুহ মজুমদার, স্বপন মুখোপাধ্যায়, সুদীপ ঘোষ, নীলাঞ্জন নন্দী। সঙ্গীত গ্রহণ সোমেশ ঘোষ, ভাষ্যপাঠ শঙ্কর ঘোষ, সম্পাদনা বিশ্বনাথ দাস, সঙ্গীত পরিচালনা ও প্রযোজনা অসীমা মুখোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট

২৫ তারিখে ৬ বছর পূর্ণ ও ১২ বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে ৩১ আগস্ট ২০২৬ থেকে ৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর ১১টা থেকে বিকেল ৪টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ ১১ই সেপ্টেম্বর ২০২৬।

0: এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। যোগ্য কৃষকদের প্রাতিষ্ঠানিক কৃষি ঋণের আওতায় আনতে আগামী 1 সেপ্টেম্বর রাজ্যে শুরু হচ্ছে বিশেষ কিষাণ ক্রেডিট কার্ড প্রদান অভিযান। আগামী বছরের 31 জানুয়ারি পর্যন্ত এই 5 মাসের বিশেষ অভিযান চলবে। যারা এখনও কিষাণ ক্রেডিট কার্ড পাননি তাদের চিহ্নিত করে এই সুবিধার আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। দেশের অর্থনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 59 কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে, যাতে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী জনধন যোজনায় 78% অ্যাকাউন্টটি খোলা হয়েছে গ্রামীণ অথবা আধা শহরাঞ্চলে। ভাই বোনের স্নেহের সম্পর্কের উৎসব রাখি বন্ধন রাজ্যে আজ চিরাচরিত উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে। সরকারি উদ্যোগে এই প্রথমবার রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা, ব্লক, পুরসভা, পঞ্চায়েত থেকে শুরু করে কলকাতা পুর নিগমের ওয়ার্ডস্তর পর্যন্ত পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। এই উপলক্ষে প্রায় 25,60,500 রাখি বিতরণের ব্যবস্থা করা হয়েছে। শিলিগুড়িতে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ রাখি বন্ধন উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। আর সেখানকার 24 নম্বর ওয়ার্ডে আয়োজিত রাখি বন্ধন উৎসবে দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি এলাকার স্থানীয় মহিলারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাখি বন্ধনের তাৎপর্য ও সামাজিক সম্প্রীতির বার্তার কথা তুলে ধরেন তিনি। উৎসবে অংশ নেওয়া মহিলারাও মন্ত্রীকে রাখি পুড়িয়ে শুভেচ্ছা জানান। হুগলি চুঁচুড়া পৌর যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের আয়োজনে পৌরসভা এলাকায় 5টি জায়গায় আজ রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে। ঘড়ির মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দৃষ্টিহীনরা পথ চলতি মানুষকে হাতে রাখি পরিয়ে দেন। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের দক্ষিণ চন্দনপিড়ি মুরারিমোহন হাইস্কুলের পড়ুয়ারা ম্যানগ্রোভ গাছে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা দিল। মানুষের জীবনে ম্যানগ্রোভের গুরুত্ব তুলে ধরতেই দক্ষিণ চন্দনপিড়ির সুন্দরিকা দ্বারিকা নদীর তীরে পরিবেশ রক্ষায় এই উদ্যোগ। মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে প্রয়োজনীয় 100% জমি হস্তান্তরের কাজ শেষ করেছেন রাজ্য প্রশাসন। জেলায় 48 কিলোমিটার খোলা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্দেশ্যে কয়েক দফায় 45 কিলোমিটারের কিছু বেশি দৈর্ঘ্যের জন্য প্রায় 335 একর জমি সীমান্তরক্ষী বাহিনীর হাতে আগেই তুলে দেওয়া হয়েছিল। গতকাল 27 আগস্ট সীমান্তের চরচন্দনপুর এবং হাজারহাটি মীরগঞ্জ এই দুটি গুরুত্বপূর্ণ মৌজার বাকি থাকা 3.86 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 28.65 একর জমির রাইট অব পজিশনের মাধ্যমে বিএসএফকে দেওয়া হয়। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে এ রাজ্যের 32 জন রয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের প্রেমবাজার এলাকার বাসিন্দা প্রাক্তন রেলের কর্মী স্বপন কুমার সিনহা রয়েছেন নিখোঁজের তালিকায়। নেপালে ভারতীয় দূতাবাসের সঙ্গে পরিবারের তরফে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বপনবাবুর দাদা। অন্যদিকে বাঁকুড়ার ইন্দুপুর থানার মদুনিয়া গ্রামের 38 বছরের যুবক অশোক পালও নিখোঁজ। বিগত 10 বছর ধরে নেপালের একটি সংস্থায় সুপারভাইজারের কাজ করতেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য গত বুধবারের পর থেকে আর কোনো খবর না মেলায় সকলেই উৎকট।

0: অধ্যায়ে রয়েছেন। গ্রামীণ সংবাদ শেষ হল পরের খবর বেলা ১২:৫০।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। এছাড়াও হিমালয় সমৃত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জেলাতেই। সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী অর্থাৎ 7-11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দু একটি জায়গায়। বজ্রগর্ভ মেঘ সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলাতেই এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রামের কোনো কোনো অংশে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% এলটিভি সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
4: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
4: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: উনজমির দুনো ফসল।

গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, গ্রাম বাংলায় যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন বা আমাদের শ্রোতা বন্ধুরা রয়েছেন যারা আমাদের নিয়মিত অনুষ্ঠান শোনেন, আপনারা তো জানেন আপনাদেরই প্রয়োজনে বিভিন্ন রকম বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞদের মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ঠিক তেমনি যে সমস্ত শ্রোতা বন্ধুদের বাড়িতে, বিশেষ করে গ্রামীণ এলাকায় যারা থাকেন, কম বেশি দুটো চারটে গবাদি প্রাণী তো দেখতেই পাওয়া যায়। সে গরু হতে পারে, ছাগল হতে পারে, বা মহিষ ভেড়া যাও হতে পারে। কিন্তু আপনারা যারা নিজেদের বাসস্থানটা সুন্দর করে গড়ে তোলেন এই বর্ষার সময়, বিশেষ করে যাতে না কোথাও জল পড়ে, আপনারা যাতে ভিজে না যান, আপনার যে থাকার জায়গাটা কোনোভাবে ভিজে না যায়, সেখান থেকে আপনার যাতে কোনো রোগ জীবাণু না আক্রমণ করে, সে ব্যাপারে যতটা খেয়াল করেন, আপনার কি আদৌ আপনার যে প্রাণীটি পালন করছেন, যে গবাদি প্রাণীটি আপনার বাড়িতে রয়েছে, তাদের যত্নের ব্যাপারে সচেতন হন? এটা কিন্তু ভাববার বিষয়। কেননা আপনারা তাদেরকে পুষেছেন সেখান থেকে কিছু আর্থিকভাবে আপনি লাভবান হবেন বলে আমরা কম বেশি প্রত্যেকে সেই আশাই পুষে থাকি, সে গরু ছাগল যাই হোক না কেন। কিন্তু তাদেরও তো শরীর খারাপ করতে পারে, বর্ষার সময় ভিজে তাদেরও সমস্যা হতে পারে, রোগ জীবাণু বাসা বাঁধতে পারে দেহে। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে তারা এই বর্ষাকালে, বিশেষ করে তারা যেন ভালো থাকে। এবার তারা কিভাবে ভালো থাকবে, সেই ভালো থাকার জন্য আপনার কিছু যত্ন পরিচর্যা গ্রহণ করতে হবে। সেগুলো কেমন হওয়া দরকার, আমরা সেই ব্যাপারটা আজকের আলোচনা করব, বর্ষাকালে গবাদি প্রাণীর যত্ন ও পরিচর্যা। আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমন্ত্রিত অতিথি হিসেবে সুন্দরবন দুগ্ধ সমবায়ের

0: প্রাণী চিকিৎসক ডাক্তার উৎপলেন্দু মণ্ডল। ডাক্তার মণ্ডল, আপনাকে আকাশবাণীতে স্বাগত, নমস্কার।
1: নমস্কার।
0: সঙ্গে রয়েছি আমি সুব্রত। আমি যে কথাটা বলছিলাম যে মূলত আমরা গ্রামীণ এলাকায় যারা থাকি তাদের তো বাড়িতে কম বেশি দুটো চারটে গবাদি প্রাণী দেখতে পাওয়া যায়।
1: হ্যাঁ, গ্রাম বাংলা তো কৃষিজীবী মানুষের সংখ্যা বেশি,
0: সেই
1: সবাই বাড়িতে রাখেন।
0: এবারে তারা কিন্তু ওই প্রত্যেকেই চেষ্টা করে নিজেরা যাতে ভালো থাকে, নিজের বাসস্থানটা ঠিক থাকে, কিন্তু যে গবাদি প্রাণীগুলো পুষছেন তাদেরও তো বাসস্থানের একটা ভালো,
1: অবশ্যই সেও তো বাড়ির একটা সদস্য।
0: ঠিক ঠিক,
1: তাকে তো সেইভাবেই দেখতে হবে,
0: এবং
1: তবে তো তার কাছ থেকেও আমরা পাবো।
0: একদম,
1: যাকে রাখো সেই রাখে,
0: মোটামুটি সারা বছর তাদেরকে পালন করছি, সেখানে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, হঠাৎ বর্ষাকালে জোর দিচ্ছি কেন?
1: বর্ষাকালে নামই হচ্ছে বর্ষাকাল, অর্থাৎ এই সময়ে বৃষ্টিপাতটা বেশি হয়, আর বৃষ্টিপাত বেশি মানে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি, আর বাতাসে জলীয় বাষ্প বেশি থাকলে কি হয়, এই যে জীবাণু এবং ভাইরাস ঘটিত রোগের আক্রমণটা বেড়ে যায়। এছাড়াও যেটা হচ্ছে, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে যে চারণ ক্ষেত্র, অর্থাৎ গরু যেখানে চড়তে যায়, মাঠ ঘাট জলে ডুবে যায়।
0: ঠিক,
1: এর ফলে তাদের যে খাবার যেটা মাঠ থেকে তারা সংগ্রহ করে, ঘাস পাতা, সেইগুলো জলে যদি ডুবে থাকে, তারপরে নোংরা জল সেইগুলো খাবে, পেটের রোগ হতে পারে। আবার যে বিচালি বা খড়ের গাদা, সেখানেও অতিরিক্ত বৃষ্টিপাত ফলে সেখানে ছত্রাক জাতীয় জন্মায় এবং পচেও যেতে পারে, সেইগুলোকে গরুকে খাওয়ানো হয়, তার থেকেও পেটের অসুখ হতে পারে, পেট ফাটতে পারে, এই সমস্যা রয়েছে। তারপরে বাসস্থান, আপনি তো বললেন, বাসস্থানের একটা সমস্যা, অন্তত ছাউনি এমন হবে যাতে জল না পড়ে, মেঝেটা এমন হবে যাতে শুকনো থাকে, এছাড়াও রোগ জীবাণু যেগুলো সংক্রামক রোগ সেগুলো ছড়ায়। এই কারণেই বর্ষাকালটায় একটু বিশেষ নজর দিতে হয়, এবং শুধু বর্ষাকালে ভালো রাখার জন্য আমাদের প্রস্তুতিটা বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকেই নেওয়া,
0: বর্ষার আগে থেকে,
1: আগে থেকেই নেওয়া দরকার।
0: আচ্ছা, বর্ষাকালে মূলত যে সমস্ত গবাদি প্রাণীর কথা বলছি আমরা, কি ধরনের তাদের সমস্যা হয়, হতে পারে?
1: আচ্ছা, বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি যদি ভেজে আমার গরু বাছুর ছাগল মোষ, তাহলে কি হবে? আমাদের মতো সেটাও একটা প্রাণী, আমরা বৃষ্টিতে ভিজলে কি হয়,
0: হাঁচি
1: হবে,
0: কাশি,
1: নাক দিয়ে জল পড়বে, সর্দি হবে, কাশি হবে, তারপর আবার যদি জীবাণুর আক্রমণ হয় জ্বরও আসবে। এই জিনিসটাই গরু বাছুরেরও হয়।
0: আচ্ছা,
1: তার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে দুটো জিনিস, এক হচ্ছে তার বাসস্থানটা যেটা থাকবো সেটাতে যেন সে শুকনো থাকে, অর্থাৎ ছাদ দিয়ে, আমরা তো জেনারেলি খড়ের ছাউনি করি, তা খড় ঠিক মতো না দেওয়ার ফলে ভেতর থেকে জল পড়ে ভিজে যায়, এবং সেই স্যাঁত সেঁতে মেঝে, মেঝেটা যদি স্যাঁত সেঁতে হয়, তাহলে সে যেই থাকুক, মানুষ হোক, গরু হোক, বাছুর হোক, প্রত্যেকটি ঠান্ডা লাগবে, তার বুকে সর্দি বসবে, তাহলে আমার মেঝেটাকে শুকনো রাখতে হবে। সেটা কী করে করব, ওপরে খড়টা দিয়ে দিলাম ঠিকঠাক, জল পড়লো না, আর গরু তো মলমূত্র ত্যাগ করবেই, ভিজে থাকবে, তার জন্য আমাদেরকে আগে থাকতে কিছু ঘুঁটে পোড়া ছাই আমাদের সঞ্চয় করে রাখতে হবে, এবং দিনে পাঁচবার ছবার পারলে মেঝেটাকে শুকনো ছাই দিয়ে ভালো করে মুছে শুকনো রাখতে হবে, যাতে আমার যে গবাদি পশুটি রাতে শোবে সে যেন শান্তিতে থাকতে পারে, শুতে পারে, স্যাঁতসেঁতে না লাগে, এই দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমি বুঝবো যে এই সর্দিজনিত বা ঠান্ডাজনিত রোগ তার হবে না। আর একটা জিনিস, যেদিন বৃষ্টিপাত বেশি হবে, অর্থাৎ সকাল থেকে মেঘলা দিন, বাদলানি বলি, সেই সব দিনে গরু বাছুর ছাগলকে আমাকে ঘরে বেঁধে খাওয়াতে হবে, অর্থাৎ তাকে আমি বাইরে যেতে দেব না, ভিজতে
0: দেব না,
1: তাহলে আমার,
0: তবে
1: নিশ্চয়তা থাকে।
0: অধিকাংশ গ্রাম বাংলার বুকে যখন ঘুরি বা দেখি, এই বিশেষ করে বর্ষাকালে ছাগলগুলো ধরুন সকালের দিকে আকাশটা পরিষ্কার রয়েছে, গ্রামের যে সমস্ত মানুষজন যাদের বাড়িতে রয়েছে তারা হয়তো পালখানেক ছাগল নিয়ে মাঠে বেঁধে দিয়ে এলেন, কিন্তু আকস্মিকভাবে হঠাৎ করে চলে এলো বৃষ্টি, তারা তো অতটা তাড়াতাড়ি ছুটে আসতে পারছেন না, কিন্তু ছাগলগুলো ভিজেই গেল।
1: এইটা হচ্ছে কি বলি, ছাগল বুঝতে পারে কিছুটা, যখনই আকাশে মেঘ করে ওরা কিন্তু থাকতে চায় না,
0: একদম ছটপট,
1: যখনই টিকটক করে বৃষ্টি পড়ে ওরা কিন্তু ডাকতে ছুটে চলে আসবে, কারোর কথা শুনবে না। এই জন্যই আমরা টুকটাক বৃষ্টি হলে বলি ছাগল তাড়ানো বৃষ্টি, ছাগল কিন্তু সহজে ভেজে না, ওরা কিন্তু গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবে, কিন্তু ছাগলের গায়ে কিন্তু বৃষ্টি লাগলে ছাগল কিন্তু ঘর চলে আসে,
0: সামান্য এক দু ফোঁটা বৃষ্টি হলো ওরা
1: ওরা কিন্তু
0: চেঁচামেচি শুরু করে, চেঁচামেচি করে
1: এবং ঘর চলে আসে ছাগল।
0: এবারে ধরুন যারা বেঁধে রেখেছে, এখন তো যেহেতু প্রত্যেকের মাঠে ঘাটে চাষ রয়েছে, ক্ষতি করবে।

0: জন্য বেঁধে রাখা, তারা তো ভিজেই গেল, এই ভিজে যাওয়ার পরে তাদের
1: ভিজে, হ্যাঁ ভিজে যাওয়ার পরে শুনুন, ভিজে যাওয়ার পরে যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, গাটা ভালো করে মুছিয়ে দেওয়া, এবং যে ঘরটায় থাকে ছাগল, আমরা সাধারণত গ্রাম বাংলায় এটা ফলো করি না বা অনুসরণ করি না, নিয়ম হচ্ছে 1.5 ফুট উঁচু বাঁশ দিয়ে ওই বাঁশের মাচা মতো করে রাখা,
0: দেওয়াল
1: বরাবর, হ্যাঁ 2 ফুট করে যদি আমরা বাঁশের মাচা করে দিই ঘরের পাঁচিল বরাবর মানে দেওয়াল বরাবর, তাহলে কি ছাগল কিন্তু সেইখানে উঠে শোবে, ছাগল মেঝে থাকতে কিন্তু পছন্দ
0: করে, উঁচু জায়গায় থাকতে পছন্দ,
1: তাহলে কি হবে, তার ঠান্ডা লাগবে না, সর্দি লাগবে না, অকস্মাৎ ভিজে এলো আমি মুছিয়েও দিলাম, তারপরেও ঠান্ডা সর্দি লাগতে পারে, তার জন্য চিকিৎসা করতে হবে। সেই জন্য তো সর্দি কাশি ছাগলের বৃষ্টি ভিজলেই কিন্তু সম্ভাবনা খুব বেশি থাকে, কিন্তু গরু বাছুরের ক্ষেত্রে এতটা ভয় নেই, অর্থাৎ এদেরও ঠান্ডা লাগে, এদেরও সর্দি লাগে, সবই হয়, কিন্তু ছাগল বেশি তাড়াতাড়ি আক্রান্ত হয়,
0: ঠান্ডাটাই বেশি,
1: হ্যাঁ সর্দিতে বেশি ওরা আক্রান্ত হয় গরুর চাইতে। এছাড়াও
0: আরেকটা যেটা দেখা যায় যে এই সময় আপনার কথায় যেমন উঠে এলো যে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাদেরকে বাড়িতে রেখে আমরা খাওয়াবো, কিন্তু ধরুন 2-4 দিন কন্টিনিউ বৃষ্টি হয়েই চলেছে, সেক্ষেত্রে তো আর সব সময় খাবার যোগান থাকেও না, সেক্ষেত্রে কি করবেন তাহলে?
1: হ্যাঁ আমরা সাধারণত কি করি গ্রাম বাংলায়, আমরা গরুকে শুকনো খড় দিই, আর দিই কি বাড়িতে যে আনাজ কাটা হয় তার খোসা, ভাতের ফ্যান, একটু খোল,
0: ঠিক
1: এই তো আমরা গরুকে দিই, আমার চাষি ভাইরা গ্রামের যেটা সাধারণত করে থাকেন। আর ছাগলকে কি দিই, একটু সকালবেলায় গুড় জল, তারপর মাঠে ছেড়ে দিই, চড়ে এলো দুটো ভাত দিই, আমাদের খাবার যে ভাত বাড়তি থাকে ছাগলকে দুমুঠো দিই, সন্ধ্যাবেলায় একটু গম বা চাল বা খুদ দিই, আর গাছের ডালপাতা যেখানে থাকে সেখানে একটু বেঁধে দিই, সে রাত্রে সেইটা খায়, খেয়ে ঘুমায়, আবার সকালবেলা হলে আমরা ছেড়ে দিই, চড়তে যায় এসে, এই যেমন চলছে। আর গরুর ক্ষেত্রে কি করি আমরা, গরুর ক্ষেত্রে আমরা তাকে খড় দিই, খড় সকালবেলায় খাওয়ার পরে আমরা ছেড়ে দিই, মাঠে চলে যায়, চড়তে চলে যায়। এখন যদি বৃষ্টি এক নাগারে হয় তাহলে আমি তো আর তাকে ছাড়তে পারবো না, কারণ মাঠ ঘাট জলে ডুবে আছে, সেখানে গিয়ে যদি খায়ও সেই খাওয়াটা তার পক্ষে সুখকর হবে না, কারণ মাঠ যদি জলে ডুবে থাকে সেখানে শামুক গুগলি বেড়ে যায়,
0: শামুক গুগলি
1: বেড়ে গেলেই চ্যাপটা কৃমির যে লার্ভা এই শামুক গুগলির মধ্যে বড় হয় এবং ওই সব ঘাসে বাসা বাঁধে।
0: আচ্ছা,
1: সেই জন্য গরুকে ওই সময় না ছাড়াই ভালো,
0: তাহলে কি ওই ঘাস খাবার ফলে,
1: ঘাস খাবার ফলে ওই ঘাসের সঙ্গে তার ওই কৃমির লার্ভাগুলো পেটে গেল এবং তারপর জলের মতো পায়খানা হবে এবং মারাও যেতে পারে। সেই জন্য যখন মাঠ জলে ডুবে থাকবে চারণ ক্ষেত্র তখন গরুকে ছাড়া উচিত নয়। তাহলে খাওয়াবো কি, শুকনো শুকনো খড় আর খোল দিয়ে তো তার পেটটাই ভরবে কিন্তু তার পুষ্টি হবে না। এর জন্যই চাষি ভাইকে আমি অনুরোধ করব যে তার যদি চাষের জমি 2-5 কাঠা থাকে তাহলে চৈত্র বৈশাখ মাস থেকে সেই জমিতে পারলে আপনি তিলের সাথে সাথী ফসল হিসেবে জোয়ার বা ভুট্টা চাষ করুন।
0: মানে যখন কি আপনার এই আলু উঠে যাচ্ছে,
1: আলু উঠে যাচ্ছে, তারপর যে আমরা অনেকে আলু চাষের পর তিল চাষ করি, সেই জমিতে তিলের সাথে ভুট্টা মানে যেটা আমরা জোনারি বলি গ্রাম বাংলায়, এবং গ্যামা বা সারগাম এটা চাষ করতে পারেন। এর চাষ করলে কি হয়, আমরা যখন গাছটা বড় হচ্ছে কেটে খাওয়াতে পারি, আবার কিছু গাছ আমরা একটু বেশি করে করি তাহলে সেই কিছু গাছ ছোট ছোট করে কেটে মাটিতে 1 মিটার বাই 1 মিটার বাই 1 মিটার অর্থাৎ দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার গর্ত করলাম, যে সেই গর্তটায় ওই ছোট ছোট আমি ভুট্টার গাছ বা জোয়ার যেটা গ্যামা বলছি এই গাছ দিয়ে পুরো চেপে চেপে ভর্তি করে পায়ে করে চেপে চেপে দিয়ে একটু উঁচু করলাম, দিয়ে গোবর মাটি দিয়ে সেটাকে লেপে দিলাম যাতে ভিতরে জল বাতাস না ঢোকে। 1 মাস পরে বা 2 মাস পরে যখন ওইটাকে আমরা খাওয়াবো সেটাকে আমরা বলি সাইলেজ। এই সাইলেজ যদি আমরা করে রাখতে পারি তাহলে কিন্তু ওই 2 মাস আমার এই বর্ষার সময়ে যে অসুবিধাটা আমরা মেটাতে পারবো। এইটা চাষি ভাইদের কিন্তু আমি আবার অনুরোধ করছি, আপনারা অবশ্যই চৈত্র বৈশাখ মাস থেকে এই চাষটা শুরু করুন,
0: তাহলে
1: আপনার বর্ষাকালে আপনার গরুর খাবারের অভাব হবে না, মাঠেও ছাড়তে হবে না, এর থেকে কোনো রোগ জীবাণু আসবে না, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন।
0: এবং সেটা বোধহয় এখন বেশিরভাগই বিশেষজ্ঞ যারা আসেন তারাই বলেন যে আগে যদি ছাগল চাষ করতে চান তাহলে তার আগে করুন ঘাস চাষ।
1: সেটা শুধুমাত্র
0: ছাগল চাষ নয়, গবাদি প্রাণী চাষ করলে
1: অবশ্যই
0: আগে ঘাস চাষ করাটা দরকার।
1: শুনুন, আমরা যদি প্রাচীনকাল থেকে ভাবি যে প্রাণীর উৎপত্তি হয় তখন তারা তো জঙ্গলই খেত।
0: ঠিক ঠিক
1: গবাদি পশু মানেই হচ্ছে তৃণভোজী এবং তারা

0: ঘাস খেয়েই বড় হয় এবং ঘাস খেয়েই বেঁচে থাকে। তা আমরা যদি বলি তুমি গরু ছাগল পালবে, আগে চাবুক কিনে তারপর ঘোড়া কেন, অর্থাৎ আগে তুমি খাবারের ব্যবস্থা করো, তারপর তুমি তোমার গোয়ালে গরু বা ছাগল ঢোকাও। আর আমার যদি সবুজ ঘাস থাকে তাহলে আমার কিন্তু খাবারের যে ম্যাস কেনার খরচা কমে যাবে বা অন্যান্য খাবার কিন্তু পরিমাণ কম লাগে, এগুলো ভাবতে হবে চাষি ভাইদের, এই জন্য এটা দরকার।
1: আচ্ছা, এবারে বর্ষাকালে এইটা আপনি একটা কথা বললেন যে মাঠে চড়তে গিয়ে যে গেঁড়ি গুগলির যে জীবাণুগুলো পেটের মধ্যে চলে যেতে পারে, এছাড়া আর একটা যে সমস্যা দেখা যায় যে তারা দীর্ঘক্ষণ জলে টলে থাকলে তাদের ওই পায়ে খুর বা এরকম কিছু একটা সমস্যা হয়।
0: দীর্ঘক্ষণ জলে থাকলে যেটা হয় ফুটরট হয় বা হাজা জাতীয় যে রোগগুলো হয়, এগুলো যদি আমরা জল থেকে একটু ভালো করে মুছে অ্যান্টিফাঙ্গাল যে ওষুধগুলো আছে অর্থাৎ ছত্রাকনাশক, কারণ ভিজে জায়গায় ছত্রাক হয়,
1: আচ্ছা
0: সেইটা দেওয়া, সেক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে জল দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে ঘরে গরুকে রাখুন, ওইগুলো সমস্যা মিটে যাবে। মেন হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট খুবই ভালো জীবাণুনাশক ছত্রাকনাশকের কাজ করে, খুব অল্প দিতে হয়, আপনার এক লিটার জলে ওই এক গ্রামও না হাফ গ্রামের মতো দিয়ে পাগুলো ধুয়ে শুকনো করে রেখে দিলে
1: তারপরে আর মানে বিশেষ কিছু
0: না। অ্যাকচুয়ালি বর্ষাকালে যে সমস্যাটা মেন যেটা হয় সেটা হচ্ছে কৃমি। বর্ষাকালে এক হচ্ছে গোল কৃমি আর একটা যেটা বললাম চ্যাপ্টা কৃমি, এই দুটো কৃমি হওয়ার সম্ভাবনা খুব ভীষণ থাকে, কারণ প্রকৃতি পরিবেশ এই কৃমির বংশ বিস্তারের জন্য খুব সহায়ক,
1: একদম উপযুক্ত পরিবেশ।
0: হ্যাঁ, এই গোল কৃমির জন্য যেগুলো আছে আমাদের অ্যালবেন্ডাজল গ্রুপের ওষুধ, প্রত্যেক প্রাণীকে সে ছাগল হোক বাছুর হোক গরু হোক খাওয়াতে হবে, এবং তার সাথে সাথে একটা নির্দিষ্ট 15 দিন বা 20 দিন পরে চ্যাপ্টা কৃমির ওষুধ, যেগুলো আছে বাজারে অনেক ওষুধই পাওয়া যায়, রাফোক্সানাইড নিক্লোজামাইড এসব অনেক ওষুধ আছে, এই ওষুধগুলো যদি আমরা গরুকে খাওয়াই।
1: আচ্ছা, সেটা ধরুন এই যে বর্ষার সময় আমরা কথা বলছি যে যত্ন পরিচর্যা, এই সময় কি খাওয়াবেন নাকি তার আগে থেকে প্রথম থেকেই খাওয়া
0: ভালো? হয় বর্ষার আগে একবার, বর্ষার পরে একবার,
1: আচ্ছা
0: দু মাস গ্যাপে খাওয়ালে আমি তাকে একটা প্রোটেকশন দিয়ে রাখলাম। তবে এটা তো ভ্যাকসিন নয় যে একটা আমার ইমিউনিটি তৈরি করবে, বর্ষার আগে কেন দিলাম, আমার যদি কিছু থেকেও থাকে সেটা চলে গেল, আবার বর্ষার মধ্যে যদি কিছু ঢুকলো সেটা আমি বর্ষার পরে যেটা দিচ্ছি সে কাজ করবে, আবার এর মধ্যে যদি অ্যাকিউট কিছু হয়ে যায় তখন তো আমাকে তখন দিতেই হবে। বিশেষ করে চ্যাপ্টা কৃমিটার জন্য খুব সাবধান থাকতে হবে, এক্ষেত্রে কী হয় জলের মতো পায়খানা হয় গরু ছাগল সবারই, পেটে আওয়াজ হয় এবং এত পাতলা হয় হাতে করে তোলা যায় না এই গোবরটাকে, এবং দুর্গন্ধ হয়, এটা কিন্তু হচ্ছে চ্যাপ্টা কৃমি জনিত ডায়রিয়ার লক্ষণ। এছাড়াও যে
1: এছাড়া কি কোনোভাবে বুঝতে পারবেন যে আমার গরু বা ছাগলটা যেটা রয়েছে তার পেটে কোনো কৃমি হয়েছে বা?
0: ওই তো কৃমি তো বললামই, আবার পচা ঘাস পচা খড় খেয়েও পেট ফাঁপতে পারে, পাতলা পায়খানা হতে পারে, আবার যে পচা জল মানে নোংরা জল খেলেও হতে পারে, সেক্ষেত্রে আমাকে চকের গুঁড়ো কেওলিন ক্যালসিয়াম কার্বনেট এইসব গুঁড়ো খাওয়ালে পরে পায়খানা এটে যায়, আর গ্রাম বাংলায় আছে বাঁশের পাতা, আবার কাঁঠালের পাতা সর্ষের তেল মাখিয়ে খাওয়ানো,
1: আবার কোথাও দেখা যায় যে সবেদার পাতা বা সবেদা
0: অনেকে খাওয়ায় গ্রাম বাংলায়, এসব প্রাচীন মানুষ তাদের অনেক প্রাচীন চিকিৎসা পদ্ধতি আছে, সেগুলো কিন্তু আমরা অবশ্যই মান্যতা দেব। আর তার সাথে বর্তমান অ্যালোপ্যাথিক যেসব ওষুধ রয়েছে সালফাডিমিডিন গ্রুপের ট্যাবলেট, আমরা যেগুলো নিজেরাই খাচ্ছি, নিজেরাই যেগুলো খাই পেটের অসুখের জন্য, নিজেরা বড় জোর বাঁশের পাতা কাঁঠাল পাতা সবেদা পাতা এইগুলো করে পাতলা পায়খানার চিকিৎসাটা চালিয়ে যেতে পারেন। কৃমির জন্য বর্ষার আগে একবার
1: বর্ষার
0: পরে একবার অবশ্যই করতে হবে।
1: এছাড়া আর কি কোনো সমস্যা দেখা দিতে
0: পারে? এবার বর্ষাকালে দুটো রোগ খুবই ভীষণভাবে, বিশেষ করে জীবাণুঘটিত রোগ খুবই, আজকেও রোগটা রয়েছে, আজ থেকে বছর 35-40 আগে গ্রামেগঞ্জে ঘুরলে আষাঢ় শ্রাবণ মাসে ভাগাড় বলতো, ভাগাড়ে কখনো ফাঁকা যেত না, ফাঁকা বলতে প্রতিদিনই দুটো একটা করে গরু মরতো বর্ষাকালে বিশেষ করে, এবং তার কারণ ছিল যে দুটো রোগ, একটা হচ্ছে হেমারেজিক সেপ্টিসেমিয়া যেটাকে আমরা বলি গলা ফোলা বা ওরা। এই রোগে কি হয়, এই রোগে হয় যেটা অত্যধিক জ্বর 106-107 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যায়। আপনারা জানেন চাষি ভাইরা গরুর স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 101 থেকে 101.5, অর্থাৎ তার থেকে 5-6 ডিগ্রি তার তাপমাত্রা বেড়ে যায়। আর কি হয়, তাপমাত্রা বেড়ে যাওয়ার সাথে সাথে তার গায়ের লোমগুলো

0: দাঁড়িয়ে যাবে, খাড়া খাড়া হবে, এর সাথে লক্ষণ কাঁপবে। আচ্ছা, তারপরে কি হবে, তার মাজল অর্থাৎ নাকের নিচে যে জায়গাটা, সেই জায়গাটা সাধারণত গরু ঘামে শুকিয়ে যায়। আর কি হবে, গলা থেকে অর্থাৎ দুই চোয়ালের ফাঁক থেকে বুক অবধি পুরোটা ফুলে যায়, গোল হয়ে কলকম্বলটা, আর তখন যে ঝোলে বোঝা যায় না, পুরো গোল হয়ে ফুলে এবং শক্ত, আঙুল দিলে একটু ঢুকেও যায়, এই যে লক্ষণটা, এই জন্যই নাম হচ্ছে গলা ফোলা।
1: আচ্ছা আচ্ছা।
0: আর একটা রোগ গ্রাম বাংলায় বলে ওরা, আর ইংরেজিতে আমরা বলি হেমারেজিক সেপ্টিসিমিয়া। এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সেই জন্য এই রোগটা হয়, এবং এত মারাত্মক, 24 ঘন্টার মধ্যে চিকিৎসা না হলে কিন্তু আপনার প্রাণীটি মারা যায়, এবং আগে এই জন্য এত গরু এই রোগে মারা যেত, ঠিকঠাক চিকিৎসা হতো না। তাই এর, যেহেতু গ্রাম নেগেটিভ, এর স্ট্রেপটোমাইসিন সবচেয়ে পুরনো ওষুধ, স্ট্রেপটোমাইসিন মোটামুটি 2 গ্রাম করে দিনে 2 বার করে 3-4 দিন দিলে রোগটাকে কন্ট্রোল করা যায়। এর সাথে আরও ওষুধপত্র আছে, সেগুলো ডাক্তারবাবুরা, স্থানীয় যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা আপনাদের ভালোভাবে গাইড করবেন।
1: এবারে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় যারা থাকেন, সেখানে ধরুন এমন কোনো প্রাণী চিকিৎসক তারা কাছে পিঠে পাচ্ছেন না, বা প্রাণী চিকিৎসার যে সমস্ত হাসপাতাল বা যেগুলো থাকে সেখানে হয়তো পৌঁছতে পারছেন না, যোগাযোগ ব্যবস্থার কারণে হোক বা যে কোনো কারণে, সেক্ষেত্রে স্থানীয়ভাবে বা কোনো একটা, যেগুলো লক্ষণ আপনি বললেন দেখা পেলেন, তারা হয়তো বুঝতে পারলেন গরুটার কোনো একটা সমস্যা হয়েছে, ছাগলের কোনো একটা সমস্যা হয়েছে, ঘরোয়াভাবে কি তারা কিছু করতে পারেন?
0: শুনুন, এই যে রোগটা বললাম এটা ঘরোয়াভাবে করলে হবে না, এটার সুস্পষ্ট চিকিৎসা, যেটা ওই আমি বললাম, এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বা জীবাণু, এবং তার জন্য স্পেসিফিক অ্যান্টিবায়োটিক দিতেই হবে, এবং এই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে ভালো হচ্ছে আমরা পুরোনো দিন থেকে স্ট্রেপটোমাইসিন জাতীয় ওষুধ, স্ট্রেপটোমাইসিন একটা জেনেরিক ওষুধ, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় এই ওষুধ। এছাড়াও এখনকার সব বেরিয়েছে এন্ডোফ্লক্সাসিলিন, সাইপ্রোফ্লক্সাসিলিন, সেফালেক্সিন, এসব নতুন নতুন ওষুধ বেরোচ্ছে।
1: এই এই যে ওষুধগুলোর কথা বলছেন, এগুলো আমাদের প্রাণীপালক যারা রয়েছেন তারা কোথা থেকে সংগ্রহ?
0: এগুলো বলি, এগুলো গ্রামে এখন ব্লক লেভেলে প্রাণী চিকিৎসক আছেন, তাদের কাছে শিখে নিয়ে প্রাণীবন্ধু, প্রাণীমিত্রা, প্রেমেশিবী, এরা এসব কাজগুলো করছেন, তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা গাইড করতে পারবেন,
1: গ্রামে গ্রামে দেখা যায় প্রাণীমিত্রাদের যেতে,
0: হ্যাঁ গাইড করতে পারবেন। আর একটা যেটা রোগ আছে বলে দিই আমি সংক্ষেপে, সেটা হচ্ছে বাদলা বা বজবজে, ব্ল্যাক কোয়ার্টার।
1: আচ্ছা,
0: এই রোগটা হচ্ছে যেগুলো ইয়াং মানে বেশ যুবক, বেশ অর্থাৎ 6 মাস থেকে 2 বছর অবধি, যাদের বেশ শরীরে মাংসপেশি বেশ সুগঠিত, মানে মাংস সমৃদ্ধ গরু আর কি, চেহারাটা বেশ ভালো, তাদের কি অ্যাটাক করে, এবং এই জীবাণুটা হচ্ছে আমাদের যে টিটানাস হয়, টিটানাস, ওই টিটানাসের একটা ভ্যারাইটি ক্লস্ট্রিডিয়াম সোব হয় বলে একটা জীবাণু আছে, এইটা গরু বিশেষ করে এঁড়ে বাছুর যেগুলো, এগুলো চেহারা তো বগনাপ্তের চেয়ে একটু ভালো হয়, 6 মাস থেকে 2 বছরের বাছুর যার বেশ সুগঠিত তাকেই অ্যাটাক করে, অর্থাৎ আক্রমণ করে।
1: এই
0: তার ফলে যেটা হয়, এরও টেম্পারেচার 105-এর উপরে আসবে, খাবে না, এবার দেখবেন পা খোঁড়াচ্ছে, তখন যদি আপনি ভালোভাবে দেখেন জায়গায় জায়গায় ফুলেছে,
1: মানে পায়ের গাঁটে গাঁটে,
0: গাঁটে নয় যেখানে মাংস আছে,
1: আমি
0: বললাম মাংস,
1: ঠিক ঠিক
0: মাংসটাতেই ওরা আক্রমণ করে, মাংস একবার সেই মাংসকে আক্রমণ করবে, সেখানে বংশ বিস্তার করবে, এবং একটা টক্সিন, বিষাক্ত পদার্থ বের করে, সেইটা কি করে, মাংসটাকে পচিয়ে দেয়, এবং গ্যাস, একটা বাজে গ্যাস তৈরি করে, গ্যাংগ্রিনাস ঘা তৈরি হয় ভেতরে। আর অপর থেকে যদি আমরা আঙুল দিয়ে চাপ দিই, তাহলে সেই ধানের ভিজে, ধানের বস্তা টিপলে যেমন আওয়াজ হয় গজগজ করে, সেরকম একটা আওয়াজ হবে, যার জন্য এটাকে বলে বজবজে।
1: আচ্ছা আচ্ছা।
0: অর্থাৎ আঙুল দিলে বজবজ করবে, তার মানে ভিতরে গ্যাস এবং তরল আছে, যখনই সেটা বুঝতে সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে, কারণ এও 24 থেকে 48 ঘন্টার মধ্যে মারা যেতে পারে, এত খারাপ। টিটানাস যেমন মানুষের সময় দেয় না, ওই একই জাতীয় জীবাণু এও সময় দিতে চায় না সঙ্গে সঙ্গে। এর খুব ভালো ওষুধ হচ্ছে পেনিসিলিন, এও সে আমি প্রাচীন যুগের ওষুধেই যাচ্ছি, বড় গরু হলে 40 লাখ, মাঝারি হলে 20 লাখ, ছোট হলে, বাছুর হলে 5 থেকে 10 লাখ, দিনে 3 বার করে তার মাংসপেশিতে দেওয়া, মানে ইঞ্জেকশন ইন্টারমাস্কুলার, আর যেখানটা হয়েছে তার চারিদিকে গোল করে দেওয়া, যাতে জীবাণুটা আমার ছড়াতে না পারে।
1: আচ্ছা আচ্ছা।
0: মানে কিছুটা ওখানে, বাকিটা তার মাংসে, এইটা সঙ্গে সঙ্গে যদি দিতে পারেন তাহলে কিন্তু আমরা রোগটাকে আটকাতে পারবো। আর যেটা, এদের টিকাটা অবশ্যই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে করতে হবে, এটারও করতে হবে, এবং যেটা গলা ফোলা বললাম,

0: তারও টিকা একসাথে পাওয়া যায়, HSBQ কম্বাইন ভ্যাকসিন বলে। এটা কোম্পানিরও পাওয়া যায়, আবার প্রাণীবন্ধু প্রাণীমিত্রারাও আপনাকে বাড়িতে এসে বললে করে দিয়ে যাবে।
1: মোটামুটি তাহলে তো এই সমস্ত কমন রোগগুলো বর্ষাকালে দেখা দিতে পারে, এছাড়াও কি আরও কোনো রোগ জীবাণু দেখা দিতে পারে আমাদের গবাদি পশুতে?
0: আর একটা নতুন রোগ এসেছে যেটা লাম্পি স্কিন ডিজিজ, এই রোগটা আমাদের এখানে ছিল না।

0: ফুলছে, ছোট বাছুর থেকে বড় গরু সবাইকেই আক্রমণ করছে, এটা একটা ভাইরাস ঘটিত রোগ। এবং তাতে কী হচ্ছে, তারপর সেইগুলো ফেটে ঘা হচ্ছে এবং অনেক গরু বাছুর মারাও যাচ্ছে, বিশেষ করে ক্রস ব্রিড গরু। এই ভাইরাস ঘটিত রোগটা থেকে আপনাদের রক্ষা পেতে হলে চিকিৎসা তো করবেনই, যেটা হচ্ছে, তাছাড়াও এরও এখন ভ্যাকসিন প্রত্যেক ব্লকে দেওয়া হচ্ছে LSD ভ্যাকসিন বলে। এবং এই ভ্যাকসিনটা করানোর জন্য আপনারা স্থানীয় BLDO ব্লক লাইফস্টক ডেভেলপমেন্ট অফিসারের সঙ্গে যোগাযোগ করবেন, তিনি আপনার এলাকার প্রাণীবন্ধু, প্রাণী মিত্রা বা প্রাণীসেবী, এনাদের বলবেন এই ভ্যাকসিনগুলো যাতে করে দেন। এছাড়াও FMD বর্তমানে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ সারা বছর ধরে হচ্ছে। এই ফুট অ্যান্ড মাউথ ডিজিজ রোগটা আগে শীতকালে হতো, কিন্তু বর্তমানে সারা বছর এমনকি বর্ষাকালেও হচ্ছে। এরও ভ্যাকসিন বছরে দুবার করে করতে হয়। এবং এই ভ্যাকসিন আপনারা BLDO সাহেব যে নিয়ে আছেন, ব্লকের প্রাণী চিকিৎসা আধিকারিক আছেন, তাদের বললে তারা আপনার এলাকার যে প্রাণীবন্ধু, প্রাণীমিত্রা, প্রাণীসেবী আছেন তাদের মারফত বিনা পয়সায় আপনার বাড়িতে এই ভ্যাকসিন করার ব্যবস্থা করবেন।
1: বেশ, মানে খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন যে আমাদের যে সমস্ত গ্রাম বাংলার প্রাণীপালক ভাইরা থাকেন, তারা যে খুব সমস্যার সম্মুখীন হতে হয় প্রাণী পালন করতে গিয়ে, সেগুলো কীভাবে আপনারা সেখান থেকে পরিত্রাণ পাবেন সে ব্যাপারে এতক্ষণ বুঝিয়ে বললেন। বিশেষ করে বর্ষাকালে যে সমস্ত রোগ জীবাণু বাসা বাঁধে আপনার গবাদি প্রাণীর দেহে, সেখান থেকে কীভাবে আপনারা পরিত্রাণ পেতে পারেন। আবার সবশেষে ডাক্তারবাবু যেটা বললেন যে আপনারা অবশ্যই যাই চিকিৎসা করান না কেন, আপনার স্থানীয় যে সমস্ত প্রাণীমিত্রা, প্রাণীসেবী বা প্রাণী চিকিৎসক রয়েছেন তাদের পরামর্শ মেনে করবেন। ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম বর্ষাকালে গবাদি প্রাণীর যত্ন ও পরিচর্যা, এ ব্যাপারে বিস্তারিত জানালেন সুন্দরবন দুগ্ধ সমবায়ের প্রাণী চিকিৎসক ডাক্তার উৎপলেন্দু মণ্ডল। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: ধন্যবাদ আপনাকেও।
1: আর আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগছে তা লিখে জানান আমাদেরকে। যে অনুষ্ঠানের জন্য লিখতে চাইছেন প্রথমে তার নাম লিখুন, তারপর লিখুন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, অথবা আপনারা মেল করেও আপনার মতামত জানান aircoalagri@gmail.com। আজ এই পর্যন্ত, সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার।

উনজমির দুনো ফসল এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন একক শিল্পীর আধুনিক গানের অনুষ্ঠান গীতিকা। আজকের শিল্পী শচীন গুপ্ত।

গীতিকায় আজ শুনলেন শচীন গুপ্তর গাওয়া গান। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

আকাশবাণী খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 469, এখনও নিখোঁজ 1545 জন। নেপালে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার জোরদার প্রয়াস চালানো হচ্ছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করেছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী বলেছেন, এই প্রকল্প সাধারণ মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে। ভারতে বর্তমানে 7টি স্থানে মোট 24টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ 6 দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দেশজুড়ে পালিত হচ্ছে। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আসি বিস্তারিত খবরে। নেপালে বিধ্বংসী হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 469, সীমান্তের দুপারে এখনও 1545 জন নিখোঁজ। জলের তোড়ে ভেসে যাওয়া দেহ এবং আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে উদ্ধারকারী দল তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। যদিও ভোতেকাশি নদীর উৎসমুখে নতুন করে কৃত্রিম হ্রদ তৈরি হওয়ায় উদ্বেগ বেড়েছে, কোনোভাবে তা ফেটে গেলে পুনরায় জলস্তর বাড়তে পারে, এতে বিঘ্নিত হতে পারে উদ্ধার কাজ। নেপালের নিরাপত্তা কর্মীরা এখনও পর্যন্ত বিপর্যস্ত জেলাগুলি থেকে 800 বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে গেছেন। এদিকে চীনের দক্ষিণ পশ্চিমে সিচুয়ান প্রদেশে আজ 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর ফলে নেপালে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তিব্বতে একটি জলাধার আবারও ফেটে যাওয়ায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। ত্রিশূলি এবং রসুয়ার মধ্যে সড়ক নির্মাণের কাজ বন্ধ রাখতে হয়েছে। প্রবল প্রতিবন্ধকতা এবং প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে এখনও পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ত্রিশূলি 1 নম্বর প্রকল্পের 63 জন শ্রমিক এবং তামিলনাড়ুর 21 জন বাসিন্দা রয়েছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, 288 জন ভারতীয়র সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে সাধারণ মানুষের সহায়তায় ভারতের বিদেশ মন্ত্রক দিল্লিতে 24 ঘণ্টার কন্ট্রোল রুম চালু করেছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনধন যোজনা অভূতপূর্ব পরিসরে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি রূপান্তরমূলক ফলাফল এনে দিয়েছে। এর নজিরবিহীন প্রভাবও পরিলক্ষিত হচ্ছে। এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত চালু হওয়া 59 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালের আজকের দিনেই প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু করেছিলেন। বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তিকরণ কর্মসূচি হিসেবে এই প্রকল্প দেশের সকল মানুষের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই প্রকল্পের অধীনে খোলা অ্যাকাউন্টগুলির 78% গ্রামীণ ও শহরতলি এলাকায়, মোট গ্রাহকের প্রায় 56% মহিলা। ভারতে বর্তমানে 7টি স্থানে মোট 24টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে। এই কেন্দ্রগুলির মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 8.78 গিগাওয়াট। পরমাণু শক্তি দপ্তর সূত্রে জানা গেছে, আরও 9টি পরমাণু চুল্লি নির্মাণের কাজ চলেছে। উল্লেখ্য, ভারতের উন্নয়ন যাত্রায় পরমাণু শক্তি একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উঠে এসেছে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা, কৃষি এবং বিভিন্ন শিল্পক্ষেত্রেও পরমাণু শক্তির ব্যবহার বেড়েছে। বিকশিত ভারতের জন্য পরমাণু শক্তি

0: কমিশনের লক্ষ্য 2047 সালের মধ্যে দেশে পরমাণু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 100 গিগাওয়াটে নিয়ে যাওয়া। ভারতের পরমাণু শক্তি কর্মসূচির মূল নীতি হল সর্বাগ্রে সুরক্ষা, কঠোর নজরদারি, বহুস্তরীয় সুরক্ষা ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার মাধ্যমে মানুষের জীবন ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি নির্ভরযোগ্য এবং কম কার্বন নির্গমনকারী বিদ্যুৎ সরবরাহেও পরমাণু শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ 6 দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফরে তিনি শিকাগো, অ্যাশভিল এবং নিউ ইয়র্ক যাবেন। শিকাগোতে বিনিয়োগকারীদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন অর্থমন্ত্রী। সেখানে বিভিন্ন বেসরকারি সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, সভাপতি ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। কয়েকজন শিল্পকর্তার সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার কথা। ভারতে বিনিয়োগের সুযোগ, অর্থনৈতিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক ব্যবসায়িক ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে সেখানে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের পোলুস্কি সেন্টার ফর এন্টারপ্রেনিয়ারশিপ অ্যান্ড ইনোভেশনও পরিদর্শন করবেন নির্মলা সীতারামন। সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। অ্যাশভিলে G20 অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে শ্রীমতী সীতারামন ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর এই সম্মেলন হবে। সফরের শেষ পর্বে নিউ ইয়র্কে শীর্ষস্থানীয় সংস্থাগুলির সিইও এবং শীর্ষকর্তাদের সঙ্গে বিনিয়োগ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মধ্য এশিয়া উজবেকিস্তান সফরে যাবেন। তাশখন্দে তাঁর 2 দিনের সফরকালে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাফকভ মির্জিওয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে মিলিত হবেন। দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করাই এই বৈঠকের মূল লক্ষ্য। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী মোদী তাশখন্দে লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতিসৌধ পরিদর্শনে যেতে পারেন। সেখানে ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতিতে একটি ব্রোঞ্জের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। প্রধানমন্ত্রী মোদী তাশখন্দ স্টেট ইউনিভার্সিটি অব ওরিয়েন্টাল স্টাডিজ এর মহাত্মা গান্ধী কেন্দ্রও পরিদর্শন করতে পারেন। ভারতীয় জনগোষ্ঠীর ইতিহাস এবং সাহিত্য, বিশেষ করে হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষা নিয়ে এই কেন্দ্রে গবেষণা ও পঠন পাঠন হয়। এরপর প্রধানমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদির জাপারভভের আমন্ত্রণে এই মাসের 31 তারিখ বিশকেকে 26তম সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাবেন। আজ রাখি বন্ধন। ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দেশজুড়ে পালিত হচ্ছে। এই উপলক্ষে বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে তাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। অন্যদিকে ভাইরাও শপথ নেন বোনেদের রক্ষা ও সবরকম সহায়তার। চলে পারস্পরিক উপহার বিনিময়ের পালা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি বলেন, রাখি বন্ধনের পবিত্র এই উৎসব দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেক দেশবাসীকে তিনি পারিবারিক ও সামাজিক সম্পর্ক আরও সুদৃঢ় করার শপথ গ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমের এক বার্তায় সকলের সুখ, সমৃদ্ধি ও সাফল্য কামনা করেছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ উপরাষ্ট্রপতি ভবনে স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখি বন্ধন উৎসব উদযাপন করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, রাখি বন্ধন ভালোবাসা, বিশ্বাস ও সুরক্ষার সুন্দর বন্ধনের প্রতীক। তিনি এই উৎসবের মাধ্যমে পারস্পরিক স্নেহ, আস্থা ও সম্পর্কের গুরুত্বের কথাও তুলে ধরেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেশের বাইরের শত্রুদের মোকাবিলায় ভারতীয় সেনার ভূমিকার প্রশংসা করে দেশের অভ্যন্তরে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন। কলকাতার ভবানীপুরে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত রাখি বন্ধন উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, দেশের ভেতরে থেকে যারা দেশবিরোধী কাজ করছে তাদের বিরুদ্ধে সমাজকেই রুখে দাঁড়াতে হবে। আজকের দিনটিকে তিনি দেশপ্রেমের উৎসব হিসেবে উল্লেখ করেছেন।
1: এবারে রাখি বন্ধন উৎসবকে পশ্চিমবঙ্গ সরকার দেশপ্রেমের বন্ধন হিসেবে ঘোষণা করেছে। মোট 4,000 কর্মসূচি পালিত হচ্ছে রাজ্যে, 3,500 গ্রাম পঞ্চায়েতে, বড় কর্পোরেশনে বোরোতে, পৌর স্তরে প্রত্যেকটি পুরসভাতে 3টি করে। আমরা কয়েক কোটি মানুষকে এই উৎসবে সামিল করতে পেরেছি সকাল থেকে।

0: বিকেল অবধি চলবে।
1: জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রা আজ রাখি বন্ধন উৎসবের দিন শেষ হচ্ছে। এবছর 57 দিন ধরে চলেছে এই তীর্থযাত্রা। গত 3রা জুলাই শুরু হয়েছিল এবছরের অমরনাথ যাত্রা। পালতাল এবং পহেলগাঁও এই দুই পথে 4,80,000-এর বেশি পুণ্যার্থী এই তীর্থযাত্রা সম্পূর্ণ করেছেন। ওনাম পুজো সমাপ্ত হওয়ার পর কেরালামের শবরীমালা মন্দির আজ রাত 10টায় বন্ধ হয়ে যাবে। ওনাম উৎসবের সময় এই মন্দিরে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়েছিল। মন্দিরটি আগামী 16ই সেপ্টেম্বর বিকেল 5টায় পুনরায় খোলা হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 469, এখনও নিখোঁজ 1,545 জন। নেপালে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার জোরদার প্রয়াস চালাচ্ছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করেছে। আজ রাখি বন্ধন, দেশজুড়ে এই উৎসব পালিত হচ্ছে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেশের বাইরে শত্রুদের মোকাবিলায় ভারতীয় সেনার ভূমিকার প্রশংসা করে দেশের অভ্যন্তরে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। দক্ষিণ কলকাতার ভবানীপুরে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত রাখীবন্ধন উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, দেশের ভিতর থেকে যারা দেশবিরোধী কাজ করছে তাদের বিরুদ্ধে সমাজকেই রুখে দাঁড়াতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, বাইরের শত্রুদের সঙ্গে লড়ছে ভারতীয় সেনা, অপারেশন সিন্ধুর তার প্রমাণ, কিন্তু ঘরের শত্রুদের অর্থাৎ যারা ভারতের ভিতর থেকে দেশের বিরুদ্ধে কাজ করছে তাদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, আজাদী স্লোগানেরও তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। এবার রাজ্য সরকার রাখীবন্ধনকে দেশপ্রেমের বন্ধন উৎসব হিসেবে পালন করছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রায় 3,500 গ্রাম পঞ্চায়েত এবং বিভিন্ন পুরসভা এলাকায় একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। নজরুল মঞ্চে তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর আয়োজিত রাখীবন্ধন উৎসব অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে রাজ্য গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, ন্যূনতম সামরিক শিক্ষার প্রসারে সব স্কুল কলেজে আবার NCC NSS চালু করা হবে, সেই সঙ্গে ব্রতচারীকেও আবার চালু করা হবে। তিনি রাখীবন্ধনের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।
1: তাই রাখীবন্ধন শুধু রাখী পূর্ণিমা নয়, রাখীবন্ধন শুধু ভাই বোনের সম্পর্কের দৃঢ়তা নয়, রাখীবন্ধনের 2026 রাষ্ট্রবাদের বন্ধনের রাখীবন্ধন উৎসব হিসেবে পালিত হোক। নেশন ফার্স্ট, রাষ্ট্র সর্বোপরি, ভারত মাতা কি জয়, জয় হিন্দ।
0: যাদবপুর 8B বাসস্ট্যান্ডে আজ বিকেলে 10,000 কণ্ঠে বন্দে মাতরম গাওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই অনুষ্ঠানে অংশ নেবেন। শিলিগুড়িতে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ রাখীবন্ধন উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। আজ সেখানকার 24 নম্বর ওয়ার্ডে আয়োজিত রাখীবন্ধন উৎসবে দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি এলাকার স্থানীয় মহিলারাও উপস্থিত ছিলেন। হুগলির চুচুড়া পৌর যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজনে পৌরসভা এলাকায় 5টি জায়গায় আজ রাখীবন্ধন উৎসব পালিত হচ্ছে। কৃষি প্রযুক্তিবিদদের সংগঠন স্টেট এগ্রিকালচারাল টেকনোলজি সার্ভিস অ্যাসোসিয়েশন আজ কৃষকদের সঙ্গে রাখীবন্ধন উৎসব উদযাপন করে। বহরমপুর, রঘুনাথগঞ্জ 2, ভগবানগোলা 1 নম্বর ব্লকে কৃষকদের রাখী পরানোর পাশাপাশি মিষ্টিমুখ করানো হয়। বহরমপুর ব্লকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা নেতৃত্ব ও উপকৃষি অধিকর্তা। সিভিক ভলেন্টিয়ারদের মাসিক সাম্মানিক 2,000 টাকা বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। গতকাল স্বরাষ্ট্র দপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশিকায় জানানো হয়েছে, 1 আগস্ট থেকে সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে সিভিক ভলেন্টিয়ারদের মাসিক সাম্মানিক 10,000 টাকা থেকে বেড়ে 12,000 টাকায় দাঁড়ালো। রাজ্য ও কলকাতা পুলিশের অধীনে নিযুক্ত সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের জন্যই এই নির্দেশ কার্যকর হবে। মুষ্টিমেয় কিছু পড়ুয়াদের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হচ্ছে বলে মনে করেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে আকাশবাণীকে একান্ত সাক্ষাৎকারে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, বহু বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আলাদা একটা দ্বীপের মতো করে রাখা হয়েছে। ক্যাম্পাসের মধ্যে দেশবিরোধী স্লোগান লেখার অভিযোগও তোলেন তিনি। সার্বিকভাবে যার পরিবর্তন শুরু হয়েছে বলে তাঁর দাবি।
2: যাদবপুর ইউনিভার্সিটি আমাদের কাছে ঘর, ছেলে মেয়েদেরকে যেভাবে ইউজ করায় হোক, দেশদ্রোহী স্লোগান দিচ্ছে, NG কি ওখানে CJP-র যে আন্দোলন দিল্লিতে দেখলেন সেই ছেলে মেয়েরা কিভাবে কথা বলছে, ঠিক যাদবপুর সেরকম একটা জায়গা তৈরি হয়ে গেছে। সবাই নয়, সামান্য মুষ্টিময় ছাত্র তারা উৎপাত করে এই ইউনিভার্সিটির ইমেজ খারাপ। দেওয়ালে সোশ্যাল সমস্ত স্লোগান লেখা আছে, কোনোদিন যদি কেউ থাকেন কোনো হোস্টেলে গিয়ে দেখুন কি অবস্থা হয়। এই যে একদিন চলে এসেছি, এর পরিবর্তন হওয়ার দরকার। শুরু হয়েছে, ওখানে পুলিশ গেছেন, ইনকোয়ারি যে কমিটি তার মধ্যে পুলিশকেও রাখা হয়েছে, যারাই আইনকে হাতে নিচ্ছে কাউকে ছাড়া যাবে না।
0: মুখ্যমন্ত্রী

0: কেন্দ্র অধিকারী আগামীকাল বীরভূম জেলা সফরে যাচ্ছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, সকালে তারাপুর শিশু মন্দিরে মাঠে হেলিকপ্টারে নামবেন মুখ্যমন্ত্রী। বেলা 11টা নাগাদ মন্দিরে পুজো দেওয়ার পর রক্তকরবী পুরমঞ্চে তিনি একটি প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দেবেন। সেখানে সমস্ত দপ্তরের কর্তারা থাকবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক দপ্তরকে নিজেদের রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রীর সফর, অন্যদিকে আসন্ন কৌশিক অমাবস্যায় লক্ষাধিক পুণ্যার্থীর বিপুল ভিড়, এই চ্যালেঞ্জকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। বর্ষার মরশুমে ডুয়ার্সের বিভিন্ন নদী নিয়ে সতর্কতা জারি করল পুলিশ ও প্রশাসন। মাইকিং করে জলপাইগুড়ি জেলার মাল ব্লকের ওদলাবাড়ি সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো নদী থেকে বালি পাথর উত্তোলন ও পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। নদীতে কোনো ধরনের কাজ করা যাবে না বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় নদী সংলগ্ন এলাকায় মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার তেলাম গ্রামে গতরাতে একটি চারচাকার গাড়ি খালে পড়ে গেলে দেবশঙ্কর দে নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সকালে গাড়িটিকে খালে পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন পুলিশে খবর দেন। পরে এগরা থানার পুলিশ ক্রেনের সাহায্যে জলে ডোবা গাড়ি তুলে আনতেই ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মহিলা মহল বিজ্ঞাপনের পর

0: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
2: এই কাস্টমার কেয়ার কোথায় গেল? ম্যাডাম
3: বলুন,
2: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
3: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
2: সেটা কিভাবে হবে?
3: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসি এর কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
2: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
3: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
2: ব্যাস, বুঝে গেছি।
3: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
4: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
0: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।

0: আমার মহিলা মহলের শ্রোতা বন্ধুদের আজকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান। এই যে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক, এক মধুর রাখি বন্ধনে বাঁধা রয়েছে, আর সেই সম্পর্কের কিছু অনুষ্ঠান তো আমরা প্রচারিত করেই থাকি। আপনারা লেখা পাঠান এবং সেই লেখা পছন্দ হলে আপনারা চলে আসেন আমাদের স্টুডিওতে। আজকে এরকমই লেখা বাজানোর দিন, আলাপি কলম, স্বরচিত লেখা পাঠ করবেন আপনারাই, আর শুনব আপনারা, আমরা সকলে। শুরু করছি, আমাদেরই শ্রোতাবন্ধু নীলাঞ্জনা মল্লিক পাঠিয়েছিলেন একটি গল্প, আজকের শুরুতে সেই গল্প।
1: গল্পের নাম সোশ্যাল লাইফ। বেলা 11টার সময় কলিং বেলের আওয়াজ। ঘাম মুছতে মুছতে দরজা খুলল সুমনা। বিরস বদনে মহারানী ঘরে ঢুকলেন। যথারীতি আজকেও লেট, এবার নিশ্চয়ই ফলাও করে যত রাজ্যের ভুল ভাল অজুহাত দিয়ে শুরু করবে। অসহ্য, রোজ রোজ এমন করলে আমার লাভটা কি হচ্ছে বলতো? কৃষ্ণা, রোজ আমি বাসন মেজে নিচ্ছি, তারপর তুমি আসছো, কটা বাজে খেয়াল আছে? বেশ উঁচু স্বরেই বলল সুমনা। সকালে উঠতে দেরি হয়ে গেছে গো বৌদি, কাঁদো কাঁদো গলায় বলল কৃষ্ণা। সে তো রোজই হচ্ছে আজকাল, এই জন্য আবার কান্নার কি হলো? টেপির বাবাটার কি দুঃখ গো বৌদি, বলেই কান্নায় ভেঙে পড়ল কৃষ্ণা। কি টেপির বাবার দুঃখ? তা সেজন্য দেরি করে কাজে আসার কি সম্পর্ক শুনি? বিরক্ত হয়ে প্রশ্ন করল সুমনা। এই টেপির বাবা নামের বিপত্নিক লোকটি পেশায় দুধওয়ালা। সুমনাদের ফ্ল্যাট সহ এখানকার 8-10টা ফ্ল্যাটে বেশ কয়েক বছর হলো দুধ বিক্রি করে আসছে। সম্প্রতি মশলাপাতির ব্যবসাও শুরু করেছে। কৃষ্ণার সাথে তার বহুদিন আগে থেকেই পরিচয় ছিল, তবে 2-1 মিনিট বাক্য বিনিময়ের মধ্যেই সেই সম্পর্ক সীমাবদ্ধ ছিল। ব্যাপারটা এত দূর এগিয়েছে কৃষ্ণাকে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেওয়ার পর। মরতে কে যে এসব করতে বলেছিল সুমনাকে, সুমনার কাছেই এসবের হাতে খড়ি হয়েছিল ওর। মাস 2-এক আগের ঘটনা। সুমনার মেয়ে তিতিরের হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল সেদিন। খুবই হতাশাজনক রেজাল্ট নিয়ে বাড়ি এসেছিল মেয়ে, অথচ তিতির যথেষ্ট মেধাবী ছাত্রী। ক্লাস টিচার ডেকে পাঠালেন সুমনাকে। দিন কয়েক ধরে যে তিতিরের পড়াশোনা ঠিক আশানুরূপ হচ্ছে না, সেটা শিক্ষিকার নজর এড়ায়নি। বাড়ি ফিরে তিতিরের কাঁচো মাচো মুখ দেখে মেয়েকে বুকে টেনে নিয়েছিল সুমনা। কি বলবে সে ক্লাস 3-তে পড়া 8 বছরের মেয়েকে? কোনোভাবেই তো এক্ষেত্রে তাকে দোষ দেওয়া যায় না। গত বছর তাদের বিবাহ বার্ষিকীতে অনল তার হাতে তুলে দিয়েছিল বেশ বড়সড় আকারের বহুমূল্যবান একটা ফোন। যদিও কোনোদিনই ওসবের বায়না করেনি সুমনা, তার আগের সেই মান্ধা তারামুলের ফোনটা নিয়ে সে বেশ সুখী ছিল। সেও স্মার্টফোনই ছিল, তাতেও ফেসবুক হোয়াটসঅ্যাপ দিব্যি চলত। তবে পুরনো ফোনের একঘেয়েমি আর ছোট স্ক্রিনের অসুবিধাজনিত কারণে তখনও পর্যন্ত সেরকম মোবাইলে আসক্তি আসেনি সুমনার। বন্ধু প্রতিবেশীদের টিটকিরি কম হজম করতে হয়নি তাকে ওই পুরনো আমলের মোবাইল ফোনের জন্যে। তবে সেসব হেসেই উড়িয়ে দিত সে। শেষমেশ তার স্বামী দেবতা ওই বস্তুটি তার হাতে তুলে দিল। বড় রঙিন স্ক্রিন, উন্নত মেগাপিক্সেল ক্যামেরা, চমৎকার সব অ্যাপ সমন্বিত জিনিসটির মুহ থেকে আর কতদিন বাঁচিয়ে রাখবে সুমনা নিজেকে? তারপর যা হয় আর কি, বিয়ে বাড়ি হোক কিংবা বন্ধুর বাড়ি, সাজগোজ যেমনই হোক, ছবি তুলে পোস্ট না করলেই নয়, রিলস না বানালেই নয়, শুধু কি তাই? শপিং করতে গিয়ে মেয়ে কিরকম পুতুল কিনলো, মেয়ের কবে শরীর খারাপ হলো, বাড়িতে কবে কি রান্না হলো, কবে অনলের সাথে ঝগড়া হলো, এসব কিছুই সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করাটা নিত্য অভ্যাসে পরিণত হলো সুমনার। তার অজান্তেই একটু একটু করে জীবনযাত্রা বদলাতে শুরু করলো। যে সুমনা একসময় শৃঙ্খলা নিয়মানুবর্তিতাকে কঠোরভাবে পালন করে চলতো, যে সুমনার জীবনে নিয়ম নিষ্ঠা আর পারিপাট্যের অভাব ছিল না, আস্তে আস্তে কয়েক মাসের মধ্যেই সব কেমন এলোমেলো হয়ে গেল যেন। মেয়ে

ভেজাল পর পরে টনক নড়ল সুমনার। দিন কতক ধরে কেন যে এমন অদ্ভুত নেশার শিকার হয়েছিল সে, যদিও এই যুগে এসব অভ্যেসকে মোটেও অন্যায় বা দোষ বলে চিহ্নিত করা যায় না, তবুও নিজেকে এবার কিছুটা হলেও পাল্টানো দরকার। যাই হোক, যা হয়েছে হয়েছে, সেই দিনে সেই মুহূর্ত থেকেই আবার আগের জীবনে ফিরে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হল সুমনা। ঠিক তারপর থেকেই মোবাইলের জায়গা হয়েছে বেশ উঁচু পুরনো আলমারিটার মাথায় ডান দিকের কোণে, যেখানে একটু কষ্ট করে নাগাল পেতে হয়। না, ব্যাপারটা এরকম মোটেও নয় যে সোশ্যাল নেটওয়ার্কিং এর সঙ্গে এখন সুমনার যোগাযোগ বিচ্ছিন্ন। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যখন কোনো কাজ থাকে না, তখন পাক্কা 3 ঘন্টার জন্য ফোনটা আলমারির মাথা থেকে নামিয়ে আনা হয়। সেই সময়টুকু দিব্যি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টায় মেতে থাকে সে। বাকি সময়টা শুধুমাত্র জরুরি ফোন বা মেসেজ করার দরকার হলে তবেই সুমনা ফোন স্পর্শ করে, নয় তো নয়। আস্তে আস্তে আবার আগের ছন্দ ফিরে আসে জীবনে, কিন্তু তখন আবার আর এক নতুন সমস্যার উদ্ভব হলো। হঠাৎ একদিন কৃষ্ণা ওর জমানো টাকা দিয়ে একটা চকচকে মোবাইল কিনে এনে হাজির হলো। হ বৌদি, দেখো এই নন্টেদার দোকান থেকে এই ফোন কানা কিনলুম গো, খুশি ঝলমল করছে ওর মুখে। বাহ, বেশ ভালো ফোন কিনেছ তো, এবার তুমি আমাকে ফেসবুক করা আর জেলপি তোলা শিখিয়ে দেবে তো বৌদি? আচ্ছা বেশ, দুপুরবেলা এসো আজ। আনন্দে আত্মহারা হয়ে ওঠে কৃষ্ণা। সেদিন দুপুরে সুমনার কাছে এসে একদিনেই সবকিছু বেশ রপ্ত করে নেয় মেয়েটা। কথার উচ্চারণে অনেক সমস্যা থাকলেও ক্লাস 5 পর্যন্ত পড়া মেয়েটার ইংরেজি লেটার টাইপ করে কাজ চালিয়ে নিতে সমস্যা হয় না। আর তারপরেই সেই একই ভাইরাস কৃষ্ণার রক্তে গিয়ে মেশে, সারা দিন মোবাইল নিয়ে খুটুর খুটুর শুরু হয়, কাজে আর আগের মতো মন নেই। হঠাৎ একদিন হাঁপাতে হাঁপাতে এসে সুমনাকে বলল, বৌদি টেপির বাবা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে গো। কাল রাতে না অনেকক্ষণ কথা বললুম। সে তো বুঝলাম, কিন্তু আজকাল কি হয়েছে তোমার বলতো? একটাও বাসন ঠিক মতো পরিষ্কার হয় না, ঘর মোছাও খুব খারাপ হচ্ছে কদিন ধরে দেখছি, সারাক্ষণ এই ফোন নিয়ে পড়ে থাকলে চলবে নাকি? কথাগুলো বেশ রেগে গিয়েই বলেছিল সুমনা। বৌদি অন্যায় হয়ে গেছে গো, এবার থেকে আর হবে না। কিন্তু রোজই ওরকম চলতে থাকে, দিন দিন কৃষ্ণার কাজে অমনোযোগ বাড়তেই থাকে, সারাক্ষণ ওই টেপির বাবার নাম জপ করতে থাকে সুমনার কাছে। বিরক্ত হয়ে ওঠে সুমনা, আবার মাঝে মাঝে বেশ উপভোগও করে ব্যাপারটা। সুমনাদের অ্যাপার্টমেন্টের 3খানা ফ্ল্যাটে কৃষ্ণা কাজ করে, কিন্তু সুমনা বৌদির মতো এত ভালোবাসে না তাকে কেউ। সুমনার কাছে যেন একটু আশ্রয় খুঁজে পায় সে, সুমনাও সেটা অনুভব করে। কেমন একটা অদ্ভুত মায়ায় জড়িয়ে ফেলেছে কৃষ্ণা ওকে, যার আশেপাশের প্রতিবেশীরা মোটেও সেটা ভালো চোখে দেখে না। পাশের ফ্ল্যাটে দীপালি তো একদিন বলেই ফেলেছিল, ওই কৃষ্ণার সঙ্গে তোর এত বাড়াবাড়ি কেন বলতো, তোর আশকারায় দিন দিন মাথায় উঠেছে ও। আরে বাবা, ওরা নিম্ন শ্রেণীর মানুষ, এটা ভুলে যাস না। দীপালির কথার কোনো উত্তর দেয়নি সুমনা। নিম্ন শ্রেণীর মানুষ, তাদেরকে নাকি ভালোবাসতে নেই? ঠুনকো আভিজাত্যের গর্বে কৃষ্ণাকে দূরে সরিয়ে দিতে পারেনি সে। কৃষ্ণার বয়স এখন 35 ছুঁই ছুঁই। 10 বছর বয়সে মাকে হারানোর পর থেকে সংসারের যাবতীয় কাজকর্ম সামলাতে সামলাতেই বড় হয় সে। আপন বলতে ছিল বাবা আর একমাত্র ছোট ভাই। বাবা রিক্সা চালিয়ে উপার্জন করত। বাবার বয়স বেড়ে যাওয়ার পরে সেই রিক্সার মালিকানা কৃষ্ণার ভাই রাজুর দখলে চলে যায়। কিন্তু উপার্জনক্ষম হওয়ার কিছুদিন পরেই পাশের বাড়ির এক মেয়েকে চুপি চুপি মন্দিরে বিয়ে করে বাবা রিক্সা সমেত রাজু বাড়ি থেকে পালিয়ে যায়। তারপর থেকেই কৃষ্ণা আশেপাশের কিছু বাড়িতে ঠিকে ঝি হিসেবে কাজ শুরু করে। বয়সও আস্তে আস্তে বাড়তে থাকে। একমাত্র সম্বল ওই মেয়েকে আঁকড়ে ধরে থাকা বৃদ্ধ বাবার কোনোদিন মেয়ের বিয়ের কথা মাথাতেই আসেনি, হয়তো নিজের স্বার্থেই। 1 বছর হলো সে বৃদ্ধ পাড়ি দিয়েছে পরলোকে। সুমনার কাছে আজ বকা খেয়ে আপাতত চুপ করলেও ঘর মুছতে মুছতে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে কৃষ্ণা। কিছুক্ষণ পরে সুমনার মেজাজ কিছুটা ঠান্ডা হয়। না, মেয়েটার সাথে একটু কথা না বললে সুমনারও ভালো লাগে না। শুধুমাত্র সে ছাড়া তো আর কেউ নেই ওর মনের কথা শোনার জন্যে। এবার একটু নরম গলায় বলল সুমনা, ব্যাপারটা কি? তখন থেকে তো কেঁদেই চলেছ দেখছি, কি এমন দুঃখের কথা শুনিয়েছে তোমাকে টেপির বাবা? আমি একদিন জানতাম না গো, মানুষটা অত দুঃখী। জানো বৌদি, ওর বউয়ের কথা শুনছিলুম কাল। ওর বউ? সে তো অনেকদিন আগেই মারা গেছে শুনেছি। হ্যাঁ, কিন্তু যতদিন বেঁচে ছিল কত শান্তি সংসার ছিল জানো ওদের। বউকে বড় ভালোবাসত মানুষটা, হঠাৎ 3 দিনের জ্বরে বউটা মরে যায় গো। অনেক সেবা করেছিল, ডাক্তার বদ্দি দেখিয়েছিল টেপির বাবা, কিচ্ছু করা যায়নি। টেপি তখন মোটে 7 মাসের মেয়ে। আহারে, সত্যিই খুব দুঃখজনক। তারপরে আর বিয়েও করেনি মানুষটা, একা একাই মানুষ করে যাচ্ছে টেপিকে। আর টেপিটারও কি কষ্ট গো, মা কি জিনিস জানলেই না। মা না থাকার জ্বালা আমি বুঝি গো বৌদি, শেষের কথাগুলো কেমন উদাস সুরে বলল কৃষ্ণা। তা তুই যখন বুঝছো, তাহলে তুমিই তো এখন টেপির মা হতে পারো। কথাটা শুনে যেন তরিতাহত হলো।

0: পেটে খাওয়া ওই মেয়ে হয়তো কোনোদিন ভাবতেই পারেনি যে তার নিঃসঙ্গ জীবনেও প্রেম আসবে। এই কান্নার ভেতরে দুঃখ নয়, একটা অনাবিল আনন্দের খোঁজ পেল সুমনা। আনন্দ সুমনারও আজকে কম হচ্ছে না। যাক, শেষমেশ একটা পরিপূর্ণ সংসার পেতে চলেছে মেয়েটা। সস্নেহে কৃষ্ণার দিকে তাকিয়ে বলল, তুমি সুখী হও কৃষ্ণা, খুব ভালো থাকো, তবে হ্যাঁ, বিয়ের পরে আবার আমার বাড়ির কাজ ছেড়ে দিও না। না গো বৌদি, তুমি খেপেছো নাকি? তোমার কাজ কখনো ছাড়ি। আর একটা কথা, এবার থেকে ওই মোবাইল ফোনটা না একটু কম ব্যবহার করো, কেমন? কথাটা শুনে কৃষ্ণ অবাক চোখে সুমনার দিকে তাকালো। আমি জানি কৃষ্ণা, এই জিনিসটা আজকাল সবাইকারই খুব কাজে লাগে, কিন্তু কোনো কিছুর প্রতি বেশি আসক্ত হয়ে পড়াটা ঠিক না। তোমার এখন নতুন সংসার হতে চলেছে, টিপির মা হবে তুমি এবার। হ্যাঁ হ্যাঁ বৌদি, আমি বুঝেছি তুমি কি বলতে চাইছো। টেপিকে আমি খুব ভালো করে মানুষ করব, দেখে নিও। আজকের পর থেকে আমি আর এত বসে ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করব না। প্রাণ খোলা হাসিতে কৃষ্ণার চোখ মুখ আজ যেন একটু বেশি উজ্জ্বল দেখাচ্ছে।
1: এই মিষ্টি প্রেমের গল্পটি, ভালোবাসার গল্প, লিখেছিলেন নীলাঞ্জনা মল্লিক। তিনি পাঠ করে শোনালেন তার এই গল্প।
2: তোমারে ভালো

0: হয় ছুটির ঘণ্টা, তাহলে তো আর কিছু বলারই নেই। আবার কখনো কখনো সেই ঘণ্টার ধ্বনি সকালের আজানও হতে পারে, বা সন্ধ্যের সময় ঠাকুর ঘরের ঘণ্টার আওয়াজও হতে পারে। এমন কিছু কিছু মুহূর্ত আমাদের মনে থাকে, দৈনন্দিন হোক বা বিশেষ সময়ের শব্দ, যা আমাদের দিন চেতনা আনন্দকে জাগিয়ে তোলে, বিনা আয়াসে আমাদের রিসেট করে তোলে। আবার স্মৃতি বা বাস্তবের কথা থেকে কোন সেই ঘণ্টার ধ্বনি কানে বাজে আপনাদের, আমাদের জানাতে লিখে পাঠান ঘণ্টার ধ্বনি শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেইল করতে পারেন, মেইল আইডিটিও আপনাদের খুব পরিচিত, তবুও বলে তো দিতেই হয়, mohilamahol.airkolkata@gmail.com, mahilamahol@gmail.com। আর আপনারা চিঠি তো পাঠাতেই পারেন, চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেইল যেন আমাদের কাছে এসে পৌঁছয় 23 সেপ্টেম্বর 2026-এর মধ্যে। এরপরে আসি এক কলমে দুই নারীর বিষয়ে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অশোকলি গল্পে মঞ্জরি ও গোপিনী চরিত্র। ভালোবাসাকে ঘিরে যে দ্বন্দ্ব, তারপর তাদের নারীর হৃদয়ে স্নেহ মমতার প্রকাশ, যেখানে দুই নারী বৈপরীত্য সত্ত্বেও নিজেদের বোন বলতে পারে। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। মেইল করুন ওই একই মেইল আইডি mohilamahol.airkolkata@gmail.com, আর চিঠি পাঠালে ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি পাঠানোর শেষ তারিখ আবার বলে দিই 23 সেপ্টেম্বর 2026। আমরা কিন্তু প্রতীক্ষায় থাকি আপনাদের পাঠানো চিঠির। এরপর আসি পরবর্তী অংশে, কবিতা পাঠে শম্পা চট্টোপাধ্যায়, স্বরচিত কবিতা পাঠ করেছেন তিনি।
1: আমার প্রথম কবিতা কথা ছবি। শহরের বুকে জড়িয়ে বৃষ্টির রিমঝিম শব্দের আধিপত্য, এমন ভরা বাদলে বুকের ভেতর গুনগুন রবীন্দ্রনাথ, ব্যথিত গোপন চিলেকোঠায় চুপি সারে এসে দাঁড়ায় জীবানানন্দ, সবুজ অঙ্গ ছুঁয়ে শীতল বাতাসের মৃদু আদর, এমন ক্ষণে শিল্প বেদনা একাকার হয়, কবিতার স্তবক আর বাঁশির আরাধ্য সুরে অন্তর থেকে খসে পড়ে সকল পুরনো গোপন ক্ষত, অভিমানের নিষিদ্ধ পরাগ। নিজেকে খুঁজে পাওয়ার এমন মুহূর্ত খুব কমই আসে জীবনে, শহরের আনাচে কানাচেতে অদ্ভুত এক শুনশান নীরবতা, চায়ের কাপে ছোট্ট চুমুক, চার বৃষ্টির সুরের মেলোডি জাগতিক সব ইডিওটিক বন্ধন থেকে দূরে নিয়ে যায়, এমন বিষণ্ন সুন্দর, এমন পেলব উষ্ণতার, কল্পনার আলপনাতে ঝরে পড়ে রাশি রাশি বুগান ফেলিয়া, ফুটে ওঠে জন্মান্তরে স্তবক থেকে স্তবক, লাল হলুদ সাদা কথা ছবি। আমার কবিতা ময়ূরকণ্ঠী বিষাদ। আমাদের পুরনো বাড়িতে গেলে ইদানিং তিনতলার চিলেকোঠার ঘরে বেশি সময় কাটে আমার, এখানে বাস করে আমার উপেক্ষিত প্রেম, আকুণ্ঠ বিষাদ সে ফিরিয়ে দেয়নি কখনো, আজও ফিরিয়ে দেয় না। জীবনের পাশে যোগ হলো আরো একটা বসন্ত, আজও কোথাও টিকে থাকা চিরহরিত মন এই ঘরে এলে খুঁজে নেয়, থরে থরে সাজানো প্যালেট ভরা বর্ণিল ভালোবাসা, অফুরান আলো আর প্রকৃতির রং, শিমুল পলাশের ডালে ডালে আগুন ওই আসমানি বেনারসি আকাশ, অথবা

চলে যাব পরের। আমাদের কোন শ্রোতা বন্ধু পাঠ করেছেন তার কাছে, কিন্তু তার আগে একটু ছোট্ট সময় নিয়ে যদি আমি বলে দিই যে আপনাদের যে চিঠির বিষয়গুলো রয়েছে সেপ্টেম্বর মাসের জন্য সেগুলোর কথা। আমার কলমে এ মাসের চিঠির বিষয় ঘন্টার ধ্বনি। স্কুলে ঢোকার ঘন্টার শব্দ হোক বা টিফিনের আগে বেজে ওঠা বেল, আর সেটা যদি

জুড়ে সোনালী শরীর জুড়ে বসন্তের পরন্ত বেলার অস্তাচলের আলো, এখানে সবটাই কাছ থেকে ধরা যায় অদ্ভুত ভাবে। এই প্রান্ত থেকে ওই প্রান্ত টান টান পরিপাটি জীবনে শোক উপেক্ষা করার সাধ্য আমারও হয়নি। সময়ের চার কোণ ফ্রেমে পরম সোহাগে জড়িয়ে নিয়েছি তাকে, ছায়ার অন্ধকারে গেছি রঙিন রেখার বর্ণিল শোকের ছবি। বসন্তের উদার প্যালেট থেকে রং ধার নিয়ে শোকের আনাচে কানাচে মুঠো মুঠো আবির ছড়িয়ে খেলেছি জীবন আর আমাকে। আজ যখন একটু একটু করে ফুরিয়ে আসা বেলায় নিজেকে আবিষ্কারের তাড়না বোধ হয়, হারানো শৈশব কৈশোর আর স্তুতি স্মৃতির তাড়না আরো প্রলুব্ধ করে। সেই তো আমার শেষ আশ্রয়, এক ময়ূরকণ্ঠী বিষাদ। কবিতা মৌন কথামালা। কিছু দুঃসাহসী স্পন্দন পুরনো আলমারির ভেতরে ঘুমিয়ে চিঠির অক্ষরে কিশোরী হৃদয় নিয়ে, কিছু শব্দে কবিতার ঘিরে জন্মায়, তখনই অতীত বয়ে যায় জীবনে। আমি চুপ থাকি এক বুক নিস্তব্ধতা নিয়ে, আলো ছায়া মেশা শব্দগুলো ধীরে ধীরে ছুঁয়ে যায় আমাকে। কলকাতার রাস্তায় সাজানো ট্রাফিক জ্যামের রোশনায়, আবার ফাঁকা বারান্দায় অন্তঃসার শূন্য কয়েকটি টবের গাছ, অনুভূতির শিহরণে উন্মুখ সেই আগের মুহূর্তগুলো, পাতা উল্টাতে থাকি, এই শব্দগুলো আমারই ছিল। হৃদয়ের ছোট্ট পাড়ায় এখন কেবল বেলা বয়ে যায়, চোখে চোখ রেখে জীবন উপাখ্যান লিখছে মৃত্যু অবধি হেঁটে যাওয়া পথের। একটু একটু করে স্মৃতি স্তূপাকৃত হয়, যাপনের ধূসর অস্তিত্বহীনতার রং, রোদনে রোদনে ভাষা গভীর অস্তরাগ। মধ্যরাতে দরজা ভেদ করে ঢুকে পড়ে কবিতার লিরিক মৌন কথামালা, কোনো এক সময়ের সাদা কালো নিঃশ্বাসে ভেজা। কবিতা বিচ্ছেদের সুরে বিযুক্তি। আমরা যারা ক্লান্ত মুখোশের সাজে, হারিয়ে ফেলেছি সমস্ত প্রিয় জমানো আড্ডা নীরবতায়, অধ্যায় লিখি যারা বিচ্ছেদের সুরে বিযুক্তি, অজস্র চর্যাপদে ভবগুড়ে জীবনে পরিধেয় হিসেবে বহন করে নির্মহ খোলস, জন্মসূত্রে বাউন্ডুলে স্বপ্নে রক্ত শূন্যতা, অকুণ্ড ভালোবাসা বিবিধ জ্যামিতি ছড়িয়ে বসে, আর উঠোনে যুগান্তর শুয়ে থাকে পিতামহের আরাম কেদারায়। একাকিত্বের খসড়ায় হাজার লিখলো কথা শেষ হয় না, সারা শব্দহীন এলোমেলো নিস্তব্ধতা, ছায়া ভর্তি হাওয়া, কত শব্দ থেমে যায় বোবা বর্ণমালায়, আঙুলের শরীরে আলস্য নিয়ে রোদ শোকানো মচমচে শুককে পরিপাটি করে তুলে রাখি উপন্যাসের ধুলো জমা কাঠামোতে, নিঃশব্দে নিস্তব্ধতায়। আমার পরবর্তী নিবেদন কবিতা নক্ষত্র খচিত ছায়াপথ। শৈশবে রূপকথার সাম্রাজ্যে আজও কখনো কখনো যাওয়া হয় আমার, আধার রাতে জোনাকি যখন জ্বলে, জ্যোৎস্না যখন ঢলে পড়ে উঠোনে ছাদে, ছাদের কার্নিশ পেয়ে অহমিকা রোদ যখন আমার খোলা বারান্দায় গায়ে দিয়ে বিশ্রাম নেয়, প্রতিদিনের মনে রাখার অভ্যেসটা ধীরে ধীরে হারিয়ে ফেলছি, নির্বাক চোখে তাকিয়ে থাকি, প্রতিদিন মনে হয় ভুল ট্রেনে উঠে বসেছি, ব্যাকুল হয়ে স্টেশন ঢোকার মুখে জানলার বাইরে মুখ বাড়িয়ে পড়বার চেষ্টা করি, কালো অক্ষরে তিনটে ভাষায় লেখা স্টেশনের নাম, স্মৃতি স্থাবর অস্থাবর সব ছুটছে উল্টো মুখে, শুধু নদী আকাশ মেঘ এগিয়ে চলেছে,
এখন অনেক শব্দ, অনেক নিঃশ্বাস আগের মতো নেই।

এরই মধ্যে প্রতিদিন একটা করে শ্বাস বাঁচিয়ে রাখি স্মৃতি মেদুরতায় নিরিবিলিতে খরচ করব বলে। প্রয়োজনের অতিরিক্ত ঝুলিতে রেখেছি কিছু। জীবনের মধ্য গগনে বসে যখন ফিরে দেখি, পরম যত্নে সে কেবল শিখিয়েই গেছে নিরিবিলি সময় বয়ে আনে স্মৃতি, দীর্ঘ নিঃশ্বাস আর স্মৃতির রোমন্থন চলে পাশাপাশি। নক্ষত্র খচিত ছায়াপথ সে এক অবর্ণনীয় সৌন্দর্য। আমার পরবর্তী নিবেদন নিজস্ব আকাশ। শেষ বিকেলে আকাশে গর্ভবতী মেঘ, সবুজ গাছপালা তন্দ্রাচ্ছন্ন, মন খারাপ আর উচ্ছ্বাস একসঙ্গে বাসা বেঁধেছে সেই আলোয়। ছিড়ছিড়ে কারুকার্য, চুঁয়ে পড়ছে জল, ধুয়ে দিচ্ছে সারা দিনের শহরের ক্লান্তি। চশমার কাঁচ ভিজে ঘোলাটে হয়ে ওঠে। উদাস গাছপালা ক্লান্ত প্রহরে দু কাপ কফি, হাওয়ায় ভারী ব্যস্ততা গুনে চলি। শহরতলির রাস্তায় নেমে আসে রূপকথা। আমি জেগে থাকি, আমার সঙ্গে জেগে থাকে অপেক্ষারা। নিঃশব্দে তন্দ্রাচ্ছন্ন ঘুরে আজানে সুর কীর্তনের ঘ্রাণ ঢুকে পড়ে ঘরে। তখন আর বিশ্বাসের ঘরে অসুখ নেই, জীবন যুদ্ধে সাপ সিঁড়ির খেলা নেই, কেবল আছে শাখা প্রশাখা ছড়িয়ে আমাদের জমা কথারা। আর আগোছালো সেই মানুষটা, সেই মানুষটা সাথে থাকলে আমার স্বভাব তাকে ছুঁয়ে যায়, থেমে যায় তন্দ্রাচ্ছন্নতা। আঁকিবুকি কাটি আঙুলে আঙুলে, সেখানে এঁকে ফেলি জানলা বকুলতলা নিজস্ব আকাশ। আর বুকে সযত্নে জমিয়ে রাখি কিছু নরম কথাদের। শূন্যতার মাঝে পূর্ণতার সমীকরণ আমার পরবর্তী নিবেদন। ভেবেছিলাম দাহ করব সব পরাজয়কে, ওদের বেলা ফোরানোর কিছু নেই, দৈনিক একই পথ চলা। শব্দেটা যখন বন্ধ করে পথ হাঁটা, ভাবনা মেশে অন্ধকারে, মশাল আলোয় জেগে ওঠে স্লোগান, শূন্য থেকে আবারও মুঠোই অতীত ধরি যেন অস্তিসার কঙ্কাল। অন্ধকারে অজাগর জেগে ওঠে মনে, শেষ ইচ্ছেটা তখন মৃত্যুর খুব কাছাকাছি। তোমার শূন্যতা নিয়ে বেঁচে থাকি স্পর্শহীন নিবিড় ভালোবাসার টানে। ভালোবাসার বহু মুহূর্তরা উপন্যাস লেখে অন্তরালে, দুঃখগুলো সযত্নে লালন করি মনে। সুখের কফিন ভেঙে হাঁটতে শিখে এক প্রেমহীন মহাশূন্য উঠোনে, স্বপ্নের লাগামহীন ভাঙনে শীতের চাদরে কৃত্রিম শহর নতুন ছবি আঁকে অবসন্নতা ঢাকা রাত। নিস্তব্ধে নির্জনে কাপা ঠোঁট ছুঁয়ে যায় সংলাপ, হাতের মুঠোয় বে হিসেবে কেবল কয়েক ফোঁটা বসন্ত অনুভূতি। শূন্যতার মাঝে পূর্ণতার সমীকরণ।

এবার আমার বিদায় বলার সময়। শম্পা চট্টোপাধ্যায়ের স্বরচিত কবিতা শোনালাম, আর বিদায় দেবেন আমাকে। আমি সঙ্গে ছিলাম অনিন্দিতা।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
4: This is Akashvani Kolkata. You're listening to the Midday Weather Bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and the Andaman and Nicobar Islands. Summary of observation recorded. Very light to moderate rainfall occurred at a few places with heavy rainfall at one or two places over Odisha. Very light to moderate rainfall occurred at a few places over the districts of Sub-Himalayan West Bengal with heavy rainfall at one or two places over Alipurduar district of Sub-Himalayan West Bengal. Light to moderate rainfall occurred at many places and one or two places over Jharkhand. Gusty winds were recorded at one or two places over Andaman and Nicobar Islands and Odisha. Chief amount of rainfall received: Kharagpur 8 cm, Puri Hansa 6 cm, Amta 6 cm, Mankar 6 cm, Nalhati 5 cm, Tusuma 5 cm, Dentam 6 cm, Buxadwar 9 cm, Tedagach 8 cm, Simri 7 cm, Dobhi 7 cm, Bahalda 9 cm, Kotpad 9 cm, Jamsolghat 6 cm, Champua 7 cm, Opara 7 cm. Weather forecast for the next 48 hours: light to moderate rain or thundershower very likely to occur at most places over all districts of Gangetic, West Bengal, Andaman and Nicobar Islands, Jharkhand and Sikkim. Light to moderate rain or thundershower very likely to occur at many places over all districts of Sub-Himalayan West Bengal, Bihar and Odisha. Forecast for

0: Kolkata and the neighborhood for the next 48 hours. Friday, 28th August, generally cloudy sky with one or two spells of rain or thundershower. Maximum and minimum temperatures most likely to be around 33 degrees Celsius and 27 degrees Celsius respectively. Saturday, 29th August, generally cloudy sky with a few spells of rain or thundershowers. Maximum and minimum temperatures most likely to be around 31 degrees Celsius and 26 degrees Celsius respectively. Weather warning for the next 48 hours. Heavy to very heavy rainfall of 7 to 20 centimeter very likely to occur at a few places over Odisha. Heavy rainfall of 7 to 11 centimeter likely to occur at a few places over Sikkim, Bihar, Jharkhand and Jalpaiguri, Alipurduar districts of Sub-Himalayan West Bengal and North and South 24 Parganas districts of Gangetic West Bengal. Weather warning for the fishermen of the Andaman and Nicobar coast for the next 24 hours. Fishermen are advised due to the squally weather with wind speed reaching 35 to 45 km per hour and occasionally gusting to 55 km per hour is likely to prevail along and off the Andaman and Nicobar coast from the 28th of August to the 9th and the 1st of September 2026, fishermen are advised not to venture into the sea along and off the Andaman and Nicobar coast. It is advised that no immediate action is required. As for the weather warning of the fishermen of the West Bengal coast for the next 24 hours, due to squally wind speed of reaching 35 to 45 km per hour and gusting to 55 km per hour, fishermen are advised not to venture into this deep sea of North Bay of Bengal coast on the 28th of August 2026 and along and off the West Bengal coast, Odisha, Bangladesh coasts on the North Bay of Bengal from the 29th of August to the 31st of August. For more details, stay tuned.
1: পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী গত 24 ঘন্টায় হালকা অথবা মাঝারি বৃষ্টি হয়েছে উড়িষ্যার দু একটি জায়গাতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়। অতি ভারী বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার জেলাতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলাতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বিহারের বেশ কিছু অঞ্চলে, ঝাড়খণ্ডের বেশ কিছু অঞ্চলে, সিকিমে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু জায়গাতে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গাতে এবং উড়িষ্যার উপর দিয়ে দমকা হাওয়া বয়ে গেছে। বৃষ্টি হয়েছে লং আইল্যান্ডে 3 সেন্টিমিটার, কার নিকোবরে 3 সেন্টিমিটার, মায়াবন্দরে 2 সেন্টিমিটার, হাটপেতে 2 সেন্টিমিটার, AMFU খড়গপুরে 8 সেন্টিমিটার, পুরী হংসাতে 6 সেন্টিমিটার, আমতাতে 6 সেন্টিমিটার, মানকরে 6 সেন্টিমিটার, নৈহাটিতে 5 সেন্টিমিটার, টুসুমাতে 5 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গাতে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জায়গাগুলিতে, ঝাড়খণ্ডে, সিকিমে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, বিহারে এবং উড়িষ্যাতে। আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে পরবর্তী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে উড়িষ্যার দু একটি জায়গাতে, ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে সিকিমে, বিহারে, ঝাড়খণ্ডে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু জায়গাতে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দু একটি জায়গাতে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমের দু একটি জায়গাতেও। কলকাতা ও আশেপাশের অঞ্চলগুলির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 48 ঘন্টায় আকাশ মেঘলা থাকবে, দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33

ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশের উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, যা বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটারও হতে পারে। সমুদ্র উত্তাল থাকবে, যার জন্য 28 আগস্ট 2026 থেকে 31 আগস্ট 2026 পর্যন্ত ওই অঞ্চলে যারা নদী বা সমুদ্রে মাছ ধরতে যান তাদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে যারা নদী বা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জানানো হয়েছে ওই অঞ্চলেও সমুদ্রে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটারও হতে পারে, যার জন্য ওই অঞ্চলে মৎস্যজীবীদের আগামী 28 আগস্ট 2026 থেকে 1 সেপ্টেম্বর 2026 পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর। শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

আকাশ বাণী কলকাতা পুনশায় মড়গেল তুরুই গেটুডে তুরুই মিটারিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহবেনা সান্তাড়ি আখড়া তেহিঞা সান্তাড়ি আখড়া দো এতহব হুয়ুক কানা আন্নারানি হেমব্রমা সাঁতেন কোয়া লাগড়ে সেরিং সেরিং রেদো মেনাগ কিনা আন্নারানি হেমব্রম আর শ্রীমতী টুডু

0: ᱢᱮᱱᱟᱜ ᱵᱚᱱᱟ, ᱡᱷᱚᱛᱚ ᱦᱚᱲ ᱠᱚᱣᱟᱜ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱠᱚᱨᱟᱣ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱵᱷᱟᱵᱛᱮ ᱥᱚᱢᱟᱡᱽᱴᱟ ᱞᱟᱦᱟᱱᱛᱤ ᱥᱮᱫ ᱪᱟᱞᱟᱜᱼᱟ ᱟᱨ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱵᱷᱟᱵᱛᱮ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱠᱚ ᱞᱟᱦᱟ ᱤᱫᱤᱜᱼᱟ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱰᱟᱭ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱰᱟᱭ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱥᱟᱱᱟᱢ ᱦᱚᱲ ᱜᱮ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱠᱚᱨᱟᱣ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ
1: একদম মেনা আসলে মিটাং দিশম মানে তো আতু খন গে তো মিটাং দিশম দো হ্যাঁ আর আবো আদিবাসী কো সান্তাল হড় কো মা আতু রে গে মেনা কোনা আতু ওড়া রে যাহা কো মেনা কো তাবোনা আতু ওড়া রেন গো বাবা মা মেনা কিন গে ওনা সাথে আতু রেন মাঝি মাপাজি কো মেনা কোয়া অনকান গাঁতা কো মেনা কোয়া দিশম উতনাও লাগি তে সমাজ উতনাও লাগি যে যে আতু পইলো লাগতি কেনা অকাটেন চ নওনা ইন দো কই দো ঘাটতি মনে এদা ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱠᱟᱹᱢᱤ ᱠᱚᱨᱮ ᱡᱚᱦᱚᱲ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱤᱧᱟᱹᱜ ᱢᱚᱱᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱞᱟᱡ ᱟᱹᱥᱩᱞ ᱦᱚᱛᱮᱡ ᱛᱮ ᱠᱟᱹᱡ ᱵᱟᱦᱨᱮ ᱠᱚ ᱩᱰᱩᱠᱚᱜ ᱠᱟᱱᱟ ᱠᱚ ᱟᱨ ᱟᱹᱛᱩ ᱨᱮᱱ ᱦᱚᱲ ᱠᱚ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱩᱱᱠᱩ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱡ ᱠᱚ ᱥ
0: লেকানা ট্যালেন্ট সে গুণ মেনা তাকুয়া তো অনা গুণ শুধুমাত্র প্রথাগত শিক্ষা খনগে ইমপ্লিমেন্ট করাও দো হয়তো মুশকিল গিয়া তো অনা হতে যেতে যদি ট্রেনিং হাতাও কাতে মানে আকুয়া গুণ কো সদর দাঁড়িয়া জিয়ন আসুল রে অনা ইদি কাতে লাহাসেত কো চালাও দাঁড়িয়া অনা হতে যেতে নোয়া শিখনত হ হাতাও দো লাগতি কানা নিত যাহা এই ভোকাশনাল বা টেকনিক্যাল এডুকেশন হয়ে যা কানা নোয়া সেত্রে গে গিদ্র কো অবশ্যই চালাও দাঁড়িয়া আ পাড়াও দাঁড়িয়া আ
2: যতো হড় দো যতনা কামি বাকো গানা ওনা জেলকে সেরিয়া উনকা গে মিট হড়ে জানা মাকান দো উনি দো ওখাটা কামি গে বাই গানা নোনকা হো জানি বান ঠিকা আদো না তেনো উরুম হুজু আ ইন ওকা ওকা কামি কুন দাড়িয়া আ ওকা কো কামি ওকা কো স্কিল ইন রে মিনা আ আউনা ঠৌক কাতে অন্তে তাড়া মিদি মিতা মে ওনা বাবতে ট্রেনিং হাতাও আর ইন সিখনত গে নিজের জীবন রে জোয়াও কাতে কামি আসুল ভো গানো আ জানি সে চেল কামান্ডিও কে
1: একদম
2: মানতীয় তনুশ্রী সিং আমি লি তাবন মে নিত আবা হড়পন সমাজ রে আদিবাসী সমাজ রে তিরলা কো সিখনত রে হালত তো কাল কামি আলে তাবনা
0: লাহা খন বেশ আকানা তিরলো কো নিত অল পাড়াও রে আডি উৎসাহ আডি উদ্গৌ নেল জামো কানা মেনা তাকোয়া আডি মজ অল পাড়াও লাগিত কো হিজুক কানা সাউতে নোয়া হো নেল জামো কানা যে যে কুড়ি গিদর কানাম অল পাড়াও দো লাগতি বানো আ কুড়ি গিদর জানাম দো এটা হড়া লাগিত এটা অড়া লাগিত অনা মনে কাতে এখনো কুড়ি গিদর জানাম আকানাই মানে জানাম তরা পরে খন গে চেলেকা কাতে বাপলা হুইয়া অনা কো হুদিস ভাবনা গিয়া কো অড়ারেন হড় তবে মানে নিত নেল জামো কানা যে আডি ভাগি আদিবাসী সমাজ রেন কুড়ি গিদর কো অল পাড়াও কাতে আডি উৎনাও কো করাও কাদা লাহান্তি সেত কো হয়ে যাকানা আর যাহাই কো লাহান্তি সেত কো হয়ে যাকানা উনকু গে এখনো যাহাই তায়ম রে কো মেনা কুয়া উনকু ঠেন হয়তো রোল মডেল লেকাতে অ্যাক্ট কো করাও এদা
2: মান্ডি গম কে আম তো লেই তাবন মে নয় যে ড্রপ আউট মে তামা তালা হর রে অল পাড়াও বাগি আডি জাস্তি কো বাগি তাবনা কুড়ি গিদর কো দকো গং এট কো তাবনা আর কোড়া গিদ্র কত আডি আইমা অজেতে তালা হর রেগে অলক পাড়া খন কো ছুটেরক কানা নোয়া তো আবা সমাজ লি আডি মারাং মিটেন আনাট কানা নোয়া কোরেনা অজে কো দ চিট চিট কানা চেনে মনে আ
1: অজে কো নোয়া কো হুই দাড়ে আ প ᱯᱳᱭᱞᱳ ᱜᱷᱟᱨᱚᱸᱡᱽ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫᱴᱟᱝ

0: ওনার চেতনা, ওনার কলেজ করেন গিদ্রে কো হঠাৎ করে হয়তো যাহাটা ফিল এনা, এরপর উনি গিদ্রে দো আদো পরেতে যে উনি সাপ্লিমেন্ট এমন সুযোগ কো মেনা তাই উনি বাই বুঝ জং কানা। হ্যাঁ, আদো উনি তো বাং প্রতিষ্ঠানে চালাক কান ইসুন এতুল আসরা চালাক কান আর বাং উনি ঘরঞ্জ রেনা ঠিক যাহানা এ চিকা দাঁড়িয়াক কান। আদো নোডে উনি গিদ্রে ওনে কোনো দিশে বাই জামেদা ক্লাস বাং হইল না ঠিকঠাক, অথচ পরীক্ষা দো কিন্তু হই না, গিদ্রে ঠিকঠাক বাই হিজুক কানা, উনি গিদ্রে ঠান তো তালমেল বাং হইক কানা, আর নতে নিতো চাকরি বাং জামক কানা, উনি আজ আজ থেকে মিটা ডিপ্রেশন রে ভুগক কানা। নতে এঙ্গা তপাত যে উন টাকা আম কামি লেখান দম ওনা ঘরঞ্জ রে মিটাং সহলে কোয়া আর বাং আম আম লাগিদ তে হলো ওনা টাকা মার্জা দাড়ি কিয়া, আদো নো অনকা হতে তে উনকু গিদ্রে কো আইরে বাইরে কামি কো চালাক কানা। আদো নো অন ওনে মিটাং গেপিং তে আরক কানা, উনি গিদ্রে তো ডামাডলক কানা, পরে হয়তো উনি রুয়ার হেজ নাই মেনখান, আদো বাং উনি আবার প্রতিষ্ঠানে চালা দাঁড়িয়ে কানা নো মেন স্ট্রিম পড়াও রে আর বাং উনি ওড়াক না ঘরঞ্জ কামি দাঁড়িয়ে কানা।
1: কম উমের রে কাউডি রোজগার লাগিন নেতার তো এটা পনত্রি কো চালাক কানা, আর নাতে মিদ ঘড়ি লাগি সাময়িক উনিয়া জীবনে নাসেনা মিটে রং দো ঝিক ঝোল মিটে রং দো হিজুক কানা, মেনখান সারি উত্তর যাহা উতনাও মেনতে দো ওনা দো জানি পাশে রে তাঙ্গি লেখান তো আরো হইকো কে পালেন
0: একদম
1: সে চে লেখা
0: একদম
1: কম উমের রে কাউডি রোজগার কো চালাক খান দো নোয়া না কারণ দো চিট কানা।
0: নো জি শিক্ষনত মানে কি মিটাং ধৈর্য, আম মিটাং সাঙ্গিন উহের কাথে মিটাং লক্ষ্য বাং তাহালেন খান ওকারেই সেনোয়া, নোনা সেনোক রেনা ডাহার যদি উনি লাহা কোনা বাই ভাবনা আকাদা আর ওনা ভাবনা লাগি তেদো মিটাং দীর্ঘ মেয়াদে উনিয়া উইহার দরকারওয়া, নোয়া যদি উনিয়া তাহেন তায়া তাহলে খান দো কিন্তু উনি উনি ঠিক সচেত হয় জামা। আর নোয় যে কম উমের কো চালাক কানা, আদো নোয় যে খালি টাকা খালি টাকা গে কানা চাকরি বাংখান দো ইন বাইরে কামিন চালাক, মেনখান উনি গিদ্রে যদি মনে কে সোর সোপরে আরো বিকল্প চেষ্টা দাড়ি কিয়া যে উনিয়া উমের তাহেন ভোর দো অলপাড়া সাড়ালেম সে কামি মা চালাও হইক গে, হ্যাঁ মিদিন বাং মিদিন রোজগার লাগি তো চালাও গো হইওয়া, মেনখান মিটাং উমের রে যে নয় সেড়া রেনা কথা কানা ওনা দো বাং হইক কানা, ওনা গাইড কিন্তু মারাং মিটাং ফ্যাক্টর কানা, ওনা পরিবেশ বাই জামদা উনি গিদ্রে বাইরে চালাও লেন কান দমে রোজগার আনা ওনাই মনে এদা উনি।
2: কম উমের রে বাইরে কামি চালাও রিয়া যাহা প্রবণতা নেল নামক কানা নোয়ারে ইঙা মিটাং ভাবনা যে গিদ্র উমের খন গে মানে জিরো টু গেলবার উমের ধারি গিদ্র কদ ইমাজিন জগত রেকো তাহে না, গেলবার উমের খন গেল ইরল ধারিজ উমের অনাদো মিটাং কৈসর কাল কো মেতা উন অক্ত গিদ্র কো বাড়তি গাইতে ইমোশান জগত রেকো তাহে না আবেগ প্রবণ জগত রে উনকু তখন কো মনেয়া মানে উনকু আর জিয়ন ট্রেনা যে ডিসিশন হাতাও এত মানে সহজ ভাবতে সোজে ভাবতে উনকু দকো মনেয়া যে নোয়াগে হয়তো মজ জিনিস কানা মানে কম উমেরতে রোজগারিং দাঁড়িয়া তাহলে জীবন তো একদম আডি মজ রিস্ক আনা হইয়া কারণ কিন্তু ওই টাইম রে যেহেতু একটা হরমোনাল চেঞ্জিং ট্রেনা ব্যাপার অনা হতেস্তে যে ম্যাচিউরিটি বাং হিজুক গিয়া নোয়া কিন্তু আডি মারাং ট্রাইবেল সোসাইটি রেনা মিটাং সমস্যা কানা যে তে নেল নামক কানা যেমন কড়া গিদের কদ কম উমের রে বাহিরে কামি কো চালাক কানা অনা সাথে কুড়ি গিদের কদ ওই কম উমের রে বাপলাকাতে হয়তো ঘাড়ঞ্জ কো বেনাওয়েদা মানে উমের রেনা যে এক ইমোশনাল জগৎ ইমাজিনেশন জগৎ রে যে তাহেন এই সময়টা গার্ডিয়ান কুয়া যে এক প্রপার গাইডেন এম দরকার কানা ওই পিরিয়ড গিদ্র কো কিন্তু আডি মজ আডি মানে সতর্ক ভাবতে উনকু সাও তাহেন লাগতি কানা ওই উমেরটা পারম লেখানগে কিন্তু উনকু জীবন ট্রেনা আসল যে তেতে হয়তো বুঝকো দাঁড়িয়া যদি কিছু বছর ধৈর্য হাতাও কাতে তাহে কাতে যদি কো বুঝ দাঁড়িয়া তাহলে আগামী উমের হয়তো উনকু দো আডি মজতে খেমাও কো দাঁড়িয়া।
1: মানতীয় তনুশ্রী আম নোডে লেইতাউন মে যাহেন অনকা তালাহর রে অলক পড়াও কো বাগিয়ে দো উনকু লাগিদ তো তো ওপেন এডুকেশন সিস্টেম ইতা আমি মুক্ত বিশ্ববিদ্যালয় বাংখান মুক্ত বিদ্যালয় রেনা হতো মিটেন সুযোগ সরকার দ্বারাইতে হই কিনা নিয়ে কো দ্বারাইতে চি লেকারে যাহাই কো অলক পড়াও কো বাগিউ কাট মেনখান অলক পড়াও না তেতাং মেনা তাকো উনকু কো চি লেকাতে নোয়া কো দ্বারাইতে আকো অলক পড়াও কো লেতাড়ি দি দাঁড়িয়ে।
2: নোয়া তো না আডি মজ ব্যবস্থাপনা নোয়ারে দো গিদ্র কদ যাহাই কুয়া অল পাড়াও রে না ইচ্ছে মেনা আ উনকু দো মানে আমি করাও কাতে হ অনা ডিগ্রি দো হাতাও দাঁড়িয়া হয়তো অড়ারে না পরিস্থিতি হতেস্তে অনেক গিদ্র কামিকো করাও গিয়া অল পাড়াও রে না সেরকম সুযোগ বাকো নাম গিয়া তো উনি কিন্তু যে কোনো টাইম ওপেন এডুকেশন রেখে অ্যাডমিশন হাতাও দাঁড়িয়ায় মাধ্যমিক হয় এম দাঁড়িয়ায় উচ্চ মাধ্যমিক এম দাঁড়িয়ায় তো মানে নোয়া দো খুব ভাগি হরা কানা ভাগি পান্থা কানা আর যাহাই কো নোয়া মনেই দেখো যে পাড়াও কাতে লাহাসেদ বন চালা

মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3:25।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:12। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, আপনাদের সঙ্গে সাম্য বাক।

গীতাঞ্জলি ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরুতেই প্রতিদিনের মতো খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর। এক নজরে গতকাল জার্মানিকে 3-1 হারিয়ে পঞ্চম স্থানে শেষ করল ভারতের মেয়েরা। মহিলাদের হকি বিশ্বকাপে গতকাল জোড়া গোল করলেন নবনীত কাউর। আজ পুরুষদের হকি বিশ্বকাপে সপ্তম ও অষ্টম স্থানের লড়াইয়ে ভারতের ছেলেরা বেলজিয়ামের বিরুদ্ধে মাঠে নামছে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত্রি 9:45। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে অনুষ্ঠিত গ্র্যান্ড চেস ট্যুরের ফাইনালে জিতে ইতিহাস গড়লেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। তিনি এই প্রতিযোগিতায় জয়ী প্রথম ভারতীয় দাবারু। বর্তমান চ্যাম্পিয়ন ফাবিয়ানো কারুয়ানাকে 15-13 ব্যবধানে পরাজিত করেন তিনি। লালিগায় ঘরের মাঠে হ্যাট্রিক করলেন কিলিয়ান এমবাপে। ফরাসি মহাতারকার হ্যাট্রিকে রিয়াল মাদ্রিদ 4-1 হারাল রিয়াল সোসিদাদকে। 3-ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে লর্ডসে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ইংল্যান্ড। দ্বিতীয় দিনের খেলা চলছে। পাকিস্তান টসে জিতে তাদের প্রথম ইনিংস 290 রানে শেষ করে। ইংল্যান্ড ব্যাট করছে এখন শেষ খবর পাওয়া পর্যন্ত 4.1 ওভারে 1 উইকেট হারিয়ে ইংল্যান্ড সংগ্রহ করেছে 7 রান। প্রথম টেস্ট জিতে ইংল্যান্ড সিরিজ এই মুহূর্তে 1-0 এগিয়ে রয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে আজ হংকং মুখোমুখি হবে থাইল্যান্ডের। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত্রি 8:00। ভারতের খেলা আগামী 30 অগস্ট, প্রতিপক্ষ থাইল্যান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ গভীর রাতে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হচ্ছে ক্রিস্টাল প্যালেসের। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত্রি 1:00। লালিগাতে ভিয়ারিয়লের খেলা রয়েছে আলাভাসের বিরুদ্ধে। কলম্বো টেস্টে 4 দিন চালকের আসনে থেকেও শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ ড্র হয় টিম ইন্ডিয়ার। শ্রীলঙ্কার বিরুদ্ধে 1-0 সিরিজ জিতলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে পারবেন কিনা তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন শুভমানরা। গতকাল কলকাতা লীগের প্রিমিয়ার ডিভিশনে খিদিরপুর স্পোর্টিংকে 2-0 হারাল ইস্ট বেঙ্গল। গোল করেন আকাশ হেমব্রম ও মোহাম্মদ বিলাল। শুনলেন খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর। চলে আসি খেলাধুলোর বিস্তারিত খবরাখবরে। হকি বিশ্বকাপে পঞ্চম স্থানে শেষ করল ভারত। নবনীতের জোড়া গোলে 52 বছর পর এত ভালো ফল মহিলা দলের। হকি বিশ্বকাপে গতকাল জার্মানিকে 3-1 হারাল ভারত। র্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকা জার্মান দলকে হারিয়ে পঞ্চম স্থানে শেষ করল তারা। 52 বছর পর হকি বিশ্বকাপে এত ভালো ফল হল তাদের। জোড়া গোয়া করলেন ভারতের, গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন নবনীত কৌর। অপর গোলটি

চেন ইসিকা, জার্মানির একমাত্র গোল লিন ক্রিংসের। ১৯৭৪ রাজিন্দার কৌরের নেতৃত্বে প্রথম বিশ্বকাপে চতুর্থ স্থানে শেষ করেছিল ভারত। তারপর থেকে কখনো এত দূর পৌঁছতে পারেনি তারা। দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেমিফাইনালে খেলতে পারত, সেই স্বপ্ন অধরা থাকলেও অন্তিম ম্যাচে হতাশ করলেন না শালিমা টেটেরা। এই দলে ১১ জন প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেছিলেন। গোটা প্রতিযোগিতায় মাত্র একটি ম্যাচ হেরেছে ভারত, সেটি অলিম্পিক্সে সোনাজয়ী এবং আয়োজক নেদারল্যান্ডসের কাছে। এই ফলাফল পরের মাসে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের আগে উদ্বুদ্ধ করবে গোটা দলকে। প্রথম ম্যাচে অলিম্পিক্সের উপজয়ী চীনের বিরুদ্ধে 2-2 ড্র করেছিল ভারত, পরে সাউথ আফ্রিকাকে 6-1 গোলে হারিয়েছিল, এরপর ইংল্যান্ডের সঙ্গে ড্র করে। এই জার্মানির কাছেই প্রস্তুতি ম্যাচে দুবার হেরেছিল ভারত। এদিন ভারত শেষ 17 মিনিটে 3টি গোল করেছে, পাশাপাশি রক্ষণও ছিল জমজমাট, যে কারণে জার্মানি 6টি পেনাল্টি কর্নার পেলেও মাত্র একটি ছাড়া বাকিগুলি কাজে লাগাতে পারেনি। 43 মিনিটে প্রথম গোল করে ভারত। নেহার থেকে বল পেয়ে ইশিকা ডিবক্সে ঢুকে পড়ে রিভার্স সিটে গোল করেন। পরের মিনিটে পেনাল্টি কর্নার পায় ভারত। প্রথম প্রয়াসে গোল না পেলেও দ্বিতীয় প্রয়াসে গোল করেন নবনীত। এরপর গায়ের কাছে একাধিক জার্মান ডিফেন্ডার থাকা সত্ত্বেও তাদের এড়িয়ে আবার গোল করেন নবনীত।

ক্রিকেট থেকে হকি থেকে চলে আসি সরাসরি দাবার ময়দানে। ইতিহাস প্রজ্ঞানন্দের প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর খেতাব জয়, ফাইনালে পিছিয়ে পড়েও কিস্তিমাত ভারতীয়ের। ইতিহাস গড়লেন রমেশ বাবু প্রজ্ঞানন্দ। ক্লাসিক রাউন্ডে ভালো পারফর্ম করতে না পারায় শেষ র্যাপিড রাউন্ডের আগেই চাপে ছিলেন রমেশ বাবু প্রজ্ঞানন্দ। চার গেমের এই রাউন্ডেই হয়ে ওঠে আসল ফাইনাল, সেখানেই ফাবিয়ানো কারুয়ানাকে কিস্তিমাত করেছেন প্রজ্ঞানন্দ। প্রথম ভারতীয় দাবারু হিসাবে গ্র্যান্ড চেস ট্যুর খেতাব জিতলেন তিনি। পিছিয়ে থেকেও ফাইনালে ফাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন প্রজ্ঞানন্দ। ফাইনালে একসময় ছ পয়েন্টে পিছিয়ে ছিলেন প্রজ্ঞানন্দ, কারুয়ানাকে দুটি র্যাপিড গেমে হারিয়ে দেন, তারপর ব্লিটজ গেমে 15-13 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালেও কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে ভারতের 21 বছরের এই তরুণের। প্রথম ক্লাসিক গেমে 0-6 ব্যবধানে হেরে যান প্রজ্ঞানন্দ। দ্বিতীয় ক্লাসিক গেমে 3-3 ফলে ড্র হয়, ফলে ব্যবধান কমাতে পারেননি। দুটি র্যাপিড গেম জিতে লড়াইয়ে ফেরেন প্রজ্ঞানন্দ, আগ্রাসী দাবা খেলে ফাইনাল জমিয়ে দেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। র্যাপিড রাউন্ডে চাপে ছিলেন দুই দাবারু, কারণ চার গেমের এই রাউন্ডে হয়ে ওঠে আসল ফাইনাল, সেখানেই চাপ সামলে কিস্তিমাত করেছেন প্রজ্ঞানন্দ। প্রথম গেমে কিছুটা চাপে পড়ে যান ভারতীয় গ্র্যান্ডমাস্টার, জয়ের কাছাকাছি পৌঁছেও সময়ের চাপে ভুল চাল দিয়ে পরিস্থিতি জটিল করে ফেলেন। কারুয়ানাও ভুল করলে ম্যাচ ড্র হয়, পরের ম্যাচগুলি জিতে 15-13 ব্যবধানে জয় নিশ্চিত করেন প্রজ্ঞানন্দ। গ্র্যান্ড চেস ট্যুরে জয়ের জন্য $2,00,000 পুরস্কার পেয়েছেন প্রজ্ঞানন্দ, ভারতীয় টাকায় প্রায় 1,91,00,000 টাকা। এটাই প্রজ্ঞানন্দের দাবা জীবনের সবচেয়ে বড় সাফল্য, ভারতীয় দাবায় নতুন মুকুট যোগ করলেন প্রজ্ঞান।

ওয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সূচি ঘোষণা হয়ে গেল। পরের মাস থেকে শুরু হবে প্রতিযোগিতা। তার আগে বৃহস্পতিবার মোনাকোয় ড্র আয়োজিত হলো। সেখানে বেশ কিছু উত্তেজক ম্যাচ দেখা যেতে চলেছে। যেমন গত দুবারের বিজয়ী প্যারিস সাঁ জার্মাকে খেলতে হবে বার্সেলোনার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে। আর্সেনাল ম্যানচেস্টার সিটির কঠিন প্রতিপক্ষ রয়েছে, তুলনায় কিছুটা সহজ প্রতিপক্ষ পেয়েছে 15 বারের বিজয়ী রিয়াল মাদ্রিদ। গত 2 বছর ধরে নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লীগ হচ্ছে, এখন গ্রুপ ভাগ করে খেলা হয় না। পাত্র থেকে দল বেছে নেওয়ার পর সুপার কম্পিউটারের সাহায্যে প্রতিপক্ষ নির্ধারণ করা হয়। সেভাবেই প্রথমে নাম এসেছিল রিয়াল মাদ্রিদের। আর্সেনাল এবং ইন্টার মিলান বাদে সেভাবে কঠিন প্রতিপক্ষ নেই তাদের সামনে। গত 2 বারের বিজয়ী প্যারিসকে বার্সেলোনা ছাড়াও খেলতে হবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। এছাড়া রোমা, অ্যাস্টন ভিলার মতো দলও রয়েছে। বার্সেলোনাকে প্যারিস ছাড়াও ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলার বিরুদ্ধে খেলতে হবে। গতবার রানার্স হয়েছিল আর্সেনাল। রিয়াল মাদ্রিদ ছাড়াও তাদের খেলতে হবে বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড এবং নাপোলির বিরুদ্ধে।

শুনছেন গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন। এখন চলে যাব একটু স্টুডিওর বাইরে, আর স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান।

0: মঙ্গলবার কলকাতার সল্টলেকে অনুষ্ঠিত হলো স্কোর বুকের দ্বিতীয় বর্ষের স্পোর্টস কনক্লেভ। ক্রীড়া আলোচনা চক্রে ছিল চাঁদের হাট। বাংলা তথা ভারতের ক্রীড়া জগতের উন্নতি কল্পে এমন আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সেশনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলে। উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন কিংবদন্তি ক্রীড়া প্রশাসক এবং বিশিষ্ট নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া কলকাতার রিজিয়নাল ডিরেক্টর শিবানন্দ মিশ্র, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দেবাং গান্ধী এবং প্রাক্তন উপাচার্য মেজর জেনারেল এস এন মুখোপাধ্যায়। অনুষ্ঠানের তৃতীয় পর্বে দলীয় জার্সির ব্যবহার এবং বিক্রয়কে ঘিরে নৈতিকতা, বাণিজ্যিক স্বার্থ এবং ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন দৃষ্টিভঙ্গি উঠে আসে আলোচনায়। এই আলোচনায় উপস্থিত ছিলেন পদ্মশ্রী, বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব জ্যোতির্ময়ী শিকদার, প্রবীণ ক্রীড়া সাংবাদিক এবং বিশ্বজিৎ দাস। শুনব জ্যোতির্ময়ী শিকদার কি বললেন। তাদের সময় আর এখনকার সময়ে ভারতীয় ক্রীড়া জগৎ অনেকটাই পাল্টেছে অনেক নিয়ম নীতি এবং খেলার সঙ্গে স্পন্সরশিপ এখন ওতপ্রোতভাবে জড়িত।
1: যখন আমি দৌড়েছি অনেক আলাদা, যুগের পরিবর্তনের সাথে সাথে আমরা এগিয়েছি। আমাদের অ্যাথলেটিক ফেডারেশনে আমরা যখন দৌড়েছিলাম, তো আজকের দিনে যেন স্পন্সর আর খেলা একে অপরের সাথে যুক্ত। আমরা যখন দৌড়েছি নিজেরাই জুতো কেনার পয়সা ছিল না, ড্রেস কেনার পয়সা ছিল না, কিন্তু এখন অ্যাথলেটিক্সের যদি বলা হয় যে আমাদের ফেডারেশন, অ্যাথলেটিক ফেডারেশন, আর প্রত্যেকেই জানেন আমাদের অ্যাথলেটিক্সের নীরজ চোপড়া অলিম্পিকে গোল্ড এনেছে, পরের বারে সিলভার নিয়ে এসেছে। তো সেখানে দাঁড়িয়ে থেকে আমরা যখন দৌড়েছি আমরা কোনো স্পন্সর পাইনি। এখন যে কোনোই স্পোর্টসে হোক, যে কোনোই ডিসিপ্লিনে স্পন্সর, এই বিজনেস বললাম না, খেলার সাথে বিজনেসকে যুক্ত না করলে এগিয়ে যেতে পারবে না যে কোনো ডিসিপ্লিনের স্পোর্টস হোক। তো আমাদের অ্যাথলেটিক ফেডারেশন আজকের দিনে, আমি পরশুদিনই ফিরে এসেছি উড়িষ্যা থেকে, উড়িষ্যার কথা বলছিল, তো বললে অনেক কথাই বলা হয়ে যায়। উড়িষ্যা অনেক এগিয়ে গেছে খেলাতে, ওয়ার্ল্ড মিট করা হলো আমাদের অ্যাথলেটিক্সের সিলভার লেভেল, ডায়মন্ড লিগ হয়, সেরকম আমাদের অ্যাথলেটিক্সের সিলভার মিট হলো, 27টা কান্ট্রি এসেছিলো। তো আমাদের অ্যাথলেটিক্সের ফেডারেশনের যারা আছে, আমিও জয়েন্ট সেক্রেটারি, তো জার্সি এবং অন্যান্য যে সমস্ত আমাদের স্পোর্টসম্যানদের দরকার সেগুলো আমাদের ফেডারেশন, আমাদের কোম্পানির সাথে বললাম না, আজকাল স্পন্সর আর খেলার সাথে যদি আমরা যুক্ত না হতে পারি আমাদের খেলাটাকে আমরা এগিয়ে নিয়ে যাব না, যেতে পারবো না। এই যে জার্সি বলা হচ্ছে, এটাও নিয়ম করা উচিত যে জার্সি ময়দানেই শুধু বিক্রি হবে, ইন্ডিয়া জার্সি লেখা, তো এটাতেও নিয়ম করে চলে আসা দরকার যে যারা যে কোম্পানি ইনকাম করছে সেই পয়সা যাতে গ্রাসরুট লেভেলে খেলোয়াড়দের সেখানে যেন পৌঁছানো যায়, পৌঁছাতে পারে, তো তাহলেই এক সময় আমাদের ভারতবর্ষে আমরা আগামী দিনে আমরা ভালো ভালো ট্যালেন্ট খেলোয়াড়কে তৈরি

0: করে নিয়ে আসতে পারবো। আমাদের জামানা চলে গেছে, যেমন আমরা আমার ছেলে এখন MBA পাশ করে রাইফেল শুটিং করে, এটা হয়তো বেশি বলা হয়ে যাবে, যেমন আমার ছেলেকে বলি এখনও আমি অন্যান্য যেখানে ট্রাক শুট পেয়েছি, অন্যান্য যেখানে কম্পিটিশনে রিলেটিভ বা যার প্রয়োজন হয়েছে দিয়ে দিয়েছি, ইন্ডিয়ার লেখাগুলো দিইনি, ওটার আলাদা একটা ভ্যালু আছে। এবার আমার ছেলেকে যদি বলি ইন্ডিয়ান ট্রাক গেঞ্জি পর, ট্রাক শুট পর, আমার ছেলে বলবে না মা আমি যখন খেলায় পারবো তখন আমি ইন্ডিয়া পরবো, এখন আমি পরবো না। কিন্তু আবার যেটা বললেন যে টিভির সামনে ইন্ডিয়া পরে অনেকটাই আমি পাওয়ারফুল মনে করি, যে মেসির যে ওর পরিশ্রম, ওর মেহনত, ওর পারফরমেন্সকে ভালোবেসে কিন্তু আমরা করছি। তো সেই জন্যে আমাদের অ্যাথলেটিক ফেডারেশন আজকে আমাদের স্পন্সার এবং প্লেয়ার সাথে, আজকে আমাদের প্লেয়াররা অনেক ভালো, যার জন্যই অ্যাথলেটিক্সের নীরজ চোপড়া গোল্ড মেডেল নিয়ে এসেছে। আগে আমাদের হাত পাততে হতো ফেডারেশনকে স্পন্সার দেওয়া, এখন আমাদের স্পন্সার এমনি চলে আসে। তো তাই জন্যে যে খেলার সাথে ব্যবসা একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াচ্ছে।
1: প্রবীণ ক্রীড়া সাংবাদিক মুনাল চট্টোপাধ্যায় তার ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নিলেন, করলেন কিছু স্মৃতিচারণ।
2: যার জার্সি, যার ময়দানে, যার নাম, যিনি সদ্য গতকাল না পরশুদিন যিনি প্রয়াত হয়েছেন, জ্যাকিদা, যিনি ময়দানে যথিময় জ্যাকিদার নাম শুনে থাকবে, যে জার্সি এবং বুট, এই যে তার যে মানে তার তৈরি করা, বা সবাই প্রথমেই যারা যেত বা খেলাধুলো করতো ময়দানে, তারা বা এখনো পর্যন্ত মানে যারা জার্সি কিনতে যায় বা কিছু করতে যায়, তারা জ্যাকিদার দোকানে যাবে, মানে একটা রেফারেন্স দিয়ে দেওয়া হতো, ময়দানে যাও জ্যাকিদার দোকানে গেলেই পাবে। সেখানে হরেক রকম জার্সি সব রকম হচ্ছে, এর কথা কিন্তু একটা জায়গা আছে যে আনেথিকাল বা এথিকাল প্রশ্নে একটা প্রশ্ন আসে, অবশ্যই আসে, সেটা হচ্ছে যে আমি যখন যদিময় যেটা বললো যে আমার যখন ইন্ডিয়া বা ভারত বা কোনো দেশ যখন সেই জার্সিটা আমি পরি, তখন যেমন আর্ন করার ব্যাপার থাকে সেটাকে করতে হয়, কিন্তু কথা হচ্ছে যে যখন যতির্ময়ীরা যখন দৌড়তো তখন কিন্তু গ্যালারিতে এত ইন্ডিয়া লেখা, জার্সি লেখা লোকের বা দেখার সুযোগ পেত না, তখন কিন্তু এই চলটা ছিল না, হয়তো দেখলে আরও অনেক বেশি ইন্সপায়ার হয়ে দৌড়তে পারবে, যে আমার সামনে এত ভারতীয় রয়েছে যারা আমাকে চিয়ার করছে, যেটা ক্রিকেটের ক্ষেত্রে এখন সর্বক্ষণ হয়, ISL-এ হয়, IPL-এ হয়, সর্বত্র হয়, এটা একটা দিক হচ্ছে দেশের ক্ষেত্রে। আর দামের ক্ষেত্রে এই আনএথিক্যাল বা এথিক্যাল দিকটা এসে যায়, তার কারণ হচ্ছে মার্চেন্ডাইজিং জার্সির উপরে একটা একটা কন্ট্রোল থাকতে হবে, যেটা হচ্ছে যে ক্লাবগুলো যেন তার একটা শেয়ার প্রফিট পায়। আমি কিন্তু যখন তখন লোগোটাকে ব্যবহার করে ফেললাম, আমি উইদাউট দ্য লাইসেন্স অফ দ্যাট ক্লাব, আমি ম্যানচেস্টার সিটির জার্সি পরে ঘুরছি, আমি চেলসির জার্সি পরে ঘুরছি, বা আমি এখানে মোহনবাগান সুপার জায়ান্ট মোহনবাগান জার্সি পরে ঘুরছি, ওয়েস্টবেঙ্গল জার্সি পরে ঘুরছি, কিন্তু আমি ক্লাবকে কিছুই দিলাম না। আমি কিছু কিছু কিছু দেখা যায় যে সাপোর্টার ফ্যান বেস ক্লাবগুলো এখন দারুণভাবে এগুলো করছে, প্রচুর জার্সি বানাচ্ছে, টিফো বানাচ্ছে, সব কিছু করছে, কিন্তু আমাকে একটা ক্লাব লাইসেন্সিং একটা একটা ক্রাইটেরিয়াটাকে আমাকে কিন্তু কন্ডিশনটাকে ফুলফিল করতে হবে, আমাকে ক্লাবের একটা মিনিমাম পারমিশন নিতে হবে, যে আই শুড গেট আ পারমিশন ফ্রম দেম সো দ্যাট দ্য রেভিনিউ শুড গো টু সামহাই টু দ্য ক্লাব অলসো, যে নাহলে আমি যে ক্লাব যে এই লোগোটা তৈরি করেছিল বা যে লোগোটা বা এমব্লেমটা ব্যবহার করে, জার্সিটা ব্যবহার করে, তার পিছনে কিন্তু একটা রেস্ট্রিকশন থাকা দরকার। কিন্তু ওই বললাম যে যখন আমি দেশের হয়ে করি তখন কিন্তু আমি যদি ইন্ডিয়া লেখা জার্সিটা পরে যাই, বা আমি আজকে 5টা ওয়ার্ল্ড কাপ করেছি, 3টে অলিম্পিক করেছি, 2টো এশিয়ান গেমস করেছি, অসংখ্য টুর্নামেন্ট করেছি, দেশের বাইরে গিয়ে দেখেছি, এই আপনি বললেন যে আমার দেশ ব্রাজিল আর্জেন্টিনায় এখন ভাগ হয়ে গেছে মারাদোনার পর থেকে, মানে অনেক বেশি এখন আমরা আর্জেন্টিনার ভক্ত, ব্রাজিলের একটু ডাউনফল চলছে, ব্রাজিলের একটু কমে গেছে, কিন্তু পড়লে গর্ববোধ করি, এবং আমি বলবো যে সেটা অনেকটা অতটা আনএথিক্যাল এথিক্যাল ভাববো না, কিন্তু কিন্তু আমাকে কিন্তু ক্লাবের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অবশ্যই হওয়া উচিত, এটা হরে দরে সবাই মিলে আমি যাচ্ছি ছাপাতারমো করলাম আর পড়ে ফেললাম, এটা কিন্তু ক্লাব কিন্তু বেনিফিটেড হয় না, ক্লাবকে কিন্তু একটা পারমিশন ক্লাবের থেকে একটা নেওয়া দরকার।
1: অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ক্রীড়া প্রশাসক রঙ্গন মজুমদার।

0: তিনি এরকম একটা ক্রীড়া আলোচনার অংশ হতে পেরে অত্যন্ত খুশি এবং আশাবাদী।
1: ঠিক গত বছরের মতো এবছরও 5টা অত্যন্ত বার্নিং ইস্যু নিয়ে স্পোর্টস ইন্ডাস্ট্রির ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট 2025 যেটা লাগু হয়েছে এবং প্রত্যেকটা ন্যাশনাল ফেডারেশন ডিস্ট্রিক্ট সবাই চিন্তিত কিভাবে এটা অ্যাডাপশন হবে এবং গভর্নমেন্টের সাথে যে কোঅর্ডিনেশনটা দরকার, আমরা দেখি স্পোর্টস স্পোর্টসের মতো চলছে, পড়াশোনার মতো চলছে, ওয়্যারাজ এগুলোর একটা কোহেসিভ ইন্টারাকশন ভীষণ দরকার। যেমন ফিনান্স খেলবে, চাকরি পাবে, হোম ডিপার্টমেন্ট, সবকটা ডিপার্টমেন্টের সাথে যদি কোঅর্ডিনেশন না হয়, পরীক্ষা কখন হবে, খেলাধুলে যারা ব্যস্ত থাকবে তাদের রিহ্যাবিলিটেশনের কি প্রোগ্রাম করা হবে শিক্ষাগত ক্ষেত্রে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এই যে আমরা মেসি রোনাল্ডো জার্সি পরে ফেলি, আমরা ইন্ডিয়া টিমে যে প্লেয়ারটার মাথার ঘাম পায়ে ফেলে সেই জার্সিটা অর্জন করেছে, যে ক্যাপটা অর্জন করেছে, সেটা পড়ার অধিকার কি সকলের আছে? আমরা মার্চেন্ডাইজিং এর নামে কি যা খুশি তাই করতে পারি? এটা একটা বিশেষ সেশন এবং এটা অর্গানাইজার হিসেবে এটা আমার অত্যন্ত স্বপ্নের একটা সেশন, মোটামুটি আশাজনক। এর আগে বছরে আরো একটা বড় করি ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল এবং এটা আমাদের সেকেন্ড এন্ডেভার।
0: শুনলাম সল্টলেকে অনুষ্ঠিত হওয়া স্কোরবুক স্পোর্টস কনক্লেভ নিয়ে বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান, সম্পাদনা রক্তিম বরণ ময়রা।
2: শুনলাম স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান, স্কোর বুক অব স্পোর্টস কনক্লেভ নিয়ে সল্টলেকে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সম্পাদনায় ছিলেন রক্তিম বরণ ময়রা। চলে আসি খেলাধুলোর অন্যান্য খবরাখবরে। লক্ষ্য 2036 অলিম্পিক্স, এমনই বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় ক্রীড়া দিবসে দেশের তরুণ প্রজন্মকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তরুণ প্রজন্মকে আরও বেশি করে খেলাধুলায় অংশ নেওয়ার প্রস্তাব দিলেন তিনি। মোদীর বার্তা, দেশের তরুণ প্রজন্ম খেলাধুলার মাধ্যমে এক হয়ে ভারতের উন্নতিতে অংশ নেবে, এটাই তাঁর লক্ষ্য। 15 আগস্ট লালকেল্লায় দাঁড়িয়ে ভারতের খেলাধুলোর ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, খেলা অর্থ শুধুই পদক জেতা নয়, এর নেপথ্যে আরও গভীর এবং গভীরতর ভাবনা রয়েছে। চলে আসি ফুটবলের খবরে। দীর্ঘ 13 বছর পর সান্তিয়াগো বেনবিউয়ে রিয়াল মাদ্রিদের ম্যানেজার হিসেবে ফিরলেন জোসে মরিনহো। আর হ্যাট্রিক করে মরিনহোর এই প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি মহাতারকার হ্যাট্রিকে লালিগায় 4-1 ব্যবধানে স্রেফ খড়কুটোর মতো উড়ে গেল রিয়াল সোসিয়েদাদ। 40 মিনিটের মাথায় ফেডেরিকো ভালভার্দের পাস থেকে বল নিয়ে আউটস্টেপে অসাধারণ গোল করেন এমবাপ্পে। সমতা ফেরান লুকা সুসিচ। 60 মিনিটে জুড বেলিংহামের সঙ্গে দারুণ বান্টু খেলে দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। ব্যবধান বাড়ান ভেনিসিয়াস জুনিয়র। 80 মিনিটে ভিনির থ্রু ধরে হ্যাট্রিক সম্পূর্ণ করেন এমবাপ্পে। গীতাঞ্জলি ক্রীড়াঙ্গনের সময় শেষ হয়ে আসছে। ক্রীড়াঙ্গন আপনাদের কেমন লাগছে আপনারা জানাতে পারেন আমাদের মেল আইডিতে aircolkatasports@gmail.com। এছাড়া আপনারা চিঠিও পাঠাতে পারেন ক্রীড়াঙ্গন প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। ক্রীড়াঙ্গনের সঙ্গে আপনাদের যোগ থাকুক আমাদের ফেসবুক পেজের মাধ্যমেও। ফেসবুকে গিয়ে টাইপ করুন আকাশবাণী কলকাতা স্পোর্টস, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। নমস্কার।

শুনলেন ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সাম্যবাক, আকাশবাণী কলকাতা, নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা, শান্তিদেবী, 42 NM রোড, থানা বেলিয়াঘাটা, কলকাতা 54 থেকে জানাচ্ছেন সীতারাম দাস, মাঝারিকরণ

70, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, গায়ের রং কালো, মাতৃভাষা বাংলা, গত 28 জুন 2014 থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ মিসিং পার্সনস ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 27 থেকে জানাচ্ছেন, অনিমেষ দাস, রোগাটে গড়ন, বয়স 10, উচ্চতা 4 ফুট, গায়ের রং উজ্জ্বল, মাতৃভাষা বাংলা, গত 13 জুলাই 2026 তারিখ গোপালপুর ভাগুনজন ডাকঘর শাহবাজপুর থানা বৈষ্ণবনগর জেলা মালদা থেকে নিখোঁজ হয়েছেন। সুকমল গুহ মুড়াগাছা শশীভূষণ স্কুল ডাকঘর যুগবেরিয়া থানা ঘোলা জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন, সুস্মিতা গুহ স্বাভাবিক গড়ন, বয়স 18, উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 16 মার্চ 2026 থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ মিসিং পার্সনস ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 27 থেকে জানাচ্ছেন, রাজা মোল্লা, রোগাটে করুন, বয়স 42, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 31শে ডিসেম্বর 2025 থানা মহেশতলা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 700027 অথবা মিসিং পার্সনস স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা 700001।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন রামধনু কলম। অগস্ট মাসে রামধনু কলমের বিষয় ছিল শিকল ভাঙার স্বপ্ন। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দেওয়া এই বিষয়ে প্রচুর প্রবন্ধ লেখা চিঠি আমরা ডাকযোগে ও ইমেল মাধ্যমে পেয়েছি। তাদের মধ্যে সেরা তিনজনকে নিয়ে আজ এই অনুষ্ঠান। এই তিনজন তাদের লেখা প্রবন্ধ এই অনুষ্ঠানে পড়ে শোনাবে এবং এই প্রবন্ধ পাঠের আলোচনায় রয়েছেন তারা সুন্দরী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা মোনালিসা মাইতি।
1: আমি সর্বাগ্রে তাদের সাথে সকলের পরিচয় করিয়ে দেব। বলো, তোমার নাম বলো।
2: আমার নাম প্রেমার্ঘ পাত্র। আমি মনসাদেব রামকৃষ্ণ মিশন HS থেকে এসেছি, স্কুল জেলেটি, দক্ষিণ চব্বিশ পরগনা।
1: আচ্ছা, বেশ। আমাদের পরের বন্ধু?
3: আমার নাম জয়মাল্লা মণ্ডল। আমি রানিয়া কুলটুকারি হাই স্কুল, দক্ষিণ চব্বিশ পরগনার জেলা থেকে এসেছি।
1: বেশ। আর
4: আমার নাম অনুষ্কা পাল। আমি তার সুন্দরী বালিকা বিদ্যাভবন হাই স্কুল থেকে এসেছি। আমি হাওড়া জেলাতে থাকি।
1: বেশ, আমরা তিনজন বন্ধুর মুখে শুনে নিলাম এই মুহূর্তে যে তারা কোন স্কুল থেকে এসেছেন এবং কোন জেলা থেকে তারা এসেছেন। সেরা তিনটি চিঠি, প্রত্যেকটিই কিন্তু সেরা। তাহলে আমরা এখন সরাসরি চলে যাব আজকের চিঠিতে, তাই তো? তাহলে প্রথম চিঠিটা আমরা শুনব। বলো, তুমি পড়ো তোমার চিঠি।
2: শিকল ভাঙার স্বপ্ন। মানুষ জন্মেছে স্বাধীন হয়ে, তবু কেন তার পায়ে শিকল, কেন তার চোখে স্বপ্ন, অথচ সেই স্বপ্নের পথে এত অন্ধকার। জো যা গ্রুষোর সেই কালোজয়ী উচ্চারণ আজও কানে বাজে। ম্যান ইজ ব্রন ফ্রি অ্যান্ড এভরিহোয়ার হি ইজ ইন চেন্স। হ্যাঁ, মানুষ শুধু লোহার নয়, শিকল অশিক্ষার, দারিদ্রের, কুসংস্কারের, বৈষম্যের, ভয়ের, আর আজ ডিজিটাল অ্যালগোরিদমেরও। কিন্তু মনে রাখতে হবে, বন্দিত্ব মানুষের নিয়তি নয়। স্বামী বিবেকানন্দের বজ্রকণ্ঠে তাই ধ্বনিত হয়, ওঠো, জাগো, এবং লক্ষ্যপ্রাপ্তি না হওয়া পর্যন্ত থেমো না। এই ডাক ঘুমন্ত বিবেকের দরজায় কড়া নাড়ে, আত্মমর্যাদার আগুন জ্বলায়। শিকল ভাঙার প্রথম অস্ত্র শিক্ষা। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন। শিক্ষা শুধু অক্ষর চেনায় না, শিক্ষা মানুষকে প্রশ্ন করতে শেখায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায়, মাথা উঁচু করে বাঁচাতে শেখায়। তাই অজ্ঞতার তিমির ভেদ করে জ্বালাতে হবে প্রজ্ঞার অগ্নিশিখা। আর ক্ষুধার্থ মানুষের কাছে স্বাধীনতা, সেখানেই দারিদ্রই সবচেয়ে নির্মল শৃঙ্খল। তাই নজরুল বজ্রবাণীতে বলেছেন, গাহিসাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। ধর্ম, বর্ণ, শ্রেণী, লিঙ্গ সব বিভেদের প্রাচীর ভেঙে প্রতিষ্ঠিত হোক একটাই পরিচয়, মানুষ। কুসংস্কারের অন্ধকারেও জ্বলুক যুক্তির মশাল, মিথ্যা বিশ্বাসের বিষণাক ছিন্ন করুক বিজ্ঞান মনস্কতা। আর প্রযুক্তি যেন মানুষের প্রভু না হয়, হোক মানুষের মুক্তির সহযাত্রী। প্রকৃতির বুক চিরে উন্নয়নের নামে যে শৃঙ্খল আমরা গড়ে তুলেছি, তা শেষ পর্যন্ত আমাদেরই বন্দী করবে। তাই নদী বাঁচুক, বন বাঁচুক, মাটি বাঁচুক, বাঁচুক আগামী প্রজন্মের ভবিষ্যৎ। কিন্তু সবচেয়ে বড় শৃঙ্খল কোথায় জানেন? আমাদের নিজের মনে। ভয়, সংশয় আর আত্মবিশ্বাসের অভাব, এই শৃঙ্খলই মানুষকে সবচেয়ে বেশি বন্দী করে। রবীন্দ্রনাথ তাই আহ্বান করেছেন, ভয় ভেঙে আপনারে কর জয়। আর সেই ভয় ভাঙার সবচেয়ে বড় শক্তি তরুণ সমাজ। নজরুলের অগ্নিবাণী আজও যেন রক্তে আগুন ধরায়, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন। তাই আজ শপথ হোক, অশিক্ষার শিকল ভাঙব, দারিদ্রের শিকল ভাঙব, কুসংস্কারের শিকল ভাঙব, বৈষম্যের শিকল ভাঙব, ভয়ের শিকল ভাঙব। আমরা চাই এমন এক সমাজ যেখানে চিত্ত হবে ভয় শূন্য, শির হবে উচ্চ, জ্ঞান হবে মুক্ত, যেখানে

0: অধিকার শুধু সংবিধানের পাতায় বন্দি থাকবে না, মানুষের জীবনে হয়ে উঠবে বাস্তব সত্য। মনে রাখব, শিকল নিজে থেকে ভাঙে না, শিকল ভাঙতে হয়। চেতনা নিজে থেকে জাগে না, চেতনাকে জাগাতে হয়। ইতিহাস নিজে থেকে বদলায় না, ইতিহাস বদলায় জাগ্রত মানুষ। তাই এসো, ঘুম ভাঙাই, ভয় ভাঙাই, শিকল ভাঙাই। জাগুক মানুষ, জাগুক বিবেক, জেগে উঠুক নতুন ভোর, শিকল ভাঙুক মানুষ, মুক্তি হোক।
1: আমাদের ছোট্ট বন্ধু প্রেমার্ঘ এইমাত্র তার নিজের লেখা পড়ে শোনালেন। তুমি ঠিকই বলেছ, অশিক্ষা কখনোই আমাদের ভালো কিছু দিতে পারে না, একমাত্র শিক্ষাই পারে। কোথায় আমাদের সীমাবদ্ধতা, কোথায় আমাদের খারাপ কিছু লুকিয়ে রয়েছে, সেগুলোকে খুঁজে বের করতে এবং সেই পরাধীনতা থেকে নিজেকে কিভাবে আমি মুক্ত করব, সেই দিকদর্শনও কিন্তু শিক্ষাই আমাদের দিতে পারে। খুব সুন্দর হয়েছে তোমার চিঠিটা। আমরা চলে যাব আমাদের আরেক বন্ধু, হাওড়া জেলা থেকে এসেছো তুমি, অনুষ্কা। অনুষ্কা, তোমার চিঠি তুমি পড়ো।
2: শিকল ভাঙার স্বপ্ন। শিকল ভাঙার স্বপ্ন হলো মানুষের মুক্তির স্বপ্ন, স্বাধীনতার স্বপ্ন, অন্যায় বিরোধী প্রতিবাদের স্বপ্ন। এটি শুধু পরাধীনতা থেকে মুক্তির ইচ্ছা নয়, বরং কুসংস্কার, সামাজিক বৈষম্য, শোষণ আর অন্ধকারের বিরুদ্ধে লড়াই এক অদম্য মানুষের শক্তির নাম। মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু সমাজ, রাষ্ট্র আর নানা পরিস্থিতির জালে মানুষ বারবার বন্দী হয়েছে। এই বন্দী দশা থেকে মুক্তি পাওয়ার তীব্র আগতিই হলো শিকল ভাঙার স্বপ্ন। যুগে যুগে কবি, সাহিত্যিক আর বিপ্লবীরা এই স্বপ্নের কথাই বলে গেছেন। শিকল নানা রকমের হয়। একটা হলো প্রত্যক্ষ শিকল, যেমন রাজনৈতিক পরাধীনতা বা দাসত্ব। 1947 সালের আগে আমরা ইংরেজদের শিকলে বাঁধা ছিলাম, আমাদের বীর শহীদরা রক্ত দিয়ে সেই শিকল ভেঙেছেন। আরেকটা হলো পরোক্ষ শিকল, যা চোখে দেখা যায় না, যেমন কুসংস্কার, খুব মন্দুক্তা, ধর্মীয় গোড়ামি আর অর্থনৈতিক শোষণ। আমাদের সমাজে আজও অনেক মানুষ অন্ধবিশ্বাসে বিশ্বাস করে, মেয়েরা বেশি পড়বে না, গরিবরা বড় হতে পারে না। এই ভাবনাগুলি অদৃশ্য শিকল। এই শিকল মানুষকে পঙ্গু করে দেয়। মানুষ তখন নিজের অধিকার চাইতে ভয় পায়। আগস্ট মাস আমাদের মনে করিয়ে দেয় শিকল ভাঙার লড়াই এখনো শেষ হয়নি। ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, বিদ্বেষ, এগুলোও একটা শিকল। রাস্তায় যে বাচ্চাটা খিদের জন্য কাজ করে, সে শিক্ষার শিকলে বাঁধা। যে মেয়েটাকে তুমি পারবে না বলে আটকে দেওয়া হয়, সে কুসংস্কারের শিকলে বাঁধা। যে মানুষ জাতির নামে আলাদা হয়ে যায়, সে বিদ্বেষের শিকলে বাঁধা। তাহলে এই শিকল ভাঙবো কিভাবে? এর উত্তর হলো শিক্ষা আর সাহস। শিক্ষাই পারে অন্ধকার দূর করতে, প্রশ্ন করতে শেখা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এগুলোই হলো শিকল ভাঙার হাতুড়ি। আমার স্বপ্ন একদিন এমন ভারত হবে যেখানে সবাই সমান, যেখানে কোনো শিকল থাকবে না। সেদিনে আমরা সত্যিকারের স্বাধীন হব, আর সেদিনই সার্থক হবে আমাদের শিকল ভাঙার স্বপ্ন। জয় হিন্দ।
1: বাহ, খুব সুন্দর হয়েছে অনুষ্কা। তুমি শুধু ব্যাখ্যাই করনি, তুমি সমাধানের কথাও বলেছ। আমরা পরপর যে দুটি চিঠি এখনো পর্যন্ত আমাদের বন্ধুদের কাছে তুলে ধরলাম, দুটো চিঠিতেই কিন্তু আমাদের সব থেকে যেটা কমন ফ্যাক্টর, সেটা হলো যে যে কোনো পরাধীনতার সাথে লড়াই করার জন্য শিক্ষাটা খুব প্রয়োজন। আমরা এবার চলে যাব জয়মাল্য, তোমার চিঠিতে।
3: শিকল ভাঙার স্বপ্ন, ভূমিকা। আগস্ট মাস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে আমরা স্বাধীনতার কথা স্মরণ করে থাকি। বহু সংগ্রামের পর ভারতবর্ষ স্বাধীন হয়। এই স্বাধীনতা আমাদের কাছে গর্ব ও আনন্দের বিষয়। স্বাধীনতার প্রকৃত অর্থ, স্বাধীনতার অর্থ শুধু বিদেশি শাসনের হাত থেকে মুক্তি পাওয়া নয়। মানুষের জীবনে তখনই স্বাধীনতা আসে যখন মানুষ ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, অন্যায়, বৈষম্য থেকে মুক্ত হতে পারে। তাই রাজনৈতিক স্বাধীনতার সাথে সাথে আমাদের অর্থনৈতিক ও সামাজিক স্বাধীনতাও প্রয়োজন। শিকল বলতে কি বোঝায়? এখানে শিকল বলতে শুধু লোহার শিকল নয়, বরং মানুষের জীবনে নানান অসুবিধা, বাধাকে প্রকাশ করা হয়। ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, কুসংস্কার, জাতিভেদ, ধর্মীয় বিভেদ, অসাম্য, বৈষম্য প্রভৃতি মানুষের জীবনকে বাধাগ্রস্ত ও শিকলে আবদ্ধ করে রাখে। সমাজের নানান সমস্যা। আমাদের সমাজে এখনও অনেক মানুষ দারিদ্রতার কারণে ভালোভাবে জীবনযাপনও করতে পারে না। অনেক শিশু পড়াশোনা ও শিক্ষালাভের সুযোগ পর্যন্ত পায় না। আমাদের ভারতবর্ষে এখনও বহু স্থানে জাতি, ধর্ম ও অর্থের ভিত্তিতে বৈষম্য দেখা দেয়। এই ধরনের নানান সমস্যা দেশের উন্নতিতে বাধা সৃষ্টি করে। আমাদের দেশের উন্নতি তখনই হবে যখন আমরা এই বাধা পেরিয়ে

0: নবযুগের সৃষ্টি করুন। শিকল ভাঙার প্রয়োজনীয়তা। একটি উন্নত ও সুন্দর সমাজ গড়তে আমাদের সামাজিক সমস্যার সমাধান খুঁজে বের করতেই হবে। মানুষকে একজোট করে অশিক্ষা, দারিদ্র, কুসংস্কার, বৈষম্যের শিকল ভেঙে মুক্ত হতেই হবে। এই সমস্ত কাজের পরেই স্বাধীনতার আসন প্রতিষ্ঠান হবে। আমাদের করণীয় সবার জন্য শিক্ষার সুযোগ তৈরি করতে হবে। আমাদের সহায় সম্বলহীন মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। জাতি, ধর্ম ও ভাষা ও অর্থের ভিত্তিতে সমস্ত বিভাজন বন্ধ করতে হবে। সবাইকে নিজেদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করতে হবে। ভবিষ্যতের স্বপ্ন। আমাদের স্বপ্ন এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে প্রতিটি মানুষ স্বাধীনভাবে বাঁচবে, নারী পুরুষ নির্বিশেষে সবাই সমান অধিকার ও সম্মান পাবে এবং কোনো মানুষ ক্ষুধা দারিদ্র্যের কারণে হাহাকার করবে না। আমাদের এই সব কিছু করতে হলে সমাজের ঐক্যবদ্ধ হওয়া খুব দরকার। উপসংহার। সমাজের প্রতি ক্ষেত্রে, প্রতি কোনায় কোনায়, প্রতি মানুষের মধ্যে ক্ষুধা দারিদ্র অশিক্ষা জাতিভেদের শিকল ভেঙে একটি সুন্দর সুস্থ সমান ও স্বাধীন সমাজ গড়াই হোক আমাদের শিকল ভাঙার স্বপ্ন। যে স্বপ্ন বাস্তবায়িত করার সূচনা হোক আমাদের ছাত্র সমাজের হাত ধরে।
1: বাহ, খুব সুন্দর লিখেছ জয়মাল্য। আমার খুব ভালো লাগছে এটা ভাবতে যে তোমরা ক্লাস সেভেনে পড়ো এবং তোমরা বিভিন্ন জেলা থেকে আকাশবাণী কলকাতাতে তোমরা এসেছো, কিন্তু তোমাদের প্রত্যেকের ভাবনা কোথাও না কোথাও একই স্বরে একই সুরে কথা বলছে, এবং সেটা হলো যে আগামী দিনের একটা সুন্দর নিজের দেশের কল্পনা। তোমরা প্রত্যেকেই বলেছো যে আগামী দিনে আমরা এমন একটা ভারতবর্ষ চাই যেখানে সব মানুষ সমান অধিকার পাবে, সব মানুষ সমানভাবে মর্যাদা পাবে, কোনো কুসংস্কার আমাদের আর আলাদা করে রাখতে পারবে না। আচ্ছা, আমরা আমাদের যে তিনজন ছোট্ট বন্ধুকে আজকে স্টুডিওতে পেয়েছি তাদের মুখে শুনব যে বাস্তব অভিজ্ঞতায় তারা কিভাবে শিকল ভাঙার স্বপ্ন দেখে, কিংবা এরকম কোনো পরিস্থিতিতে তারা পড়েছে যেখান থেকে তারা শিকল ভেঙেছে এবং নতুন কোনো কথা, নতুন কোনো একটা দৃষ্টান্ত সেখানে স্থাপন করতে পেরেছেন বা চেয়েছেন। তো আমরা আজকে আমাদের এই মুহূর্তে যে তিনজন বন্ধু রয়েছেন তার মধ্যে অনুষ্কা পাল, অনুষ্কা তুমি হাওড়া জেলা থেকে এসেছো তাই তো? তাহলে তোমার মুখে আগে তোমার অভিজ্ঞতার কথা শুনবো, বলো।
2: ম্যাম, আমি যখন আমার মা বাবার সাথে হাওড়া ব্রিজ দিয়ে যাই তখন ওখানে অনেক লোকজনকে দেখতে পাই, সবাই যে যার কাজ করে, অনেক ভিখারিকেও দেখতে পাই। ওদের মধ্যে অনেকের হাত থাকে না, কে অন্ধ হয়, কিন্তু তারা থেমে থাকে না, তারা কাজ করে, কাজ করে খেটে খায়, কারণ ওরা জানে ওদেরকে বাঁচতে হবে। ওদের পাও শিকল থাকে, সেই শিকল হয়তো কেউ দেখতে পায় না। ওরা দারিদ্র্যের শিকলে বাঁধা, ওরা কিন্তু সেই দারিদ্রটাকে মেনে নেয়, ওরা কাজ করেছে, খেটে খাচ্ছে, ওরা নিজের জীবন গড়ে তুলতে চাইছে, এগোতে চাইছে, ওরা পিছিয়ে থাকতে চাইছে না, ওরা নিজেদের জীবন খুলে বেঁচে থাকতে চাইছে। আর এমনি সময় তো রাস্তায় কিছু হুটহাট গাড়ি ফাড়ি ঠক করে দিয়ে দিলে সবাই অনেকে মারাপিট করতে লেগে যায়, কিন্তু আমার মতে মারামারি বা ঝগড়া করে সব জিনিসের সমাধান হয় না। আমাদের শান্তভাবে কথা বলা উচিত, বুঝিয়ে বলা উচিত, কখনো গায়ে হুটহাট করে হাত তোলা ভালো না। একটা প্রশ্ন করে আমরা সেই ঝগড়াটা বা উত্তর দিয়ে সেই ঝগড়াটা থামাতে পারি। আমার মতে এইসব করা একদম উচিত নয়, আর এইসব শিকল আমাদের নিজেদেরকেই ভাঙতে হবে। একবার হচ্ছে না বলে চেষ্টা করব না, এরকম করা উচিত না, তাহলে এভাবে জীবনে কখনো এগিয়ে যাওয়া যাবে না, আর সফলতা পাওয়া যাবে না। আমাদের বারবার চেষ্টা করে যেতে হবে।
1: বাহ অনুষ্কা, তুমি আমার থেকে বয়সে অনেকটা ছোট্ট, কিন্তু সত্যি আমরা শিখছি আমাদের বন্ধুদের কাছ থেকে, আমরা শিখছি। ঠিকই বলেছ তুমি, আমাদের থেমে থাকলে হবে না। আমাদের ও অনেকগুলো প্রতিবন্ধকতার কথা বলল, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা বলল, কিন্তু আমাদের তো শুধু প্রতিবন্ধকতা শরীরে নয়, আমাদের মনেও রয়েছে। সেইখান থেকেই হয়তো আমরা একটা আমাদের ধারণা গড়ে ওঠে যে যারা প্রতিবন্ধী তারা কিছুই করতে পারে না, অন্যের বোঝা হয়ে থাকে, কিন্তু তা আজকে একেবারেই নয়। আমরা এরকম অনেক অনেককে দেখেছি, বিশেষ করে তোমরা প্যারা অলিম্পিক্স যদি দেখো সেখানে দেখবে যে কারোর হয়তো পা নেই তবু তিনি দৌড়চ্ছেন, মানে এরকম অসংখ্য উদাহরণ আমাদের সামনে রয়েছে। সত্যিই তাই, কোনো ধরনের প্রতিবন্ধকতা কখনোই একটা সমাজের একটা মানুষের এগিয়ে চলার পথে বাধা হতে পারে না। আমাদের মনের দিক থেকে এই শিকল কিন্তু ভাঙতে হবে। খুব সুন্দর বলেছ। এবার আমরা চলে যাব, আমাদের সঙ্গে জয়মাল্য মণ্ডল রয়েছেন। জয়মাল্য, তোমার কোনো অভিজ্ঞতার কথা তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো?
0: হ্যাঁ ম্যাম, মানে আপনি ঠিক যেমনটা বললেন তার মধ্যে একটি হলো কুসংস্কার। কুসংস্কারে আমার বন্ধুরা অনেক অনেকবার আটকে যায়। ধরুন আমরা কোথাও পরীক্ষা দিয়ে যাচ্ছি বা পড়ে থেকে কোথাও ঘরে আসছি, একটা ঘটনা, আমি যখন ঠিক বেরিয়ে গেছি তখন তারা আমাকে পিছন থেকে আওয়াজ দিচ্ছে, তারাও দাঁড়িয়ে আছে আমাকে ডাকছে, আমি আওয়াজটা শুনতে পাইনি। তারপরে যখন তাদের সামনে থেকে একটা মানুষ গেল তখন তারা আমাকে এসে বলছে তোকে ডাকছিলাম তুই শুনতে পাসনি, আমাদের সামনে থেকে একটা বিড়াল রাস্তা কেটে চলে গেছে, ওই জন্য তোকে ডাকা হচ্ছিল।
1: আচ্ছা, বিড়াল সামনে থেকে চলে গেছে, সেই বিড়াল যাওয়ার ফলে তোমার এখনই আর এগিয়ে চলা উচিত নয়, তোমাকে পিছিয়ে আসতে হবে, এরকম একটা কোনো ধারণা? তুমি ঠিকই বলেছো, এরকম অনেক সংস্কার আমাদের চলমান জীবনে কিন্তু রয়েছে। তুমি বললে আমার মনে পড়ছে, আমিও যখন তোমাদের মতোই স্কুলে পড়তাম তখন দেখতাম পরীক্ষা দিতে যাওয়ার সময় যদি এক শালিক দেখি তাহলে বন্ধুরাই বলতো যে ব্যাস গেল আজকে, মানে পরীক্ষা আজ খারাপ হবেই। তুমি ঠিকই বলেছ, তুমি তুমি বললে শেষের কথাটা যে আমি এগুলো বিশ্বাস করি না, সত্যিই তাই, এগুলোর কোনো যৌক্তিকতা নেই, এগুলোর কোনো বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা কিন্তু নেই এবং সত্যিই এগুলো হয় না। তুমি যদি ভালো পড়াশুনো করে থাকো তাহলে তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট হতে বাধ্য, তাই না? আচ্ছা বেশ, জয়মাল্য তারপরে সেই বন্ধুদের তুমি কি বললে?
0: আমি তখন বললাম আমি তো বেরিয়ে গেলাম, তোরা আসতে পারছিস না। তখন তারা বলছে যে আমরা ওইসব কথা মানি, আমাদের সঙ্গে সত্যিকারই হয়। আমি তখন বললাম যে আমি তো তাহলে মানি না, আমার আমার সঙ্গে তাহলে কেন হয় না।
1: ঠিক ঠিক, বাহ খুব সুন্দর বলেছ। এই অভিজ্ঞতাগুলো আমাদের প্রত্যেকেরই কম বেশি হয়, তবে এগুলোকে ভাঙতে হবে, অবশ্যই বিজ্ঞান মনস্ক হয়ে উঠতে হবে। নতুন যুগের সূচনা করতে গেলে আমাদের অবশ্যই বিজ্ঞান মনস্কতা চাই। ঠিকই বলেছ, বাহ। এবার আমরা চলে যাব আমাদের আরেক ছোট্ট বন্ধু প্রেমার্ঘ, তাই তো? প্রেমার্ঘ, তোমার জীবনে যদি এরকম কোনো শিকল ভাঙার গল্প থেকে থাকে যেটা তুমি অন্য কাউকে কোনো মেসেজ দিতে পেরেছো, সেরকম কোনো কথা?
3: ম্যাম অনেক কিছুই আছে। আমি কিছুদিন আগে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে গেছিলাম, সেখানে আমি দেখেছিলাম কল্পতরু নামক একটা গাছের নিচে সবাই প্রার্থনা করছে যে আমার জীবনে যেন এইটা হয় সেটা হয়, কিন্তু এগুলোর কোনো বাস্তব ভিত্তিই নেই। হতে পারে একজন কেউ দাঁড়িয়েছিল গাছের নিচে এবং সে প্রার্থনা করেছিল এবং সেটা ভাগ্য চক্রে লেগেও গেছে, কিন্তু তার কোনো বাস্তব ভিত্তি নেই। কারণ মানুষ যখন প্রার্থনা করে তখন দেখা যাবে 100 জন প্রার্থনা করছে, তার মধ্যে একজনের সেটা হয়েছে, সেই একজনকে নিয়েই তারা মাতামাতি করে, কিন্তু বাকি 99 জনের যে একটু কোনো কিছু হয়নি, কোনো প্রভাব ফেলেনি, তা মানুষ দেখেই না। মানুষ শুধু ওইটা নিয়েই দেখে এবং ওই কুসংস্কারই চলতে থাকে আমাদের পরম্পরায়। এটাই কিন্তু বড় প্রতিবন্ধকতা মানুষের। মানুষ যা দেখতে পায়, যেমন অনেকের হাত নেই পা নেই এগুলো দেখা যায়, কিন্তু যেগুলো মানসিক প্রতিবন্ধকতা তা দেখা যায় না, যেগুলি শারীরিক প্রতিবন্ধকতা তা ভাঙা যায়, কিন্তু যেগুলো মানসিক প্রতিবন্ধকতা তা জন্ম থেকেই চলতে থাকে, ফলে তা ভাঙার কোনো সুযোগই থাকে না। এইগুলি ভাঙতে পারে একমাত্র বিজ্ঞান। প্রত্যেকটি ঘরে যে সমস্ত অশিক্ষা যে সমস্ত গ্রামকে ঘিরে ফেলেছে, সেই সমস্ত গ্রামে বিজ্ঞান মনস্কতা ঘিরতে হবে, বিজ্ঞান মনস্কতা সম্প্রসারণ করতে হবে। এর ফলে দেখা যাবে কি, মানুষ বুঝতে পারবে যে এগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। বিভিন্ন রকম গাছ আছে, বিভিন্ন রকম মাদুলি বা এই টাইপের অনেক কিছু আছে যেগুলো আমরা হাতে বেঁধে নিই এবং বলা হয় যে এটা বেঁধে নিন আপনার যা রোগ আছে যা আছে সব কিছু ঠিক হয়ে যাবে। এগুলিরও কোনো বাস্তব ভিত্তি নেই। বলে যে এইটা এই পাহাড় থেকে নেওয়া হয়েছে, এর কোনো বাস্তব ভিত্তি নেই। হয় এক এক দুজনের জন্য হয়েছে, কারণ তারা যখন মাদুলি নিচ্ছে তারা তার আগে চিকিৎসার জন্য গেছে, চিকিৎসার প্রভাব অনেক পরে পড়লো আর তারপর চিকিৎসার পর তারা মাদুলি নিল, এরপর কি দেখা গেল যা সারলো সেটা কিন্তু সারলো চিকিৎসার জন্য, কিন্তু তাদের মনে কি গিয়েছিল যে তারা ভেবে নিল যে সেটা মাদুলির জন্য হয়েছে।
1: আচ্ছা বাহ, প্রেমার্ঘ খুব সুন্দর করে গুছিয়ে বলেছো তুমি। তুমি যেটা জোর দিলে যে আমাদের মানসিকভাবে অনেকের মধ্যেই প্রতিবন্ধকতা থাকে এবং সেটা সারানো যায় না, সারানো যায় না নয়, সেখানে যদি একটা সত্যিকারের শিক্ষার আলো ফেলানো যায় এবং সে যদি সেটা গ্রহণ করে

0: করতে পারে, তাহলে কিন্তু মনের অন্ধকারও দূরীভূত হতে পারে। এই যে দেখো, তোমরা স্টুডিওতে এসেছো, প্রত্যেকেই নিজের নিজের স্কুলের ড্রেস পরে এসেছো, তোমরাই যে শিখছো, তোমরা শিখছো বলেই তো তোমরা জানতে পারছো কোনটা ভুল কোনটা ঠিক। এবং এই মাত্র তোমাদের বয়স কত এখন? খুবই অল্প, সপ্তম শ্রেণীতে তোমরা পড়ো, তোমাদের সামনে এখনো অনেকটা রাস্তা চলার রয়েছে। অথচ তোমরাই যে উপলব্ধি করছো কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা আমার দেশের জন্য ঠিক হবে কোনটা আমার দেশের জন্য ভুল হবে, এই যে বুঝতে পারাটা, এই যে অনুভব করাটা, এটা কিন্তু তোমাদেরকে দিচ্ছে কে? না তোমাদের শিক্ষা। অবশ্যই সেখানে তোমাদের শিক্ষক শিক্ষিকা, তোমাদের বাবা মা, তোমাদের পাড়া প্রতিবেশী, এনারাও কিন্তু যুক্ত রয়েছেন। কিন্তু ভাবতে হবে যে একমাত্র শিক্ষার আলো, তোমরা আজকে যা যা উচ্চারণ করলে এই মুহূর্তে, এবং তোমরা তোমাদের চিঠিতেও যা যা স্বপ্ন দেখেছো, সেটা যদি বাস্তবে রূপদান করতে হয়, তাহলে অবশ্যই সেখানে শিক্ষার আলো ফেলতে হবে। এবং আমরা সবাই আশা করব যে আগামী দিনে শিক্ষাকে হাতিয়ার করে তোমরাও দেশ গঠনের ক্ষেত্রে, এই যে আমাদের পিছিয়ে পড়া, এই যে আমাদের শিকলগুলো রয়েছে, এই শিকলগুলোকে তোমরাও কিন্তু ভাঙতে সাহায্য করবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা অনেক রকমের শিকল ভাঙার কথা শুনছিলাম তোমাদের কাছে। আমার না প্রাসঙ্গিকভাবে একটা গল্পের কথা খুব মনে পড়ছে। গল্পটার লেখক হলেন সত্যজিৎ রায়, তার একটি বিখ্যাত চরিত্র মোল্লা নাসিরুদ্দিন। তা নাসিরুদ্দিনের কাছে একদিন এক বিধবা মা এসেছেন, তার অভিযোগ যে তার ছেলে প্রচুর মিষ্টি খায়। এবার তিনি বিধবা মানুষ, এত তো অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা নেই, তো তিনি মোল্লা নাসিরুদ্দিনের কাছে এই সাহায্য চাইছেন যে তিনি যেন তার ছেলের এই যে মিষ্টির প্রতি আসক্তি, এটা কমিয়ে দেন। তা শুনে মোল্লা নাসিরুদ্দিন বললেন, ঠিক আছে তুমি এক মাস পরে এসো। তা তিনি চলে গেলেন। এরপর এক মাস পরেই তিনি এলেন এবং ছেলেকে সঙ্গে করে নিয়ে এলেন। তারপর দু তিন দিনের মধ্যে কিন্তু ছেলে মিষ্টি খাওয়া একেবারেই ভুলে গেল। তো এই ঘটনাটার পরেই একটা আশ্চর্য বিষয় হলো যে যারা বললেন নাসিরুদ্দিনকে চেনেন, তারা জিজ্ঞেস করছেন যে আপনি হঠাৎ এক মাস কেন সময় নিলেন? তখন মোল্লা নাসিরুদ্দিন বললেন, আসলে আমি নিজেই তো খুব মিষ্টি খাই, তো অন্য কাউকে মিষ্টি খাবে না, মিষ্টি বেশি খেও না, এটা বলার আগে আমি নিজেকে চেষ্টা করলাম মিষ্টি থেকে দূরে সরিয়ে রাখার। ঠিক তাই, তুমি যখন স্বপ্ন দেখবে কোনো শিকল ভাঙার, তখন আগে কিন্তু আমাদের অন্তরের ভেতরে যে সমস্ত শিকল রয়েছে, আমাদের জ্ঞানে হোক আমাদের অজ্ঞানে হোক, সেগুলোকেও কিন্তু ভাঙতে হবে। আমরা যদি নিজেকে না ভাঙতে পারি, তাহলে সমাজকে গড়ার স্বপ্ন কিন্তু আমরাও দেখতে পারবো না, কোথাও না কোথাও আমরা পিছিয়ে পড়ব। তা সেরকম কোনো কথা নিজের, একেবারে নিজের উপলব্ধি থেকে, যে আমি জানি আমার মধ্যে এই আবদ্ধতা রয়েছে, এই পরাধীনতা রয়েছে, আমার চোখের সামনেই ঘটছে, আমারও উচিত সেখানে সোচ্চার হওয়া, সেখানে প্রশ্ন করা বা সেই জায়গাটা থেকে সরে আসা। সেরকম কোনো ঘটনা জয়মাল্য তোমার কাছে শুনবো, এরম আছে কিছু?
1: ম্যাম, আমরা অনেক জায়গায় আমরা লিখে থাকি যে নানা ধরনের দূষণ, জলদূষণ এসব করে থাকবেন না, কিন্তু আমরা মাঝে মাঝে নিজেরাই এটা করে থাকি।
0: আচ্ছা,
1: তার মধ্যে কিছুগুলি হলো, যেমন আমরা নিজেকে পরিষ্কার করতে গিয়ে মানে অনেক ধরনের ক্ষারযুক্ত শ্যাম্পু বা সাবান জাতীয় অনেক কিছু, বা প্লাস্টিক নানান ধরনের জলাশয় বা খাল বিল ইত্যাদি নানান ধরনের জায়গায় ফেলে দিলাম। এর ফলে কি হয়, সেইটাই পরে গিয়ে জল দূষণ ঘটায় এবং হয়তো ভবিষ্যতে আমরাই তখন জল পেতে পারবো না।
0: ঠিক বলেছ, মানে ভালো জল সত্যি এখন অনেকটাই দুরূহ হয়ে উঠছে। তাছাড়া যেভাবে দূষণ আমাদের চারপাশে ঘিরে ধরছে, যে দূষণের কারণ কিন্তু আমরা নিজেরাই, মানে এই দূষণ বৃদ্ধির ক্ষেত্রে, তুমি প্লাস্টিকের কথা বললে ছোট্ট করে, সত্যিই তাই, আমি এরকমও দেখেছি আমাদের মধ্যে অনেকেই, হয়তো বাসে যাচ্ছি, কেনা জলের বোতল শেষ হয়ে গেছে, আমরা কিন্তু কি নির্ভেজালভাবে জানালা দিয়ে না দেখেই ছুঁড়ে ফেলে দিই। আমরা জানি না যে এই ফেলে দেওয়া বোতলটা আমাদের এই বেঁচে থাকার জন্য কতটা ক্ষতিকর হয়ে উঠতে পারে। আমাদের

0: সকলের। এবং এই যে তুমি বলতেই পারো, এই যে বদভ্যাস, মানে অভ্যাসের পরাধীনতা, সেইগুলো কিন্তু অভ্যাসের শিকল আমাদের মধ্যে আছে। প্রথমত আমাদের সমাজে, আমাদের নিজেদের জীবনে, নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, যেটা আমরা অনেকে নিজেরাও তৈরি করে রেখেছি, আবার অনেকটাই হয়তো সামাজিকভাবেও তৈরি হয়ে আছে। কিন্তু এখানেই কিন্তু যে তারা প্রত্যেকেই ভালো কিছু করার স্বপ্ন দেখেন, অর্থাৎ ভাঙার স্বপ্ন দেখেন। হ্যাঁ, আমরাও বিশ্বাস করি যে ভাঙতে হবে, এমনভাবে ভাঙতে হবে যে ভাঙাটা কিনা অনেক বেশি সুন্দর হবে, গড়ার মতোই সুন্দর হবে। তো সেই ভাঙাটা চলতে থাকুক, আর স্বপ্নগুলো থাকুক, অবশ্যই স্বপ্নগুলোকে বাস্তবের মাটিতে রূপদান করতে হবে, তার জন্য শিক্ষার প্রয়োজন, এবং আরেকটা জিনিসের প্রয়োজন, সেটা হলো আমাদের চেষ্টার প্রয়োজন। চেষ্টা যেন নষ্ট না হয়ে যায়, এভাবেই নিজের দেশকে সুন্দরভাবে সুন্দর সুন্দর স্বপ্ন দিয়ে সাজাতে হবে, এবং সেই স্বপ্নকে তোমাদেরকেই কিন্তু বাস্তবে রূপদান করতে হবে, কারণ তোমরাই এই দেশের আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই এই দেশের আগামী নাগরিক। অতএব তোমাদের ভেতর দিয়েই কিন্তু দেশ আরো সুন্দর সফলভাবে এগিয়ে যাবে। তাহলে বন্ধুরা, রামধনু কলম অনুষ্ঠানে প্রবন্ধের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। আমরা এই স্বপ্ন নিয়েই আজকের অনুষ্ঠান শেষ করছি এখানে। তোমরা সবাই খুব খুব খুব ভালো থেকো।
1: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন রামধনু কলম। সপ্তম শ্রেণীর সেরা তিনজন প্রবন্ধ রচয়িতাকে নিয়ে অনুষ্ঠিত হল আজকের এই পর্ব। আর এই প্রবন্ধ পাঠ পর্বে আমাদের স্টুডিওতে পেয়েছিলাম তারাসুন্দরী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যামন্দিরের শিক্ষিকা মোনালিসা মাইতিকে। সেরা এই তিনজন ছাড়াও আর যারা চিঠি পাঠিয়েছে তারা হল প্রাপ্তি পাল, গুড়বাড়ি MBSE হাইস্কুল, রোশন রিদা খাতুন, সাধনপুর UTR হাইস্কুল, এবং এই একই স্কুল থেকে নাফিসা পারভিন ও নুরঙ্গিজ খাতুন। এছাড়াও শুভময় মণ্ডল, ঝাড়গ্রাম KK ইনস্টিটিউশন, কিরণ মণ্ডল রানিয়া কুলটিকারী হাইস্কুল, এবং এই একই স্কুল থেকে অঙ্কিত আদক, আরাত্রিক জানা তমলুক হ্যামিল্টন হাইস্কুল। তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সকলে খুব ভালো থেকো, লেখার চর্চার মধ্যে থেকো। কথা হবে রামধনু কলমের আগামী পর্বে। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে, এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন

নম্বরে স্ক্রিনিং এর দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, কলকাতা ও আশেপাশের অঞ্চলগুলিতে পরবর্তী 24 ঘণ্টায় আকাশ মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা 26.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস।

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশনায় অর্জুন স্মরণ ও সহশিল্পীরা। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন সাহিত্য পত্রিকা বিষয়ক অনুষ্ঠান। কিন্ত্রী স্বরচিত ছোট গল্প সাঁওতালি ভাষায় পড়ে শোনাবেন উপেন্দ্রনাথ সরেন। এরপর সাঁওতালি গান পরিবেশনায় পানাশাখী টুডু, লিলি মুর্মু ও সহশিল্পীরা। 6:34 কৃষি কথার আসরে প্রথমে শ্রাবণী পূর্ণিমা ও রাখি বন্ধনের মাহাত্ম, এই নিয়ে সুস্মিতা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মন্টন মল্লিক। তারপর আমার চাষের কথা, প্রগতিশীল কৃষক প্রশান্ত কুমার ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 শুনবেন সমীক্ষা। রাত 8 বাংলা নাটক পথের দাবি, রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ শ্যামল ঘোষ, প্রযোজনা বিশ্বনাথ দাস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী অন্তভ চট্টোপাধ্যায়। 9:30 ভজন, শিল্পী শর্মিষ্ঠা ভট্টাচার্য। 9:45 শ্যামা সঙ্গীতে শিল্পী সৌরভ পাত্র। 10:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 10:30 অতুল প্রসাদের গানে শিল্পী উৎসব দাস। 10:45 নজরুল গীতি, শিল্পী নবনীতা বসু। 11:00 আধুনিক গান, শিল্পী সুচরিতা সাহা। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী দেবজিৎ চক্রবর্তী।

ஆகாஷ்வாணி கொல்கத்தா பூன்சாய் மொடகல் துறை গ্যাটুডে তুরি মিটারিয়া গীতাঞ্জলি উচ্ছন তালমাখন এহবেনা সিঙ্গার বেড়ারিয়া সাঁতারি আখড়া নিতগা সাঁতারি আখড়া রেদেপে আঞ্জমা অর্জুন সরেনা সাঁতেন কোয়া ঝিকে লাগড়ে সেরিং সেরিং রেদ অর্জুন সরেন আর লালু মুর্মু

0: আলাদা কোনো অ্যাকাউন্ট খুলেও দেওয়া বাংলাতে। দুর্ঘটনা বিমা হচ্ছে আর ওনার প্রিমিয়াম দোকায় এম মিল লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা নামা আর যাহাই অ্যাকাউন্ট উনি প্রিমিয়াম বাং লাগাওয়া ওনা এনপিসিআই এমা বর্তমান কার পিছু প্রিমিয়াম হোক 47 পয়সা। প্রধানমন্ত্রী জনধন যোজনা অধীনে এরা উরু বানার হল আলাদা আলাদা অ্যাকাউন্টে দুর্ঘটনা বিমা করাও মেনা ওভারড্রাফট কি নাম আছে বা সানাম অ্যাকাউন্ট হোল্ডার হওয়ার লাগি 3 লক্ষ টাকা দুর্ঘটনা বিমা নামা আর আয়ু হর লাগি 5,000 টাকা ওভারড্রাফট নামা। প্রধানমন্ত্রী জনধন যোজনা পন্থায় অ্যাকাউন্ট খুলেও লাগি চেক কাগজ কো লাগা ওনা কো হোক পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স স্থায়ী অ্যাকাউন্ট নম্বর প্যান কার্ড ভোটের পরিচয় পত্র কার্ড মিট কাতাতে জব কার্ড আধার কার্ড রেশন কার্ড যে কোনো ব্যাঙ্ক নিজের ছবি সহ পাসবই আর বেশ কিছু কেন্দ্রীয় ও রাজ্য সরকার হতে নাম খান পরিচয় পত্র কাগজ কো। প্রধানমন্ত্রী জনধন যোজনা পান্থার অ্যাকাউন্ট খুলেও লেখান চেক বই নাম আছে বাং। প্রধানমন্ত্রী জনধন যোজনা পান্থার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলেও গানোয়া আর চেক বই হামগো। প্রধানমন্ত্রী জনধন যোজনা আওতারে অ্যাকাউন্ট ঝিল লেখান সরাসরি চেক কো সুবিধা নামা। প্রধানমন্ত্রী জনধন যোজনা সাও যুক্ত অ্যাকাউন্টে সুবিধা কদ হোক জমা চেতারে সুদ দুর্ঘটনা জনিত 1,000,000 টাকা বিমা কোনো ন্যূনতম ব্যালেন্স ধরে না দরকার বানুয়া তবে রূপে ডেবিট কার্ডতে এটিএম খোনা টাকা তুলো হোক কিছু টাকা অ্যাকাউন্টে দহ হোক। প্রধানমন্ত্রী জনধন যোজনা আওতারে অ্যাকাউন্ট খুলেও লেখান কোনো খরচ খরচা লাগা কি নয়া অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলেও লাগে কোনো খরচ খরচা বাং লাগা। নাবালক 18 বছর উমির খোনা কম উমের কি প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট কো খুলেও দাঁড়িয়া গেল সেরমা চেতান উমের রেন যে কোনো নাবালক আয়া নিতুমতে সেভিং অ্যাকাউন্টে খুলেও দাঁড়িয়া। প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট মিত রাজ্য খোনা আর মিত রাজ্য মিত শহর খোনা আর মিত শহরের সুবিধা জায়গায় ইডি আগু দাঁড়িয়া করতে বাং নিতো সানাম ব্যাংককে সিবিএস কোর ব্যাংকিং সলিউশন প্ল্যাটফর্মরে মেনা যাহাই আকোয়া অ্যাকাউন্ট স্থানান্তর কো খোঁজক খান ব্যাংকরে আবেদন লেখান গে মিত জায়গা খোনা আর মিত জায়গাতে তড়ে সুতুম তালাতে সহজতে স্থানান্তর গানোয়া।
1: জনধন যোজনা বাবদে থুতিপে আঞ্জম কিদা থুতি কিদায় বৈদ্যনাথ মুর্মু গাবনা সান্তাড়ি আখড়ার দেবে আঞ্জমা শ্যামচরণ মান্ডিয়া সন্তান কোয়া সিরিঞ্জ বিশ্বনাথ টুডুয়া সন্তান কোয়া সিরিঞ্জ মতিলাল কিস্কুয়া সন্তান কোয়া সিরিঞ্জ গৌরী মাঝিয়া সন্তান কোয়া সিরিঞ্জ আঞ্জম কিতাবনাপে গাবনা আখড়া কামিহরা নোয়া সাঁতেগে তেহেঞা সান্তাড়ি আখড়া দো নডেগে মুচুদেনা।
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুস্মিতা সেন। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে এ রাজ্যের 32 জন রয়েছেন। এদের মধ্যে রয়েছেন হুগলির তারকেশ্বরের বাসিন্দা স্নেহাশিস দত্ত। গত 21 আগস্ট নেপাল মানস সরোবর দর্শনে গিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তারকেশ্বর পৌরসভার 8 নম্বর ওয়ার্ড চাউলপট্টির মোড়ে তার বাড়ি ও এলাকার মানুষ উদ্বেগের মধ্যে রয়েছেন। নেপালের প্রাকৃতিক দুর্যোগের পর থেকেই নিখোঁজ বীরভূমের ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের মল্লারপুর কোড়াপাড়ার বাসিন্দা অশোক পাল তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম চিন্তায় রয়েছে তার পরিবার। পরিবারের সঙ্গে দেখা করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্র বন্দ্যোপাধ্যায়, ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের বিডিও নিবিড় মণ্ডল। অশোক পালের সন্ধান পেতে প্রশাসনের দিক থেকে নজর রাখা হচ্ছে। নেপালের রাসুয়ায় ভয়াবহ হড়পাবানের পর নিখোঁজ পূর্ব বর্ধমানের শিমডালের বাসিন্দা সন্দীপ কুমার গড়াই সেখানে একটি জলবিদ্যুৎ প্রকল্পের কাজে যুক্ত ছিলেন। বছর 40-এর সন্দীপ বুধবার 26 আগস্ট সকালে স্ত্রীর সঙ্গে কথা হয়, তারপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সরকারি উদ্যোগে এই প্রথমবার রাজ্যের প্রতিটি জেলা মহকুমা ব্লক পুরসভা পঞ্চায়েত থেকে শুরু করে কলকাতা পুর নিগমের ওয়ার্ড স্তর পর্যন্ত পালিত হচ্ছে রাখীবন্ধন উৎসব। এই উপলক্ষে প্রায় 25,60,500 রাখি বিতরণের ব্যবস্থা করা হয়। শিলিগুড়িতে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ রাখীবন্ধন উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাখীবন্ধনের তাৎপর্য ও সামাজিক সম্প্রীতির বার্তার কথা তুলে ধরেন তিনি। পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চল আসানসোলে এক অনন্য রাখীবন্ধন উপলক্ষে স্থানীয় রবীন্দ্র ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বৃহন্নলা সম্প্রদায়ের প্রতিনিধিরা, পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পন্নম্বলম, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এবং বারাবণীর বিধায়ক

0: অরিজিৎ রায়ের হাতে রাখি পরিয়ে দেন। এদিকে দুর্গাপুরের কাঁকশায় ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এক বিশেষ পথ নিরাপত্তা কর্মসূচির আয়োজন করা হয়। রাস্তায় হেলমেট ছাড়া বাইক চালকদের থামিয়ে শাস্তি দেওয়ার বদলে তাদের হাতে রাখি বেঁধে দেন ট্রাফিক পুলিশের আধিকারিক ও কর্মী সদস্যরা। সেই সঙ্গে নিজেদের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে হেলমেট পরার অনুরোধ জানান তারা। নদিয়ার কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তে বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে তাদের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলারা। কপালে তিলক পরিয়ে মিষ্টিমুখ করিয়ে জানানো হয় প্রীতি ও শুভেচ্ছা। মেখলিগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে বাংলাদেশী নাগরিকদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। পুলিশ ও বিএসএফ এর তরফে মিষ্টি তুলে দেওয়া হয় বিজিবির হাতে। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনধন যোজনা অভূতপূর্ব পরিসরে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি রূপান্তরমূলক ফলাফল এনে দিয়েছে। এর নজিরবিহীন প্রভাবও পরিলক্ষিত হচ্ছে। এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত চালু হওয়া 59 কোটির বেশি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী 24 ঘণ্টায় সেটি ঘনীভূত হয়ে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলের উপর নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা। এছাড়া বাঁকুড়ার উপর দিয়ে বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমী রক্ষরেখা। এই দুই কারণে আগামী 24 ঘণ্টায় উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এছাড়া উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় এলাকায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা সর্বোচ্চ 55 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা। সেই কারণে মৎস্যজীবীদের আজ উত্তর বঙ্গোপসাগর ও আগামীকাল থেকে 31 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশ উপকূল এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল, এর পরের খবর শুনবেন 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, পরবর্তী 48 ঘণ্টায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে, শুক্রবার ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে। শনিবার ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলাতে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
4: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
3: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1-800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
4: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে

0: আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপ্পুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1-800-420-2233।
2: শুরু হচ্ছে কৃষি কথার আসর।
3: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী আজকের অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আর সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন সকলে। সকলকে আজকের অনুষ্ঠানের শুরুতেই জানাই রাখি বন্ধনের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা সকলেই জানি যে যে শ্রাবণ মাসের পূর্ণিমা, এই দিনটি কিন্তু একটু বিশেষভাবেই উল্লেখযোগ্য। প্রথমত তো আমাদের হিন্দু ধর্মের সঙ্গে এই দিনটি বিশেষভাবে জড়িয়ে রয়েছে, সম্পৃক্ত হয়ে রয়েছে, এবং তার সাথে আরও একটি যে পর্যায় রয়েছে সেটি হলো যে সারা ভারতবর্ষ জুড়ে এই দিনটিতে বোনেরা কিন্তু ভাইদের মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বেঁধে দেয়। আর এই রাখি বেঁধে দেওয়ার প্রথার পাশাপাশি যেটি রয়েছে, ভাইয়েরাও কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হয় তাদের বোনটিকে সব সময় রক্ষা করার, আর সেই জন্যই তো এটাকে বলা হয় রক্ষাবন্ধন। এই যে একটা অপূর্ব একটি ভাবনা, তার যে মেলবন্ধন, তার সঙ্গে আরও যেটি রয়েছে সেটি হলো শ্রীকৃষ্ণের পূজার একটি দিন হিসেবেও এই দিনটিকে আমরা দেখে এসেছি, তারও একটি চলন রয়েছে। এই সব মিলিয়ে এই দিনটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ দিন। আরও আরও অনেক গুরুত্ব তো রয়েছে, সেই সব কিছু নিয়েই কিন্তু আজকে আমরা ছুঁয়ে ছুঁয়ে যাব, কথা বলবো। এবং কথা বলার জন্যই আমাদের সাথে আজকে স্টুডিওতে রয়েছেন আমাদের আজকের অতিথি অধ্যাপিকা সুস্মিতা মুখোপাধ্যায় চক্রবর্তী। আমি সুস্মিতা দিকে আমাদের আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
4: নমস্কার
3: দিদি। যেমন বলছিলাম যে এই যে শ্রাবণী পূর্ণিমা বা রাখি বন্ধন, এই দিনটি তো ভীষণভাবে তাৎপর্যপূর্ণ একটি দিন। তো এই দিনের যে তাৎপর্য সেটা কতটা বা কী কীভাবে সারা ভারতবর্ষ জুড়ে এই দিনটিকে আমরা পালন করি সেটা যদি একটু আমার বন্ধুদের বলেন।
4: আমরা রক্ষাবন্ধন বা রাখিবন্ধন উৎসবটাকে আলাদা করে দেখি না। বছরের পঞ্চম মাস শ্রাবণ মাসের যেদিন পূর্ণ চাঁদ দেখা যায়, সেই শ্রাবণী পূর্ণিমার দিন থেকে আমরা দিনটিকেই সবচেয়ে আমরা ভাবি। জুলাই আগস্ট মাসেই সাধারণত পূর্ণিমাটি পড়ে এবং এই দিনই সারা ভারতবর্ষের নানা প্রদেশে নানা রাজ্যে রক্ষাবন্ধন বা রাখি বন্ধন হিসেবেও পালন করা হয়। তা যজুবেদে আমরা দেখি প্রথম শ্রাবণী পূর্ণিমাকে হিন্দুদের উৎসব হিসেবে দেখা হয়েছিল। ওই দিন পূর্ণ চাঁদের অবস্থা আমরা শ্রাবণ মাসে দেখতে পাই, ওই দিনই রক্ষাবন্ধন ধরা হয়েছিল। যজুবেদ ব্রাহ্মণদের জন্য একটি উপকর্মা বা উপকর্মা যেটা তৈরি করেছিল আমরা দেখি সেটাকে কাজরী পূর্ণিমা হিসেবে পালন করা হয়েছিল। এরপর সব উৎসবের চেয়ে বড় উৎসব যেহেতু রক্ষাবন্ধন, কেন না এই বন্ধনে আমরা ভাই বোনের সম্পর্ককে ভীষণভাবে অটুট বন্ধন হিসেবে ধরা হয়,
3: একটি পবিত্র বন্ধন।
4: বোনেরা ভাইকে বা দাদাকে রাখি দিয়ে বাঁধবে এবং সারা জীবন ওই দাদা বা ভাইরা বোন দিদিকে রক্ষা করবে। এই যে সঠিক একটা সম্পর্ক, সেই সম্পর্কটাই পরবর্তীকালে ভারতবর্ষের সমস্ত রাজ্যে এক এক নামে এক এক ভাবে রিচুয়াল বা উপকরণগুলোকে নিয়ে তারা সকলেই পালন করতে থাকে।
3: কি কি নামে আমরা পাই?
4: হ্যাঁ, আমরা কখনো পাই কাজরী পূর্ণিমা, কখনো পাই আমরা উপকর্মা, কখনো পাই শ্রাবণী পূর্ণিমা, আবার কোথাও কোথাও শ্রীকৃষ্ণ বিষ্ণু রাধা এদের পুজো আলাদা করে করবে বলে সেখানে ঝুলন পূর্ণিমাও আমরা ধরে নিই। ধরা যাক, ধরি যদি আমরা বলি উপকর্মা, এটা দক্ষিণ ভারতে প্রথম প্রচলন হলো উপকর্মা। এই দিন বৈদিক মতে ওরা উপবীতকে অর্থাৎ পবিত্র পৈতেকে নতুন পৈতে বা নতুন উপবীত ধারণ করে ওটা চালু করলো। তারপরে আমরা পাই মধ্য ভারত বা উত্তর ভারতে, এটা হচ্ছে কাজরী পূর্ণিমার দিন ওরা কি করলো, কৃষিকর্মীরা বিশেষ করে কৃষিকার্যের নতুন

0: ফলন দিয়ে ওরাই পূর্ণিমাকে বরণ করলো।
1: বাহ,
0: এবার ওই দিনটাকে একটা ভালো ফসল উৎপাদনের দিন হিসেবে দেখলো। এবার আমার নারিয়াল পূর্ণিমা আছে দক্ষিণ ভারতে, ওই নারিয়াল পূর্ণিমা আবার গুজরাটেও আমরা দেখতে পাই। আর ধর্মীয় পরিকাঠামোয় আধ্যাত্মিক ভাবে অত্যন্ত শুভ দিন হিসেবে এই নারিয়াল পূর্ণিমাটাকে ওরা সমস্ত দোষকে ওরা দূর করবে বলে এই ধর্মীয় গুরুত্বতে একটা তপস্যা রাখলো, ধ্যান রাখলো এবং শুভ দিন হিসেবে বাঁচলো। এবং চন্দ্রদোষ যাতে মুক্ত হয় তার জন্য তারা এই শ্রাবণী পূর্ণিমার দিনটাকে বেছে নিল।
1: অর্থাৎ কিনা সারা ভারতবর্ষ জুড়েই এই দিনটি একটি পবিত্র দিন হিসেবে গণ্য করা হয়, হিন্দুদের একটি পবিত্র দিন এবং নানান ভাবে এই দিনটিকে পালন করা হয়।
0: হ্যাঁ, আবার কোথাও কোথাও হয়গ্রীব জয়ন্তী হিসেবেও পালন করা হচ্ছে। হয়গ্রীব হচ্ছে বিদ্যার দেবতা।
1: আচ্ছা
0: আচ্ছা, ওখানে গ্রিক দেবতা বিদ্যার দেবতা, এখানে যারা বিষ্ণুর অবতার বা বিষ্ণুর অবতার হিসেবে হয়গ্রীবকে ওরা মানে ভাবছে, তখন ওই দিন তারা ওই দক্ষিণ ভারতের কিছু কিছু অঞ্চলে ওরা হয়গ্রীব জয়ন্তীও পালন করছে।
1: আচ্ছা,
0: শ্রাবণী পূর্ণিমা দক্ষিণবঙ্গে রাখি পূর্ণিমা বলা হচ্ছে, আবার মহারাষ্ট্রে আবার নারালি পূর্ণিমা বলা হয় এই পূর্ণিমাকে। কেন বলা হচ্ছে না, ও নারালি পূর্ণিমায় নারকোল দিয়ে সমুদ্রকে পূজো করছে, মৎস্যজীবীরা মৎস্য ধরতে যাচ্ছে নারকোলকে সমুদ্রকে অর্পণ করে।
1: আচ্ছা,
0: এই পূর্ণিমায় তাই সমুদ্রের উপাসনা একটা মহারাষ্ট্র এলাকায় পবিত্র দিন হিসেবে নিজেদের মধ্যে পালন করতে
1: এবং শুভ যোগের সঙ্গে একটি রয়েছে।
0: আর শুধু মহারাষ্ট্র নয়, গোয়া, কঙ্কন উপকূল, দক্ষিণে এরা সব কিন্তু সমুদ্র দেবতাকে পূজো করতে থাকে।
1: এবং এর পাশাপাশি তো সুস্মিতা দি পশ্চিমবঙ্গে এর গুরুত্ব অপরিসীম বটে।
0: অবশ্যই
1: আমরা আসবো, একে একে সবকিছুতেই আসবো। তো একটু আমরা তো জানি যে শ্রীকৃষ্ণের সঙ্গে এই রাখি পূর্ণিমা রাখি বন্ধনেরও একটি লীলা রয়েছে বা তারও একটি গুরুত্বপূর্ণ গল্প রয়েছে। যেমন আমরা জানি যে শিশুপাল বধ করেছিলেন যখন শ্রীকৃষ্ণ, সেই সময় তার আঙুলের কিছুটা অংশ কেটে গিয়েছিল এবং দ্রৌপদী তখন তার নিজের কাপড় দিয়ে তার আঙুলটি বেঁধে
0: দিয়েছিল।
1: এবং মহাভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু তার উপরেই
0: নির্ভর করে যাচ্ছে। তাই দ্রৌপদী যখন ওই সুতো বেঁধে দিয়েছিল শ্রীকৃষ্ণকে, তখন কৃষ্ণ বদ্ধপরিকর ছিল যে দ্রৌপদী তার বোনের মতো এবং দ্রৌপদী কোনো বিপদে পড়বে কৃষ্ণ যেভাবে হোক তাকে রক্ষা করবে। তাই কুরু পাণ্ডবের যুদ্ধের আগে কৌরবরা যখন দ্রৌপদীকে অপমান করলো, সেই অপমানের সময় যদি কৃষ্ণ এসে না বাঁচাতো, কৃষ্ণ এসে যদি রক্ষা করতো দ্রৌপদীকে, তাহলে তো এই রক্ষাবন্ধন হয়েছিল, রাখি বেঁধেছিল বলেই কৃষ্ণ কিন্তু দ্রৌপদীর বন্ধু হিসেবে বোনের মতো তাকে সর্বদা রক্ষা করেছে, দাদার মতো হিসেবে।
1: ঠিক,
0: এটা আমরা পেয়েছি
1: মহাভারতের যে পর্যায়ে আমরা দেখি, সেখানেও কিন্তু শ্রীকৃষ্ণ সবসময়ই পাণ্ডবদের পক্ষ নিয়েছিলেন এবং সেই সহযোগিতার হাত সবসময় তিনি ধরে রেখেছিলেন।
0: আবার আমরা দেখি শ্রাবণী পূর্ণিমার পূর্ণ তিথিতে রাধা কৃষ্ণের পুজো হচ্ছে, ভগবান বিষ্ণুর পূজা উপাসনা। এই সময় পবিত্র দিন হিসেবে গৃহে তুলসী গাছে পুজো করে হিন্দু মহিলারা, নতুন তুলসী গাছ চারা রোপণ করে, তুলসীকে সঠিকভাবে পরিচর্যা করে। কেন না বিষ্ণুর উপাসনা করাও এই দিনে আমরা দেখতে পেয়েছি। এগুলো সবই আমরা পুরাণের কাহিনী থেকেই লক্ষ্য করি।
1: ঠিক, এই পৌরাণিক প্রেক্ষাপটে এই দিনটির যে গুরুত্ব সেটা তো আমরা সকলেই বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে জেনেছি, কিন্তু এই দিনের একটি ঐতিহাসিক প্রেক্ষাপটও আমরা পেয়েছি। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট যদি একটু সুস্মিতা দিয়ে আমাদেরকে বলেন।
0: হ্যাঁ, আমরা 19 শতকের একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখি এই ভারতবর্ষেই, রানী কর্ণাবতী চিতোরের যুদ্ধের সময় হুমায়ুনকে একটি রাখি পাঠিয়ে রক্ষাবন্ধন করার পর আর হুমায়ুন এই তার ক্ষতি করেনি, চিতোরের থেকে যুদ্ধ থেকে তিনি সরে
1: গিয়েছিলেন,
0: বিরত হয়েছিলেন, কারণ কর্ণাবতীকে তিনি বোন হিসেবে রক্ষা করবেন বলে এই যুদ্ধতে আর তিনি এগোতে পারেননি। পরবর্তীকালে দেখেছি অনেক হিন্দু মুসলমানের ঐক্য বন্ধন হয়েছে এই রাখি বন্ধনের উৎসবকে কেন্দ্র করেই।
1: ঠিক কথা, এবং আমাদের পশ্চিমবঙ্গেও

0: কিন্তু এই রাখি বন্ধনের গুরুত্ব তো অপরিসীম, সে কথা তো আমরা সকলেই জানি। এবং পশ্চিমবঙ্গে যখনই রাখি বন্ধনের কথা আসে, তখনই যার কথা আমাদের সব সময় মনে আসে, তিনি হলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি যে দিশা দেখিয়ে গেছেন, সেই দিশা বা সেই আলোয় কিন্তু আজ সারা ভারতবর্ষ উদ্ভাসিত হচ্ছে। আমরা একটু যদি সেই কথা শুনে নিই আপনার কাছে।
1: অবশ্যই, আমাদের এই রাখি বন্ধন কথাটা শুনলেই মনে হয় রবীন্দ্রনাথ, মনে হয় 1905 সাল থেকে আজ পর্যন্ত রক্ষাবন্ধন বা রাখি বন্ধন যে অটুট বন্ধন, সে যেন আমাদের রবীন্দ্রনাথ আর তার ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুরের তৈরি করা আজও আমরা বহন করে চলেছি। আজকে সেই দিন যখন লর্ড কার্জন ওই জাতীয়তাবাদী আন্দোলনের সারা ভারতবর্ষে যখন যুক্ত হয়ে একটা লণ্ডভণ্ড অবস্থা হচ্ছে, যখন ভারতবর্ষকে দুভাগ করা হচ্ছে, যখন হিন্দু মুসলিমের মধ্যে ঐক্যতা চলে যাচ্ছে, তখন একা রবীন্দ্রনাথ যদি না ওইভাবে দাঁড়াতেন, যদি না তিনি আমাদের পশ্চিমবঙ্গের বাইরে ঢাকা থেকেও সিলেট থেকেও অনেক মুসলিম ভাইদের ডেকে এনে রাখিবন্ধন উৎসব উনি তৈরি করেছেন।
0: এবং সেটা তো একটা মানে উৎসব বলতে সত্যিকারেরই একটা প্রাণের উৎসবের মতন উৎসব হয়েছিল। গঙ্গার ঘাট অবধি মেয়েরা শাঁখ বাজাতে বাজাতে, উলুধ্বনি দিতে দিতে, গান গাইতে গাইতে তারা প্রভাত ফেরি করে তারা এগিয়ে যাচ্ছিলেন। এবং সেই ঐতিহাসিক গান, যে গানটি আমরা সবসময় আমাদের মনের মধ্যে রাখি, দিদি যদি একটু গানটি আমাদের বলেন। সেই গানটিও একটি অবিস্মরণীয় গান, এবং তার সঙ্গে প্রত্যেকে পবিত্রভাবে স্নান করে গঙ্গায় একে অপরের হাতে রাখি পরিয়ে দিয়েছিলেন। এবং সেখানে কিন্তু এই বন্ধনটা কোনো একটা জায়গায় বেঁধে রইল না যে শুধু ভাই বোনকে পরাতে পারে বা বোনই ভাইকে পরাতে পারে, এটা যেন একটা ভ্রাতৃত্বের বন্ধন হয়ে গেল, তাই না?
1: এই দৃষ্টিভঙ্গি আমরা পুরো পরিবর্তন করে ফেললাম,
0: ঠিক। এবং প্রভাত ফেরি গিয়েছিল বাগবাজার গঙ্গার ঘাট অবধি, সাথে ছিল কণ্ঠে সকলের কি গান, সেটি যদি
1: বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান, বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান, বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান।
0: অপূর্ব একটি গান। এই গানটি গাইতে গাইতে সকলে গঙ্গার ধারে এগিয়ে গেল এবং পবিত্র স্নান করে একে অপরের হাতে রাখি পরিয়ে দিল। সেই যে চিত্র আমাদের মানুষে এখনো ভেসে ওঠে এবং এই ধারা বহন করে চলেছি আমরা এখনো। এবং ঠিক এই সময়ে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ আরো দুটি গান রচনা করলেন, দিদি যদি সেই দুটি গানের কথাও আমাদের একটু বলেন।
1: এই গানটি ছাড়াও রবীন্দ্রনাথ জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ঠিক এই গানের পরেই উনি রচনা করলেন। এবং আরও একটি রবীন্দ্রনাথ গান রচনা করেছিলেন যেটা এই রাখিবন্ধন ইতিহাসে, সেটা সাল উল্লেখ নেই কিন্তু ইতিহাস বলছে রবীন্দ্রনাথ তিনটি গানই রচনা করেছিলেন, এইটুকু জানা গেছে। এছাড়া আমরা দেখি বেলুড় মঠ রাখিবন্ধন উৎসব খুব আমোদ সহকারে মহারাজরা পালন করেন, কিন্তু শুধু রাখি বন্ধন এই রবীন্দ্রনাথের দিনটিকেই পালন করবেন বলে ওনারা করেন না, ওনারা করেন নিরঞ্জনাদি মহারাজের ওই দিন জন্মদিন। যত বেলুড় মঠের আন্ডারে মহারাজদের আশ্রম আছেন, উনি কিন্তু এই রবীন্দ্রনাথের রাখি বন্ধন এবং ওনাদের মহারাজের জন্মদিবস একই দিনে পালন করেন, এটাই আমরা ইতিহাস থেকে জেনেছি।
0: দিদি, এবার একটু অন্যরকম প্রশ্নে আসি এবং অনুষ্ঠানের শেষের দিকেও আমরা চলে এসেছি। এই যে একটা হানাহানির আবহ, কোথাও যেন মনে হয় ভ্রাতৃত্ববোধ আলগা হয়ে যাচ্ছে। প্রতিদিনই খবরের কাগজ বা আমরা খবরের বিভিন্ন চ্যানেলগুলি যখন খুলি, দেখতে পাই যে নারীত্বের অবমাননা। সেই রকম একটি সময়ে দাঁড়িয়েও, আজকের দিনের এই সময়ে দাঁড়িয়ে, এই যে রাখিবন্ধন উৎসব কতটা গুরুত্বপূর্ণ?
1: হ্যাঁ, খুবই কঠিন প্রশ্ন।

0: জন্য খুবই বুঝে প্রশ্ন করেছো তুমি বোন। সত্যিই ভারতবর্ষ একটা অসামাজিক টালমাটালে চলছে, আমরা প্রতিনিয়ত সেটা বুঝতে পারছি, বিশেষ করে মহিলারা তো বুঝছেই। ছোট বোন, ছোট মেয়ে, ছোট ছাত্রীকে কিভাবে আমরা আগলে সমাজে দাঁড় করিয়ে রাখবো এই নিয়েও আমাদের ভেতর একটা প্রশ্ন আসে বই কি। তবু কিন্তু রাখি বন্ধন বন্ধ হয়ে যায়নি, রাখি বন্ধন হবে না এই চিন্তা ভাবনাও কারোর মধ্যে আসেনি, অটুটভাবে একই নিয়মে আমরা রক্ষাবন্ধন দিনটাকে পালন করি করছি। যারা আমাদের হোতা তারাই কখনো দাদা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, কখনো তারা সুতো বোনের থেকে বেঁধে নিচ্ছে, নিয়ে তারাও আবার সংকল্প করছে আমি পাশে আছি, আমি দেখবো তোদের।
1: এবং আমি এখান থেকেই একটু বলি যে এই যে প্রথা, বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে দেবে এবং সঙ্গে সঙ্গে ভাইরাও প্রতিজ্ঞাবদ্ধ যে তার বোনটিকে সে রক্ষা করবে, এটা যদি আমরা একটু বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে দেখতে পারি, যে ভ্রাতৃত্ববোধের কথা রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছিলেন সেই দৃষ্টিতে যদি আমরা একটু দেখতে পারি, আমাদের মনের ভিতরে যদি সেই আলোর প্রবেশ আমরা করাতে পারি, তবে বোধ হয় এই দিনটির যথাযথ পালন করা হয়। যেখানে যেখানে এই রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে, স্কুলে, কলেজে, বিভিন্ন ক্লাবের বিভিন্ন সংগঠনে, সেইখানে যদি পাশাপাশি এর বোধ উন্মেষের জন্য আমরা কিছু অনুষ্ঠান করতে পারি, মানুষের মনের ভেতরে যদি সেই আলো প্রবেশ করাতে পারি, তাহলে বোধহয় এই সমাজে সত্যি সত্যি রাখি বন্ধন উৎসব মহান এবং গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, ঠিক কিনা?
0: ঠিক, একেবারে ঠিক। একতার প্রতীক এই যে রাখি বন্ধন, এই একতাটা আমাদের খুব প্রয়োজন, তবেই তার তাৎপর্যটা অনেক বেশি গুরুত্ব পাবে।
1: ঠিকই। এবং আমার যে ভাই বোনেরা, যে বন্ধুরা এই অনুষ্ঠান শুনছেন, আমরা তো ইতিহাসের কথা বললাম, আমরা পুরাণের কথা বললাম, আমরা ধর্মের কথা বললাম, কিন্তু সব থেকে যেটা বড় ধর্ম সেটা হচ্ছে মানব ধর্ম। মানুষের প্রয়োজনে মানুষের পাশে থাকা, মানুষ হয়ে মানুষকে রক্ষা করা, এবং সেই জায়গা থেকেই কিন্তু এই রাখি বন্ধনের গুরুত্ব আরও বেশি অপরিসীম হয়ে ওঠে, এটা কিন্তু আমাদের প্রত্যেককেই মনে রাখতে হবে। যখন আমরা একটি অনুষ্ঠানে একজন আরেকজনকে রাখি পরিয়ে দিচ্ছি, সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে রাখি কিন্তু শুধুমাত্র একটি সুতোর বন্ধন নয়, রাখি মানবতার বন্ধন, রাখি ভ্রাতৃত্বের বন্ধন। আর তাই এই শ্রাবণী পূর্ণিমা বা রাখি বন্ধনের গুরুত্ব কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও, এই হানাহানি কাটাকাটি এই দুঃসময়ে দাঁড়িয়ে কিন্তু সত্যি সত্যি ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমরা আজকে কথা বলছিলাম শ্রাবণী পূর্ণিমা ও রাখি বন্ধনের তাৎপর্য এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে এতক্ষণ ধরে বিভিন্ন কথা শোনালেন বা সাথে ছিলেন আমাদের সুস্মিতা মুখোপাধ্যায় চক্রবর্তী, যিনি একজন অধ্যাপিকা। আমি সুস্মিতা দিকে অসংখ্য ধন্যবাদ জানাই।
0: নমস্কার।
1: এবং সে সঙ্গে আমি আপনাদের ভগিনী স্বাগতা, সকলকে এটাই বলবো ভালো থাকুন, এবং সকলে এই যে রাখি বন্ধনের বন্ধনে, ভ্রাতৃত্বের বন্ধনে একে অপরের সাথে বেঁধে থাকুন, এই বলে আমি বিদায় নিচ্ছি। নমস্কার।
2: বন্ধুরা, দেশ ভারতবর্ষ কৃষি নির্ভর। এই কৃষি নির্ভর ভারতবর্ষের অধিকাংশ রাজ্যের যে অবাধি জমি রয়েছে, সেখানে প্রায় 90% জমিতে কিন্তু আমাদের দৈনন্দিন যে খাদ্য চাহিদা, এবং প্রধান খাদ্য বলতে গেলে কোথাও কোথাও যে ধান অর্থাৎ ভাত, সেই ধান চাষ হয়ে থাকে 90% জমিতে, এবং বেশিরভাগ এলাকায় বৃষ্টি নির্ভর ফসল হিসাবে আমন ধানের চাষ হয়। তিনটি চাষ তো হয়ে থাকে, আউশ, আমন, বোরো, তার মধ্যে আমনটাই হয়ে থাকে মূলত বৃষ্টি নির্ভর। আর এই ধান চাষের ক্ষেত্রে এমন কিছু কৃষক বন্ধু রয়েছেন, এমন কিছু এলাকা রয়েছে, এমন কিছু রাজ্যের বিভিন্ন প্রান্ত রয়েছে যেখানে ধানটা প্রচুর পরিমাণে চাষ হয়। সেই সমস্ত রাজ্যগুলি বলতে গেলে ধান চাষের উপরেই নির্ভরশীল, এবং গুণগত মান হোক বা পরিমাণগত দিক থেকে তারা অনেকটাই এগিয়ে। আজ ঠিক তেমনি এই আমন ধান চাষের উপরে আমরা পেয়েছি এমন একজন কৃষক বন্ধু।

0: যা গ্রাম থেকে।
1: আপনি তো আমন ধান চাষ করেন, বরাবরই করে আসছেন,
0: হ্যাঁ,
1: তা এটা কত বছর ধরে করছেন?
0: এটা আমি ছোটবেলা থেকেই করে আসছি, তখন মানে যখন স্কুল যেতাম তখন থেকেই করে আসছি, মানে আমার বাবার সঙ্গে মাঠে যেতাম, এইভাবে করতে করতে আমরা, এখন তো আমার বয়স অনেকটা হয়ে গেছে।
1: কত হলো?
0: এখন প্রায় 66 বছর বয়স।
1: আরে বাবা, তার মানে বলতে গেলে তো প্রায় 4-5 দশক ধরে চাষ করছে।
0: হ্যাঁ,
1: আপনাদের জমি কি রকম রয়েছে?
0: আমাদের কোনোটা জমি উঁচু, কোনোটা নিচু, কোনোটা মাঝারি, এরকম টাইপের জমি।
1: আর আপনি ধরুন এই 4-5 দশক ধরে চাষ করছেন, সেক্ষেত্রে শুধু কি আমন ধানের উপরে বেশি জোর দেন নাকি বরাবরই যে আমাদের তিনটে চাষ হয় সেগুলোও করেন?
0: না, আগে তো শুধু আমনই চাষ হতো, তারপর বোরো তখন আসেনি, তারপর শ্যালো সাবমার্সিবল হওয়াতে আবার সেগুলো তো বোরোতে রূপান্তরিত হয়ে গেছে। এখন এখন সারা বছরই প্রায় ধান চাষ হয়,
1: বিশেষ করে আপনাদের এই বর্ধমান
0: বর্ধমান
1: ওই দিকটা।
0: হ্যাঁ,
1: আচ্ছা, এই আমন ধান চাষের যারা চাষ করছেন বা করবেন, আপনাদের মতো যারা চাষ করেন, সেই সমস্ত মানুষরা যারা আগ্রহী হবেন উন্নত পদ্ধতিতে, বা আপনি একজন সফল কৃষক বন্ধু, আপনার কাছ থেকে কিছু কথা শুনে তারা হয়তো উদ্বুদ্ধ হবেন, এক্ষেত্রে আমন ধান চাষের ক্ষেত্রে একটা জাত নির্বাচন করা, এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।
0: অবশ্যই, কারণ ভালো জাত না হলে সেখানে ফলন ভালো তোলা যাবে না, এটা সকলেই জানেন। তাই এই জাত নির্বাচন করতে গিয়ে চাষিদেরকে কতগুলো দিক খুব সুষ্ঠুভাবে মনে রেখে জাত নির্বাচন করতে হয়।
1: সেগুলো কি কি?
0: কারণ বেশিরভাগ চাষির জমি কিন্তু এক মাঠে নেই, অর্থাৎ বিভিন্ন মাঠে ছড়িয়ে রয়েছে, কোথায় দেখা গেল 1 বিঘে, ওখানেও 2 বিঘে, এরকম রয়েছে। সে জমির অবস্থানটাও সে সমান নয়, কোনো জমি উঁচু, কোনো জমি নিচু, আবার কোনো জমি মাঝারি।
1: আচ্ছা, মাটির তো ভেদাভেদ,
0: হ্যাঁ, মাটির ভেদাভেদ রয়েছে, কোনটা বেলে মাটি, কোনটা এঁটেল মাটি, কোনটা দোঁয়াশ মাটি, এই একটা। আর জমির জল, যে মাটি ভালো নয় সেই জন্য জমির জল ধারণ ক্ষমতাও সমান নয়।
1: হ্যাঁ, সেটা তো হয়।
0: হ্যাঁ, আবার সেচের ব্যবস্থাটা হচ্ছে গিয়ে কোনোটা বৃষ্টি নির্ভর, কোনটা ক্যানেলের জল পায়, আবার কোনটা সাবমার্সিবলের জল পায়।
1: আচ্ছা, এগুলো তো মোটামুটি জাত নির্বাচনের ক্ষেত্রে এইসব দিকগুলো, আমাদের আগে জমির ধরনগুলোর কথা বললেন।
0: আবার ধান কেটে নেওয়ার পর সেই জমিতে আবার পরবর্তী ফসল কি চাষ হবে সেই রকম চিন্তা ভাবনা করে চাষিকে জাত নির্বাচন করতে হয়।
1: আচ্ছা,
0: আবার স্থানীয় বাজারে চাহিদা,
1: হ্যাঁ, যে যে জাতটা বাজারে বেশি চলছে,
0: হ্যাঁ,
1: এমন কিছু জাত নির্বাচন করতে হবে।
0: যে জাতটা আমি উৎপাদন করলাম সেই ধানটা তো বাজারে আমাকে বিক্রি করতে হবে, সেটা তো মিল কিনবে, মিল সেই ধানটা নেবে নি কিন সেটাও আমাকে চিন্তা ভাবনা করতে হয়। এবং বাজার দর, যে ধানটার উপর বাজার দর সবসময় বেশি থাকে সেটাই চাষিকে নির্বাচন করে নিতে হয়।
1: তারপরে ধরুন আপনার যে জাতটা নির্বাচন করছেন তার রোগ সহনশীলতা,
0: হ্যাঁ, রোগ সহনশীলতা, পোকা সহনশীলতা, এবং উচ্চ ফলন ক্ষমতা আছে কি নাকি সেটাও চাষিকে মাথায় নিতে হয়।
1: আচ্ছা, এই যে আপনি এতগুলো পয়েন্টের কথা বললেন, সেক্ষেত্রে বর্তমানে আমাদের তাহলে কি ধরনের জাত চলছে যেগুলো এই সব দিক থেকে বিচার করে তারা নিতে পারবেন বা নির্বাচন করতে পারবেন, এমন কিছু জাত আপনার জানাশোনা রয়েছে?
0: হ্যাঁ, স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং নাভি, এই 3 ধরনের জাত রয়েছে। যেটা স্বল্পমেয়াদিরা 90 থেকে 100 দিনে পাকে, আর মধ্যমেয়াদিটা 100 থেকে 120 দিনে পাকে, আর নাভিটা 140 থেকে 150 দিন।
1: আচ্ছা,
0: এইবার এই ধান কেটে নেওয়ার পর পরবর্তী ওই জমিতে আমি কি ফসল লাগাবো, বা আমার আশেপাশে জমিতে আরো যে সমস্ত চাষি ভাইদের আমাদের রয়েছেন তারা কি জাতে ধান লাগিয়েছেন সেটা দেখে আমাকে জাত নির্বাচন করতে হয়। কারণ দেখা যায় যে কেউ যদি আমার পাশাপাশি জমিতে অল্প দিনের ধান লাগিয়েছেন, মানে স্বল্পমেয়াদি,
1: যেটা,
0: তাহলে তিনি ধান কেটে নিয়ে চলে আসবেন, আমার ধানটা মাঠে পড়ে থাকবে, সেখানে আমার কাটার না কাটার ফলে সেখানে সেচ দিতে পারবো না, রোগ পোকার আক্রমণ বেশি হবে, গরু বাছুরে ছাগলে খাবে। এই জন্য জাত নির্বাচনটা একটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া যে সময় আমি ধান কাটবো সেই সময় ভৌগোলিক অবস্থান, অর্থাৎ বৃষ্টি হবে কি না সেটাও মাথায় রাখতে হয়,
1: সেক্ষেত্রে সমস্যা হতে
0: পারে। তা স্বল্পমেয়াদি জাতের মধ্যে নয়নমণি একটা খুব ভালো জাত।
1: আচ্ছা, সেটা ওই 90 থেকে 100 দিনে?
0: 90 থেকে 100 দিনে।
1: আর এমনি মধ্যমেয়াদি, যেটা
0: মধ্যমেয়াদি হচ্ছে গোটরা 1, গোটরা 2, সীতা শতাব্দী, MTU 1010।
1: আচ্ছা, MTU 1010। আর নাবি জাতের যেটা কথা বলছেন,
0: নাবির মধ্যে লাল স্বর্ণ MTU 7029, এই জাতটা এখন বাজারে সব থেকে চাহিদা বেশি
1: এই নাবি জাতের ক্ষেত্রে।
0: এটা
1: তো এবং আপনার দীর্ঘ সময় লাগছে,
0: এবং এই চাষটাই সব থেকে বেশি হয়।

0: মেয়াদি চাষটাই সব থেকে এখন বেশি।
1: আচ্ছা, এই যে জাতগুলোর কথা বললেন, এই জাতের কি চাষ পদ্ধতিটাও কি আলাদা নাকি একই রকম?
0: না, চাষ পদ্ধতি প্রায় সব একই রকম,
1: সব একই রকম,
0: সবই একই রকম, শুধু ওই মানে স্থায়িত্বটা কম বেশি।
1: বেশ,
0: এবং
1: এটা তো গেল ধরুন জাত নির্বাচনের ব্যাপারে অনেকগুলো পয়েন্ট আপনি কথা তুলে ধরলেন, আর এরপরে বীজ নির্বাচন, বীজ নির্বাচন করা বা বীজ শোধন, এই জিনিসগুলো তো আমাদের চাষি বন্ধুদের খেয়াল রাখতে হবে।
0: হ্যাঁ, বীজ বাছাই মানে পুষ্ট বীজ যদি ভালো না হয় তাহলে সেখান থেকে চারা ভালো পাওয়া যাবে না। তার জন্য একটা পদ্ধতি আছে, 10 লিটার জলে, যে বাড়িতে আমরা খাবার নুন খাই, 650 গ্রাম খাবার নুন ওই জলে গুলে নিয়ে ওইখানে বীজ যদি আমরা ওই জলে ঢালি, যে ধানগুলো ভেসে উঠবে ওইগুলো কিন্তু পুষ্ট নয়, যে জল ধানগুলো জলে নিচে পড়বে ওই ধানগুলো নিয়ে বা জলে ধুয়ে নিয়ে আমরা তখন আবার বীজতলায় ওটা বীজ ফেলতে পারি। এটা হচ্ছে পুষ্ট বীজ বাছাই,
1: এটা ওই পুষ্ট বীজ নির্বাচন করার জন্য, বাছাই করার জন্য,
0: বাছাই, বীজ বাছাই।
1: এটা এটা ছাড়া তো এখন আরো বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, আপনি যদি পাখা চালিয়ে সেগুলো তো বাছাই করা যেতে পারে,
0: উন্নত এখন ব্যবস্থা, এখন পাখা চালিয়েও এটাকে উড়িয়ে নেওয়া যায়, কিন্তু এটা পদ্ধতিটা আরো ভালো আর কি,
1: খুব ভালো হয়। বেশ, আর এবারে ধরুন এটা বীজ বাছাই পর্ব গেল, আর সব চাষের ক্ষেত্রে যেমন একটা বীজ শোধনের ব্যাপার থাকে, এক্ষেত্রে তো বীজ শোধন,
0: হ্যাঁ, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশোধনটা একটা খুবই গুরুত্বপূর্ণ।
1: সেক্ষেত্রে কিভাবে করতে বলছেন?
0: বিশোধনটা হচ্ছে বীজতলা দুভাবে তৈরি করে, একটা শুকনো বীজতলা আর একটা কাদার বীজতলা। শুকনো বীজতলা করলে পরে মানে একটা মাটির হাঁড়িতে এই শুকনো বীজ যে পরিমাণ নেব, দেখো 2 কেজি কি 3 কেজি নিলাম, সেখানে আমি কার্বানডিজিম 50% 2 গ্রাম হিসাবে যে পরিমাণ বীজ নিয়েছি সেই পরিমাণ দিয়ে একটা মাটির ছড়া দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপর বস্তায় রেখে দিয়ে বীজতলায় ছড়াবো।
1: শুকনো বীজটাই,
0: শুকনো বীজটা, শুকনো বীজতলা যেখানে করবো।
1: আচ্ছা,
0: কিন্তু এখন শুকনো বীজতলা প্রায় উঠেই চলে যাচ্ছে, কারণ এখন তো ওতে লেবার বীজতলায় তুলতে বেশি লাগে, তার জন্য এখন কাদার বীজতলা বেশি।
1: হ্যাঁ, এখন তো এই এই ধরনের আপনি যে কথাটা বললেন এরকম তো দেখা যায় না প্রায় বলতে গেলে।
0: হ্যাঁ, অনেক জায়গায় চলছে কিন্তু আমাদের এখন কাদার বীজতলাটাই বেশি।
1: আচ্ছা, এটা তো শুকনো বীজতলা,
0: শুকনো বীজতলার জন্য।
1: আর যেটা কাদার বীজতলা,
0: কাদার বীজতলার জন্য ম্যানকোজেব 2.5 গ্রাম প্রতি কেজি বীজের জন্য, মানে জলে আমি যদি 40 ঘন্টা ধানটা ভিজুই শেষ 8 থেকে 10 ঘন্টা ম্যানকোজেব প্রতি 2.5 গ্রাম প্রতি কেজি বীজের জন্য ওই জলে দিয়ে শেষ 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর তুলে নেব।
1: আচ্ছা,
0: এতে বীজ শোধনটা হবে।
1: বেশ, বীজ শোধন হয়ে গেল, এবারে ধরুন আমরা তাহলে বীজগুলো ফেলার জন্য একটা বীজ তলা ক্ষেত্র তৈরি করতে হয়।
0: হ্যাঁ, বীজ শোধন করার শুধু কোল করে নিলে পরে এতে কি করা যায়, অনেক রোগ পোকা থেকে আমরা অনেক রেহাই পাই, একটু অল্প খরচা করলে, মানে বীজবাহিত অনেক তো রোগ আসে।
1: এখন তো আবার ধরুন আপনার সার্টিফাইড কিছু বীজ পাওয়া যায়।
0: হ্যাঁ, সার্টিফাইড বা সংশোধিত বীজ এটাই চাষ করা উচিত, তা নাহলে ফলন বেশি পাওয়া যায় না। একটা বীজ কিনে যখন ফাউন্ডেশন যদি বীজ কিনি তারপরে সে পরের বছর আমার সার্টিফাইড হলো, ওটা 3 বছর পর্যন্ত আমি চাষ করতে পারবো
1: ওই বীজটাই,
0: ওই বীজটা 3 বছর, তারপরে আবার আমি ফাউন্ডেশন কিনে নেব, তাতে ফলনে কিছু ঘাটতি হবে না।
1: এবারে বীজ শোধন হয়ে গেল, বীজ তলা তৈরি হবে, সেটা কিভাবে করার জন্য পরামর্শ?
0: হ্যাঁ, 1 বিঘা জমির জন্য প্রায় 2 কাটা মতো বীজতলা লাগে। এই 2 কাটা বীজতলার জন্য 10-12 ঝুঁটি মানে গোবর সার অবশ্যই দিতে হয়, যদি গোবর সার সবারই না থাকে আমার খোল, সর্ষের খোল ওই বীজতলায় দিয়ে চাষ মই দিয়ে মাটি সঙ্গে ঘেটে দিতে হয়। তাছাড়া নাইট্রোজেন 1.5 কেজির মতো, 4 কেজি সিঙ্গল সুপার ফসফেট,
1: আচ্ছা,
0: আর মিউরেট অফ পটাশ 1 কেজি।
1: তাহলে ইউরিয়া দিচ্ছেন 1.5 কেজি,
0: 1.5 কেজি,
1: আর সুপার ফসফেট দিচ্ছেন 4 কেজি,
0: 4 কেজি,
1: আর মিউরেট অফ পটাশ দিচ্ছেন
0: 1 কেজি।
1: দিয়ে সেটা কি মাটিতে মিশিয়ে দিতে হয়?
0: মাটিতে বীজ ফেলার আগে ভালো করে মিশিয়ে দিতে হয়।
1: আচ্ছা, দেওয়ার পরে এবারে
0: এইবারে ওই বীজতলাকে চাষ মই দিয়ে ভালো করে হাত মই টেনে খুব সমতল করতে হয়, সমতল করার পর সরু সরু

0: মালা করে বিস্তরাটাকে ভাগ করতে হয়, কয়েকটা প্লটে ভাগ করতে হয়, যাতে আমি তাতে পরিচর্যা ভালো করতে পারি। কারণ বিস্তরা তো আমাকে ওই নেমে যদি স্প্রে করতে হয়, তার জন্য ওই নালা করতে হয়, জল ঢুকোনো বার করা সুবিধার জন্য।
1: আচ্ছা,
0: বীজ ছড়াবো তখন ওই নালা দিয়ে নেমে নেমে গিয়ে বীজগুলো ছড়াতে হয়,
1: মাঝে মাঝে যেতে সুবিধা
0: সুবিধা হয়।
1: বেশ, আর বীজ যেমন আমাদের শোধন করতে হয়, এক্ষেত্রে কি বীজ তোলার শোধন করার কোনো ব্যাপার রয়েছে?
0: হ্যাঁ, এবার একটু বলিনি, মানে এক বিঘা চাষ করতে মোটামুটি মিহি ধান হলে আপনার 5 থেকে 6 কেজি বীজ লাগে
1: এক বিঘাতে।
0: আর মোটা ধানের ক্ষেত্রে ওই 5 কেজি থেকে 6 কেজি প্রায় লেগে যায়।
1: এটা এই যে পার্থক্যটা, এটা কি কারণ?
0: ধানের গ্রেন মানে কতখানি মোটা তার উপর নির্ভর করছে এই পরিমাণটা। আর তাছাড়াও বীজতলা শোধন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীজতলা শোধন না করি তাহলে রোগ পোকার আক্রমণ প্রচুর হয়ে যায় পরে।
1: আমরা তো সেক্ষেত্রে ধানটা যা বীজটা সেটাকে তো শোধন করছি রোগ পোকার আক্রমণে হাত থেকে রেহাই পাওয়ার জন্য।
0: হ্যাঁ, ওটা তো দূর, মানে আমরা ছত্রাক বা রোগের হাত থেকে, আর পোকার হাত থেকে বীজতলাকে রক্ষা করতে বীজতলায় আপনার 1-2 কাঠা বীজতলার জন্য প্রতি কাঠাতে 250 গ্রাম হিসাবে কাঠটা হাইড্রোক্লোরাইড দানা বীজ, যখন ছিপছিপে বীজতলায় জল থাকবে সেই সময় ছড়িয়ে দেবো, এবং 8-10 দিন ওই বীজতলাতে কোনো জল ঢোকাবার করবো না।
1: আচ্ছা,
0: ওই যে বীজটা জলে গুলে গেল ওটা গাছ নিয়ে, গাছের মধ্যে একটা বিষাক্ত তৈরি হয়ে যাবে, যাতে অন্য পোকারা কোনো সহজে আক্রমণ করতে পারবে না।
1: আচ্ছা,
0: যেমন ধরুন মাজরা পোকা ওর কাণ্ডের মধ্যে ঢুকে ডিম পেড়ে দেয়, তারপর কাণ্ডটা ফুটো হয়ে যায়। তারপর আমরা শ্যামা পোকা আছে, ও ভাইরাস ছড়ায়, ওর গাছের রস শুষে ও ভাইরাস ছড়িয়ে দেয়, সেটা পরে টুংরো ভাইরাস রোগে, তখন কিছু বোঝা যায় না, কিন্তু পরে যখন ধানটা রোয়ানো যায় জমিতে, তখন দেখা গেল যে ধানটা রোয়ানোর পর টুংরো ভাইরাস রোগে ধানটা নষ্ট হয়ে যাচ্ছে।
1: আর এই বীজতলা তৈরি ক্ষেত্রে যখন চারাগুলো বড় হয়ে উঠছে, সেখানে তো ওদের পাতাগুলো কখনো কখনো, ওই ধান গাছের কথা বলছি, পাতাগুলো তো কখনো কখনো হলদেটে হয়ে যেতে পারে।
0: হ্যাঁ,
1: সেটা কি তখন কোনো কিছু আক্রমণ ঘটেছে?
0: হ্যাঁ, হলদে হয়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে যে খড়ের মতো হয়ে যায়, যেটা সেটা হচ্ছে জিঙ্কের অভাবে। জিঙ্ক একটা অনুখাদ্য, জিঙ্ক এটা ধানের পক্ষে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বীজতলায় দেখা যায় তাহলে কিন্তু বীজতলায় না দিয়ে জমিতে যখন 1 মাস বয়সের হবে তখন একবার, আর 1.5 মাস বয়স হবে তখন একবার জিঙ্ক সালফেটও জমিতে ছড়ানো যায়, কিংবা আপনার জিঙ্ক ইডিটি,
1: আচ্ছা,
0: 1/2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করে দিলে ওই খয়রা রোগ থেকে ধান রেহাই পাওয়া যায়।
1: আর একটা বাদামি যে দাগ দেখা যায়, সেক্ষেত্রে কি করবেন?
0: বাদামি দাগ দেখা গেলে ওখানে ছত্রাকনাশক, যে কোনো ছত্রাকনাশক কার্বান্ডিজিম 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে ওই ছত্রাকনাশকটা দিলে ওটা
1: মোটামুটি রেহাই পাওয়া যায়। বেশ, এটা তো বীজতলা শোধনের কথা বললেন, এবারে আমরা জমি তৈরির দিকে যাব। বীজ শোধন হয়েছে, বীজ তলাও শোধন করেছেন, জমি তৈরি করতে হবে।
0: হ্যাঁ, এবার বীজের বয়সটা বলে দিই, যত মাসের ধান, যত দিনের ধান তত মাসের বীজ হলেই সব থেকে ভালো।
1: যত দিনের ধান তত দিনের বীজ?
0: হ্যাঁ, যদি আমার 100 দিনের ধান হয় সেটা 20-21 দিনের রোয়ার করতে পারলে সব থেকে ভালো, আর এটা 1 মাস হয়ে গেলেই মোটামুটি রোয়ার উপযুক্ত হয়ে যায়।
1: বেশ, তা এবারে ধরুন 1 মাস হয়ে গেছে রোয়ার উপযুক্ত হলো, এবারে আমি যে জমিতে রোপণ করব আর কি,
0: হ্যাঁ
1: সেই জমিটা তৈরি করব কি?
0: হ্যাঁ, সেটা জমি রোপণ করার আগে, মানে চাষ শুরু করার 10-15 দিন আগে জমি ভালো করে চাষ মই দিয়ে ঠিক করতে হবে। এখন তো আর গরুর নাঙ্গল বা মোষের নাঙ্গল কোনো রীতি নাই, এখন রোটাভেটার বলতে একটা যন্ত্রচালিত ট্র্যাক্টর। এই ট্র্যাক্টর দিয়ে চাষ করলে কি হয়, জমির মধ্যে যে আগাছা থাকে, তারপর বোরো ধান কাটার যে খড় পড়ে রয়েছে এটা চাষ দিয়ে কুচিয়ে
1: একদম
0: মাটির সঙ্গে মিশিয়ে দেয়, এটা পরবর্তীকালে 10-15 দিনের মধ্যে জল ঢুকে থাকে, এবার পচে সেটা সারে পরিণত হয়ে যায়।
1: আচ্ছা, এখন তো তবে আরেকটা জিনিস দেখা যায়, যে সমস্ত কৃষক বন্ধুরা মাঠের এই যে আপনি যেগুলো মাটির মধ্যে মিশিয়ে দেওয়ার কথা বলেন বা আগের চাষের যে খড় বা যেগুলো পড়ে রয়েছে সেগুলো তো দেখি যখন এই ট্র্যাক্টরে হাল হয়ে যাবার পরে সেগুলো তো ওরা বাছাই করে করে বাইরে ফেলে দেন, এটা কি করা উচিত না? এটা রেখে দেওয়াই দরকার,
0: এটা তো খড়টা তো জমিতে পচে যায়, পচে গিয়ে তো জমি জৈব সার হয়ে যাচ্ছে, এটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই,
1: ওটা মাটিতে মিশে থাকলেই ভালো,
0: থাকলেই ভালো, ওটা পচে যাচ্ছে তো। তবে মাটির মধ্যে একটা দূষিত গ্যাস হয়, এগুলো পচে গিয়ে সেটা যখন যখন নিরানি করা হয় তখন এই মাটি ঘেঁটে দিলে ওই দূষিত গ্যাসটা আস্তে আস্তে মানে বেরিয়ে যায়, এটা ফসলের পক্ষে একটা ভালো।
1: আচ্ছা, এবারে মোটামুটি তাহলে জমি তৈরি আর কি কি বাকি থাকলো, আর কি করতে?
0: এবার জমি তৈরি করার সময় আপনার নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ মানে প্রয়োজন মতো বিঘা প্রতি 6 কেজি নাইট্রোজেন, 12 কেজি ফসফেট এবং 6 কেজি পটাশ সার,
1: মানে 6 × 12 = 6
0: এই পরিমাণে দিয়ে জমি তৈরি করার আগে চাষমই দিয়ে দিতে হয়।
1: আচ্ছা, তা বেশ ভালো। এবারে জমি কি তাহলে কি তৈরি হলো নাকি এখনো বাকি রয়েছে?
0: না, জমি তৈরি হয়ে গেল, এবার ভালো করে সমতল করে নিয়ে 2 ইঞ্চি গভীরে যেন বীজটা না রোয়া হয়,
1: যেটা পুঁতবো আর কি,
0: ধানটা পোতা হবে 2 ইঞ্চির গভীরে যেন পোতা না হয়, কারণ 2 ইঞ্চি গভীরে গেলে পরে দেখা যাবে যে যে চারাটা আমি রোয়া করলাম সেখান থেকে পাঁচ কাটির সংখ্যা কমে যাবে।
1: আর কটা করে বীজ লাগাবো?
0: দুটো থেকে তিনটে গুছি।
1: এইটা কিন্তু আপনারা যারা কৃষক বন্ধুরা, যারা সফল কৃষক বন্ধুরা, তারা কিন্তু এই জিনিসটা করেন। ব্যক্তিগতভাবে যখন গ্রামের দিকে দেখেছি চাষ করছেন কৃষক বন্ধুরা, কিন্তু তারা এই 2 থেকে 3টে কলি যেগুলো বলে সেগুলো দেন না, ওনারা তো নিজেদের মতো করে এমন ভাবে ছাড়িয়ে নেন, 4টে 5টা 6টা থেকে গেল সেগুলোই নিয়ে বসিয়ে দেন
0: না। এটা দক্ষ শ্রমিক ছাড়া পারবেন না, এটা যারা দক্ষ শ্রমিকের কাজ করে তারা খুব মানে
1: যারা রোয়ার কাজটা
0: করেন তারা খুব এক্সপার্ট,
1: 2 থেকে 3টে দেওয়াটাই ভালো। এক্ষেত্রে কি পাঁচ কাটি সংখ্যাটা বাড়ে?
0: হ্যাঁ, 2 থেকে 3টে দিলে গুছি থেকে তো আমাদের 5 কাটি হয় এবং 9 ইঞ্চি দূরে দূরে মানে প্রতি বর্গ হাতে 9টার বেশি নাবি সাইজের ধান লাগানো
1: যাবে না,
0: উচিত নয়।
1: আর প্রতি বর্গ মিটারে 9টা করে?
0: না, প্রতি বর্গ হাতে,
1: প্রতি বর্গ হাতে।
0: হ্যাঁ,
1: আচ্ছা, তার মানে কি ধরুন একটা স্কোয়ার ফিট হলে সেখানে
0: একটা হাতে তিনটে গুছি থাকবে প্রতি বর্গ হাতে 9টা নাবি সাইজের ধানের ক্ষেত্রে। আর জলদির ক্ষেত্রে 12টা এই হচ্ছে নিয়ম।
1: বেশ, এবারে ধান গাছ সেইভাবেই বসানো হলো।
0: হ্যাঁ,
1: এবারে প্রত্যেকটা যেমন আমাদের পরিচর্যা বা জলসেচ সার প্রয়োগের ব্যাপার আছে, এইগুলো যদি একটু ধাপে ধাপে বলেন।
0: এইবার জমিতে তো আগাছা জন্মায়, তার জন্য বুটাক্লোর 50% এটা 3-4 গুণ বালির সঙ্গে মিশিয়ে ধান রোয়ার 72 ঘন্টার মধ্যে ছড়িয়ে দিতে হয়।
1: মাটির
0: ভেতর থেকে যে ঘাস আগাছা বেরোয় ওইটা বেরোতে পারবে না।
1: আচ্ছা, একটা লেয়ার মতো তৈরি হয় যার ফলে নিচে থেকে যেগুলো বেরোবে সেগুলো ফুড়ে উঠতে পারবে না।
0: আর যদি শ্যালা জাতীয় কোনো উদ্ভিদ বা ইয়ে থাকে তাহলে সেখানে কপার সালফেট যেটা আবার তুঁতে, ওটাকে ভালো করে গুঁড়িয়ে নিয়ে সেটা 1 কেজি থেকে 1 কেজি 300 গ্রাম মতো পার বিঘায় দিতে হয়।
1: বেশ, আর জল সেচের ব্যাপারটা কিরকম হবে? এখন তো ধরুন এটা বৃষ্টি নির্ভর চাষ হচ্ছে।
0: হ্যাঁ,
1: এক্ষেত্রে যদি কোথাও জলের অভাব দেখা দেয় জলসেচটা কেমন ভাবে করবেন বা কতদিন অন্তর?
0: বর্ষাকালে জলসেচের খুব একটা প্রয়োজন হয় না,
1: স্বাভাবিক।
0: তবুও যেখানে সেচের ব্যবস্থা নাই সেখানে আপনার ওই 7 দিন 10 দিন কি 15 দিন বাদ একটা করে সেচ দিতে হয়,
1: এবং সেক্ষেত্রে কি গাছের গোড়া ডুবিয়ে দিতে হবে?
0: হ্যাঁ, এবং থোড়া সার পর জমির গোড়ায় যেন জল যেন না ছাড়া হয়, তখন জলের প্রয়োজন হয় উদ্ভিদের প্রচুর, সেই সময় কিন্তু সেচটা
1: জলটা ধরে রাখতে হবে।
0: আর সেই সময় চাপান সার দিতে হবে।
1: চাপান সারটা, হ্যাঁ, ওই ব্যাপারে আসছিলাম, চাপান সারটা কিরকম ভাবে কি দিতে হবে?
0: যখন রোয়া 40 থেকে 45 দিন পর রোয়া থেকে 40-45 দিনটা মাথায় নাইট্রোজেন 5 কেজি আর 2 কেজি পটাশ সার
1: প্রয়োগ করতে হবে,
0: পটাশ সার প্রয়োগ করতে হবে একসঙ্গে
1: 40 থেকে 45 দিনের মাথায়। এবং সেই সময় তো তাহলে আপনার বোধ হয় গাছে থোড়া আসার বয়স হয়ে যাবে।
0: সেই সময় থোড়া আসার বয়স।
1: আচ্ছা, এই সময় চাপান সারটা প্রয়োগ করতে হবে। বেশ, আর অন্যান্য গাছে যেমন রোগ পোকার আক্রমণ দেখা দেয়, এক্ষেত্রে কি ধরনের রোগ পোকার আক্রমণ দেখা দিতে পারে?
0: এই সময় মাজরা পোকা, তারপর পামরি পোকা, ভেপু পোকা, বাদামি শোষক,

0: পোকা, পাতামোড়া পোকা, তা শীষ কাটা লেদা পোকা, এইসব বিভিন্ন পোকা দেখা যায়।
1: তা এই যে রোগের কথাগুলো বললেন বা পোকার কথা, আক্রমণের কথা বললেন, সেক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা কি করবেন বা আপনি কি করেন, কি ধরনের সার বা ওষুধ প্রয়োগ?
0: মাজরা পোকার ক্ষেত্রে এই যেহেতু বিস্তরায় আমি দানা দিয়েছিলাম, বিষ, দানা বিষ দিয়েছি, মাজরা পোকাটা এই ধানটাকে সহজে ক্ষতি করতে পারবে না। আর পামরি পোকা এটা খুব মারাত্মক নয়, এটা একবার বিষ প্রয়োগ করলে চলে যায়। আর ভেপু পোকার যে সরু নালি হয় সেটা দানার বিষ দেওয়ার জন্য এটা কিন্তু হবে না,
1: খুব একটা আক্রমণ করবে,
0: আক্রমণ করতে পারবে না। আর বাদামি শোষক পোকাটা এটা একটা খুব মারাত্মক পোকা।
1: হ্যাঁ, ধানের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়,
0: সব থেকে বেশি মারাত্মক এবং সব থেকে বেশি ক্ষতি করে।
1: সেক্ষেত্রে কি করবে?
0: এটা সব থেকে সেপ্টেম্বরের দিকে শুরু হয় এই পোকার আক্রমণ, সেই সময় ঘন ঘন মাঠ পরিদর্শন করতে হয়। আর রাসায়নিক বিষ,
1: রাসায়নিক সার হিসেবে কি প্রয়োগ করবেন?
0: রাসায়নিক বিষ হিসাবে ইমিডাক্লোরোভিট খুব ভালো ওষুধ।
1: কি পরিমাণে?
0: এটা আমরা 10 লিটার জলে ওই 5 ml মতো,
1: নির্দিষ্ট সময় রয়েছে সকাল বা বিকেল?
0: এটা হচ্ছে বেলা 8টার পর,
1: বেলা 8টার
0: পর প্রয়োগ করতে হয়। আগে ডাস্টিং ছিল, এখন আর ডাস্টিং মেশিন নাই, ডাস্টিংও নাই। অ্যাসিফেট একটা ভালো ওষুধ।
1: আরেকটা রোগ দেখা যায় যেটা বইবে ধানে, ঝলসা রোগ।
0: এটা ধানের মারাত্মক রোগ। এই ঝলসা রোগ থেকে মুক্তি পেতে হচ্ছে কার্বান্ডেজিম 1 গ্রাম প্রতি লিটার জলে, কিংবা এডিভেনফস এটাও 1 গ্রাম প্রতি লিটার জলে, এটা প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়।
1: আর এক্ষেত্রে ধরুন আরেকটা জিনিস যেটা দেখা যায় আমাদের ধান জমিতে, বিশেষ করে আগাছার একটা উপদ্রব হতে পারে।
0: হ্যাঁ, আগাছা উপদ্রব হলে তখন বড় গাছ হয়ে গেলে সেটা রাসায়নিক বিষ প্রয়োগ করে খুব একটা লাভ হয় না, সেটা হাত দিয়ে তুলে ফেলাটাই সব থেকে বেস্ট।
1: এখন যে আগাছা নাশক প্রয়োগ করে গাছগুলোকে মেরে দেওয়া হয়, এক্ষেত্রে সেটা কি কার্যকর হবে? না
0: না, খুব বড় তখন তো ধান অনেক বড় হয়ে যায়, তখন ধানের ক্ষতি হয়।
1: আচ্ছা,
0: আগাছা দিলে পরে ধানটা একটু বসে যায়, কারণ তাদের গায়ে তো ওই রাসায়নিক বিষটা পড়ছে, তার জন্য সেটা না প্রয়োগ করাই ভালো।
1: সেক্ষেত্রে বোধ হয় আগাছা নিড়ানি
0: তুলে ফেলতে হয়, এবং মাটি এই যে ঘাঁটা যাচ্ছে তার ফলে মাটির ভিতরে যে দূষিত গ্যাস থাকে
1: সেটাও
0: বেরিয়ে যায়, এটা একটা খুব ভালো।
1: বেশ, মোটামুটি আমরা তো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এবার একটু যদি ফলনের কথা বলেন, কেমন ফলন পাবেন আমাদের কৃষক বন্ধুরা? আপনি যেভাবে চাষ করার পরামর্শ দিলেন বা আপনি করেন, ফলন কিভাবে আসে, কতটা আসে?
0: সমস্ত কিছু মেনে যদি চাষ করা যায় তাহলে বিঘা প্রতি 9 থেকে 10 কুইন্টাল মতো,
1: 9 থেকে 10 কুইন্টাল
0: নামিয়ে স্থায়িত্বের ধান পাওয়া যায়।
1: আর ধরুন আপনার খরচা কেমন হলো আর আপনি লাভ কেমন করতে পারবেন?
0: খরচার দিক থেকে 1 বিঘা চাষ করতে মোটামুটি আপনার 6 থেকে 7 হাজার টাকা খরচ,
1: যেহেতু এখন খরচটা অনেকটা বেড়েছে।
0: হ্যাঁ,
1: কারণ চাষিদের বন্ধুদের তো লাভ করতে হবে।
0: হ্যাঁ, আর ধান কাটতে গেলে মানে তো লেবার দিয়ে কাটাই হয় না, হারভেস্টারে কাটলে তাতে আমার খরচটা অনেকটা বেঁচে যায়।
1: বেশ, তাহলে মোটামুটি আপনার ওই 6 থেকে 7 হাজার টাকা খরচ হলো, আর প্রফিট কিরকম, কতটা পাবেন?
0: প্রায় 7-8 হাজার টাকা, মানে পার বিঘা লাভ হয় 7 হাজার টাকা মতো
1: লাভ পেতে
0: লাভ হয়।
1: তাহলে আমাদের আর সময় একেবারেই শেষ, আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম আমাদের একজন সফল কৃষক বন্ধু আমন ধান চাষের অভিজ্ঞতার কথা নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন প্রশান্ত কুমার ঘোষ, উনি এসেছেন বর্ধমান থেকে, এবং আমন ধান চাষের দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা উনি আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে, উপকারে লাগবে। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। প্রশান্তবাবুকে অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার,
1: এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত।

মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।

0: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় একুশ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন সমীক্ষা, শিরোনাম ঐতিহ্য ও বহমানতায় সংস্কৃত ভাষা, বলছেন বিবেক কর্মকার।
2: আজ রাখিবন্ধন উৎসব। এই পবিত্র পূর্ণিমা তিথিতেই বিশ্বব্যাপী পালিত হয় সংস্কৃত দিবস। ভারতস্য প্রতিষ্ঠে দ্বে সংস্কৃতম সংস্কৃতিস্তথা, সংস্কৃত ভাষা এবং ভারতীয় সংস্কৃতির ওপর ভারতবর্ষ প্রতিষ্ঠিত। বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত এবং পুরাণের মতো কালজয়ী সাহিত্যের পাশাপাশি ভারতীয় দর্শন, নীতিশাস্ত্র, গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র, স্থাপত্যবিদ্যা ইত্যাদির এক সুবিশাল ভাণ্ডার এই ভাষাতেই সুরক্ষিত রয়েছে। সংস্কৃত ভাষা থেকেই বাংলা, গুজরাটি, মারাঠি প্রভৃতি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর ভারতীয় ভাষাসমূহ উদ্ভূত হয়েছে। দ্রাবিড় ভাষাগোষ্ঠীর তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালম ভাষাও সংস্কৃত ভাষার শব্দসমূহে সমৃদ্ধ। তাই বলা হয় সংস্কৃত ভাষা হল ভারতীয় ভাষাসমূহের জননী। 1947 সালের 15 আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা লাভের পর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে সংস্কৃত ভাষাকে ভারতের জাতীয় ভাষা বা রাষ্ট্রভাষা করার একটি ঐতিহাসিক প্রস্তাব উত্থাপিত হয়। সমর্থন করেছিলেন পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র, ডক্টর বি আর আম্বেদকর, নাসিরুদ্দিন আহমেদ, ডক্টর বি ভি কেসকর, টি কৃষ্ণমাচারি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ডক্টর আম্বেদকর গভীর দূরদর্শিতার সাথে উপলব্ধি করেছিলেন যে উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে ভাষাগত ও রাজনৈতিক বিভেদ দূর করতে এবং জাতীয় সংহতি সুদৃঢ় করতে সংস্কৃত এক নিরপেক্ষ সেতুবন্ধনের কাজ করতে সক্ষম। সংস্কৃত ভাষার এই গুরুত্ব অনুধাবন করে এবং এর পঠন পাঠন ও গবেষণার সার্বিক উন্নতির লক্ষ্যে 1956 সালে ভারত সরকার সুনীতিকুমার চট্টোপাধ্যায়, ভি এন রাঘবন প্রমুখ প্রখ্যাত পণ্ডিতদের নিয়ে সংস্কৃত কমিশন গঠন করে। এই কমিশনের সুপারিশের নির্যাস এবং ভারতবর্ষে

0: সংস্কৃত ভাষার গুরুত্বকে অনুধাবন করে 1969 সালে ভারত সরকারের শিক্ষা মন্ত্রক একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করে। স্থির হয় যে প্রতি বছর রাখীবন্ধন উৎসবের দিন বিশ্ব সংস্কৃত দিবস পালিত হবে। তারপর প্রতি বছর এই বিশেষ তিথিতে বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সম্ভাষণ বর্গ, নাটক, আবৃত্তি, গান, আলোচনা, বিবিধ প্রতিযোগিতা, সেমিনার, সচেতনতামূলক র্যালি ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে সংস্কৃত দিবস পালিত হয়। বর্তমানে একবিংশ শতকেও সংস্কৃত ভাষা অত্যন্ত প্রাসঙ্গিক। এই ভাষার নিয়মবদ্ধ ও বিজ্ঞানসম্মত ব্যাকরণ আজ আধুনিক ভাষাবিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্সের গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাই শুধুমাত্র ভারতবর্ষের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত ভাষার চর্চা সীমাবদ্ধ নেই, ভারতবর্ষের বাইরেও প্রায় শতাধিক বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত ভাষার অধ্যয়ন অধ্যাপনা চলছে। প্রতিদিনের ব্যবহারে কথোপকথনের ভাষা হিসেবে এই ভাষাকে ব্যবহার করেন অনেকেই। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষে 24,821 জন সংস্কৃত ভাষাকে মাতৃভাষা হিসেবে চিহ্নিত করেছিলেন এবং প্রায় 31,30,000 জন সংস্কৃত ভাষা জানেন বলে নথিবদ্ধ করেছিলেন। কর্ণাটকের মুত্তুরু সংস্কৃত গ্রাম হিসেবে সুপরিচিত, যেখানে গ্রামবাসীরা সংস্কৃত ভাষায় প্রাত্যহিক ব্যবহার করে থাকেন। এরকম আরও একাধিক গ্রাম আছে ভারতবর্ষ জুড়ে। বিশ্ব সংস্কৃত দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হল এই ধ্রুপদী ভাষার প্রতি ভারতবাসী তথা বিশ্ববাসীর আগ্রহ বৃদ্ধি করা। এই বিশেষ দিনটি হল সংস্কৃত ভাষাকে শুধুমাত্র শাস্ত্রচর্চা ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল ভারতীয়ের কথোপকথনের ভাষাতে রূপান্তরিত করার প্রতিজ্ঞা গ্রহণ করার দিন।
1: শুনলেন সমীক্ষা, শিরোনাম ঐতিহ্য ও বহমানতায় সংস্কৃত ভাষা, বললেন বিবেক কর্মকার।
2: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547, এখনও 1,545 জন নিখোঁজ। দক্ষিণ পশ্চিম চীনে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানায় নতুন করে সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। প্রধানমন্ত্রী জনধন যোজনার আজ 12 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই প্রকল্প সাধারণ মানুষের জীবনে স্বচ্ছন্দ এনে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মধ্য এশিয়ার উজবেকিস্তান সফরে যাবেন। পশ্চিমবঙ্গের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চলতি মাসে অন্তত 60 জন নবজাতকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়েছে। আজ রাখীবন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে, শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে ভারতের ভেলাভান সেন্থিল কুমার আজ রাতে হাঙ্গেরির বালাজ ফারকাসের মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হড়পাবানের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547, এখনও 1,545 জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দলগুলো নদীর তীর ও বিচ্ছিন্ন জনবসতিগুলোতে জীবিতদের এবং স্রোতে ভেসে যাওয়া মৃতদেহগুলো সন্ধানে তল্লাশি চালাচ্ছে। দক্ষিণ পশ্চিম চীনে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত জেলাগুলো থেকে 800 জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং নতুন করে সতর্কবার্তা জারি করেছে, কারণ এতে আরও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভোতেকোশি নদীর উৎসের কাছে নতুন সৃষ্ট একটি হ্রদ এবং তিব্বত অংশে একটি বাঁধ ভেঙে পড়ায় নতুন করে বন্যার আশঙ্কা আরও বেড়েছে। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ত্রিশূলি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ত্রিশূলি ও রাসুয়ার মধ্যবর্তী সড়ক নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে এবং ভারী যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়েছে। ত্রিশূলি ও ধোবী নদী এলাকায় বন্যায় ঘরবাড়ি, দোকানপাট ও সহায় সম্বল হারানোর কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দুর্গম ভূখণ্ড ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এদিকে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে হরপবানে বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার হওয়া তামিলনাড়ুর 21 জন নাগরিক আজ দিল্লি ফিরেছেন। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ এক সাংবাদিক বৈঠকে জানান, গত বুধবারের ওই বিধ্বংসী বন্যার পর থেকে 320 জন ভারতীয় নাগরিকের কোনো সন্ধান মেলেনি। ভারতীয় বংশোদ্ভূত

0: কিন্তু অন্য দেশের নাগরিক এমন 100 জন নাগরিকও নিখোঁজ। শ্রী জয়সওয়াল বলেন, দেশে ফেরা 21 জনের পাশাপাশি ত্রিশুলি 1 নম্বর জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত 63 জন ভারতীয়কেও উদ্ধার করা সম্ভব হয়েছে।
1: 21 Indian nationals who had yesterday arrived in Kathmandu from the area that was affected by this flood, they have today landed in Delhi. These 21 Indian nationals, they are from Tamil Nadu and they arrived by Indigo flight which just landed in Delhi. Yesterday, our ambassador had met them in Kathmandu and inquired about their well-being. In addition to these 21 Indian nationals,
0: মুখপাত্র বলেন, চীনের সীমান্তে আটকে পড়া আরও 96 জন ভারতীয় নাগরিক নেপাল পৌঁছেছেন, তাদের দেশে ফেরানোর যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে। চীনে থাকা প্রায় 400 ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছেন, তাদের পরিবারের সঙ্গে কথাও হয়েছে। পেইজিংয়ে ভারতীয় দূতাবাস, স্থানীয় প্রশাসন, ভ্রমণ সংস্থা এবং উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয় রেখে চলেছে বলেও শ্রী জয়সওয়াল জানান। এদিকে ভারত নেপালে মানবিক ত্রাণ সহায়তার পরিমাণ বাড়িয়েছে। শ্রী জয়সওয়াল জানিয়েছেন, উদ্ধার কাজের সাহায্যার্থে তৃতীয় দফায় আরও 47 টন জরুরি ত্রাণ সামগ্রী সে দেশে পাঠানো হচ্ছে।
1: Let me update you on the relief efforts. As you know that we have, as this tragedy unfolded, the same day we mobilized our humanitarian assistance efforts, and we had one aircraft. The first aircraft departed on 26 August in the evening time. It carried 10 tons of relief materials, which included temporary shelters, blankets, hygiene kits, solar lamp and medicines.
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে তামিলনাড়ুর 21 জন তীর্থযাত্রী যাদের নেপাল থেকে উদ্ধার করা হয়েছে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বন্যা দুর্গত এলাকা থেকে গতকাল কাঠমান্ডু পৌঁছানোর পর আজ বিকেলে তারা নতুন দিল্লিতে এসে পৌঁছন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী জয়শঙ্কর উদ্ধার কাজের জন্য নেপাল সরকার, সেদেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। এছাড়া তাদের নির্বিঘ্নে ভারতে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়তা করার জন্য তিনি কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসেরও প্রশংসা করেন। ডক্টর জয়শঙ্কর জানান যে আকস্মিক বন্যার পর উদ্ধার ও ত্রাণ কাজে নেপালকে সহায়তা করার জন্য ভারত সরকার কাজ করে যাচ্ছে। মন্ত্রী জানান, আজ সকালে তিনি নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছেন।
2: They told me about exactly what happened to them, how the floods came, and they were very thankful, particularly to the Nepal army, which made this great effort to get them out of that very difficult place where they were. So right now, our effort is on supporting Nepal in the relief, in the rescue of people. So even today, I spoke in the morning to the Nepal foreign minister. We have given them a range of support offers.
0: প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনধন যোজনা অভূতপূর্ব পরিসরে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি রূপান্তরমূলক ফলাফল এনে দিয়েছে। এর নজিরবিহীন প্রভাবও পরিলক্ষিত হচ্ছে। এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত চালু হওয়া 59 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে আজকের দিনেই প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু করেছিলেন। প্রধানমন্ত্রী আগামীকাল মধ্য এশিয়ার উজবেকিস্তান সফরে যাবেন। তাশকান্তে তার 2 দিনের সফরকালে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাফকাত মির্জিওয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে মিলিত হবেন। 2 দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করাই এই বৈঠকের মূল লক্ষ্য। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী মোদী তাশকান্তে লালবাহাদুর শাস্ত্রীর স্মৃতিসৌধ পরিদর্শনে যেতে পারেন। সেখানে ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর স্মৃতিতে একটি ব্রোঞ্জের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। প্রধানমন্ত্রী মোদী তাশকান্ত স্টেট ইউনিভার্সিটি অফ ওরিয়েন্টাল স্টাডিজের মহাত্মা গান্ধী কেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ভারতীয় জনগোষ্ঠীর ইতিহাস এবং সাহিত্য, বিশেষ করে হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষা নিয়ে এই কেন্দ্রে গবেষণা ও পঠন পাঠন হয়। শতবর্ষে পা দিয়েছে আকাশবাণী কলকাতা। এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণী সংবাদেও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এসব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতা সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা তিন প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 2টি ভাগে। দ্বিতীয় পর্বে সম্প্রচার শোনা যাবে আগামীকাল শনিবার রাত 8টায় গীতাঞ্জলির প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চলতি মাসে অন্তত 60 জন নবজাতকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি নিয়ে কমিশন 2 সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। কমিশন জানিয়েছে যে সংবাদ প্রতিবেদনের তথ্য যদি সত্য হয় তবে তা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর বিষয়।

0: হয়। সংবাদ প্রতিবেদন অনুযায়ী ওই 60 জন নবজাতকের মধ্যে 44 জনকেই শারীরিক অবস্থার অবনতির কারণে অন্যান্য চিকিৎসা কেন্দ্র থেকে সেখানে রেফার করা হয়েছিল। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে। এই উপলক্ষে বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে তাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। অন্যদিকে ভাইয়েরা শপথ নেন বোনেদের রক্ষা ও সবরকম সহায়তার, চলে পারস্পরিক উপহার বিনিময়ের পালা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ উপরাষ্ট্রপতি ভবনে স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখি বন্ধন উৎসব উদযাপন করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নজরুল মঞ্চে রাখি বন্ধন উপলক্ষে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানের সূচনা করেন। মন্ত্রিসভার একাধিক সদস্য ছাড়াও বহু বিশিষ্টজন, কলেজ পড়ুয়া, এনএসএসএস এবং যুব কম্পিউটার সেন্টারের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে যোগ দেন। শিল্পোৎপাদন সূচকের পরিমাপ অনুযায়ী চলতি বছর জুলাই মাসে ভারতের শিল্পোৎপাদন বার্ষিক ভিত্তিতে 6.7% বৃদ্ধি পেয়েছে, যদিও জুনের সংশোধিত হারের তুলনায় এই বৃদ্ধির হার কিছুটা কম। সরকারি পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সমূহ সংশ্লিষ্ট সকল পক্ষের কাছ থেকে পরামর্শ চেয়েছে। টাস্কফোর্স জানিয়েছে আগামী মাসের 13 তারিখের মধ্যে তাদের ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ অথবা 1800-180-4747 নম্বরের মাধ্যমে এই পরামর্শ দেওয়া যাবে। এছাড়া এক্সাম রিফর্মস টাস্কফোর্স @dopt.gov.inও ইমেল করেও পরামর্শ পাঠানো যাবে। নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ডের প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এবছর শুরুর দিকে নরওয়ে সফরের সময় রাজা পঞ্চম হ্যারাল্ডের সঙ্গে তার সাক্ষাতের কথাও স্মরণ করেন। পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে ভারতের ফেলাভান সেন্থিল কুমার আজ রাতে হাঙ্গেরির বালাস ফারকাসের মুখোমুখি হবেন। গত রাতে সেমিফাইনালে তিনি স্বদেশের বীর ছাটরানিকে 3-2 হারিয়ে দেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হটপবনের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547, এখনও 1545 জন নিখোঁজ। দক্ষিণ পশ্চিম চীনে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানায় নতুন করে সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। পশ্চিমবঙ্গের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চলতি মাসে অন্তত 60 জন নবজাতকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে 7:50 শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি। রাত 8টায় বাংলা নাটক পথের দাবি, রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ শ্যামল ঘোষ, প্রযোজনা বিশ্বনাথ দাস। 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন খেয়াল, শিল্পী অন্তভু চট্টোপাধ্যায়। 9:30 ভজন, শিল্পী শর্মিষ্ঠা ভট্টাচার্য। 9:45 শ্যামা সঙ্গীতে, শিল্পী সৌরভ পাত্র। 10টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 10:30 অতুল প্রসাদের গানে, শিল্পী উৎসব দাস। 10:45 নজরুল গীতি, শিল্পী নবনীতা বসু। 11টায় আধুনিক গান সুচরিতা সাহার কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী দেবজিৎ চক্রবর্তী।

0: জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: মেরি ব্যাংক হমেশা মেরে সাথ চলতি হ্যায়। সুবহ উঠতি হুঁ তো পয়সে জমা করাতি হ্যায়। কাস্টমার জ্যাদা হো জাতে হ্যায় তো পুরা গল্লা সম্ভাল লেতি হ্যায়। আধি রাত কো ভি উঠা কে বাতাতি হ্যায় কি ম্যাডাম লক্ষ্মী ফল ভান্ডার কা পেমেন্ট আ গয়া হ্যায়। জনধন ব্যাংক খাতা ক্যা মিলা মুঝে তো উঙ্গলিও কে ছোড় পর বীমা পেনশন ডিবিটি সারি ব্যাংকিং সুবিধায় মিল গই হ্যায়।
2: 12 সাল মে 59 করোড় জনধন খাতে খুলে জিসমে 56% খাতে তো সির্ফ মহিলাও কে হ্যায়। PM জনধন যোজনা কে 12 সাল জ্যাদা বচত জ্যাদা কাম।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে এরাজ্যের একজনের সন্ধান পাওয়া গেছে। ওই অঞ্চলে আজ মাঝারি মাপের এক ভূমিকম্পের পর নতুন করে হড়পাবানের আশঙ্কায় সতর্কবার্তা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ যাদবপুরে বন্দে মাতরম কর্মসূচি পালনের পর দেশবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন। আজ রাজ্য জুড়ে রাখি বন্ধন পালিত হচ্ছে। কলকাতা হাইকোর্ট আরজিকর কাণ্ডের তদন্ত 3 সপ্তাহের মধ্যে শেষ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে আজ বাণিজ্যিকভাবে তেল উত্তোলনের কাজ সফলভাবে শুরু হয়েছে। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার জন্য আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় আটকে পড়া এরাজ্যের বাসিন্দাদের নিয়ে উদ্বেগের মধ্যেই কিছুটা স্বস্তির খবর মিলেছে। প্রাথমিকভাবে নিখোঁজ বলে আশঙ্কা করা 32 জনের মধ্যে একজনের সন্ধান মিলেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। তবে এখনও বাকি 31 জনের খোঁজ মেলেনি। তাদের সন্ধানে নেপালের প্রশাসন ও ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে তৎপরতা চালানো হচ্ছে। এদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রাত 8টায় ভবানী ভবন থেকে অনলাইনে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট ট্যুর অপারেটরের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে উদ্ধার কাজের অগ্রগতি, প্রশাসনের পদক্ষেপ এবং পরিবারের উদ্বেগ আশঙ্কার কথা শোনা হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে। কলকাতার 30 জন তীর্থযাত্রী ও 2 জন ট্যুর ম্যানেজার সহ 32 সদস্যের একটি দল কৈলাস মানসরোবর যাত্রায় গিয়ে নেপাল তিব্বত সীমান্তের রাসুয়াগাধি জেলায় এলাকায় আকস্মিক বন্যার কবলে পড়ে। বুধবার সকাল থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায় নিখোঁজদের মধ্যে একজন নিরাপদে রয়েছেন, তবে অন্যদের অবস্থান এখনও স্পষ্ট নয়। রাজ্য সরকার ইতোমধ্যে কন্ট্রোল রুম এবং হেল্পলাইন চালু করেছে। প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। নেপাল ও তিব্বতে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547। 1545 জন এখনও নিখোঁজ। জীবিত ও মৃতদেহের সন্ধানে উদ্ধারকারী দলগুলি তল্লাশি চালিয়ে যাচ্ছে। দুর্গত জেলাগুলি থেকে কর্তৃপক্ষ 800-এর বেশি মানুষকে উদ্ধার করেছে। দক্ষিণ পশ্চিম চীনে আজ 5.1 তীব্রতার ভূমিকম্পের পর আবার বন্যার আশঙ্কায় নতুন করে সতর্কবার্তা জারি করা হয়েছে। ভোতেকোশি নদীর মোহনার কাছে নতুন করে কৃত্রিম হ্রদ সৃষ্টি

0: হওয়ার পর তা ভেঙে যাওয়ার খবরে নতুন করে ওই অঞ্চলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেশবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন। যাদবপুরের এইটবিতে আজ বন্দে মাতরম কর্মসূচি পালনের পর মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন বিদেশি প্রভাব ছিল। বাম ও অতিবাম ছাত্র সংগঠনগুলির উদ্দেশ্যে তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী শক্তিকে বাঁচিয়ে রাখা এবং সনাতনী ঐতিহ্যের অসম্মান করা হয়েছিল। পাশাপাশি নেতাজি এবং রবীন্দ্রনাথ ঠাকুরকেও অপমান করা হয়েছিল বলে তাঁর অভিযোগ।
1: দীর্ঘদিন ধরে যাদবপুরে 34 বছরে বিদেশি প্রভাব যুক্ত কমিউনিস্টদের যে রাজত্ব ছিল, যারা একটা সময় নেতাজিকে তোজোর কুকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জুয়া কবি বলেছিল, সেই কমিউনিস্টের 34 বছরের রাজত্বে এখানে উপাচার্য এবং যাদবপুরকে আমরা ভারত সরকারের সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করার জন্য 1,000 কোটি টাকার স্পেশাল প্যাকেজে যুক্ত করার কথা এবারের অর্থ বাজেটে আমরা বলেছি।
0: পাহেলগামে নিরীহ পর্যটকদের হত্যা করার পরেও এই বাম সংগঠনগুলি প্রতিবাদ জানায়নি, তবে অপারেশন সিন্দুরের বিরুদ্ধে মিছিলে সামিল হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। এই বিশ্ববিদ্যালয়ে আজাদীর স্লোগান দেওয়া হয়, স্বাধীন দেশে কিসের আজাদীর স্লোগান এবং মাদক সেবনের আজাদীর স্লোগান কিনা মুখ্যমন্ত্রী তা নিয়ে প্রশ্ন তোলেন। এর আগে সেখানে বহু কণ্ঠে বন্দে মাতরম ধ্বনিত হয়। মুখ্যমন্ত্রী নিজে মঞ্চ থেকে নেমে রাস্তায় জাতীয় পতাকা হাতে বন্দে মাতরমের সঙ্গে কণ্ঠ মেলান। মঞ্চে মন্ত্রী স্বপন দাশগুপ্ত, তাপস রায় সহ বিজেপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভাই বোনের স্নেহের সম্পর্কের উৎসব রাখীবন্ধন রাজ্যে আজ চিরাচরিত উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে। সরকারি উদ্যোগে এই প্রথম রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা, ব্লক, পুরসভা, পঞ্চায়েত থেকে শুরু করে কলকাতা পুর নিগমের ওয়ার্ড স্তরে পালিত হয় রাখীবন্ধন উৎসব। এই উপলক্ষে বিতরণ করা হয় প্রায় 25,60,500টি রাখি। শিলিগুড়িতে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ রাখীবন্ধন উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চল আসানসোলে এক অনন্য রাখীবন্ধন উপলক্ষে স্থানীয় রবীন্দ্রভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বৃহন্নলা সম্প্রদায়ের প্রতিনিধিরা, জেলাশাসক, আসানসোল উত্তরের বিধায়ক এবং বারাবণীর বিধায়কের হাতে রাখি পরিয়ে দেন। দুর্গাপুরের কাঁকসায় ট্রাফিক গার্ডের পক্ষ থেকে হেলমেটহীন বাইক চালকদের হাতে রাখি বেঁধে দেন আধিকারিকরা। নদিয়ার কৃষ্ণগঞ্জের গেদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন স্থানীয় মহিলারা। একই সঙ্গে সীমান্ত দিয়ে আসা বাংলাদেশের নাগরিকদের হাতেও রাখি পরানো হয়। মেকলিগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে বাংলাদেশী নাগরিকদের রাখি পরানো হয়। পুরুলিয়ার মানবাজারে মাধবপুর ফুটবল ময়দানে মুখ্যমন্ত্রী রোপণ করা চারাগাছকে রাখি পরান এলাকার আদিবাসী মানুষজন। ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি শাসক দলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করে বলেছেন, প্রয়োজনে তারা রাস্তায় নামবেন। ক্যাথিড্রাল রোডে তাদের এই ছাত্র সমাবেশে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে বলে শ্রীমতী ব্যানার্জি দাবি করেন। অন্যদিকে রানী রাসমণি অ্যাভিনিউতে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে অভিযোগ করেছেন যে কালীঘাট তৃণমূলের সঙ্গে বিজেপির আঁতাত রয়েছে, না হলে দুর্নীতির মাথারা ঘুরে বেড়াতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসের বিলবোর্ডে ভাঙার ঘটনায় কোনো অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজা বসু চৌধুরী এদিন নির্দেশে জানিয়েছেন, যেহেতু বিলবোর্ড ইতোমধ্যে খুলে ফেলা হয়েছে, সে কারণে আপাতত এখানে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই বলে তারা মনে করছেন। পাশাপাশি পার্টি অফিসের উপর যাতে কোনো পদক্ষেপ না করা হয় সেই আবেদন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সে ব্যাপারে বিচারপতি জানিয়েছেন, এই মুহূর্তে এই আশঙ্কা অমূলক বলেই মনে করছে আদালত। অনুমানের ভিত্তিতে আদালত কোনো নির্দেশ দিতে পারে না। সব পক্ষকে মামলার কপি দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি এবং 2 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে সব পক্ষকে। 9 নম্বর ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের বিলবোর্ড সরানোর বিরুদ্ধে আজ জরুরি ভিত্তিতে মামলা দায়ের করেছিল তৃণমূল কংগ্রেস। এদিকে এই মামলায় ধৃত 13 জনকে আজ আদালতে তোলা হলে 3রা সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আরজি করে অভয়ের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত 3 সপ্তাহের মধ্যে শেষ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2 বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে আজ সিবিআই এর পক্ষ থেকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হয়। অভয়ার পরিবার যাদের জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছিল তাদের মধ্যে 16 জনকে চিহ্নিত করে জেরা করা হয়েছে বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সিবিআই এর পক্ষ থেকে তদন্ত শেষ করতে আরও 4 সপ্তাহ সময় চাওয়া হলেও ডিভিশন বেঞ্চ 3 সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয়। 24শে সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে আজ বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হল। আনুষ্ঠানিকভাবে এর সূচনা করেন অশোকনগরের বিধায়ক ডাক্তার সুময় হীরা। উপস্থিত ছিলেন তেল ও প্রাকৃতিক গ্যাস কমিশন ওএনজিসির ডিরেক্টর অফ এক্সপ্লোরেশন ওম প্রকাশ সিনহা সহ উচ্চপদস্থ আধিকারিকরা। আজ তেল ভর্তি ট্যাঙ্কার হলদিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। উল্লেখ্য, 2018 সালে অশোকনগরে খনিজ তেলের সন্ধান পায় ওএনজিসি, তৈরি করা হয় অশোকনগর সাইট ওয়ান। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনধন যোজনা অভূতপূর্ব পরিসরে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি এই রূপান্তরমূলক ফলাফল এনে দিয়েছে। এর নজিরবিহীন প্রভাবও পরিলক্ষিত হচ্ছে। এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত চালু হওয়া 59 কোটিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। পশ্চিমবঙ্গে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চলতি মাসে অন্তত 60 জন নবজাতকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি নিয়ে কমিশন 2 সপ্তাহের মধ্যে এবিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। কমিশন জানিয়েছে যে সংবাদ প্রতিবেদনের তথ্য যদি সত্য হয় তবে তা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর বিষয়। প্রতিবেদন অনুযায়ী ওই 60 জন নবজাতকের মধ্যে 44 জনকেই শারীরিক অবস্থার অবনতির কারণে অন্যান্য চিকিৎসা কেন্দ্র থেকে সেখানে রেফার করা হয়েছিল। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী 24 ঘণ্টায় সেটি ঘনীভূত হয়ে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলের উপর নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাঁকুড়ার উপর দিয়ে বিস্তৃত হয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই দুই কারণে আগামী 24 ঘণ্টায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এছাড়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকালও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলীয় এলাকায় 35-45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা সর্বোচ্চ 55 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা। সে কারণে মৎস্যজীবীদের আজ উত্তর বঙ্গোপসাগর এবং আগামীকাল থেকে 31 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশ উপকূল এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। শতবর্ষে পা দিয়েছে আকাশবাণী কলকাতা। এই 100 বছরে নানা বিবর্তন ঘটেছে আকাশবাণীর সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এসব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 2টি ভাগে। দ্বিতীয় তথা শেষ পর্বের সম্প্রচার শোনা যাবে আগামীকাল শনিবার রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ডিটিএইচ বাংলা পরিষেবায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে এরাজ্যের একজনের সন্ধান পাওয়া গেছে। ওই অঞ্চলে আজ মাঝারি মাপের এক ভূমিকম্পের পর নতুন করে হড়পাবানের আশঙ্কায় সতর্কবার্তা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আশা মায়া।

0: पीएम फसल बीमा योजना से करीब 2,00,000 करोड़ रुपए क्लेम के रूप में किसानों को मिले।
1: আমার নাম পিন্টু দেবনাথ, আমার বাড়ি আমবাসা অশোকপল্লী ধুলাইতপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো, যারা ওরাও যাতে প্রান্ডারে কৃষক বিমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরও উপকৃত হবো।
2: খরিফ ফসল বিমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
3: ব্যাংক শাখা, বিমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
2: ফসল বিমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1-4447 এ কল করুন।
4: ফসল বিমা করাও, সুরক্ষা কবচ পাও।
5: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নাট্যানুষ্ঠান। আজকের নাটক পথের দাবি, রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ শ্যামল ঘোষ, প্রযোজনা বিশ্বনাথ দাস। নাটক পথের দাবি।
6: ভয় কিরে বেটা, আমি তো আছি। তা কোথায় চলেছিস?
7: না তেমন কোথাও নয়, অচেনা শহর তো, রোজ তাই একটু ঘুরে ঘুরে চিনে নেবার চেষ্টা করি আর কি।
6: গুড, তাহলে চল চল আমার সঙ্গে। যেতে যেতে তোদের বাড়ির সব খবর খবর শুনি একটু, কতকাল যে যোগাযোগ নেই।
7: কাকা এখন কোথায় যাবেন?
6: জাহাজ ঘাটায়, এক মহাপুরুষের আগমনের কথা আছে।
7: মহাপুরুষ?
6: হ্যাঁ, তার সম্বর্ধনার জন্যই।

0: তো দেশ ছেড়ে আমাকে এত দূরে আসতে হয়েছে, আর এখন প্রভুর মর্জি দেখা দেবেন কি দেবেন না।
1: হ্যাঁ, আপনি যখন এসেছেন তখন মহাপুরুষটি বাঙালি নিশ্চয়। কুনি আসামি নাকি?
0: তিনি যে কি এবং কি নন তা দেবানও জানন্তি, আর আমি তো কোন চার। এর বিরুদ্ধে নির্দিষ্ট কোনো চার্জ নেই, আবার যা আছে তা পেনাল কোডের কহিনু।

0: তাকে বলে গিয়ে রাজার শত্রু, বলিহারি সেই সেই প্রতিভাকে যিনি ওর নাম দিয়েছিলেন সব্যসাচী।
1: সব্যসাচী কই, এ নাম তো আগে শুনিনি কাকা।
0: আরে শুনবি কোত্থেকে, ওর কি আর একটা নাম? অর্জুনের মতো কোথায় যে কখন উদয় হচ্ছেন
1: বলেন কি?
0: আরে শুধু এই শুনছি, এই 10-12টা ভাষা নাকি একেবারে এমন বলতে কইতে পারেন যে বিদেশি লোকের পক্ষেও চেনা ভার ইঞ্জে কোন অঞ্চলের লোক।

0: আশ্চর্য!
1: আরে লোকে তো আরব কত কি বলে, ও নাকি জার্মানি থেকে ডাক্তারি পাশ করেছে, ফ্রান্সে ইঞ্জিনিয়ারিং, বিলেতে আইন, আমেরিকা থেকেও হয়তো কিছু করে থাকবে। বুঝি বুঝি যে সবই রটনা, তবে তবে দেখ যা রটে তার কিছু তো বটে।
0: হ্যাঁ, এ তো অসাধারণ প্রতিভা কাকু।
1: কিন্তু কোন কাজে এলো বাবা? আমার তো মনে হয় এর রক্তের মধ্যে ভগবান এমন আগুন জ্বেলে দিয়েছেন যে মশালের মতো নিজে জ্বলতে জ্বলতে চতুর্দিক জ্বালিয়ে পুড়িয়ে তবে নিভবে। বাপ রে বাপ, এ ছেলে যে কোত্থেকে এসে আমাদের বাংলা মুলুকে জন্মালো তা তো ভেবে পাইনি। অয় অয় জাহাজ ভিড়ছে, চল চল জেটির দিকে এগোনো যাক।

0: নিমাই কাকা
1: বল,
0: আজ কি আপনি ওকে অ্যারেস্ট করবেন?
1: আরে আগে তো পাই
0: না, ধরুন পেলেন,
1: অত সহজ না রে বাবা। শেষমেশ হয়তো দেখবো হয়তো অন্য কোনো পথ দিয়ে গিয়ে সটকে পড়েছেন।
0: তাই যেন হয়, ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যেন তাকে ধরতে না পারেন।
1: বোকা ছেলে, পুলিশের কাছে এসব কথা বলতে আছে? যা, তোর আবার অফিসের বেলা হয়ে যাবে, নতুন চাকরি দেরি না হয় ভালো।
0: না কাকা, এমন একজন মহাপুরুষকে দেখার লোভ সামলাতে পারছি না।
1: তবে থাক, তবে দেখা পাবি কিনা জানি না বাপু।
2: বসো বসো, ওইখানে বসো, সবাই বসো।
3: সালাম হুজুর।
0: এরা কারা কাকাবাবু? চেহারা দেখে তো মনে হয় না যে এদের চোদ্দ পুরুষে কেউ কোনো অ্যানার্কিস্ট ছিল।
2: এরা সবাই বর্মা তেল কোম্পানির মজুর, তেলের খনিতে কাজ করত। এই কজনই বাঙালি।
1: হ্যাঁ, রিপোর্টে যখন বাঙালি বলা হয়েছে তখন এই এই এই এই এই যে কি নাম হয় তোমার বলো?
3: আগে গিরিশ মহাপাত্র হুজুর।
1: হ্যাঁ, ওরে বাবা, শুধু পাত্র নয় একেবারে মহাপাত্র।
3: আগে বাপ মায়ের দয়ায় ওই পদবীটুকুই তো সম্বল হুজুর, ওর জন্যই পাঁচ জনের কাছে একটু খাতির পাই, নইলে আমরা কি আর ধর্তব্যের মধ্যে হুজুর?
1: তা তো বুঝলাম, এত জায়গা থাকতে হঠাৎ রেঙুনে মতেলে কেন বাপ?
3: বরাত হুজুর, বরাত। এই মরণের খালি আমার দবা রবা করলে, তাই না হইলে এই বাজারে অমন স্বাদের চাকরিটা আমার।
2: এই এই, কাস্তে কাস্তে মেঝেতে একবারে থুতু টুতু ফেলো না জানো।
3: আগে না হুজুর, কাঠকাশি কাঠকাশি। কাশতে কাশতে ফুসফুস চিনে যায়, তো এক ফোঁটা কিছু বেরোয় না।
1: বলছো তেল কলের মজুর, অথচ তোমার সাজ পোশাকের ঘটা দেখে তো মনে হচ্ছে তুমি আকারে ময়ূর ছাড়া কার্তিক টিহে। কে গিরেশ?
3: আগে আগে মনের স্বাদ মনেই রইল হুজুর, অভাবী মানুষ, কতটুকুই বা মেটাতে পারলাম।
0: না না না, এই লোক সে লোক নয় কাকাবাবু, আমি হলো করে বলতে পারি।
1: আরে সকলে জিনিসপত্র সার্চ করে যাও জগদীশ।
2: হ্যাঁ স্যার, কিছুই পাইনি।
1: তাহলে আর কি হবে, দাও ছেড়ে দাও, যত উটকো ঝঞ্ঝাট। এটি আর কাকে আমদানি করলে? হ্যাঁ,
2: এটিও বাঙালি স্যার।
1: হ্যাঁ,
2: ট্রেনে আসছিল, টিকিট নেই, টিকিট বাবু জমা করে দিয়ে গেছেন থানায়।
1: একে তো মাতাল হয়ে প্রায় পথে ঘাটে ঘুরতে দেখি, পয়লা নম্বর লোফার। তবে বেহালাটা বেহালাটা বাজায় ভালো।
4: ঠিক ধরেছেন। সারা কি নাম?
5: শশীকান্ত স্যার।
0: এর ট্রেন ফেয়ার চার্জ কত জগদীশ বাবু?
1: তুই দেবি নাকি?
0: বাঙালি ছেলে সামান্য কারণে বিদেশ ভূমে হাজতে পৌঁছবে?
5: 3 টাকা স্যার, এই বেহালাটা বাঁধা রেখে দিন, পরে ছাড়িয়ে নেব।
3: বাবু বেহালা বাঁধা দেবেন?
5: না না, হলো না।
1: কি হলো মহাপাত্র?
5: হলো না হুজুর।
1: কি
5: ছয়ানা কম পড়ে গেল?
4: আরে ওতেই হবে, আমার কাছে 7 আনা আছে, তোমার ঠিকানাটা লিখে দাও ভাই, পয়সা জোগাড় করে ঠিক ছাড়িয়ে নেব।
1: তা তুমি বেহালা নিয়ে কি করবে গিরিশ?
3: আগে অনেক কালের

0: শখ ছিল হুজুর, পয়সা অভাবে কিনতে পারিনি। এখন যখন এই মানে এখন যখন সস্তা গন্ডায় একটা মৌকা পেলাম,
1: তা রুমাল বের করতে গিয়ে তোমার পকেট থেকে কি যেন একটা পড়লো।
0: কই হুজুর? আগে ছি ছি,
2: এটা তো গাঁজার কলকে দেখছি, তুমি গাঁজা খাও?
0: আগে না হুজুর, পথে কুড়িয়ে পেয়েছিলাম, রেখে দিয়েছি,
3: যদি কারো কাছে লাগে।
1: বসে দেখি হাত, এই তো এই তো গাঁজা টেপার ছায়ার দাগ স্পষ্ট। তবে যে বলে খাইনি,
0: মাইরি বলছি হুজুর, মাইরি বলছি, তবে মিথ্যে বলবো না। ইয়ার বন্ধুরা বললে সে যে দিয়ে মাঝে মাঝে,
1: কি দয়ার শরীর, নিজে খায় না সে যে দেয়, উপকারে কি আছে?
0: এই দেখুন হুজুর, একটা কম্পাস আর একটা ফুট রুল, মিস্ত্রির কাজ তো মাপজোক করতে হয়।
2: কিন্তু তুমি চুলে কি মেকেছো বলো দেখি, গন্ধে একবার মাথাটা ধরিয়ে দিলে।
0: নেবু তেল হুজুর, কাশতে কাশতে মাথা তেতে যায় তো।
1: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও এখন, এসো এসো এসো এখন, যাও তুমি যাও এসো শ্রীকান্ত। হ্যাঁ হ্যাঁ খালাস, যাও।
0: থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, সালাম হুজুর।
4: আয় নেমে আয়, নেমে আয় বেটা, হিম্মত থাকে তো নিচে নেমে আয়। এই লাঠি দিয়ে যদি তো ঠ্যাংলা ভাঙি তো আমার নামে কুত্তা পুষিস। হ্যাঁ এত বড় সাহস, তুই কেন বামুনের মুখের অনে নর্দমার জল ফেলিস? তোর প্রাণী কি নরকের ভয়ও নেই রে? অবশ্যই থাকবেই বা কি করে, থাকবেই বা কি করে, যাতে মেরেছ তো। তোদের কি আর ধর্ম ধর্ম জ্ঞান আছে? মরবি ওরে মরবি, বামুনের সাপে সব অংশে নিপাত যাবি। হ্যাঁ
5: কি হলো রে তিওয়ারি, কাকে এমন সাপসাপন্ত করছিস?
4: এসেছে দাদাবু, দেখো দেখো দেখো, এসে দেখো, উপরতলায় ওই মেলেচ্চ সাহেবটা কি সর্বনাশ করেছে আমাদের। ওই বেটাকে আজ আমি খুন করব। নেমে আয় হারাম জাদা।
5: হা হা, কি হচ্ছে তিওয়ারি, মুখ খারাপ করিস নে, বিদেশ বিভূয়ী মানহীন মোকদ্দমা করলে দাঁড়াবি কোথায়?
4: দাঁড়াবো, ওই প্যাটার ছেলে আমাদের এখন কোথায় দাঁড় করিয়েছে দেখবে। চলো চলো চলো চলো, সারাদিনের এত খাটুনি আমার। মনে হচ্ছে এই বুঝি হুড়মুড় করে ভেঙে পড়লো।
5: তারপর
4: আমি তখন চেঁচিয়ে বারণ করতেই সাহেব রেগে মেগে ইঞ্জুরিতে আমার গাল দিতে লাগলো। শুধু তাই চলবে, খেপে গিয়ে যত রাজ্যে নোংরা জল ঢেলে দিল পাঠাতেনের উপর থেকে।
5: সে কি?
4: হ্যাঁ তবে আর কি বলছে কি দেখবে, চলো না, খাবার দাবার থেকে শুরু করে জামা কাপড় বিছানা পত্তর সব কেমন জলে থই থই করছে। তার উপর আবার চাবুকা ছিঁড়ে আছে কি শাসানি মাতালটার। হ্যাঁ
5: কপাল রে তিওয়ারি কপাল, ভগবান না মাপালে বোধহয় এমনি হয়।
4: এ বাড়ি তুমি ছেড়ে দাও দাদু, এবার ছেড়ে দাও, অফিসে বলে অন্য কোথাও থাকার ব্যবস্থা করো। হ্যাঁ
5: দেখি, তুই যদি গাল মন্দ না করে তক্ষুনি ঘা কত কষি দিতিস না, তো দেখতিস সজুত হয়ে যেত বেটা।
4: তুই বলো কি দাদা বাবু, ওরা হলো গিয়ে ওই সাহেব।
5: থাম থাম, সাহেব কালা, সাহেব
4: কালা হোক ধলা হোক, সাহেব সাহেবই বুঝলে, রাজার জাত। আমরা কি ওদের গায়ে হাত তুলতে পারি?
5: আমি পারি, দেখি তো লাঠি তাদের, লাঠি তাদের।
4: সে কি তুমি মারামারি করবে নাকি? না না না না না,
5: থাম, অন্যায় যে করে তাকে প্রশ্রয় দেওয়া পাপ, এটা বিহিত না করে আমি কিছুতে ছাড়ব না।
4: দাদা বাবু ওই শোনো, ওই শোনো, সাহেবটা বোধ হয় উপর থেকে নেমে আসছে।
5: আসুক, ভালোই হলো, বোঝাপড়াটা এখানেই হবে।
4: এ কি দাদা বাবু, এই যে মেয়ে ছেলে দেখছি গো।
5: হ্যাঁ তাই তো, শুনুন আপনি কি ওপরে থাকেন?
6: আগে হ্যাঁ,
5: আমি আমি ওপরের ওই মাতাল সাহেবটার সঙ্গে একটু দেখা করতে চাই।
6: কেন বলুন তো?
5: তাকে দেখাতে চাই যে তিনি আমাদের কি পরিমাণ ক্ষতি করেছেন। ওর বড় ভালো যে সে সময় আমি বাড়ি ছিলাম না।
6: থাকলে কি মারামারি করতেন? ও সেই জন্য বুঝি তেওয়ারির লাঠি নিয়ে ওপরে উঠছিলেন?
5: মারামারি করা আমার কাজ নয়, তবে কেউ অন্যায় অত্যাচার করলে তাকে শাস্তি দিতেও আমার হাত কাঁপবে না। আচ্ছা বলুন তো আমরা ওর কোন ক্ষতি করেছি?
6: আমার বাবার এই ব্যবহারের জন্য আমি আপনাদের কাছে।

0: ক্ষমা চাইছি।
1: আপনার বাবা মানে ওই সাহেব, আপনাকে তো বাঙালি বলেই মনে হচ্ছিল।
0: ঠিকই ধরেছেন, আমি আর মা বাঙালি, আমরা খ্রিস্টান।
1: ও, যার ধর্ম সব খুইয়েছেন।
0: ও কথা থাক, এই ফলগুলো মা আপনাদের জন্য পাঠিয়েছেন।
1: কেন?
0: আজ আমাদের পরব, তাছাড়া আমাদের জন্য আপনাদের খাওয়া হলো না, আমরা সত্যিই লজ্জিত।
1: আপনার মাকে অনেক ধন্যবাদ, কিন্তু এগুলো আমাদের দরকার হবে না, আমাদের ঘরে অন্য খাবারও আছে।
0: বুঝতে পাচ্ছি আপনারা বিধর্মীদের ঘৃণা করেন, কিন্তু এসব তো বাজারের ফল, এতে কোনো দোষ নেই।
2: গরু মেরে জুতো দান, দরকার হলে বাজার থেকে আমি ফল কিনে আনবো, ওসব মেলেচ্ছদের আনা জিনিস আমাদের চলবে না ঠাকুরন। হ্যাঁ
1: তিওয়ারি, কথা বলতে না জানলে কথা বলবি না, ওর কথা আপনি কিছু মনে করবেন না ম্যাডাম। আমরা আচার বাঁচিয়ে চলতে অভ্যস্ত, কিন্তু তাই বলে অসভ্য নই।
0: তা হবে, তবুও বাবার ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে যাচ্ছি। আজ উনি ঘুমিয়ে পড়েছেন, কাল সকালে উনি নিজে এসেই ক্ষমা চাইবেন, আসলে আজ উনি একটু অসুস্থ ছিলেন।
1: ছি ছি ছি, কি করলি বলতো, কি মনে করলেন উনি?
2: হ্যাঁ, সব কিছু নষ্ট করে এখন দয়া দেখাতে এসেছেন, আমরা যেন ওই ব্যাঙের ভরসায় পুকুর কেটেছি।
1: চুপ কর, ভুল মানুষ মাত্রই করে, কিন্তু তার জন্য যখন অনুশোচনা জাগে তাতেই তার মুক্তি রে। এসব তুই বুঝবি না, এই ওর ক্ষমা চাওয়া, মিনতি, লজ্জা, এর বুঝি কোনো দাম নেই, শুধু আচার বিচারটাই বড়। ছি,
3: নমস্তে বাবুজি, আমাকে ডেকেছেন?
1: আগে হ্যাঁ আসুন রামদাসজি, বসুন। নমস্তে
3: বাবুজি, আমার পুরো নাম রামদাস তলোয়ারকার। তলোয়ার শব্দটার একটা অর্থ আছে জানেন তো, তাই সম্বোধনের জন্য নামের শেষ অংশটাই আমার পছন্দ।
1: তাই হবে মিস্টার তলোয়ারকার, বসুন।
3: ধন্যবাদ। যাক্কা, এখানে কোনো অসুবিধে হচ্ছে না তো বাবুজি?
1: এমনিতে চলে যাচ্ছে একরকম, বিদেশি মানুষ, সড়গড় হতে একটু তো সময় লাগবেই। তো যে বাসায় আমাকে তুলে দিয়ে এলেন সেখানে কিন্তু আমার বাস করা সম্ভব নয়।
3: কেন, কি হলো আবার?
1: আমার বাসায় উপরতলায় এক মাতাল ফিরিঙ্গি থাকে, বুঝলেন, দেশি খ্রিস্টান, মাদ্রাজি বা গুয়ানিজ হবে।
3: তাতে কি
1: না, মানে সেই কথা বলব বলেই আপনাকে ডেকেছিলাম। সে তো ভয়ঙ্কর উপদ্রব শুরু করছে, মানে গতকাল সারাদিন আমাদের মাথার উপরে নাচানাচি করেছে, নোংরা জল টল ফেলে আমাদের খাবার দাবার সব নষ্ট করে দিয়েছে, গালমন্দ করছে, শাসাচ্ছে। ও বাড়িতে আমার থাকা চলবে না মিস্টার তলোয়ারকার, আপনি অন্যত্র কোনো একটা ব্যবস্থা দেখুন।
3: তা এসব আপনি চুপচাপ দেখে গেলেন বাবুজি?
1: আমি তো তখন ছিলাম না, তবে ফিরে এসে ওর সিঁড়ির নিচে দাঁড়িয়ে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু লোকটা নামলই না।
3: বাহ, নামলো না বলে আপনিও মুখ বুঝে ফিরে এলেন?
1: কি আর করতে পারি বলুন, ওর ঘরের মধ্যে ঢুকে তো আর তাই বলে হামলা করতে পারি না।
3: কি জানি, আমি হলে কিন্তু ওকে ক্ষমা না চাইয়ে ছাড়তাম না।
1: কি করে?
3: সোজা ওর ঘরে ঢুকে ওর ঘাটটা ধরে নাকে খদ দেওয়াতাম।
1: সর্বনাশ, ও তো একবারে তাহলে ক্রিমিনাল অ্যাসল্ট হতো।
3: হলে হতো, চলুন তো আমিও যাই আপনার সঙ্গে।
1: না না না না, দেখুন অত ঝামেলার দরকার নেই, তার চেয়ে মানে মানে এখান থেকে সরে পড়ে তো ভালো।
3: বাবুজি কোথায় সরবে না, দেখছেন না সারা দেশ জুড়েই তো এই অন্যায় আর অবিচার, সরতে সরতে শেষে যে দেয়ালে পিঠ ঠেকে যাবে।
1: আপনার কথা আমি বুঝতে পেরেছি তলোয়ারকার, আপনি ঠিকই বলেছেন, এ বাসা আমি ছাড়বো না।
3: বাবুজি সাবাস, পালিয়ে লাভ নেই বাবুজি, একবার সাহস নিয়ে রুখে দাঁড়ান, দেখবেন ওরাই ভয় পেয়ে পালিয়েছে।
1: আপনার কিন্তু খুব সাহস মিস্টার তলোয়ারকার।
3: আমরা যে রাজপুত বাবুজি,

0: আরে ওটা কে? গিরিশ মহাপাত্র না? কে গিরিশ, আমাকে চিনতে পারো?
1: ওকে বাড়ি বই কি বাবু মশাই, তা এখন কোথায় আগমন হচ্ছে আপনার?
0: একটু বাইরে যাচ্ছি অফিসের কাজে।

0: তুমি এই রেল স্টেশনে?
1: আগে নাজান থেকে দুজন বন্ধু লোক আসার কথা ছিল, কিন্তু আমাকে সেদিন ঝুটমুট হয়রান করা হলো বাবু মশাই। হ্যাঁ, অনেকে আনে বটে, কিন্তু কেউ কেউ আবিং সিদ্ধি নুকিয়ে আনে, কিন্তু আমি ভারী ধর্মভীরু মানুষ আছি বাবু। আমি বলি কাজ কি বাবু জজ্জুরিতে, কথায় বলে বড় ধর্ম বাব, ললাটে নেখা তো খান্ডাবে না।
0: তা বটে, কিন্তু তোমারও একটা ভুল হয়েছে মহাপাত্র। আমি পুলিশের লোক নই, ও আপিং সিদ্ধির ধার ধারি নেই। আমি সেদিন কেবল তামাশা দেখতে গিয়েছিলাম থানায়।
2: বাবুজি, মানে আপকো জরুর কহিন দেখা,
1: আশ্চর্য নেই আর বাবু সাহেব, নগরী কা বাস্তে কিতনা কিতনা জায়গায় তো ঘুমতা হয়, দেখতা হয় কোথায় কোথাও। আচ্ছা তাহলে এখন আমি আসি। নমস্কার বাবু মশাই, রাম রাম।
0: এই লোকটাকে কিনা আমার পুলিশ কাকা একদিন বিপ্লবী সব্যসাচী সন্দেহ করে থানায় ধরে এনেছিল, ভাবতে পারেন?
2: বাবুজি, এইটি আপনার কম্পার্টমেন্ট, উঠুন বাবুজি।
0: হ্যাঁ,
2: গাড়ি ছাড়ার সময় হলো, সঙ্গে লোক যাচ্ছে, সেই আপনার মালপত্র দেখাশুনো করবে।
0: আচ্ছা আচ্ছা, তিওয়ারি একা রইল মিস্টার তলওয়ার।
2: আপনি কোনো দুশ্চিন্তা করবেন না বাবুজি, আমি সব দেখব।
0: আমিও কৃতজ্ঞ থাকবো মিস্টার তলওয়ার।
2: রাম রাম বাবুজি।
0: রাম রাম। রাম রাম। আসতে পারি?
3: কি আশ্চর্য অপূর্ব বাবু, আপনি এখানে, আসুন ভেতরে আসুন, বসুন। এখানে আমার খোঁজ পেলেন কি করে?
0: ইচ্ছে থাকলেই উপায় হয়।
3: তাহলে এতদিনে সত্যি সত্যি আপনার ইচ্ছে হলো?
0: নিশ্চয়, আপনার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই ভারতী।
3: আমার নামও জানেন?
0: ওই তিওয়ারির কাছে জেনেছি, ওর জন্য আপনি যা করেছেন তাতে
3: মানুষ মানুষের জন্য করবে, এটাই তো স্বাভাবিক।
0: তিওয়ারি বলে ভারতী মা আমার মানুষ নঙ্গ বাবু, দেবী। এই বসন্ত রোগে আমার মাও বোধ করি আমাকে অমন করে বাঁচাতে পারতেন না।
3: তিওয়ারিটা পাগল।
0: দিন পনেরোর জন্য অফিসের কাজে বাইরে যেতে হয়েছিল, ফিরে এসে সব দেখে শুনে তো আমার একেবারে চক্ষু স্থির।
3: তা না হয় হলো, কিন্তু আমার হাতের পথ্যি জল খেয়ে তিওয়ারির যে জাত গেল তার কি হবে? প্রায়শ্চিত্ত করতে আপনার তো অনেক খরচ হয়ে যাবে।
0: ছাড়ুন তো, তিওয়ারি রোগে পড়ে খেয়েছে, কিন্তু আমাকে তো সুস্থ থেকে আপনার হাতে খেতে হবে, তাই নাহলে আমি আর বাঁচব না।
3: কেন?
0: যা একটা রাঁধুনিবাবু জুটেছে বড়াতে, তার রান্না আর কটা দিন খেলে আমি নির্ঘাত পর পারে।
3: আমি কি করব, আপনার খাওয়া থাকার ব্যবস্থা করার ভার তো আমার উপর নেই, কেউ তো দেয়নি, না ভগবান না মানুষ।
0: সে নয় হলো, কিন্তু সাত তাড়াতাড়ি আপনি বাবু বাড়ি ছেড়ে চলেন কেন?
3: উপায় ছিল না, মাত্র কদিনের তফাতে বাবা মা দুজনেই দেহ রাখলেন, আমি একা মেয়ে মানুষ, ওখানে থাকি কি করে বলুন, তাছাড়া অত টাকা ভাড়াই বা যোগাই কোথা থেকে?
0: হ্যাঁ, আপনার এই দুঃসংবাদটা পেয়েছি আমি তিওয়ারির কাছে, সত্যি বাড়ি মর্মান্তিক, কিন্তু এখানেই বা আপনার খরচ চালাবে কে?
3: এই স্কুলটা একটা চাকরি পেয়েছি, একা মানুষ ওই চলে যায়।
0: দূর, এসব স্কুল কি মায়নে দেবে আপনাকে, এ তো আর এক ধরনের শুকিয়ে মরা। না না, শুনুন, আমার অফিসে একটা পোস্ট খালি আছে, আমি সেই কথাটাও বলতে এসেছি আপনাকে। বেতন আপাতত 100 টাকা, ঘন্টা দুয়েকের বেশি কাজ নেই, করবেন?
3: আপনার অফিসে? না বাবা।
0: কেন?
3: সেখানে তো আপনি আমার বস হবেন, আর পান থেকে চুন খসলে তেওয়ারির লাঠি নিয়ে তেড়ে আসবেন।
0: এখনো আপনি আমার উপর রাগ করে আছেন?
3: সারাদিন ছেলে মেয়ে পড়িয়ে রাতে সমিতির চিঠিপত্র লেখালেখির কাজ সেরে বিছানায় শুতে না শুতেই ঘুমিয়ে পড়ি, রাগ করার সময় কোথায় পাই বলুন?
0: কিসের সমিতি আপনাদের?
3: ওই যে দেয়ালে লেখা দেখলেন না, পথের দাবি।
0: হ্যাঁ, তা তো দেখেছি, কিন্তু এর মানে কি?
3: মানে মানে আমরা সবাই পথিক, মানুষের মনুষ্যত্বের পথে চলার দাবি নিয়ে আমরা পথ চলি, আমাদের পরে যারা

0: আসবে তারা যেন বিনা বাধায় হাঁটতে পারে, তাদের অবাধ গতিকে কেউ যেন রোধ করতে না পারে, এটাই আমাদের পণ। আপনি আসবেন আমাদের দলে?
1: এ তো খুব ভালো কথা, এই যদি আপনাদের সাধনা হয় আমি আছি।
0: তবে চলুন নিচে গিয়ে আপনাকে আমাদের ডাক্তারের সঙ্গে পরিচয় করিয়ে দিই, পথের দাবি সদস্য করে নিই আপনাকে।
1: ডাক্তার বুঝি আপনাদের সভাপতি?
0: না, তিনি আমাদের মূল শিকড়, মাটির তলায় থাকেন, তার কাজ দেখা যায় না।
1: তাহলে প্রেসিডেন্ট?
0: তার নাম সুমিত্রা।
1: মহিলা? তিনিও কি আপনার মতোই শিক্ষিতা?
0: আমার মতো? শুধু ডাক্তার ছাড়া তার মতো বিদুষী বোধহয় এদেশে আর কেউ নেই।
1: আর ডাক্তার?
0: তার কথা থাক অপুবাবু, পরিচয় দিতে গেলে হয়তো তাকে ছোট করে ফেলব, ধীরে ধীরে নিজেই না হয় তাকে বুঝে নেবেন। একটু বসুন, নিচে একটা মিটিং চলছে, আমি সুমিত্রাদিকে একটু জিজ্ঞেস করে আসি।

0: বাবুজি।
1: এ কি তলোয়ারকর, আপনি এখানে?
0: আমি ভারতীর সঙ্গে দেখা করতে এসেছি বাবুজি।
1: ও, আপনি ওকে আগে চিনতেন
0: না? তেওয়ারির অসুখের সময় আপনার বাড়িতেই পরিচয়, তারপর থেকেই আমি ওর ভক্ত হয়ে পড়েছি।
1: আমি ওকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাতে এসেছি, তেওয়ারিকে তিনি যেভাবে বাঁচিয়ে তুলেছেন।
0: বাবুজি, সে তো আপনি শুধু শুনেছেন, আমি প্রত্যক্ষদর্শী। রাতের পর রাত যেভাবে ওকে তেওয়ারির শিয়রের পাশে বসে থাকতে দেখেছি, যেন জ্বলন্ত প্রদীপ শিখা। সত্যি, সব্যসাচীর শিষ্যা না হলে এমন হয় না।
1: কে সব্যসাচীর শিষ্যা?
0: কেন ভারতী, আপনি জানেন না?
1: না তো। আপনি দেখেছেন সব্যসাচীকে?
0: না, তবে ভারতী বলেছেন সময় হলে দর্শনের ব্যবস্থা করে দেবেন।
1: আশ্চর্য, যে মানুষটাকে ধরবার জন্যে গভর্নমেন্ট পুলিশ একবারে হন্যে হয়ে ঘুরছে, সেই সব্যসাচী কিনা ভারতীর গুরু। একদিন না জেনে ভারতীর সঙ্গে দুর্ব্যবহার করেছিলাম, আজ সে কথা ভাবতে একবারে লজ্জায় মাথা কাটা যাচ্ছে।
0: না জেনে মানুষ তো কত অন্যায় করে বাবুজি, কিন্তু জেনে বুঝে শুধুমাত্র সংস্কারের বশবর্তী হয়ে মানুষকে অপমান করা কিন্তু পাপ।
1: হ্যাঁ, সেটাও জেনে বুঝে করেনি তলোয়ারকার। আসল সব যা দেখেছি জেনেছি শুধুমাত্র তাকেই বিশ্বাস করেছি, ঠিক না ভুল সেটাই বিচার করে দেখিনি কোনোদিন। এটাই আমার অপরাধ। এই সব্যসাচী নামটাই আজ আমার আমার মনের অন্ধকার কোনটায় আলো জেলে দিয়েছে তলোয়ারকার। যে মানুষ তার জন্মভূমিকে স্বাধীন করবার জন্যে এমন মরণপণ করছেন, তাকে আমি আমার আমার আত্মার আত্মীয় বলেই মনে করি।
0: এসব কথা বলায় কিন্তু দুঃখ আছে বাবুজি। না, পারবেন না, সে আপনি সইতে পারবেন না।
1: আপনি পারলে আমি পারবো না কেন?
0: আমি কি পেরেছি, মিছেই 2 বছর জেল খাটলাম।
1: সে কি?
0: আমার জামাটা খুললে দেখতে পাবেন বাবুজি, বেতের দাগে পিঠে আর জায়গা নেই, তবুও সর্বস্ব ফেলে ওই আগুনে ঝাঁপিয়ে পড়তে পারলাম কই? স্ত্রী কন্যাকে নিয়ে তো সুখের পায়রার মতো সেই চাকরি করতে এলাম রেঙ্গুনে। স্বাধীনতার উপাসক হব এমন বড়াই করি না বাবুজি।
1: তলোয়ারকার, আজ তুমি আমার চোখ খুলে দিলে বন্ধু, তোমার কথা আমি আজীবন মনে রাখব।
2: আরে, এই তো রামদাসজিও এসে গেছেন, ভালোই হলো। আপনাদের কথা আমি সুমিত্রাদিকে বলেছি, প্রেসিডেন্ট আপনাদের সঙ্গে দেখা করতে চান।

0: আসুন অপূর্ববাবু। রামদাসজি, আপনি ওই ঘরটা একটু বসুন, আপনার সঙ্গে একটু পরে কথা বলছি।
1: ঠিক আছে,
0: বসুন অপূর্ববাবু।
2: হ্যাঁ,
0: আপনি আমাদের চেনেন না, কিন্তু ভারতের সূত্রে আমরা আপনাকে চিনি। শুনলাম আপনি নাকি আমাদের পথের দাবি সভ্য।

0: হতে চান সত্যি?
1: হ্যাঁ সত্যি, তবে এই সমিতির কি উদ্দেশ্য, আমাকে কি করতে হবে আমি কিন্তু কিছু জানি না।
0: খাতায় যখন একবার নাম উঠে গেছে তখন ধীরে ধীরে সবই জানতে পারবেন।
1: আমার নাম খাতায় উঠে গেছে, সে কি
2: ভয় পেলেন নাকি অপূর্ব বাবু?
1: কে?
0: ইনি আমাদের ডাক্তার, উঠে দাঁড়ান।
3: চিনতে পারেন বাবু মশাই?
1: এ কি, এ তো সেই গিরিশ মহাপাত্র।
2: ঠিক ধরেছেন, এরা আমাকে ডাক্তার বলে ডাকেন।
1: কিন্তু আমার কাকাবাবুর খাতায় যে অন্য কি একটা নাম,
2: সব্যসাচী তো, সে তো আমি নই।
1: তাহলে সে কে?
2: শুনেছি সময় হলে তিনি আত্মপ্রকাশ করবেন।
4: প্রেসিডেন্ট, ডাক্তার।
2: আরে এসো এসো কবি, কি খবর বলো।
1: এ তো সেই মাতাল শশীকান্তটা, আশ্চর্য এবার কবি।
4: সাংঘাতিক খবর ডাক্তার, আপনাকে এক্ষুনি পালাতে হবে।
2: সে কি, কেন?
4: আরে পুলিশ পিছু নিয়েছে।
0: পুলিশ?
4: হ্যাঁ, নিমাই দারোগা আমাকে পাকড়াও করেছিল, তার ধারণা আমি নাকি সব্যসাচী ডেরা চিনি।
2: তা কিছু কিছু চেনো বই কি, অস্বীকার করতে পারো
4: ডাক্তার?
2: আচ্ছা তোমার ওই নিমাই দারোগা কি আমাকেই সব্যসাচী ঠাউরেছে নাকি?
4: আপনি আর অপেক্ষা করবেন না ডাক্তার, যে কোনো মুহূর্তেই পুলিশ এসে পড়তে পারে, আপনি চলে যান।
1: পুলিশ যদি আসে সে আসবে আপনার বোকামির জন্যে, থানা থেকে সরাসরি এখানে এলেন কোন আক্কেলে মশাই, পুলিশ যদি ফলো করে থাকে।
2: ও অপূর্ব বাবু আপনি দুশ্চিন্তা করবেন না, এসব কাজে কিছুটা ঝুঁকি তো থাকবেই। চলুন বরং আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি, রাত হয়ে গেছে, পথটাও ভালো নয়।
1: আপনি
2: আমার জন্য ভাববেন না, চলুন।
0: অসুস্থ শরীর নিয়ে তোমার আজকের মিটিং এ আসা উচিত হয়নি সুমিত্রাদি, কাজটাই যে আমাদের কাছে বড় ভারতী, তুচ্ছ শরীর নিয়ে অত ভাবতে গেলে কি চলে? তাতে সেই কাজটুকুই পণ্ড হয়ে যায়। কতদিনের চেষ্টায় আমরা এই জমায়েত করতে পেরেছি বলতো? তোমার সঙ্গে কথায় পারবো না, তুমি প্রেসিডেন্ট, যা বলবে তাই হবে।
5: না জোর করে আমি তো কিছু চাপাইনি ভাই, বিভিন্ন কারখানার যে মজুররা যে মিটিংয়ে এসেছে তা তোমাদেরই অনেক পরিশ্রমের ফল। ওরা অন্ধকারে ঘুরপাক খাচ্ছে, এখন যদি আমরা পিছিয়ে যাই তবে পথের দাবি সবটাই যে মিথ্যে হয়ে যায় ভারতী। অপূর্ব বাবু
1: বলুন। প্রেসিডেন্ট,
5: যে কোনো মুহূর্তে এখানে পুলিশের হামলা হতে পারে। আসল সত্যিটা যদি শ্রমিকরা জেনে যায় তাহলে মালিকদের কায়েমি আসনটা যে ধসে যেতে পারে সেটা রুখতে তাদের পুলিশের সাহায্য চাইবই কি?
1: কিন্তু পুলিশ এলে তো আমাদেরও ধরে নিয়ে যেতে পারে।
5: হ্যাঁ তা তো পারে, পথের দাবি সভ্যদের কি পুলিশের ভয় পেলে চলে?
1: পথের দাবি না পথের দাবি, ওহ দাবির বহর যে এত তা কে আগে জানতো?
5: আর সময় নেই, আপনার ভাষণ শুরু করুন অপূর্ব বাবু, আপনি তো রাজি হয়ে এখানে এসেছেন।
1: তা ঠিক, কিন্তু মানে বলছিলাম যে যদি সাহেবদের কানে ওঠে তা।
5: শ্রমিকরা শ্রমিকরা ভয় পেয়ে পালাচ্ছে, ওদের কিছু বলুন অপূর্ব বাবু।
1: আমি মানে পুলিশ,
6: আমাকে কিছু বলবার অনুমতি দিন প্রেসিডেন্ট।
5: বলুন বলুন
6: ভাই। সব আমার প্রিয় বন্ধুরা, তোমরা ভয় পেও না, ওই যে বন্দুকধারী পুলিশ তোমাদের দিকে এগিয়ে আসছে, ওদের কারা পাঠিয়েছে জানো? তোমাদের কারখানার মালিকরা। তোমাদের আজ একজোট দেখে তারা ভয় পেয়েছে, তারা চায় না তোমাদের দুঃখ দুর্দশা তোমরা চিনতে শেখো, যারা তোমাদের এই অবস্থার জন্য দায়ী তাদের পরিচয় জানতে পারো। মানুষের ন্যায় সঙ্গত ভাবে বেঁচে থাকার দাবি যাতে তোমরা ভুলতে পারো, তাই ওদের এই অন্যায় অভিযান, এই পুলিশি চক্রান্ত। এখনো কি বেঁচে আছো তোমরা? এখনো কি তোমরা দুবেলা পেট পুড়ে খেতে পাও? তোমাদের এই ভয়ের সুযোগ নিয়েই ওরা তোমাদের ব্যবহার করে। ভুলে যেও না বন্ধুগণ, তোমরা যত দরিদ্র, যত দুঃখী, যত অশিক্ষিতই হও, তবুও তোমরা মানুষ, আত্মরক্ষার অধিকার তোমাদের আছে।
7: Stop this nonsense! Stop this nonsense! Meeting বন্ধ করো।
8: হ্যাঁ, ওই দিদি মনিরাই আমাদের বুঝিয়ে সুঝিয়ে এনেছে।
7: ভাগ ভাগ বলো, অত সব কুত্তার দল। শুনুন, আপনি বক্তৃতা করছিলেন, কি নাম আপনার?
9: রামদাস তলোয়ারকার।
7: আপনাকে অ্যারেস্ট করা হলো,
10: তাই কারণ
7: কারণ উনি শ্রমিকদের মধ্যে শ্রেণীবিদ্বেষ ছড়াচ্ছিলেন, মজুরদের স্ট্রাইক করার জন্য খেপিয়ে তুলছিলেন।
5: এসব আমাদের কথা, সেটাই উনি বলেছেন। অন্যায়ের প্রতিবাদ করার অধিকার তো সকলেরই আছে।
6: বন্ধুগণ, ওরা ভয় পেয়েছে, ওরা জানে না যে সত্যের কণ্ঠরোধ করা যায় না। আমি জানি এই অন্যায়ের প্রতিবাদ একদিন তোমাদের শত সহস্র কণ্ঠে গর্জে উঠবে। বন্ধুগণ, বন্ধুগণ আর দেরি নাই, বন্ধুগণ আর দেরি নেই।
1: তলওয়ারকে যে গ্রেফতার করে নিয়ে গেল প্রেসিডেন্ট,
5: কি আর করা যাবে সুমিত্রা দি? ভয় কি বোন, ঝড়ের হাওয়া উঠতেই পারে, তাই বলে প্রদীপের শিখা তো নিভতে দিতে পারি না আমরা। চলো।
1: আমার যেন সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে ভারতী, পথের দাবিতে আর আমার ঠাঁই হবে না।
0: কেন?
1: আমি ভীরু কাপুরুষ, তদারকারকে পুলিশ ধরে নিয়ে গেল। হ্যাঁ, আমি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলুম।
0: আর কি বা করতে পারতেন?
1: তাই তো, এখন আমি কি করি?
0: আপনি আপনি আগে ওর স্ত্রীর কাছে যান, সেটা অনেক জরুরি।
1: হ্যাঁ, তুমিও চলো, হয়তো এখন তোমাকে তার কাছে থাকতে হতে পারে।
0: আমি আমি আর কোন কাজে লাগবো? আমি যে খ্রিস্টান।
1: হ্যাঁ, ও তাও তো বটে।
9: গুড ইভিনিং ফ্রেন্ডস।
0: এই তো ডাক্তারবাবু, সুমিত্রাদির সঙ্গে দেখা হয়েছে আপনার?
9: না তো,
1: এখানে ভয়ানক কাণ্ড ঘটে গেছে ডাক্তারবাবু। আমাদের অ্যাকাউন্টেন্ট রামদাস তলওয়ারকর ওকে পুলিশে ধরে নিয়ে গেছে।
9: ভারতী, আমাকে একটু চা খাওয়াতে পারো? বড্ড ক্লান্ত লাগছে।
0: আনছি, কিন্তু এখনই যে আমাদের বেরোতে হবে ডাক্তারবাবু।
9: কোথায়?
0: ইয়াসিনে, রামদাসের বাসায়।
9: কোনো দরকার নেই।
1: দরকার নেই মানে? তার বিপন্ন পরিবারের খোঁজ দেওয়ার কোনো দরকার নেই বলছেন?
9: ওটা আমার উপরই ছেড়ে দিন না, রাত হয়ে গেছে। এখন ইয়াসিনের বনে জঙ্গলে সারা রাত ঘুরতে পারেন, কিন্তু বাড়ি খুঁজে পাবেন না।
1: তাহলে হাত পা গুটিয়ে বসে থাকো সবাই।
9: উপায় কি? কাল সকালের আগে তো আর খবর পাঠাবার লোক পাবো না।
0: আপনার চা।
9: পাঁচালে, এত কাজ বাকি, আবার রাত দুটোর ট্রেনে রওনা দিতে হবে।
1: তলোয়ার করার কথা আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না। আপনি জানেন, একটা মানুষ দেশের জন্য দু বছর জেল খেটেছে, অসংখ্য বেতের দাগ এখনো তার পিঠ থেকে মুছেনি, এই বিদেশে তার স্ত্রী পুত্র তারই মুখ চেয়ে আছে, আর কি অসামান্য সাহস তার!
9: অপূর্ব বাবু, পরাধীনতার আগুন অহরাত্ম যার বুকের মধ্যে চলছে, এছাড়া তার আর উপায় কি আছে বলুন তো? সাহেবের দোকানের বড় চাকরি বা স্ত্রী পুত্র সংসার কিছুই তাকে বাঁধতে পারে না।
1: সাহেবের দোকানে চাকরি করি বলে আপনি আমাকে তুচ্ছ ভাবতে পারেন, কিন্তু সে বীর, সে নির্ভীক, আপনার মতো ছদ্মবেশ ধরে তাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হয় না।
0: এ কি, আপনি কাকে কি বলছেন অপূর্ব বাবু?
1: ঠিকই বলছি, আমি আমি বেশ বুঝতে পেরেছি, তার তেজ, তার বাগ্মিতা, তার নির্ভীকতাকে উনি মনে মনে ঈর্ষা করেন, তাই ইয়াসিনে যেতে দিলেন না আমাদের।
0: অপূর্ব বাবু, আপনাকে অপমান করতে পারবো না, কিন্তু আপনি এখান থেকে চলে যান। আমরা আপনাকে ভুল বুঝেছিলাম, ভয় যার হিতাহিত জ্ঞান থাকে না, পথের দাবিতে তার কোনো ঠাই নেই। আপনি আর কোনো দিন এখানে আসবার চেষ্টা করবেন না।
9: আরে উঠছেন কোথায়? বসুন বসুন বসুন, এই অন্ধকারে একলা যেতে পারবেন না, আমি স্টেশন যাওয়ার পথে পৌঁছে দেব।
0: আবার কবে ফিরবেন?
9: জানি না, কিন্তু এত তাগাদা কেন?
0: এবার যে বড় ভয় করছে ডাক্তারবাবু, মনে হচ্ছে সব বুঝি শেষ হয়ে যাবে।
9: হবে না গো, হবে না। এই তো রামদাস এসে গেছে। একটু কি দেরি হলো?
10: জামিনের জন্য একটু দেরি হয়ে গেল।
1: তলোয়ার কর।
10: নমস্তে বাবুজি, ডাক্তারবাবুর দয়ায় আবার দেখা হয়ে গেল আপনাকে। কিন্তু আমি মিটিংয়ের মাঠেই এক ঝলক দেখেছিলাম ডাক্তারবাবু, তারপর কোথায় যে উধাও হয়ে গেলেন।
9: উধাও হবার যে কারণ ছিল রামদাস, যেমন এখান থেকেও রাতারাতি উধাও হতে হবে।
10: সেদিন কিন্তু স্টেশনে আপনাকে চিনতে পেরেছিলাম।
9: জানি, কিন্তু এত রাতে বাড়ি না ফিরে এখানে এলে কেন?
10: আপনাকে প্রণাম করতে। পুনার সেন্ট্রাল জেলে সেবার আমি যাবার দিন কয়েকের মধ্যেই আপনি চলে গেলেন।
9: আচ্ছা, নীলকান্ত যোশীর কি হলো? ব্যারাকের পাঁচিল টপকাতে পারল না বলে সিঙ্গাপুরে তার ফাঁসি হয়ে গেল। দেখি অপূর্ব বাবু, কি হলো আপনার, কাঁদছেন? ছি, পুরুষ মানুষের চোখে জল মানায় না, মুছে ফেলুন।
11: না না না না, এটা কিন্তু তোমার খুব ভুল কাজ হলো জগদীশ, খুব ভুল কাজ হয়ে গেল। রামদাস তলোয়ারকারকে বেল দেওয়া মোটেই উচিত হয়নি তোমার।
7: কি করব বলুন, লোকটা বোধা কোম্পানির অ্যাকাউন্টেন্ট, তার উপর কৃষ্ণ আয়ারের মতো বড় ব্যারিস্টারও জামিন দাঁড়ালো, তাছাড়া আমার উপর তো কোনো স্পেসিফিক ইনস্ট্রাকশনও ছিল না।
11: বুঝবে বুঝবে, এর ফল নিজেই বুঝবে। কদিন আগে এক পেশোয়ারি শালওয়ালা থেনমং এর বাড়িতে ঢুকে পুলিশকে গুলি করে পালিয়েছিল, মনে আছে?
7: হ্যাঁ স্যার।
11: ওই ওই লেবার মিটিং এ যে শিখ ব্যাটাকে ঘোরাঘুরি করতে দেখেছিলে, আমার বিশ্বাস সে একই লোক সব্যসাচী।
7: কদিন ধরে কিন্তু সেই বেহেড মাতাল ওই বেল আউলাটার কি কি দেখা যাচ্ছে না, লক্ষ্য করেছেন স্যার?
11: কে জানে বাবা, ওই ভ্যাগাবন্ডটাই আসলে সব্যসাচী কিনা কে জানে। এই কার পাল্লায় পড়লাম এ জগদীশ, একেবারে হাড়ে তো দুব্য গজিয়ে ছাড়লো।
7: আচ্ছা আপনার কি মনে হয় স্যার, ওই তলোয়ারকরের সঙ্গে সব্যসাচীর কোনো যোগাযোগ থাকতে পারে?
11: তোমার ওই মিটিং এর মাঠের ধারে সেই শিখ ব্যাটা যদি সব্যসাচী হয়, তাহলে থাকতে পারে না, আছেই, আমি অলক করে বলতে পারি তোমার।
7: তাহলে আর ভাবনা কি, তলোয়ারকারের মামলা চলার সময় সব বেরিয়ে পড়বে স্যার।
11: কত আশা, তুমিও তলোয়ারকারকে পেয়েছো আর মামলা হয়েছে।
7: পালাবে কোথায় স্যার, পালাবে কোথায়, ওর বউ বাচ্চা তো এখানে।
11: কি বুদ্ধি তোমার জগদীশ, কি বুদ্ধি তোমার। আরে নিজের প্রাণ যে বিলিয়ে দেবার জন্য হাতের মুঠো নিয়ে ঘুরে বেড়ায়, তার কাছে ঘর সংসার আর বউ বাচ্চা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বলছি। কি আছে, কি বললে? ওদের ডেরা খবর পেয়েছ? গুড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে খানা তোলে। কি কি আছে, বাড়িতে আগুন জ্বলছে? বাহ বাহ বাহ, চমৎকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, যত সব সব।
7: কি হলো স্যার?
11: কি আবার হবে, যা আমার তাই হলো। তুমি চলো ডালে যাবে, আর সব্যসাচী পাতায় পাতায় ওদের ডেরা সার্চ হতে পারে, আন্দাজ করি বাড়িতে দেখাবে ওরা আগুন ধরিয়ে দিয়ে পালিচ্ছে। ওখানে কি দুজন মহিলা টিচার থাকতেন, তারা বেরিয়ে যাওয়ার ঠিক পরেই নাকি আগুন লাগে।
7: ও, তখন কি ওদের সঙ্গে কেউ ছিল, মানে বললো কিছু স্যার?
11: হ্যাঁ ছিল একজন শেখ, কিন্তু অপূর্ব কোথায়, অপূর্ব কোথায়, ওকে আমার দরকার।
9: এসো ভারতী, এই ভাঙা প্যাগোডায় আজ পথের দাবি জরুরি সভা, খুবই তাড়াহুড়ো করে ডাকা হয়েছে, তুমি জানতে না তাই তোমাকে নিয়ে আসা হলো। বসো। না না, তুমি আমার পাশেই বসো। স্টার্ট সুমিত্রা।
5: ভারতী, আমি তোমার মন জানি, তাই ডেকে এনে তোমাকে দুঃখ দিতে চাইনি, কিন্তু সকলের দাবিতে
0: আমি তো কিছুই বুঝতে পারছি না সুমিত্রাদি।
5: বিষয়টা অপূর্ব বাবুকে নিয়ে। তিনি কি করেছেন জানো? পলিটিক্যাল কারণে বোথা কোম্পানি থেকে তলোয়ারকারের চাকরি গেছে, ডিসমিস। অপূর্ব বাবুরও যেত, কিন্তু নিমাই দারোগার কাছে পথের দাবি সব কিছু ফাঁস করে দিয়ে নিজের চাকরিটা বাঁচিয়েছেন। পথের দাবি যে বিপ্লবী দল, আমরা সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী, আমাদের সঙ্গে আগ্নেয়াস্ত্র থাকে, সবই কবুল করে এসেছেন।
12: শুধু তাই ডাক্তার বাবুই যে সব্যসাচী সে কথাও বলেছেন।
5: বুঝতেই পারছো, ডাক্তার ধরা পড়লে হয় ফাঁসি, নয় যাবজ্জীবন দীপান্তর। ওর অপরাধের কথা উনি স্বীকার করেছেন, কিন্তু তাতে লাভ কি? এই বিশ্বাসঘাতকতার শাস্তি কি ভারতী?
9: ভারতী আর কি বলবে, তোমরাই বলো না।
5: ওর জন্যই তলোয়ারকারকে ফেরার হতে হলো, তার নামে মামলা রুজু হয়েছে। এমনিতে হয়তো তেমন শাস্তি হতো না, কিন্তু এক্ষেত্রে তার উপর সার্চ হতে পারে, খবর পেয়ে পথের দাবির বাড়িটা ডাক্তার আসার সময় পুড়িয়ে দিয়ে এসেছেন। এখন পথই আমাদের ঘর হলো, এর শাস্তি কি তোমরাই বলো। বেশ, তাহলে ডেথ সেন্টেন্সই দিলাম।
0: দাদা,
5: ভারতী কিছু বলবে?
0: দাদা,
13: এক্সিকিউশনে

0: ভার আমি নিলাম। এই ব্রজেন্দ্র সিংহের গুলি গোলা ছুরি ছোড়া কিছুই লাগে না, তার এই হাত দুটোই যথেষ্ট। বাগানের উত্তর কোণে একটা মজা কুয়ো আছে, সেটাতে ওই ডেড বডি ফেলে মাটি চাপা দিয়ে দিলে কাক পক্ষীও টের পাবে না। তার উপরে কিছু শুকনো ডালপালা চাপা দিয়ে দেব।
1: হীরা সিং, অপূর্ব বাবুকে নিয়ে এসো।
2: বাহ, এ তো চমৎকার মানিয়েছে দেখছি অপূর্ব বাবু। হাত দুটো শক্ত করে পিছমোড়া বাঁধা, কোমর থেকে আবার ভারী ভারী পাথরের টুকরো ঝুলছে। এই অবস্থায় চট করে আর পালাতে পারবেন না, কি বলেন অপূর্ব বাবু? বাবুজিকে তার দণ্ডাজ্ঞা শুনিয়ে দেওয়া হোক।
1: বিপ্লবী দলের নিয়ম অনুযায়ী আপনার বিশ্বাসঘাতকতার জন্য আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো অপূর্ব বাবু।
0: মৃত্যুদণ্ড?
1: হ্যাঁ, আপনার কোনো বক্তব্য আছে?
0: বক্তব্য কি জানি না বোধহয়।
3: বাস, তাহলে আর দেরি করে লাভ নেই, এবার ওকে ওই কুয়োর পাড়ে নিয়ে যাওয়া হোক।
2: তোমাদের যার যার কাছে পিস্তল আছে আমার কাছে দাও। তোমার তোমার তোমার ঠিক আছে, থ্যাংকস। সুমিত্রা, তুমি বললে আমরা অপূর্বকে মৃত্যুদণ্ড দিলাম, কিন্তু কই, ভারতী তো দেয়নি।
1: না, ভারতী তা দিতে পারে না,
2: পারা উচিত নয়, কি বলো ভারতী? শোনো, অপূর্ব বাবু যা করে ফেলেছেন তার আর চারা নেই, এর ফল আমাদের ভোগ করতেই হবে, সে শাস্তি দিলেও হবে না দিলেও হবে। তাই আমি বলি শাস্তি দিয়ে কাজ নেই, আমরা বরং ভারতীর ওপরেই তার ভার দিই। এই দুর্বল মানুষটিকে ভারতী শক্তপোক্ত করে গড়ে তুলুক, কি বলো সুমিত্রা?
1: না, বিচার হয়ে গেছে, আর তা হয় না।
3: ভারতীর আর কি, সে তো এখন অপূর্বকে নিয়ে ঘর সংসার করবে, আর আমরা এদিকে
2: ব্রজেন্দ্র ব্রজেন্দ্র বাটাভিয়াতে তোমাকে একবার শাস্তি দিতে বাধ্য হয়েছিলাম, আবার যেন আমাকে তা না করতে হয়।
1: কিন্তু অপূর্বর এই অন্যায়কে প্রশ্রয় দিলে তো আমাদের সব কিছু ভেঙে চুরে যাবে ডাক্তার।
2: যাই যাবে, উপায় কি? অমানবিক হবার মধ্যে তো কোনো বাহাদুরি নেই সুমিত্রা। দেশের জন্য, স্বাধীনতার জন্য আমরা কিছুই মানব না।
3: না না, কিছুতেই না। ভয় দেখিয়ে আপনি আমাদের দাবি রাখবার চেষ্টা করবেন না ডাক্তার, আপনার একার মতে কিছু হবে না।
2: সুমিত্রা, দলে বিদ্রোহকে প্রশ্রয় দিও না, তোমরা তো জানো আমার একার মত তোমাদের 100 জনের চেয়েও কঠিন। ভয় নেই ভারতী, অপূর্বকে অভয় দিলাম।
4: কিন্তু দাদা, ওরা তো দিলেন না।
2: না দিলেও ওরা জানে আমি যাকে অভয় দিই তাকে ছোঁয়া যায় না। ভারতী, আমি ভালো করে খেতে পাইনি, আধপেটাকেই দিন কাটে, তবু ওরা জানে এই কটা সরু আঙুলের চাপে ব্রজেন্দ্রের অত বড় বাঘের থাবা গুঁড়ো হয়ে যাবে, কি বলো ব্রজেন্দ্র? অপূর্ব দেশে ফিরে যাক, ও ট্রেটার নয়, স্বদেশকেও মন প্রাণ দিয়েই ভালোবাসে, কিন্তু অধিকাংশ থাক, স্বজাতির নিন্দে আর করব না, অপূর্ব দুর্বল। সুমিত্রা, আজ সভাভঙ্গের আদেশ দাও।
1: অধিকাংশের মত যেখানে ব্যক্তি বিশেষের গায়ের জুড়ির কাছে হার মানে, সভা তো সেখানে প্রহসন, সে সভা নেতৃত্ব করতে আমি রাজি নই।
2: সেই ভালো, সকলের ভার আমার উপর চাপিয়ে দাও, ডুবি আমি একাই ডুবব। ডাসিং, অপূর্বর বাঁধন খুলে দাও।
1: ডাক্তার, ফাঁসির দড়িটা কি নিজের হাতে গলায় না পড়লেই হতো না?
2: সুমিত্রা, সামান্য একটা দড়িকে ভয় পেলে চলবে কেন? এসো ভারতী, তোমাকে আর অপূর্ব বাবুকে একটু এগিয়ে দিয়ে আসি। তোমাদের পিস্তলগুলো এখানে রইল, যার যারটা নিয়ে নিও। রামদাস, অপূর্ব তোমার বন্ধু, ও তোমাকে সত্যি ভালোবাসে, পারলে ক্ষমা করো। হ্যাঁ, ভালো কথা। ব্রজেন্দ্র, তোমরা সবাই তামাশা করে বলতে, অন্ধকারে আমি নাকি প্যাঁচার মতো দেখতে পাই, আজ যেন সে কথাটা কেউ ভুলো না, কেমন? গুড নাইট অল অফ ইউ।

0: Doctor.
1: President. Eshesu.
0: আমি আর কোথায় যাব ডাক্তার? ছিলাম স্মাগলার, কোকেন, আফিং, চরসের চোরাচালান করতাম। সেই পাপ থেকে উদ্ধার করে তুমি তো আমাকে এই আসনে বসিয়েছ। তোমার আলোতেই তো আমি পথ দেখি ডাক্তার। তোমাকে ছাড়া আমার অস্তিত্ব কই?
1: সুমিত্রা, তুমি তোমার 21 বছরের সংস্কার একদিনে মুছে ফেলতে পেরেছিলে বলেই তোমার ওই অনুপম শক্তিকে আমি শ্রদ্ধা করি। সুমিত্রা, এবার যে সত্যি সত্যি আমাকে ছাড়তে হবে।
0: এই কথা বলছো কেন? সিঙ্গাপুরের কি খবর পেলে? কোনো দুঃসংবাদ?
1: দুঃসংবাদ? ওয়্যারলেস রিপোর্ট শুনবে, সাংহাইয়ের জ্যামাইকা ক্লাব পুলিশ ঘেরাও করেছে। এনকাউন্টারে 3 জন পুলিশ আর আমাদের বিনোদ মারা গেছে।
0: মারা গেছে? আমাদের বিনোদ?
1: আরো আছে, মহাতপ আর অযোধ্যা সিং দু ভাই ধরা পড়েছে।
0: সে কি?
1: হ্যাঁ, অযোধ্যা হংকং এ, মহাতপ দুর্গা সুরেশ পেনাং এ। পুলিশের জাল ছিঁড়ে পালাতে পারেনি ওরা।
0: এখন কি হবে ডাক্তার?
1: সম্ভবত ওদের ফাঁসি হবে।
0: ফাঁসি?
1: ফাঁসি?
0: তাহলে তো সবই শেষ হয়ে গেল।
1: শেষ খবরটাও শুনে যাও সুমিত্রা। মহাযুদ্ধের জন্য ইংরেজ এবার এই অঞ্চলের সব সৈন্য সরিয়ে নিচ্ছে, কেননা ওরা বুঝতে পেরেছে ওদের সব রেজিমেন্টের মধ্যে আমাদের লোক মিশে আছে। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না সুমিত্রা, কেন, কার কথায় ওরা দু ভাই রেজিমেন্ট ছেড়ে সাংহাইয়ে এলো? আচ্ছা, ব্রজেন্দ্র এখন কোথায় বলতে পারো?
0: না, সে হঠাৎই উধাও হয়েছে। সে জানতো তুমি হাঁটা পথে বর্মা থেকে বেরিয়ে গেছো। তাহলে তাহলে কি ব্রজেন্দ্রই?
1: সে পথের দাবি নেতৃত্ব চেয়েছিল সুমিত্রা, এটা সেই বিদ্রোহীর প্রথম আঘাত।
0: পালিয়ে ব্রজেন্দ্র বাঁচতে পারবে না ডাক্তার, কিন্তু কি লাভ তাতে? তোমার এত দিনের এত পরিশ্রম সব তো শেষ হয়ে গেল।
1: কিছুই শেষ হয় না সুমিত্রা, শেষের পরেও কিছু থাকে উপসংহার। আবার আমাকে নতুন করে কাজ শুরু করতে হবে, সে যেভাবেই হোক। ইংরেজের ওই সৈন্যদের এবার পুরোপুরি আমাদের স্বাধীনতার সৈনিক করে গড়ে তুলতে হবে, তার জন্য নতুন মন্ত্র চাই। তুমি তো জানো সুমিত্রা, আমি তো হার মানতে শিখিনি।
0: জানি জানি ডাক্তার, তুমি জয়ী হও আমি বিশ্বাস করি। তুমি চাইলে এই ভস্মস্তূপের ভেতর থেকেই একদিন স্বাধীনতার নবকিশলয় মাথা তুলে দাঁড়াবে।
1: হ্যাঁ হ্যাঁ সুমিত্রা, বিশ্বাস রেখো, বিশ্বাসেই শক্তি বাড়ে। হীরা সিং, আজ রাতেই পাহাড় ডিঙিয়ে আমাদের চীনের পথে পাড়ি দিতে হবে, তৈরি থেকো। চলো সুমিত্রা, যাবার আগে দু এক টুকরো কাজ আছে, সেরে নি। প্রসিড।

0: কি ভয়ঙ্কর ঝড় উঠেছে, এত ভয় লাগছে কেন কবি?
1: এই সময়টাতে একবার দুর্যোগ শুরু হলে আর থামতেই চায় না।
0: দাদা আর সুমিত্রাদের জন্য ওরও চিন্তা হচ্ছে। যদি ধরা পড়েন।
1: কে? ডাক্তার? ধরা দিতে না চাইলে কারো সাধ্য আছে নাকি?
0: কে কে যেন দরজায় নক করছে না?
1: তাই তো মনে হলো। দাঁড়ান দেখছি। আরে আসুন আসুন আসুন ডাক্তার, আসুন প্রেসিডেন্ট। দুর্যোগ দেখে ভারতী তো দুশ্চিন্তে ছটফট করছেন।
0: কি হয়েছে দাদা? সুমিত্রাদি, তোমার চোখে জল কেন?
2: তলোয়ার কাত ধরা পড়েছে ভারতী।
0: সে কি?
1: আরে এ কি অপূর্ব বাবু, যে এই রাতে এমন ঝড়ঝড়ে এলেন কি করে?
3: জানি না কবি, শুধু জানি আমাকে আসতে হবে তাই এসেছি।
1: কেন?
3: একদিন আপনার দয়ায় প্রাণ পেয়েছিলাম, মৃত্যুটা মনে রাখবো, সেই কথাটাই জানাতে এসেছি।
2: অপূর্ব বাবু, তুচ্ছ পাওয়াটা কি বড় করে দেখলে, আর যে দিলে তাকে মনে রাখলে না?
3: এই জীবনে তাকে ভুলবো না।
2: আশীর্বাদ করি সত্যিকারের দাদাকে যেন চিনতে পারো। ভারতী, অপূর্ববাবু ভুল করেন বটে, কিন্তু যাকে ভালোবাসেন তাকে ভালোবাসতেও জানেন। ওকে তুমি ফিরিয়ে দিও না বোন।
0: ডাক্তার, ডাক্তার তুমি বলে যাও এখন আমি কি করব।
2: পথের দাবি যখন ভেঙেই গেল তখন তুমি সুরাবায় ফিরে যাও সুমিত্রা, সেখানে তোমার দাদামশাই অতুল ঐশ্বর্য নিয়ে তোমার জন্য অপেক্ষায় আছেন, তাকে দুঃখ দিও না।
0: বেশ, যাব, তোমার আদেশে আমি যাব, কিন্তু তোমার জন্য আমারও অপেক্ষা করব।
1: আপনার আদেশ আমি কিন্তু ভুলিনি ডাক্তার, আর মুখ ছোব না, রাজনীতি করব না, ভারতীর কাছে থাকব এবং কবিতা লিখব। আপনার সব হুকুম আমি মেনে চলব ডাক্তার।
2: থ্যাংক ইউ কবি, থ্যাংক ইউ, কিন্তু এবার তো আমার সময় ফুরিয়েছে, আমাকে তোমরা বিদায় দাও। না না ভারতী, কেঁদো না কেঁদো না। যদি কোনোদিন খবর পাও তোমার দাদার ফাঁসি হয়েছে, তাহলে জানবে বিদেশের হুকুমে সেই দড়িটাও গলায় পরিয়ে দিয়েছে আমার দেশেরই মানুষ। এতে অবাক হবার কিছু নেই, গরুর মাংস গরুতেই তো বয়ে নিয়ে যায়। চলো হীরা সিং।
1: দুর্দিনের বন্ধু হীরা সিং, তোমায় নমস্কার।
4: দেবতার দীপ হস্তে যে আসিল ভবে, সেই রুদ্রদূতে বল কোন রাজা কবে পারে শাস্তি দিতে। বন্ধন শৃঙ্খল তার চরণ বন্দনা করি করে নমস্কার, কারাগার করে অভ্যর্থনা,

0: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে পথের দাবি নাটকটি শেষ হল। বেতার নাটক শ্যামল ঘোষ। অভিনয় করেছেন রামদাস তলওয়ারকর, গৌতম বসু, জগদীশ সমরকুমার, ব্রজেন্দ্র প্রবীর ব্রহ্মচারী, নিমাই দারোগা দেবতোষ ঘোষ, তিওয়ারি মুরারী চক্রবর্তী, শশী কবি দেবাশিষ রায়চৌধুরী এবং অপূর্ব স্বরাজ বসু, সুমিত্রা কাজল চৌধুরী, ভারতী মমতা শঙ্কর ও সব্যসাচীর ভূমিকায় নির্মল কুমার। প্রস্তুতি সহায়তা সিদ্ধার্থ মাইতি, সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা বিশ্বনাথ দাস।
1: শুনলেন বাংলা নাটক আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী দু তিন ঘন্টার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত।

0: ও পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন বেহাক রাগে খেয়াল, শিল্পী আন্তাফ চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রশান্ত দে রায়, হারমোনিয়ামে সহযোগিতা করেছেন রথীন্দ্রনাথ চক্রবর্তী।

কিছুক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন বেহাক রাগে খেয়াল, শিল্পী অন্তাভ চট্টোপাধ্যায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছিলেন প্রশান্ত দেরায়, হারমোনিয়ামে সহযোগিতা করেছিলেন রথীন্দ্রনাথ চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন ভজন, শিল্পী শর্মিষ্ঠা ভট্টাচার্য।

0: শ্যামা সঙ্গীত, শিল্পী সৌরভ পাত্র।
1: কাল শব্দে সমন।

করলেন শ্যামা সঙ্গীত শিল্পী সৌরভ পাত্র, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গান। আজ শুরুতেই আমরা যে ছায়াছবির গান শুনব সেই ছবির নাম গোত্র, প্রথম শিল্পী শ্রেয়া ঘোষাল।

ছবির পরে আমরা গান শুনব অর্ধাঙ্গিনী ছবি থেকে। প্রথম গানের শিল্পী শাহানা বাজপেয়ী।

শুনছেন ছায়া ছবির গান, অর্ধাঙ্গিনী ছবি থেকে গান শুনছেন এরপরের শিল্পী অনুপম রায়।

শুনলেন বাংলা ছায়াছবির গান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।

শুনলেন অতুল প্রসাদের গান, শিল্পী উৎসব দাস, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।

নজরুল গীতি, শিল্পী নবনীতা বসু, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানে সমাপ্তি। এসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। এখন আধুনিক গান, শিল্পী সুচরিতা সাহা।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন নাইকি কানারা এবং খামাজ রাগে সেতার, শিল্পী দেবজিৎ চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অশোক মুখোপাধ্যায়।

গান শিল্পী সুচরিতা সাহা, আকাশবাণী কলকাতা।

মাইনর ও মেজর সার্জারি, বলবেন ডাক্তার রাকেশ খান। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার এবং সৌভিক শাসমল। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেশমিতা নন্দী। 8:00 জানা অজানা, খেলাধুলায় ডেটা সায়েন্স। পর্ব 3 বলবেন পল্লব রায়গুপ্ত। 8:05 টুপড়ি, নাটিকা ঘচাংঘচ, রচনা শিবরাম চক্রবর্তী। বেতার নাট্যরূপ দিয়েছেন সোমা ঘোষ গুপ্ত, প্রযোজনা রামজীবন মিত্র। 8:20 নজরুল গীতি, শিল্পী মাধুরী চক্রবর্তী। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ, শিল্পী কৌশিক মুখোপাধ্যায়। 9:00 শুনবেন গানে গানে ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। 9:30 গানে গানের শেষাংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান ভাইভি অরিজিনালস, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও শ্রীপর্ণা পাল। 12:00 বাংলার মুখ, দক্ষিণ চব্বিশ পরগনার বিজয়নগর গ্রাম থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 12:33 কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার বিজ্ঞপ্তি। এরপরে শুনবেন দ্বিজেন্দ্র গীতি, অতুলপ্রসাদের গান ও রজনীকান্তের গান। 11:00 রম্যগীতে, 1:45 মহিলা মহল রং মিলান্তি, উপস্থাপনায় সঞ্চিতা বটব্যাল। 2:05 বিজ্ঞাপন তাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান তীরন্দাজি ও উপজাতীয় প্রচেষ্টা, এ বিষয়ে মনিকা সোরেনের সাক্ষাৎকার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। 5:30 শিল্প ভারতী, নতুন ব্যবসা শুরুর উপায়, সীতানাথ মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন শ্রেয়সী বটব্যাল। 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি, শ্যামচরণ মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান কথিকা, ব্যক্তিত্ব ভিত্তিক অনুষ্ঠান, নাথানিয়েল ববিনসন মুর্মু, বিশিষ্ট সাঁওতালি লেখক, বলবেন টোনাল মুর্মু। লোকগীতি বিশ্বনাথ টুডু ও সহশিল্পীবৃন্দ এবং মতিলাল কিস্কু, গৌরী মাছি ও সহশিল্পীবৃন্দ। 6:38 কিষাণ বাণী, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, এ বিষয়ে ডক্টর কৌশিক ঘোষের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 কৃষক ও তার পরিবার, শিশুদের বুদ্ধির বিকাশে খাদ্যের ভূমিকা, এ বিষয়ে রোশনী চক্রবর্তীর সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 8:00 আকাশবাণী কলকাতার শতবর্ষ উপলক্ষে সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ অনুষ্ঠান। অতিথি থাকবেন শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি, সুনীত চক্রবর্তী, সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। পর্ব 2। 9:00 ভজন মুনমুন রায়, 9:15 রাগ প্রধান গান শিল্পী স্বাগতা মুখোপাধ্যায়। 9:30 কবিতার জন্য অংশগ্রহণে সেলিম মল্লিক, গৌতম মণ্ডল ও তারিক কাজী। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত কার্যক্রমে কর্ণাটকী কণ্ঠসঙ্গীত, ডক্টর মন্ডপাকা সর্দা, আকাশবাণী বিশাখাপত্তনম কেন্দ্রের নিবেদন। 11:00 নজরুল গীতি, শিল্পী মাধুরী চক্রবর্তী। 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত সেতার পণ্ডিত রবিশঙ্কর। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মহুয়া চক্রবর্তী। 6:35 রামচরিত মানস পর্ব 217। 6:45 ভাজান শিল্পী মুনমুন রায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। 8:30 রাগ প্রধান শিল্পী স্বাগতা মুখোপাধ্যায়। 8:45 আধুনিক গান শিল্পী ভূপেন হাজারিকা। 9:05 গিটার অংশুজিৎ সরকার। 9:10 রাজধারা, উপস্থাপনায় চয়নিকা দত্ত। আঞ্জুমান, উপস্থাপনায় সাইস্তানাজ। শুনবেন 10:15। 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। 12:00 শুনবেন সুরভি, উপস্থাপনায় চয়নিকা দত্ত। 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। 1:10 পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান খেয়াল, গৌরী রায়চৌধুরী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মহুয়া চক্রবর্তী। 5:20 উর্বশী, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 6:10 পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় দীপা চন্দ। 6:30 পাশ্চাত্য সঙ্গীত। 7:10 কীর্তন, অনুসুয়া চট্টোপাধ্যায়। 7:30 দর্পণ,

উপস্থাপনায় প্রীতি মুরারকা, আটটায় ছায়াছবির গান, আটটা বেজে পনেরো মিনিটে কাহাকাশান, উপস্থাপনায় সৈয়াদ আওয়াজ আহমেদ, দশটা বেজে ত্রিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় দীপাচন্দ, এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মূলত মেঘলা থাকবে, কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত চব্বিশ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 94% এবং সর্বনিম্ন পরিমাণ ছিল 69%। গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 10.0 মিলিমিটার। পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্কবার্তায় বলা হয়েছে, প্রতি ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা বেড়ে 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাই উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 29 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশের উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের জন্য এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত্রি 12:17 হয়ে 54 সেকেন্ড। জয় হিন্দ।